0: வந்தே மாதரம்,
1: வந்தே மாதரம், சுஜலா சுஃபலா மலயஜ சீதலா.

আজ সোমবার, 26শে শ্রাবণ, 1948 শতাব্দ, 17ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ, 31শে শ্রাবণ, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়।

ভোর 5:15 হয়ে 36 সেকেন্ডে, সূর্যাস্ত বিকেল 6:05 হয়ে 28 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 10 সেকেন্ড।

0: পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত হতে পারে, যার দরুন সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে 18 আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ।
1: আর্টে দেশ বিদেশ নেই কখন, যখন দেশ বিদেশের ঐতিহ্য পরম্পরা ধুয়ে পুঁছে গিয়েছে। অন্যান্য আর্টের মধ্যে চিত্রেই সবচেয়ে তাড়াতাড়ি যায় দেখেছি, সাহিত্যে একটু দেরিতে, কারণ ভাষা নিজের ধর্ম ছাড়তে চায় না। স্থাপন

0: করতে, গৃহস্থাপত্যে, আবহাওয়ার জন্যে ঐতিহ্য বেশ কিছুদিন বেঁচে থাকে। সঙ্গীতের পরিবর্তনে দীর্ঘকাল লাগে। পশ্চিমী সঙ্গীতের রং আমাদের সঙ্গীতে কতটুকুই বা লেগেছে, তাই 200-300 বছরের পরেও আর্টে দেশ বিদেশ রয়েছে মানতে হয়। বরং সেটা যদি মানি, তবে প্রদর্শনীর চিত্রে নবজীবনের লক্ষণ লক্ষ্য করার সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন জাগে, হলো কি? অথচ এও জানি ভারতীয় চিত্রপদ্ধতির ধারা কখনো জোরে বয়নি। অজন্তার পর থেকে সে ধারায় মন্দা পড়েছে এবং চেষ্টা করলেও তাকে জীবন্ত করা যাবে না। তা যদি না যায়, তবে চিত্রে দেশ বিদেশ এক হয়েই যাক। তখন ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির সার্থকতাকেই প্রাধান্য দিতে হবে। আর যদি জীবন্ত করা সম্ভব হয়, তখন প্রথামত পারস্পরিক আঙ্গিককে ধুত্তর বলে ফেলে দিলে চলবে না। এইসব নানা কথা মনে উঠল এই জন্যই যে কোনো প্রদর্শনীতেই একটা কোনো সূত্র কি দৃষ্টিভঙ্গি খুঁজে পেলাম না। ব্যক্তিগত চিত্রকর সম্বন্ধে ভালো মন্দের বিচার সম্ভব, মনে মনে বিচার যে করিনি তা নয়। আমি প্রদর্শনীর সার্থকতা ও উৎকর্ষ সম্বন্ধেই বেশি ভাবছিলাম। তবু এদেশে এই সময় যখন চিত্র সম্বন্ধে সাহিত্যের প্রতি আগ্রহের মতন কোনো সার্বজনীন আগ্রহ জন্মায়নি, তখন ওই আগ্রহ প্রসারের জন্য প্রদর্শনী চাই চাই। তারপরও অন্য কথা ওঠে, ছবির বিক্রি তো বেশি দেখলাম না, আর বিক্রি বেশি না হলে চিত্রকরেরা বাঁচবে কী করে? আধুনিক ঢঙের চিত্রের না হয় একটা স্নব ভ্যালু আছে, যার মূল্য স্নবরা দিতে প্রস্তুত। কিন্তু অন্য সাদামাটা ছবির খরিদ্দার, সাদামাটা লোক তাদের প্রাণ রাখতেই প্রাণান্ত। সরকার মানুষ কিনতে তৎপর, ছবি কিনতে নারাজ। ও নিয়ে হাহুতোষ করে কোনো ফল নেই। সরকারি আর্টে আর্টিস্টের স্বাধীনতা খর্ব হয়, এই ধরনের বড় বড় বিদেশি মতামত কপচিয়েও লাভ নেই। ওই ধরনের সমস্যা এখনও এদেশে মাথা ছাড়া দেয়নি। এখানকার সমস্যা বিক্রি বাজারের। ছবির দাম কমাতেই হবে। আমি জানি এই প্রস্তাবে চিত্রকররা ক্ষুব্ধ হবেন এবং তাঁদের ক্ষোভ নিতান্তই যথার্থ। আমি জানি একটা মনের মতো ছবি আঁকতে চিত্রকরের কত সময় লাগে। সে সময়ের মধ্যে তাকে স্ত্রী পুত্রের ভরণ পোষণ করতে হয়। আমি এও জানি যে ছবির দাম রুচির ওপর নির্ভর করত এককালে, এককালে কিন্তু একালে নয়। একালে ছবির বাজার আছে, যেখানে দরদস্তুর হয় অন্য সামগ্রীর বাজারের মতো। লন্ডন, প্যারিস, নিউ ইয়র্ক, আমস্টারডামে ছবির ব্যবসাদার আছে, চিত্রকরের গিল্ড আছে। অর্থশাস্ত্রে ধরা পড়েছে যে ধনিকতন্ত্রে শ্রমিকের শ্রমের দান নিয়ে কোনো প্রাইস থিওরি সম্ভব নয়। কালেকটিভ বার্গেনিং দুই শ্রেণীর সমবেত শক্তির কস্তাকস্তির ওপরেই নির্ভর করে। এই সমবেত শক্তি চিত্রকরদের গড়ে তুলতেই হবে। অনেক চিত্রকর বলবেন, হ্যাঁ আমরা কি মুঠে মজুর নাকি যে ইউনিয়ন করব? আমরা দেবতার সন্তান, আমাদের জাতি আলাদা। বিস্তর লোকে, বিশেষত পলিটিশিয়ানরা সমর্থনও করবেন, তারা ধুয়ো তুলবেন, আর্টের সর্বনাশ হল। আর্টিস্টদের মধ্যে আবার শ্রমিক আন্দোলন কেন? ঠিক এই ধরনের মন্তব্য সাংবাদিকদের সম্বন্ধেও শোনা গিয়েছে। ভাগ্যে কোনো ফল হয়নি। নতুন আইনে কর্মী সাংবাদিকদের নিজেদের তাগিদে তারা শ্রমিক বলে পরিগণিত হয়েছেন, তবেই তাদের চাহিদার কিছু অংশ মিটেছে।
1: সুভাষিত অনুষ্ঠানটি শেষ হল। আজ শুনলেন ধৈর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন সঙ্গীতাঞ্জলি, প্রথমে শিল্পী হৈমন্তী শুক্লা এবং পরে সমবেত কণ্ঠে।

সঙ্গীতাঞ্জলি শুনলেন প্রথমে শিল্পী হৈমন্তী শুক্লা এবং পরে সমবেত কণ্ঠে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।

এখন জানিয়ে দেব আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্জয়িতা প্রচার তরঙ্গের কিছু অনুষ্ঠান সম্পর্কে। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, প্রাণী পালনের গুরুত্ব বিষয়ে বলবেন অধ্যাপক পূর্ণেন্দু বিশ্বাস। 6:40 আপনার স্বাস্থ্য, অপরাধ প্রবণতা এই বিষয়ে বলবেন ডাক্তার প্রথমা চৌধুরী। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত ও ত্রিদীপ চট্টোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীত মৌসুমী বাগচির কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। 8:05 নজরুলগীতি দেবিকা ঘোষের কণ্ঠে। 8:20 লোকসংস্কৃতির আনাজ কানাজ রার বাংলার মনুষা পূজা এ নিয়ে বলবেন শীতল বিশ্বাস। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অমৃতা সরখেল। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানের শেষ অংশ। 10:00 গানের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান, উপস্থাপনায় থাকবেন দেবাদৃতা রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠানে বিজ্ঞান বার্তা, উপস্থাপনায় দেবার্ঘ সাহা ও সায়নী মজুমদার। 12:00 বাঁশি লঘু সঙ্গীতের সুরে শিল্পী অমল আচার্য। 12:15 লোকগীতি শিল্পী অনির্বাণ দাশগুপ্ত। 12:33 উনজমির দুন ফসল, উপস্থাপনায় থাকবেন স্বাগতা মণ্ডল মল্লিক। 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত, বিষয়ে ডাক্তারি পরামর্শ ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। 2:30 ছায়াছবির গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 বিদ্যার্থীদের জন্য। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে লোকগীতি রীনা মুর্মু ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে আধুনিক প্রযুক্তি ও আমাদের দৈনন্দিন জীবন এ বিষয়ে বলবেন দীনবন্ধু সোরেন।

এরপর লোকগীতি নরেন্দ্রনাথ হেমব্রম, বুলবুলি হাঁসদা ও সহশিল্পীবৃন্দের কণ্ঠে। 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, লাইভ ফোন ইন অনুষ্ঠান। বিষয়ে স্পাইনের সমস্যা ও তার চিকিৎসা। অতিথি ডাক্তার কিরণ মুখোপাধ্যায়, তার সাথে কথা বলেছেন শর্মিষ্ঠা সরকার। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়। 9:30 আবৃত্তির আসর, শিল্পী দেবাশিস রায়চৌধুরী। 9:45 সময় রায়নায়। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি দেবিকা ঘোষের কণ্ঠে, 10:45 লোকগীতি অনির্বাণ দাশগুপ্তের কণ্ঠে, 11:00 লঘু সঙ্গীতের সুরে বাঁশি বাজিয়ে শোনাবেন অমল আচার্য, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, ঠুমরি এবং দাদরা, শিল্পী অমৃতা সরখেল। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় প্রথম অধিবেশনে 6:25 রবীন্দ্রসঙ্গীত মৌসুমী বাগচির কণ্ঠে, 6:35 রামচরিত মানুষ, 6:45 ভজন শিল্পী পাপিয়া ঘোষ, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় শ্বেতা হাজরা, 8:30 নজরুলগীতি দেবিকা ঘোষের কণ্ঠে, 8:50 লঘু সঙ্গীতের সুরে বাঁশি বাজিয়ে শোনাবেন অমল আচার্য, 9:10 রাজধারা উপস্থাপনায় থাকবেন অঙ্কিত শর্মা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় শায়েস্তা নাজ, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান প্রতিজ্ঞা ঘোষের উপস্থাপনায়, দুপুর 12:00 সুরভি অঙ্কিত শর্মার উপস্থাপনায়, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় থাকবেন প্রতিজ্ঞা ঘোষ, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল, শিল্পী অঞ্জনা কুশারী। শুনলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে।

0: এখন বাংলা খবর।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি, বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ইউজিসি নেট পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান তিনটি বিষয়ে প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে এনটিএ। নতুন দিল্লিতে আগামীকাল ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে ভারত। অন্ধ্রপ্রদেশের ভোগপুরম থেকে বিশাখাপত্তনমের সমস্ত উড়ান পরিচালিত হবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে আইএমডি। নতুন দিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে বিডাব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারত এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ রূপে গড়ে তোলার লক্ষ্যে যুব সমাজ, দরিদ্র, মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন বিশেষ জরুরি। নরেন্দ্র মোদী সরকার সমাজের এই শ্রেণীর উন্নয়নের দিকে বিশেষ নজর দিচ্ছে। রাজস্থানের আলওয়ারে শ্রী শাহ রাজ্যের 17 জেলায় মোট 6,453 উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করে বলেন, সরকার কৃষকদের সহায়তায় নানা ধরনের কর্মসূচি নিয়েছে। 2014 থেকে 2026 পর্যন্ত মোদী সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করেছে কৃষকদের জন্য এবং নিরন্তর খাদ্যশস্যের ন্যূনতম সহায়ক মূল্য বাড়ানো হয়েছে।
2: 14 থেকে 26 তক এক ভি সাল এসা নেই গয়া হে কিষানো কে লিয়ে কোই বড়ি যোজনা জাহির না কি হো। মে কংগ্রেসিও কো কেনা চাহতা হু, এমএসপি পর সবসে জ্যাদা অনাজ কুইন্টল মে আগর কিসি নে খরিদা হে তো নরেন্দ্র মোদি জি নে খরিদা হে।
1: তিনি গ্রামীণ অর্থনীতির উন্নয়নের ক্ষেত্রে ডেয়ারি শিল্পের উপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অর্থ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠান। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন দেশের প্রথম এই নীতি অনুসরণ করে স্নাতক উত্তীর্ণ পড়ুয়াদের তাদের জ্ঞান, দক্ষতা, উদ্ভাবনী শক্তিকে দেশ গঠনে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। চেন্নাইয়ের কাছে

0: পাত্তানকুলাথুরে এসআরএম ইনস্টিটিউটে অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির 22তম সমাবর্তন অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ে তোলার যাত্রায় দেশের যুব সমাজ এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোভিড-19 অতিমারির সময় ভারতের মোকাবিলার কথা উল্লেখ করে শ্রী রাধাকৃষ্ণন বলেন, ভারত 100টিরও বেশি দেশে প্রতিষেধক সরবরাহ করেছে, যা বিশ্বকল্যাণ ও মানবতার প্রতি দেশের দায়বদ্ধতাকে তুলে ধরে। UGC নেট পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান এই তিন বিষয়ের প্রশ্নপত্রে বেশ কিছু ত্রুটি থাকার অভিযোগের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ইংরেজি মাধ্যম বিষয়ের পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে, এবং একই দিনে বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দ্বিতীয় শিফটে কমার্স বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। 10ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে হবে সমাজবিজ্ঞানের পরীক্ষা। এর আগে পরীক্ষার প্রশ্নপত্রের ভুলের তদন্ত এবং পর্যালোচনার জন্য NTA একটি কমিটি গঠন করে। সুষ্ঠু ও ত্রুটিমুক্ত পরীক্ষা আয়োজনের স্বার্থে ওই তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সুপারিশ করে কমিটি। জুনিয়র রিসার্চ ফেলোশিপ, সহকারী অধ্যাপক এবং PhDতে ভর্তির যোগ্য নির্ণায়ক পরীক্ষার অংশ হিসেবে NTA গত 22 জুন থেকে 30 জুন পর্যন্ত 87টি বিষয়ে UGC নেট 2026 পরীক্ষার আয়োজন করে। ভারত আগামীকাল নতুন দিল্লিতে দ্বাদশ ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে। বৈঠকের প্রাককালে পরিবেশ বিষয়ক ওয়ার্কিং গ্রুপ এবং জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের ব্রিক্স উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হবে। ভারতের সভাপতিত্বে এবারের ব্রিক্স বৈঠকের মূল ভাবনা হল স্থিতিশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের লক্ষ্যে নির্মাণ। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। ঝাড়খণ্ডের রাঁচিতে রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় দুর্নীতির প্রতিবাদে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং RJD নেতা তেজস্বী যাদবের কুশপুতুল দাহ করে ছাত্ররা। তারা রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান এবং JPSC ও JSSC পরীক্ষার বাতিলের দাবি জানাতে থাকে। প্রতিবাদী ছাত্ররা আগামী 20 অগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে ঘেরাও অভিযানে সামিল হবে বলে জানিয়েছে। রাজস্ব গোয়েন্দা দপ্তর DRI দক্ষিণ পূর্ব এশিয়ার সুপারি আমদানির এক ভুয়ো পাচার চক্রের 9 জনকে গ্রেপ্তার করেছে। এই সুপারি বাংলাদেশের বলে ভারতে পাঠাত তারা, এবং কীভাবে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা সাফটার আওতায় থাকা সমস্ত রকম সুবিধা তারা নিত। অর্থমন্ত্রক জানিয়েছে, এ পর্যন্ত তদন্তে জানা গেছে এর ফলে সরকারের 2,500 কোটি টাকারও বেশি রাজস্বের ক্ষতি হয়েছে। সাধারণভাবে ভারতে সুপারি আমদানির ওপর 100% শুল্ক আরোপ করা হয়, তবে সাফটা চুক্তির আওতায় এই শুল্ক পুরোপুরি ছাড় দেওয়া হয়। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও অন্যান্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি থেকে সুপারি আমদানি করলেও তা ভারতে পাঠানোর সময় বাংলাদেশের বলে জানাত অভিযুক্তরা। জম্মু কাশ্মীরে বহু প্রতীক্ষিত সুঙ্গল সুড়ঙ্গ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে রাজৌরি, পুঞ্চ এবং নওশেরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা অনেকটাই উন্নত হল। কালিধার রেঞ্জের সীমান্ত সড়ক সংস্থা 2.79 কিলোমিটার দীর্ঘ এই টানেলটি তৈরি করেছে। এই সুড়ঙ্গ তৈরির ফলে যাতায়াতের 13 কিলোমিটার রাস্তা কমেছে। প্রায় 600 কোটি টাকা ব্যয় তৈরি এই টানেল সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ছোট গাড়ির জন্য খুলে দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত নগদবিহীন চিকিৎসার সুবিধা মিলবে। এই প্রকল্পে কোমর ও হাঁটুর অস্ত্রোপচারও করানো যাবে। যারা কেন্দ্রীয় স্বাস্থ্য বিমার আওতায় পড়ছেন না, তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাও গতকাল থেকেই চালু হয়েছে। দুটি প্রকল্পেই 1,950টি রোগের চিকিৎসা সুবিধা পাওয়া যাবে বলে মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি রাজ্যে সরকারি হাসপাতালগুলিতেও সুলভ মূল্যে ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর বিক্রয় কেন্দ্র অমৃত ফার্মেসি চালু করতে উদ্যোগী হয়েছে সরকার। অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। রাজ্যে পূর্বতন সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আয়ুষ্মান প্রকল্প চালু করেনি বলে অভিযোগ করেন তিনি।
1: पश्चिम बंगाल की जनता को ढेर सारी बधाई और शुभकामनाएं देना चाहती हूँ। बीते 1.5 दशक में पश्चिम बंगाल की जनता को स्वास्थ्य की दृष्टि से कितनी चुनौतियों का सामना करना पड़ता रहा है। प्रधानमंत्री नरेंद्र मोदी जी की सरकार ने एक बार नहीं अनेक बार प्रयास किया। जब जन कल्याण सरकार की प्राथमिकता में नहीं होता है तो आयुष्मान भारत, प्रधानमंत्री जन आरोग्य योजना जैसी कल्याणकारी योजनाओं को 1.5 दशक का इंतजार करना पड़ता है।

0: ভারতীয় আবহাওয়া দপ্তর IMD আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে আজ আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ওড়িশার বন্যা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে। এর মধ্যেই ফের অতিভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে আশঙ্কা তৈরি করেছে। সে রাজ্যের 49টি ব্লক এবং 5টি শহর থেকে প্রায় 2,37,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে মিসাইল ও ড্রোন হামলায় দুপক্ষের কমপক্ষে 11 জনের মৃত্যু হয়েছে। ইউক্রেনের কিয়েভের বর্তমান বৃহত্তম বিমান ঘাঁটি থেকে চালানো ড্রোন হামলায় রাশিয়ার 6 জনের মৃত্যু হয়। এর মধ্যে রাশিয়ার দক্ষিণ পশ্চিম রুস্তম অঞ্চলে 3টি শহরে ওই হামলায় 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 150টিরও বেশি ড্রোনের এই আক্রমণে বহু ঘরবাড়ি এবং একটি রেল স্টেশন ধ্বংস হয়েছে। একটি বনাঞ্চলে আগুন ধরে যাওয়ার খবরও মিলেছে। অন্যদিকে রাশিয়ার প্রতি আক্রমণে ইউক্রেনে 5 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন ক্রিভিরিতে 2 জনের মৃত্যু হয়েছে, আহত 14 জন। ইন্দোনেশিয়ার ফ্লোরেস উপকূলে 7.7 মাত্রার জোরালো ভূমিকম্পের পর ইস্ট নুসা তেনগাড়া প্রদেশে 14 দিনের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এই প্রদেশের গভর্নর মিল্কি লাকা লেনা এক বিবৃতিতে বলেছেন এ মাসের 28 তারিখ পর্যন্ত জরুরি অবস্থা বলবৎ থাকবে। ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ সুষ্ঠুভাবে চালানোর জন্য এই পদক্ষেপ বলে সে দেশের কর্তৃপক্ষ জানিয়েছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আজ শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারত এই প্রতিযোগিতা আয়োজন করতে চলেছে। ভারতের হয়ে খেলবেন PV সিন্ধু, লক্ষ্য সেন, আয়ুষ শেট্টি, সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি এবং তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ। প্রথম রাউন্ডে আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলের মুখোমুখি হবেন PV সিন্ধু। গলে প্রথম ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 উইকেটে 460 রান তুলেছে। দেবদত্ত পাডিকাল 167, KL রাহুল 82, ধ্রুব জুড়েল 51, ঋষভ পান্ত 39 রান করেছেন। শ্রীলঙ্কার হয় প্রভাত জয়সূর্য 4, কেশরা নুয়ানাথা 3 উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। 2047 সালের মধ্যে ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে যুব সমাজ, দরিদ্র মহিলা এবং কৃষকদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। UGC নেট পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান 3টি বিষয়ে প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে NTA। নতুন দিল্লিতে আগামীকাল ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে ভারত। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন সকাল 7:25।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন প্রাণী পালনের গুরুত্ব। এ বিষয়ে বলছেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পূর্ণেন্দু বিশ্বাস।
1: প্রাণী পালনের আজকের দিনে দাঁড়িয়ে গুরুত্ব অপরিসীম। আমাদের দেশের বেকারত্ব যেভাবে বাড়ছে এবং চাকরির সুযোগও যেভাবে কমছে, এখানে যদি আমরা একটুখানি নিজেরা কোনো ব্যবসা করতে চাই, তাহলে আমার মনে হয় যে অন্য যে কোনো ব্যবসার থেকে প্রাণী পালনের মাধ্যমে যে ব্যবসা, সেই ব্যবসা কিন্তু অনেক বেশি লাভজনক হতেই পারে যদি আমরা সঠিক পদ্ধতি মেনে সেই ব্যবসাটা। আমি কতগুলো উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাইছি যে কিভাবে আমরা সঠিক পদ্ধতি অনুসরণ করব। প্রথম কথা হচ্ছে যে কোনো গ্রামে আমরা যদি যাই, সেখানে দেখব যে আমরা কিছু মানুষ আছেন যারা ছাগল পোষেন, কিছু মানুষ আছেন যারা গরু পোষেন, বিশেষ করে আদিবাসী মানুষ থাকেন তারা কিন্তু শুয়োরও পোষেন। এবার আমাকে ঠিক করে নিতে হবে আমি কি ধরনের ব্যবসা করব। আমি যদি ভাবি যে আমি দুধের ব্যবসা করব, তাহলে আমাকে আগে সিলেক্ট করতে হবে যে কারা গরু পোষেন। তো ধরুন আমি একটা গ্রামে চার পাঁচজন শিক্ষিত যারা বেকার যুবক যুবতী আছেন, তারা যদি

করেন, তারা ব্যাংকে যোগাযোগ করতে পারেন। কিন্তু এই দুধের ব্যবসা করতে গেলে প্রথমেই তাদের এর যে ব্যাকরণ সেটা জানতে হবে। দুধ কারা দেয়, গরু দেয়, কোন ধরনের গরু দেয় সেটা আপনি জানতে হবে, কিভাবে দুধ উৎপাদন বাড়ানো যায় সেটা আপনাকে জানতে হবে। তো এগুলো জানতে গেলে আপনাকে প্রথমেই একটা ছোটখাটো ট্রেনিং এটা আপনাকে নিতে হবে এই জ্ঞান উপার্জন করার জন্য। সেটা পশ্চিমবঙ্গ প্রাণী মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়, সেখানে যেমন ডেয়ারি টেকনোলজি ফ্যাকাল্টি আছে, তাদের কাছে গেলে দুধ কিভাবে প্রসেস করা যাবে, কি কি দুধের থেকে কোন কোন নতুন উপাদান তৈরি করা যাবে সেটা জানতে পারবেন, সেটা শিখতে পারবেন, কি ধরনের যন্ত্রপাতি লাগবে। আর পশু চিকিৎসা পশুবিজ্ঞান ওখানে গেলে আপনি জানতে পারবেন যে সাধারণভাবে আমাদের গরু পালন করতে গেলে কি কি অসুবিধার সম্মুখীন হতে পারি বা কি কি সুবিধা আছে, সে সম্বন্ধে অসুখ বিসুখ খাওয়া এসবটাই আপনি জেনে নিলেন। জেনে নিয়ে আপনি এইবার যদি ওই যে যারা বেকার যুবক যে তারা একটা কোম্পানি ফর্ম করেন, এবং সেই কোম্পানিতে তারা যদি গ্রামের 50 জন ওই রকম চাষি বা 60 জন ওই রকম চাষি নেন যাদের বাড়িতে গরু আছে, দুধ উৎপাদন হয়, তাদের সঙ্গে একটা করে তারা একটা কোম্পানি ফর্ম করে তাদেরকে নিয়ে তাদের যে দুধটা তৈরি হয় সেই দুধটা তারা সংগ্রহ করবেন। সংগ্রহ করে তারা এবার সেই দুধটাকে কিভাবে মার্কেট করবেন, প্রথম দিকে হয়তো 50 জনের হলো, হয়তো 100 লিটার বা 200 লিটার দুধ হলো, এটা আস্তে আস্তে আস্তে আস্তে তাদের টার্গেট থাকবে যে ব্রেক ইভেনে পৌঁছতে গেলে তাদের হয়তো দেখা যাবে যে আমার ডেলি 1000 লিটার দুধ। যখন এই মানুষগুলো যারা উৎপাদন করছেন তারা দেখবেন যে আমি যে দুধ উৎপাদন করছি সেটা সঠিক মূল্যে লাভজনকভাবে আমি এদেরকে বিক্রি করে আমি লাভবান হচ্ছি, তখন তারা তাদের প্রোডাকশন বাড়াতে পারে, এরাও এদের ক্যাপাসিটি বাড়ালো। আর একটা দিক হচ্ছে যে গ্রামে এখনো গরু পুষতে গেলে যেটা হয় প্রথম যে অসুবিধাটা হয় সেটা হচ্ছে গোবর, যেটা হয় সেই গোবরটা যদি ঠিকঠাক ভাবে ব্যবহার না হয় তাহলে একটা পলিউশনের ইয়ে থাকে লোকের কাছে। তো স্বাভাবিকভাবে সেখান থেকে যদি আমরা আরো কিছু ফ্যামিলিকে বা যাদের থেকে নিচে তাদেরকে আমরা ভার্মি কম্পোস্ট তৈরি করার উপরে তাদের আমরা একটা প্রশিক্ষণ দিই, তারা এই গোবরটাকে সঙ্গে সঙ্গেই তারা ভার্মি কম্পোস্টে কাজে লাগিয়ে দিতে পারবে, এবং সেটাও কিন্তু একটা আরেকটা দিক

0: লাভজনক ভাবে সেটা যদি বিক্রি করা যায় তাহলে সেখান থেকেও কিন্তু এরা প্রচুর লাভ করতে পারেন। যারা মাংস নিয়ে কাজ করবেন আমি বলবো তাদের এখন আমাদের গভর্নমেন্টেই লাইফ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন তারা কিন্তু কালো ছাগলের তারা কিনছেন এবং তার মাংস প্যাকেটজাত করে তারা বিক্রি করছেন বিভিন্ন কাউন্টারের মাধ্যমে, সেটা নিজেরাও করতে পারেন বা গভর্নমেন্টকে সাপ্লাই। ঠিক একই পদ্ধতিতে তারা একটা কোম্পানি তৈরি করে গ্রামের যারা চাষি আছে তাদেরকে সঙ্গে নিয়ে তারা সেই মাংস উৎপাদনের মাধ্যমেও কিন্তু এরা এই ব্যবসাটা করে লাভবান হতে পারেন। আর ঘুঙুর যাতে শুয়োর নিয়ে যদি তারা কাজ করেন সেখানে আমি দেখেছি এর একটা বিরাট চাহিদা আছে গ্রামের দিকে, এমনকি এই বাচ্চা বিক্রি করেও প্রচুর লাভ করা যায়। তার কারণ ঘুঙরু প্রজাতির যে শুকর তারা 18 থেকে 20টা বাচ্চা দেয় এবং সেই বাচ্চাগুলোকে যদি রাখা যায় সেই বাচ্চাগুলোও যদি প্রত্যেক বছর তারা দুবার করে বাচ্চা দেয় সেই বাচ্চাগুলো বিক্রি করেও কিন্তু এরা প্রচুর লাভবান হতে পারেন। তো পরিশেষে আমি এইটুকুনি বলবো যে প্রাণী পালন কিন্তু সত্যিকারের একটা লাভজনক ব্যবসা এবং যারা এই ব্যাপারে উৎসাহী উৎসুক তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অথবা আপনার নিকটবর্তী যে প্রাণীস্বাস্থ্য আধিকারিক আছেন পশ্চিমবঙ্গ সরকারে তাদের সঙ্গে যোগাযোগ করুন, করে তারা এই প্রশিক্ষণ কোথায় পাওয়া যাবে সেটা নেওয়ার ব্যবস্থা করুন।
1: শুনছিলেন প্রাণী পালনের গুরুত্ব, এ বিষয়ে বললেন পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক পূর্ণেন্দু বিশ্বাস।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত, কোথাও কোথাও তীব্র অতি ভারী বৃষ্টি 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলায়। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দু একটি জায়গায়। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং জেলার দু একটি জায়গায় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কোথাও কোথাও। শুনলেন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর, আর এরই সঙ্গে শেষ হল আজকের চাষবাস অনুষ্ঠানটি।
3: রামধনু কলম সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.cation@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে আজ শুনবেন অপরাধ প্রবণতা সম্পর্কে কথিকা, বলছেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রথমা চৌধুরী।
3: চারদিকে নানা রকম অপরাধ তো সংঘটিত হয়ে চলেছে প্রায় প্রত্যেক দিন। আমাদের মাঝে মাঝে মনে হয়, আচ্ছা কেন এমন হয়, একটাই তো জীবন, পৃথিবী এত সুন্দর, তবু তারই মধ্যে কেউ কেন কারো প্রাণ নিয়ে নিচ্ছে, কারণটা ঠিক কি? এখানে যদি আলোচনা করা যায় তাহলে বলবো অপরাধ প্রধানত দুভাবে সংগঠিত হয়। একটা হলো যে অনেক ভেবে চিনতে প্ল্যান প্রোগ্রাম করে আমি একটা কোনো অপরাধ করছি, সে অপরাধ কাউকে মেরে ফেলা হতে পারে, ধর্ষণ হতে পারে, চুরি হতে পারে, যাই হোক না কেন, কিন্তু খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে সেটা করা হয়েছে, এটাকে বলে ডেলিবারেট প্ল্যানিং। এখন এই ধরনের অপরাধ মানুষ কেন করে বলুন তো? বছরের পর বছর ধরে ধরুন মনের মধ্যে একটা রাগ চেপে রেখে দিলাম, সেই রাগটা তারপরে যখনই সুযোগ পেলাম কাউকে মারবার, তখন তাকে হয়তো আমি চূড়ান্ত আগ্রাসীভাবে তাকে শেষ করে দিলাম। এই ঘটনাটার কারণ কি কি হতে পারে? মনস্তত্ত্বের দিক দিয়ে যদি ভাবা যায়, একটা বড় কারণ হতে পারে কিছু পাওয়ার আশা। ধরুন অর্থের লোভে মানুষ মানুষকে মেরে ফেলছে, অথবা অন্য কোনো জৈবিক তাড়নায়, কিংবা কেবলমাত্র ক্ষমতার আশায় মানুষ মানুষকে মেরে ফেলছে। কিছু চাই এবং সেই চাওয়ার পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, তখন আমি নির্দ্বিধায় তাকে সরিয়ে দিচ্ছি। এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ কি হতে পারে? আশ্চর্য ব্যাপার জানেন, আরেকটা কারণ হতে পারে কিন্তু ভয়। কেউ বিশ্বাস করবে যে মানুষকে একেবারে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিচ্ছে, সে আসলে খুব ভীতু? হ্যাঁ, কিন্তু এবং এই যে সাইকোলজি যে তুমি আমার ক্ষতির কারণ হতে পারো, তুমি থাকলে আমি আর চাকরি পাবো না, তুমি থাকলে আমার এই দেশটা আর আমার নিজের থাকবে না, এই জাতীয় মনোভাব যদি মনের মধ্যে একবার গেড়ে বসিয়ে দেওয়া যায়, তখন আমার যে দেয়ালে পিঠ ঠেকে যেতে পারে এই ভাবনাটা থেকে আমরা কিন্তু খুব আগ্রাসী হয়ে উঠি। এবং যারা মানুষ বেচা কেনার কারিগর, তারা অনেক সময় কিন্তু আমাদের এই যে মনস্তত্ত্বের এই যে একটা গভীর অন্ধকার দিক, সেটা নিয়ে তারা খেলা করেন। মানুষ খেপানো খেলা বলে না, এটা করো, এদের সরিয়ে দাও, এদের মেরে ফেলো, তা নাহলে কিন্তু তোমার বা তোমার সন্তান সন্ততির জন্য আর জায়গা থাকবে না। এই যে দুটো কারণে হতে পারে, প্রচণ্ড ভয়, নিজেকে বাঁচানোর ইচ্ছা, অথবা হতে পারে যেটা আমি এইমাত্র বললাম, কিছু পাওয়ার পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় সেক্ষেত্রে হতে পারে। এবং অনেক সময় আমরা দেখেছি সম্পূর্ণ অকারণে কেবল মানুষকে মেরে বা মানুষকে কষ্ট দিয়েই আমার আনন্দ, সেটা থেকেও কিন্তু কিছু কিছু অপরাধ সংঘটিত হতে পারে। এমনও হয়? হ্যাঁ হয় বই কি, চারপাশে তাকালেই দেখতে পাবেন যে সম্পূর্ণ অকারণে কত অন্যায় ঘটে যাচ্ছে প্রতিদিন। কিছু কারণ হতে পারে একেবারে জৈবিক, আমরা দেখেছি যে বায়োলজিক্যালি কারুর কারুর জিনের গঠন এরকম থাকে, এক্স ওয়াই ওয়াই ক্রোমোজোম যদি থাকে, অথবা অন্য কোনো কারণে যদি দেখা যায় যে কারুর জিন ঘটিত, একটা বললাম। দ্বিতীয়ত হতে পারে যে আমাদের ব্রেনে, মনে রাখুন, দুটো জায়গা থাকে, একটা ব্রেনের একটা অংশ যেটা আমরা বলি সাবকর্টিক্যাল স্ট্রাকচার্স, সেটা আমাদের না ইমোশনগুলি খুব কড়াভাবে, সেখানে আমাদের ইমোশনের বাসা বা আবেগের বাসা। ধরুন আমার হঠাৎ খুব রাগ হলো, কিংবা আমি হঠাৎ খুব ভয় পেলাম, তখনই ভয় পেলেই কি আমরা সঙ্গে সঙ্গে মেরে ফেলি কাউকে? না, আমাদের আরেকটা ব্রেন আছে যেটা আমাদের ফ্রন্টাল লোব বলে, আমাদের মস্তিষ্কের একবারে সামনের দিকের একটা জায়গা, সে আমাদের বলে রোসো রোসো ভাবো, ভাবলেই একটা ঘুষি চালিয়ে দিতে হয় নাকি? এখন এই যে ফ্রন্টাল লোব প্রতিনিয়ত আমাদের ভেতরকার আগ্রাসনগুলোকে আটকে দিচ্ছে, এই ফ্রন্টাল লোবে ধরুন কারোর যদি একটা মস্ত বড় টিউমার হয়, হতে তো পারে, স্রেফ সেই

0: কারণে একটা লোক কিন্তু দিব্যি ছিল, ছাপোষ আর নিরীহ, সে হঠাৎ ভয়ঙ্কর আগ্রাসী হয়ে গেল। অথবা টিউমার হওয়ার দরকার নেই, জন্মসূত্রেই কারোর ফ্রন্টাল লোব সেইভাবে বিকশিত হলো না। কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, কিন্তু অনেক সময় আমরা দেখেছি যাদের বুদ্ধির ধার অতটা নয় তারা অনেকেই কেবল আবেগ দিয়ে চলে এবং তাদের মানুষ ব্যবহারও করে খুব, কিন্তু তারা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় উঁচু দরের মানুষদের হাতে। সেরকম ভাবে আর কি ফ্রন্টাল লোব যদি কন্ট্রোল না থাকে বা একটা বয়সের পর আমরা দেখেছি, ধরুন মানুষ যখন কি বলবো অ্যাডোলেসেন্স বা বয়স সন্ধিতে পা দিচ্ছে অল্প বয়সী ছেলে মেয়েদের, তখন টেস্টোস্টেরন বলে একটা হরমোন তাদের মধ্যে ক্ষরণ খুব বেশি হতে থাকে। ছেলেদের বেশি হয়, মেয়েদেরও হয় কিন্তু, এবং এই টেস্টোস্টেরনের পরিমাণ যদি বাড়ে, অনেক ভালো দিকও আছে, টেস্টোস্টেরন বাড়লে আমরা লম্বা হই, আমাদের অনেক রকম জেদ বাড়ে যেটাতে করে আমরা যা চাই সেটা করে উঠতে পারি, ভয় পাই না ছোটদের মতন, কিন্তু অতিরিক্ত টেস্টোস্টেরন অনেক সময় আমাদের আগ্রাসীও করে তুলতে পারে। এখন এটা না একটা ব্যালেন্সের খেলা, ধরুন আমার টেস্টোস্টেরন খুব বেশি, আমার রাগ হলে মনে হচ্ছে ঘুষি মেরে সব ফেলে দিই, কিন্তু আমার ফ্রন্টাল লোব যদি শক্ত থাকে, আমার মস্তিষ্কের সামনের দিকটা যদি সচেতন থাকে, তাহলে টেস্টোস্টেরনের বাড়াবাড়ি কিচ্ছু করে উঠতে পারবে না। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে অপরাধী যে হয় তার অপরাধ মনস্কতা কিন্তু তার মস্তিষ্কের মধ্যে লুকিয়ে থাকতে পারে। তাহলে পুরোটাই কি মস্তিষ্ক প্রসূত? তাহলে এরা কেউই কি আর অপরাধী নয়, এটা তাদের মাথার দোষ? না, এর উত্তর তা নয়। এটা দেখা গেছে যে মাথার গঠন, জিনের গঠন, হরমোনের যে ক্ষরণ, তার পাশাপাশি সে কেমন পরিবেশে বড় হলো, কিভাবে ছোটবেলা থেকে তাকে আমরা ঠিক মতন নিয়ম কানুন শৃঙ্খলা শেখালাম কিনা, সেটাও অনেকাংশে কিন্তু নির্ভর করে।
1: অপরাধ প্রবণতা এই সম্পর্কে কথিকা শুনলেন, বললেন মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রথমা চৌধুরী। আপনার স্বাস্থ্য অনুষ্ঠানটি এই পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন প্রাপ্ত হয়ে কি

প্রথমে আসি আজকের দিনের কথায়। আজ 17ই আগস্ট, গীতাঞ্জলির প্রথম প্রকাশ। রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ সারা পৃথিবীর সাহিত্য সমাজে তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল, যে বইটি পড়ে ইংল্যান্ডের ডেইলি ক্রনিকল মন্তব্য করেছিল, আমরা শুধুমাত্র এক মহৎ সাহিত্যের সঙ্গে পরিচিত হইনি, প্রাচ্যের হৃদয়ও আমাদের ভাষাতে আমাদের কাছেই উদ্ঘাটিত হয়েছে। এইভাবে রবীন্দ্রনাথ প্রাচ্য ও প্রতীচ্যের মধ্যে সেতু বন্ধন করতে সমর্থ হয়েছেন। যে বইটি পড়ে কবি ডব্লিউ বি ইয়েটস মন্তব্য করেছিলেন, এই বইটি যুদ্ধোত্তর ইউরোপে আমাদের কাছে এক শান্তির প্রলেপের মতো। বলাই বাহুল্য, বইটির নাম গীতাঞ্জলি। বাংলা ভাষায় গীতাঞ্জলি প্রকাশ 1910 সালের 17ই আগস্ট, আচার্য ক্ষিতিমোহন সেনের কাছে। গীতাঞ্জলি কাব্যের অনেক অংশের পাণ্ডুলিপি ছিল। বইটি প্রকাশের সময় তার থেকে গান ও কবিতার রচনা স্থান, রচনা তারিখ ও পাঠ সংশোধিত হয়। মোহনলাল গঙ্গোপাধ্যায়ের কাছে ছিল অনেক গানের কবিতা, হাতে লেখা প্রেস কপি, তা থেকেও সাহায্য নিয়ে প্রকাশিত হয় গীতাঞ্জলির বাংলা সংস্করণ। পরে রবীন্দ্রনাথ এটিকে ইংরেজি ভাষায় রূপান্তরিত করার সময় গীতিমাল্য, গীতালি ও নৈবেদ্য কাব্যগ্রন্থেরও অনেক কবিতা ও গানের সন্নিবেশ ঘটান। তাঁর সেই সংশোধিত ও পরিবর্ধিত ইংরেজি গীতাঞ্জলি 1913 সালের মার্চ মাসে ইংল্যান্ডের ম্যাকমিলান কোম্পানি প্রকাশ করে, যে সংকলন গ্রন্থটি তাঁকে নোবেল পুরস্কারের শিরোপা এনে দেয় এবং বাংলা সাহিত্য গোটা পৃথিবীতে পরিচিতি লাভ করে।

আজ 17 আগস্ট, বলবো তাঁর কথা। তাঁর চোখে স্বপ্ন ছিল মুক্ত স্বাধীন ভারতবর্ষের। যৌবনেই অনুশীলন সমিতির ডাকসাইটে বিপ্লবী পুলিন বিহারী দাস শিখে নিয়েছিলেন লাঠি আর তরবারির খেলা। 1906 সালে তিনি বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন। ঢাকায় অনুশীলন সমিতি সংগঠিত করে লাঠি খেলা, ছোড়া খেলা, কুচকাওয়াজ এবং কৃত্রিম যুদ্ধের মাধ্যমে বিপ্লবীদের প্রশিক্ষণ দেন। 1907 থেকে 1910 পর্যন্ত অনুশীলন সমিতির সর্বাধিনায়কের দায়িত্ব বহন করেন। তার নেতৃত্বগুণে পূর্ব ও উত্তরবঙ্গের এবং বাংলার বাইরেও সমিতির শাখা বিস্তার লাভ করেছিল। 1912 সালে রাজনৈতিক ষড়যন্ত্র মামলায় দণ্ডিত হয়ে 7 বছরের জেল খাটেন আন্দামানে। ১৯২০ সালে ঠিক করেন, ১৯২০ সালে গঠন করেন ভারত সেবক সংঘ। 1922 সালে সেই সংঘ ভেঙে দিয়ে কলকাতার বিদ্যাসাগর স্ট্রিটে বঙ্গীয় ব্যায়াম সমিতি ও আখড়া স্থাপন করে খেলা শেখাতে থাকেন। ব্যায়াম সমিতির মাঠেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় পুলিন বিহারী দাসের। তারিখটা ছিল 1949 সালের আজকের দিন, অর্থাৎ 17 আগস্ট।

উইলিয়াম কেরির জন্মদিন। শ্রীরামপুর মিশনের প্রতিষ্ঠাতা উইলিয়াম কেরির জন্মদিনের সঙ্গেও আজকের দিনটি জড়িয়ে রয়েছে। ইংল্যান্ডের নর্দার্নশায়ারে 1762 সালের আজকের দিনে জন্ম হয় তাঁর। গ্রিক ল্যাটিন ভাষা শিখে নিয়ে ইতিহাস, ভূগোল, ভ্রমণ কাহিনী, প্রাকৃতিক বিজ্ঞানের নানা শাখায় বিচরণ করেন। ধর্মপ্রচারের জন্য কলকাতায় আসেন 1793 সালে। ব্যান্ডেল, নদিয়া, সুন্দরবন, মানিকতলা অঞ্চলে ঘুরে ঘুরে ধর্মপ্রচার করেন। রামরাম বসুর কাছে বাংলা শিখে নিয়ে তাঁরই সাহায্যে বাংলায় বাইবেল অনুবাদের কাজ চালিয়ে যান। 1800 সালে প্রতিষ্ঠা করেন শ্রীরামপুর মিশন। মার্চ মাসে হরফ নির্মাণ শিল্পী পঞ্চানন কর্মকারের সঙ্গে হাত মিলিয়ে ম্যাথিউ লিখিত সমাচারের প্রথম পাতা বাংলায় মুদ্রণ করেন। অগস্ট মাসে বেরোয় শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত প্রথম গদ্যপুস্তক মথি রচিত মিশন সমাচার। বাংলা ভাষায় প্রথম অনুবাদ পুস্তকের খ্যাতির জন্য কেরি ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার অধ্যাপক নিযুক্ত হন। অধ্যাপক জীবনে এছাড়াও ভারতীয় কৃষি, ভূবিদ্যা, উদ্ভিদবিদ্যা, প্রাণী বিজ্ঞান সম্বন্ধে তাঁর গবেষণা, বাংলা হরফের সংস্কার ও অন্যান্য ভারতীয় ভাষার হরফ নির্মাণ সহ ভারতে এগ্রি হর্টিকালচারাল সোসাইটি স্থাপন তাঁর অন্যতম কীর্তি। 1806 সালে তিনি

এসিয়াটিক সোসাইটির সদস্য হন। প্রকাশ করেন বিখ্যাত পত্রিকা ফ্রেম অফ ইন্ডিয়া। বাংলায় তাঁর লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে নিউ টেস্টামেন্ট, ইতিহাসমালা, বাংলা ইংরেজি অভিধান, এছাড়াও রয়েছে আরও 47টি রচনা।

সাধারণত যা হয় তেমন নয়, অর্থাৎ বংশানুক্রমিক পরম্পরা নয়। কেবলমাত্র রেওয়াজের শ্রমে এবং তালিমের গুণেই তিনি বাংলা তথা ভারতের সঙ্গীত জগতে খ্যাতিমান হয়েছিলেন। শাস্ত্রীয় সঙ্গীতের বিখ্যাত এই শিল্পী পণ্ডিত চিন্ময় লাহিড়ী। 1916 সালে তার জন্ম। লখনউয়ের মরিস কলেজের অধ্যক্ষ রতন ঝঙ্কারের কাছে তার সঙ্গীতের হাতেখড়ি হয়। পরবর্তীকালে ওই কলেজেরই সঙ্গীত বিশারদ উপাধিপ্রাপ্ত হন তিনি। বিখ্যাত বহু ওস্তাদের কাছ থেকে সঙ্গীতে তালিম নিলেও সঙ্গীত শাস্ত্র প্রয়োগের ক্ষেত্রে তিনি এক নিজস্ব ঘরানার সৃষ্টি করেন। তার গানে তাই শাস্ত্রীয় আঙ্গিকের সঙ্গে মিশেছিল মধুর রস ও আত্মনিবেদনের সংমিশ্রণ। তার গানের প্রথম রেকর্ড বের হয় HMV থেকে 1944 সালে। দীর্ঘদিন তিনি আকাশবাণীর সঙ্গে যুক্ত ছিলেন, অধ্যাপনা করেছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। সঙ্গীত শিক্ষক হিসেবেও তার বিশেষ খ্যাতি ছিল। চলচ্চিত্রে তিনি প্রথম প্লেব্যাক করেন মানদণ্ড ছবিতে। বেশ কয়েকটি ছবিতে সঙ্গীত পরিচালনা ও কণ্ঠদান করেছেন। সাপমোচন ছায়াছবিতে প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার গাওয়া ত্রিবেণী তীর্থ পথে কে গাহিল গান আজও সমান জনপ্রিয়। বিখ্যাত এই শিল্পীর জীবনাবসান হয় 1984 সালের 17 আগস্ট আজকের দিনে।

0: ফিরছি বিজ্ঞাপনের পর।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
0: এবার দেশবন্ধনা সমবেত কণ্ঠে।

0: বিশ্ববন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। এখন বিজ্ঞাপন।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: জানি দীপ, প্রাত্যহিকের এই চলতি মাসের দ্বিতীয় পক্ষের বিষয়ের কথা একবার মনে করানো, জানেন আপনারা তবুও, কারণ ইতিমধ্যেই আপনারা আমাদের লিখেছেন চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট জিমেল ডট কম এই ঠিকানায়। CHITHIR JHANPI চিঠির ঝাঁপি ডট এআইআর অ্যাট জিমেল।

.com এছাড়াও কেউ কেউ লিখেছেন প্রাত্যহিকী, প্রজাতনের কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত, এই ঠিকানাতেও। কিন্তু কে লিখেছেন? লিখেছেন বাজে খরচের কথা। অন্য খরচের চেয়ে বাজে খরচেই নাকি মানুষকে যথার্থ চেনা যায় বলেছেন প্রাজ্ঞজনেরা। উদরপূর্তির জন্য রুটি কেনার পর টাকা অবশিষ্ট থাকলে গোলাপ ফুল কেনার পরামর্শ দিয়েছিলেন কবি। জীবনের মৌলিক চাহিদা পূরণ হয়ে গেলে শখ বা শিল্প সুন্দরের সাধনা, সে তো স্বাভাবিক মানব ধর্ম। কিন্তু কেউ কেউ তো থাকেন সেই নিশ্চয়তা ছাড়াই হঠাৎ খেয়ালের বসে এমন সব কাণ্ড ঘটিয়ে ফেলেন যাতে প্রিয়জনদের কাছ থেকেও যার পর নাই মুখ ঝামটা খেতে হয়। কিন্তু কি আর করা, একজনের কাছে যা অহেতুক, অপ্রয়োজনীয় অপব্যয়, অন্যজনের কাছে তাই প্রাণের আরাম, বেঁচে থাকার আনন্দ। আপনি কি বলেন? সে কথাই তো আপনি লিখেছেন প্রাত্যহিকীতে। আর যারা লিখবো লিখবো করে এখনো লিখে উঠতে পারেননি তারা লিখে ফেলুন চটপট, খুব বেশি দেরি করবেন না। অগস্ট মাসে দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীর বিষয়ে বাজে খরচ।

এ নিয়ে আজকের প্রথম চিঠি। পাঠিয়েছেন অরূপ সরকার, আসানসোল, জেলা পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় প্রভাত সাথী প্রাত্যহিকী, আমাদের এই সংসার তৈরির হাল সঠিকভাবে চালু রাখতে গেলে বাধ্যতামূলকভাবে কিছু খরচ আমাদের করতেই হয়। সেই খরচকেই আমরা প্রয়োজনীয় খরচ বলে অভিহিত করে থাকি। আবার প্রয়োজনীয় খরচের বাইরেও আমরা এমন কিছু খরচ করে থাকি যা না করলেও আমাদের চলে যায়, সেই খরচকেই আমরা বলি অপ্রয়োজনীয় খরচ বা বাজে খরচ। কিন্তু এটাও ঠিক, আমাদের কাছে যেটা অপ্রয়োজনীয় অন্যের কাছে সেটাই হয়ে উঠতে পারে অমূল্য এক সম্পদ। উদাহরণ হিসেবে বলতে পারি আমাদের অফিসের দুলালদার কথা। তিনি অফিসের বিভিন্ন বিভাগে গিয়ে ছোলা, বাদাম, কাজু, কিশমিশ ইত্যাদি নানাবিধ দ্রব্য বিক্রয় করেন। আমাদের প্রয়োজন থাকুক বা না থাকুক, দুলালদার কাছ থেকে আমরা প্রায়শই কিছু না কিছু জিনিস কিনে থাকি।

বৃদ্ধা মা, অসুস্থ স্ত্রী এবং কলেজে পাঠরত এক পুত্র। দুলালদা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে শক্ত হাতে তাঁর সংসারের হাল ধরে রেখেছেন। নিজের ছোট্ট ব্যবসার আয় থেকে তিনি বৃদ্ধা মায়ের দেখভাল, চিকিৎসার, স্ত্রীর চিকিৎসা এবং ছেলের পড়াশোনার খরচ সবই সামলানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাই আমাদের চোখে যে খরচটি বাজে খরচ, সেটি হয়তো দুলালদার মতো কারুর সংসারে এনে দেয় একটু স্বস্তির নিঃশ্বাস। আমাদের সামান্য খরচে হয়তো তাঁর সন্তানের পড়াশোনা এগিয়ে যায়, অসুস্থ স্ত্রীর ওষুধ কেনা হয়, কিংবা বৃদ্ধা মায়ের মুখে একটুখানি হাসি ফুটে ওঠে। তাই সব অপ্রয়োজনীয় খরচকে বোধহয় এক কথায় বাজে খরচ বলা যায় না। কখনো কখনো আমাদের সামান্য কিছু অপ্রয়োজনীয় খরচই অন্য কারো কাছে হয়ে উঠতে পারে বেঁচে থাকার অবলম্বন। আমাদের অল্প কিছু টাকা হয়তো ভাসিয়ে রাখে অনেকের সংসার তৈরি। নমস্কার, আন্তে অরূপ সরকার, আসানসোল জেলা, পশ্চিম বর্ধমান।

করুণাংশু প্রধান, আপনার লেখা এবার আমার হাতে। মুরাদপুর পূর্ব মেদিনীপুর থেকে আপনি লিখেছেন। জীবনে অন্ন, বস্ত্র আর বাসস্থান, এই তিনটি আমাদের মৌলিক প্রয়োজন। কিন্তু মানুষ তো কেবল প্রয়োজন মেটানোর জন্য বাঁচে না, মানুষের জীবনে প্রয়োজনের পাশাপাশি থাকে আবেগ, অনুভূতি, ভালো লাগা, ভালোবাসা, শখ, স্বপ্ন, আর আছে কিছু একান্ত নিজের আনন্দ। আর সেই জায়গা থেকেই জন্ম নেয় এমন কিছু খরচ, আপাত দৃষ্টিতে যেগুলোর হয়তো কোনো বাস্তব প্রয়োজন নেই, কিন্তু মনের কাছে সেগুলোর মূল্য অনেক। কেউ শখ করে বই কেনেন, কেউ পুরনো গান শোনার জন্য ভালো একটা সাউন্ড সিস্টেম কেনেন, কেউ নিজের ঘরটিকে একটু সুন্দর করে সাজান, কেউ বাগানের জন্য নতুন গাছ কেনেন, কেউ প্রিয় মানুষটির মুখে হাসি ফোটাতে এমন কিছু উপহার দেন যার প্রয়োজন হয়তো ছিল না, কেউ শুধুই মন ভালো করার জন্য দূরে কোথাও ঘুরতে চলে যান। সংসারের কঠিন হিসেবের খাতায় এগুলো সহজেই জায়গা পেতে পারে বাজে খরচ নামে। কিন্তু সত্যিই কি খরচগুলো বাজে? যে বইটি হয়তো কয়েকদিন পর আলমারিতেই পড়ে থাকবে, সেটি কেনার আনন্দ কি মিথ্যে? যে দূরের জায়গাটিতে না গেলেও জীবন দিব্যি চলত, সেখানকার একটি সোনালী বিকেল কি মূল্যহীন? যে ছোট্ট উপহারটির কোনো প্রয়োজন ছিল না, সেটি হাতে নিয়ে প্রিয়তম মানুষটির চোখের আনন্দ কি অপ্রয়োজনীয়? আসলে কিছু খরচ জিনিস কেনে, আর কিছু খরচ মুহূর্ত কেনে। বাজে খরচের বিনিময়ে ফিরে আসে একটুখানি হাসি, একটুখানি প্রশান্তি, কিংবা বহুদিন মনে রাখার মতো একটি গল্প। অবশ্যই অপচয় ভালো নয়, সঞ্চয় হিসেবেরও প্রয়োজন আছে। কিন্তু সব আনন্দকে যদি বাজে খরচ বলে বাদ দিতে থাকি, তাহলে হয়তো একদিন দেখব জীবনের স্মৃতির খাতাটা বড়ই ফাঁকা। তাই মাঝে মাঝে একটু বাজে খরচ হোক, হয়তো সেই বাজে খরচটাই একদিন মনে হবে জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে সার্থক খরচ। প্রীতিময়তায় অরুণাংশু প্রধান, মুরাদপুর, পূর্ব মেদিনীপুর।

এবার আসব পরের চিঠিতে। লিখছেন রণধীশ চৌধুরী, রসা রোড, দক্ষিণ কলকাতা, 33 থেকে। প্রিয় সখা প্রাত্যহিকী, উপার্জন আর খরচের মধ্যে হিসেব কষাটা মানুষের মজ্জাগত অভ্যাস। এই অঙ্ক কষতে কেউ নিজেকে খুব ভাবে মেধাবী, আবার কেউ পায় অজ্ঞতার অপবাদ। কত পরিমাণ অর্থ জমানো গেছে

0: সেটাই কারুর কাছে সার্থক জীবনের মাপকাঠি। তো কেউ বা ভাবে যে যতটা মনের দরজা খুলতে পেরেছে সেই পেয়েছে সার্থক জীবনের আসল স্বাদ। কোনটা লাভজনক খরচ আর কোনটা বাজে খরচ তার সংজ্ঞা ব্যক্তিবিশেষ তার নিজের মানসিকতায় তৈরি করে নিয়েই আনন্দ পায়। জন্মেজয়বাবু অর্থ খরচের বিষয়ে খুব সচেতন। যে খরচায় মুনাফা বেশি সেটাই তার কাছে সঠিক খরচ, আর তা না হলে সেটা হবে বাজে খরচ। মৃত্যুঞ্জয়বাবুর আবার অন্য হিসেব। তার কাছে যে খরচ করে কারুর মুখে হাসি আনতে পারা যায় তা তার কাছে দ্বিগুণ মাত্রায় ফিরে আসে। মুনাফার অঙ্কটা অবশ্য চোখে দেখা যায় না, তাই হিসেবটা অনেকের কাছেই বোধগম্য নয়। এমন হেঁয়ালি ভরা হিসেবকে বাজে খরচ বলা ছাড়া তাঁরা আর কী বা বলতে পারেন? কেউ অন্যকে ঠকিয়ে আনন্দ পান, আবার কেউ ঠকে গিয়েও অনুতাপ করেন না। স্বয়ং বিদ্যাসাগর মহাশয় বলেছিলেন, ঠকানোর চেয়ে ঠকা ভালো। খরচার হিসেব কষে যে নিজেকে ঠকায় সে যে কতটা বাজে খরচ করে চলেছে তা সময় বলে দেবে। শুভেচ্ছা সহ চিঠি শেষ করেছেন রণধীশ চৌধুরী, রসা রোড, দক্ষিণ কলকাতা, 33 থেকে।
1: কলকাতার পর পশ্চিম বর্ধমান, দুর্গাপুর এক থেকে লিখেছেন সোমা মুখোপাধ্যায়। মানব জীবনে অর্থ উপার্জনের চেয়ে অর্থের সঠিক ও সুপরিকল্পিত ব্যবহার অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্ষণিকের আনন্দ কিংবা সাময়িক আকর্ষণের বশে অপব্যয় কেবল আর্থিক নিরাপত্তাই বিনষ্ট করে না, মানুষের মানসিক শৃঙ্খলা বোধকেও ক্ষতিগ্রস্ত করে তোলে। অপচয় অপব্যবহারের সাময়িক তৃপ্তি ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়, আর অপরদিকে সংযম ও মিতব্যয়িতা জীবনকে স্বচ্ছন্দ ও মর্যাদাপূর্ণ করে তোলে। প্রথমেই প্রয়োজন ও শখের মধ্যে সূক্ষ্ম ব্যবধানটি বুঝতে ও জানতে শেখা পরিণত মানসিকতার পরিচায়ক। অপ্রয়োজনীয় জিনিস ক্রয় না করে নিয়মিত ক্ষুদ্র সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা জরুরি কর্ম। সঞ্চিত অর্থ কেবল আপদকালের সহায়তাই নয়, মানুষের স্বাবলম্বিতা ও আত্মবিশ্বাসের ভিত্তিকেও মজবুত করে। কিন্তু তারপরেও কিছু কথা থাকে, যেমন ঠাকুমার তিরোধান তিথিতে তার একমাত্র নাতনি মালার জন্য প্রয়োজনীয় ফুল না পেয়ে একটি সুন্দর মালা ক্রয় করে ঠাকুমার ফটোতে পরিয়ে ও ধূপ দীপ জ্বালিয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য জানায়। আবার পিতার জন্মদিনে সন্ধ্যাবেলায় সেই কন্যাই একগোছা রজনীগন্ধা আর কেক মিষ্টি পিতার হাতে তুলে দিয়ে যখন প্রণাম জানায়, তখন পিতার অশ্রুসিক্ত মুখে আনন্দের ঝিলিক পিতা পুত্রী দুজনেই এই খুশির মুহূর্তটুকু মন প্রাণ দিয়ে উপলব্ধি করে। মা যখন বলে বসে, রজনীগন্ধা ফুলের তো প্রচুর দাম, মেয়ে বলে ওঠে, আজ দামের কথা থাক না মা, রোজ তো না, বছরে একটা দিন মাত্র, আমি বুঝেই খরচ করেছি। বাবার খুশিতে আমরা সবাই প্রাণ খুলে হাসলাম, সমস্ত বাড়িটাও যেন খুশিতে ডগমগ করছে। এই আনন্দের মুহূর্তে বাজে খরচ বলে বকাবকি করো না মা, প্লিজ। দেখো অল্প বিস্তর সবেরই দরকার আছে। আমার বন্ধু অর্ঘ্য প্রতিদিন দুদিস্তা রুটি রাস্তার কুকুরকে খাওয়ায়, তবে কি ওর সবটাই বাজে খরচ? সব ব্যয় অপব্যয় নয় মা। লিখেছেন সোমা মুখোপাধ্যায়, দুর্গাপুর এক, পশ্চিম বর্ধমান থেকে।
0: আসবো পরের চিঠিতে, লিখছেন সুব্রত দেব, চন্দননগর জেলা, হুগলি থেকে। প্রিয় প্রাত্যহিকী, প্রয়োজন অপ্রয়োজন মানুষ ভেদে ভিন্ন, তেমনি বাজে আর কাজের হিসেব এক একজনের কাছে এক এক রকম। এক্ষেত্রে আগ্রহ, অনুরাগ, ভালোবাসা জড়িয়ে থাকে। নিজের কথাই বলি, নিম্নবিত্ত একান্নবর্তী পরিবারে বড় হয়ে ওঠা, তখন ইচ্ছে থাকলেও বিভিন্ন ধরনের বই কিনে উঠতে পারতাম না। বাবার আনা লাইব্রেরির বই পড়েই নিজের মনের খিদে মেটাতাম। বড় হয়ে স্কুল শিক্ষকতা করার সুবাদে বহু ধরনের পড়ার বই পড়ার সুযোগ ঘটে, কিন্তু তার বাইরে পড়ে এক বিশাল বইয়ের জগৎ। মাঝে মাঝেই বেরিয়ে পড়ি কলকাতার বইপাড়া কলেজ স্ট্রিট অঞ্চলে, ঝোলা ভরে কিনে আনি বিচিত্র সব বই, গল্প, উপন্যাস, নাটক, চলচ্চিত্র, বিজ্ঞান, ছবির বই ইত্যাদি। বাড়িতে আনলেই শুনতে হয় আবার এক গাদা বই কিনে বাজে খরচ করে এলো, এদিকে জামা কাপড়ের ছিঁড়ি দেখো। আসলে পোশাকের উপর আমার তেমন আকর্ষণ নেই, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক যা হোক একটা হলেই চলে যায়, কিন্তু নতুন নতুন বই কিনে না পড়লে আমার মনের খোরাক মেটে না। সবসময় হয়তো সব বই পড়া হয়ে ওঠে না, তবু কিনে রাখি। আপনাদের কারো কারো কাছে এ বাজে খরচ হতে পারে, কিন্তু আমার কাছে এ কাজে ব্যয়। আমি বিশ্বাস করি দেহের ক্ষুধা মেটায় অন্ন, বই রয়েছে মনের জন্য, আর এমন বন্ধু আর কে আছে? চাওয়া পাওয়ার চুলচেরা হিসেবে জীবন চলে না মানুষের ছোট জীবনে, তাই এমন বাজে খরচগুলোই তাকে প্রাণবন্ত সজীব রাখে। তাই অত না ভেবে মন চাইলে একটু বাজে খরচ করুন না, তা না হলে পরের হয়তো আফসোস করবেন। চিঠি শেষ করেছেন সুব্রত দেব, চন্দননগর, জেলা হুগলি থেকে।
1: এবার আমার হাতে যার লেখা, তিনি মদনমোহন বেরা, সবং, পশ্চিম মেদিনীপুরের। অগস্ট মাসের দ্বিতীয় পক্ষ, বাজে খরচ প্রসঙ্গে আপনি লিখেছেন, প্রিয় মনের প্রাত্যহিকে, একটা প্রবাদ আছে, জহুরি জহর চেনে, কিন্তু মানুষ চিনব কী করে? প্রাজ্ঞরা বলেছেন বাজে খরচের সূত্র ধরেই চেনা যায়। হারাধনবাবু রথযাত্রার মেলায় তার চারজন ছেলেকে কিছু টাকা দিয়ে তাদের পছন্দ মতো শখের জিনিস কিনতে পাঠালেন। বললেন, তোদের নিজের মনের মতো জিনিস কিনিস, আমি কিচ্ছু বলবো না। সন্ধ্যাবেলায় বাড়ি ফিরে এসে বড় দেখালো একটি বটের চারা, মেজো একটি বাঁশের বাঁশি, সেজো একটি ড্রয়িং পেন্সিল বক্স যা তারা কিনেছে। ছোট ভয় ভয় বলল, আমি এক অন্ধকে সব দিয়ে দিয়েছি। বাবা বললেন, এই খরচ দেখে তোরা কে কি রকম বলি শোন। কেউ বাগান করা, কেউ ছবি আঁকা, কেউ সঙ্গীত, কেউ নিঃস্বার্থ সেবাধর্ম বিলাসী, খেয়ালি মনের কাজ থেকে বুঝি পরিচয়। প্রত্যেকই মানুষ বাজারে যায় দৈনন্দিন দরকারি জিনিস ক্রয়ের জন্য, সে সামাজিক রীতি মেনে হিসাব করে প্রয়োজন অনুযায়ী খরচ করে। বাজে খরচ সে করে না, অপব্যয় মনে করে, কিন্তু সে নিজের মনের খেয়ালে চালিত হয়ে যখন অতিরিক্ত খরচ করে, তখন তার শখ, ব্যক্তিত্ব, সৌন্দর্যবোধ, মানসিকতা, মানবিকতা ইত্যাদি বাজে খরচের আড়ালে ধরা দেয় বিজ্ঞ লোকের চোখে। কোনো এক নগরে বনের মধ্যে উৎপাটিত একটি গজমুক্তা দেখতে পায় একজন, ছুটে এসে সেটাকে হাতে নিয়ে টিপে দেখে, এটা তো পাকা কুল নয়, তখন সে ছুঁড়ে ফেলে। বাজে মনে হয় তার চোখে, মেঘ কালো তাই বাজে দেখায়, কিন্তু বিদ্যুৎ উজ্জ্বল সুন্দর। তবুও আষাঢ়ের প্রথম দিনে যক্ষের বিরহকে ফুটিয়ে তুলতে সেই বাজে মেঘকে মহাকবি কালিদাস দূত করে পাঠালেন। হিসেবের খাতায় লাভ ক্ষতির অকারণ অনর্থক বস্তুর মধ্যেই রসিকদের কাব্যরসের সৃষ্টির সন্ধান পাওয়া যায়। লিখেছেন মদনমোহন বেরা, সবং, পশ্চিম মেদিনীপুর থেকে। সত্যি মনে দাগ কাটল, নিজের মনের খেয়ালে চালিত হয়ে যখন কেউ অতিরিক্ত খরচ করে, তখন তার শখ, ব্যক্তিত্ব

0: জানিয়ে দেবো আকাশ বাতাসের কথা সম্পর্কে। আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত মেঘলা আকাশ, দু এক পশলা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি ও 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.9 ডিগ্রি কম। সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.5 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 97%, সর্বনিম্ন 83%। বৃষ্টি হয়েছে 15.1 মিলিমিটার। মৎস্যজীবীদের জন্য একটি রয়েছে সতর্ক বার্তা। ঝোড়ো আবহাওয়ার কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল উত্তাল হতে পারে, যার কারণে মৎস্যজীবীদের 18 অগস্ট পর্যন্ত সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে।
1: তাহলে আজ এখানেই শেষ করি। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়,
0: আমি ত্রিদীপ চট্টোপাধ্যায়।

আকাশবাণী, খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকা এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালে জনগণনার জন্য সেলফ এনুমেরেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, চলবে 31 অগস্ট পর্যন্ত। স্বগণনায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি মানুষ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। UGC নেট পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান এই তিন বিষয়ে প্রশ্নপত্রে ত্রুটির অভিযোগের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে NTA। নতুন দিল্লিতে আগামীকাল ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে ভারত। অন্ধ্রপ্রদেশের ভোগপুরম থেকে বিশাখাপত্তনমের সমস্ত উড়ান পরিচালনা হবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। জিম্বাবুয়ের কারিবা হ্রদে গত সপ্তাহে 153 জন যাত্রী বোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 84। নতুন দিল্লিতে আজ থেকে শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারত এই প্রতিযোগিতার আয়োজন করতে চলেছে। আসছে বিস্তারিত খবরে। জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকা এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালের জনগণনার জন্য সেলফ এনুমেরেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, চলবে 31 অগস্ট পর্যন্ত। 1 থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে জনগণনার কাজ করা হবে। তার আগেই এই প্রক্রিয়ার মাধ্যমে বাসিন্দারা ডিজিটাল পদ্ধতিতে তাদের তথ্য প্রদান করতে পারবেন। এবারের জনগণনায় জাতিগত তথ্যের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। জম্মু ও কাশ্মীরের 16টি জেলার তুষারাবৃত এলাকার বাসিন্দা এবং লাদাখের জনগণনার নির্ধারিত সময়ের মধ্যেই এই স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন সেখানকার আধিকারিকরা। এদিকে জনগণনার অংশ হিসেবে গত 1 অগস্ট থেকে শুরু হওয়া স্বগণনায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মানুষ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের 53,13,000 পরিবার অর্থাৎ 93.84% মানুষ এই প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। UGC নেট পরীক্ষার ইংরেজি, কমার্স এবং সমাজবিজ্ঞান এই তিন বিষয়ে প্রশ্নপত্রে বেশ কিছু ত্রুটি থাকার অভিযোগের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে, এবং একই দিনে বিকেল 3টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দ্বিতীয় শিফটে কমার্সের বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। 10ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত প্রথম শিফটে হবে সমাজবিজ্ঞানের পরীক্ষা। এর আগে পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের তদন্ত এবং পর্যালোচনার জন্য NTA একটি কমিটি গঠন করেছিল। সুষ্ঠু ও ত্রুটিমুক্ত পরীক্ষা আয়োজন স্বার্থে এই তিনটি বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সুপারিশ করে কমিটি। তেলেঙ্গানার সানাতনগরে নবনির্মিত ডক্টর মারি চেন্না রেড্ডি TIMS সুপার স্পেশালিটি হাসপাতাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সাধারণ মানুষের কাছে কর্পোরেট মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৈরি এই হাসপাতালটি সরকারি খাতে এক দফায় নির্মিত দেশের বৃহত্তম সুপার স্পেশালিটি হাসপাতাল। এটি ভারতের প্রথম সরকারি হাসপাতাল যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিউমেটিক টিউব সিস্টেম স্থাপন করা হয়েছে।

0: কর্মী জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে জাতীয় অনুভব পুরস্কার 2026 প্রদান করবেন। অনুষ্ঠানে পেনশন মিত্র হ্যান্ডবুক এবং দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 5-এর নির্দেশিকাও প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। একটি ব্যাংক প্রদর্শনীর আয়োজনও করা হয়েছে। 17টি ব্যাংক যারা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য তাদের বিশেষ পরিষেবাগুলো তুলে ধরবে তারা এই প্রদর্শনীতে অংশ নেবে। জাতীয় অনুভব পুরস্কার প্রকল্প 2026-এ নির্বাচিত 15 জন পুরস্কার প্রাপক দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ভারত আগামীকাল নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে। বৈঠকের প্রাক্কালে আজ পরিবেশ বিষয়ক এবং জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হবে। ভারতের সভাপতিত্বে এবারের ব্রিক্স বৈঠকের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বের লক্ষ্যে নির্মাণ। বৈঠকে সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব। মধ্যপ্রদেশের ইন্দোরে দেশের প্রথম ভার্চুয়াল চিড়িয়াখানা চালু হয়েছে। এরই সঙ্গে ইন্দোর চিড়িয়াখানায় একটি 14D সিনেমা থিয়েটার এবং একটি ভার্চুয়াল জঙ্গল সাফারিও শুরু হয়েছে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব গতকাল এই পরিষেবাগুলির উদ্বোধন করেন। প্রায় 4.5 কোটি টাকা ব্যয়ে PPP মডেলে এই 14D সিনেমা এবং ভার্চুয়াল জঙ্গল সাফারি তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গের ভারত নেপাল সীমান্তে সশস্ত্র সীমাবলের জওয়ানরা অঘোষিত সোনা ও রূপসহ দুজন নেপালি নাগরিককে গ্রেপ্তার করেছে। SSB-র 41 নম্বর ব্যাটালিয়নের সীমান্ত তদন্তকারী দল গত সন্ধ্যায় শিলিগুড়িতে তল্লাশি চালানোর সময় সোনা ও রূপসমেত এদের গ্রেপ্তার করে। অন্ধ্রপ্রদেশের ভোগপুরমের নবনির্মিত আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশাখাপত্তনমের সমস্ত উড়ান পরিচালিত হবে বলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে। সংবাদপত্রে প্রকাশ এক বিজ্ঞপ্তিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ভোগপুরম ও দিল্লির মধ্যে সপ্তাহে 14টি উড়ান অব্যাহত থাকবে। ভারতের কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল পানীয় জলের গুণমান সংক্রান্ত রিপোর্টের প্রেক্ষিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দেশের রেল স্টেশনগুলিতে পানীয় জলের গুণমান নিয়ে গতকাল এক পর্যালোচনা বৈঠক করেন। যাত্রীদের জন্য বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপের অংশ হিসেবে দেশব্যাপী প্রায় 20,000 স্টেশনে নতুন জল পরিশোধন প্রক্রিয়া স্থাপন করা হবে, সেই সঙ্গে নতুন জলের ট্যাঙ্ক স্থাপন করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জিম্বাবুয়ের কারিভা হ্রদে গত সপ্তাহে 153 জন যাত্রী বোঝাই নৌকা ডুবে যাওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 84। তীব্র ঢেউয়ের কারণে গত মঙ্গলবার এই নৌকাডুবির ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে মৃতের সংখ্যা 72 থেকে বেড়ে 84 হয়েছে। জিম্বাবুয়ের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে 77 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। 90 জন ধারণ ক্ষমতার ওই নৌকাটিতে প্রাথমিকভাবে 153 জন যাত্রী ছিল বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, 1960-এর দশকের শুরুর দিকে জাম্বেজি নদীতে বাঁধ দিয়ে তৈরি করা কারিবা আয়তনের দিক থেকে বিশ্বের সর্ববৃহৎ কৃত্রিম হ্রদ। ওমানের রাজধানী মাস্কাটের সুলতান কাবুজ বন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধজাহাজ INS ইম্ফল পরিদর্শন করেছে মাস্কাটের বিভিন্ন ভারতীয় স্কুলের 200 জনেরও বেশি শিক্ষার্থী। ওমানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক বার্তায় এই কথা জানিয়েছে। ওমানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রশান্ত পিসে যুদ্ধজাহাজটি পরিদর্শন করে নাবিকদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান। জাহাজের কর্মচারীরা ভারতীয় দূতাবাসে পতাকা উত্তোলন অনুষ্ঠানেও অংশ নেন। মার্কিন মধ্যস্থতাকারী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার গতকাল হামাস প্রধানের সঙ্গে এক বৈঠক করেছেন। গাজা যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনায় অগ্রগতির লক্ষ্যে এই কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এদিকে আজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করতে পারেন কুশনার। গাজায় হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত প্রায় 15 দফার রূপরেখা পুনরুজ্জীবিত করাই এই আলোচনার মূল উদ্দেশ্য। উল্লেখ্য, গত বছর মিশরে কুশনার মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং হামাস নেতৃত্বের মধ্যে অনুষ্ঠিত বৈঠক যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সহায়ক হয়েছিল। এদিকে গত সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে 15 দফার এই পরিকল্পনাটি প্রত্যাখ্যান করেন। ইসরায়েল ও হন্ডুরাস নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক সম্প্রসারণের লক্ষ্যে গতকাল এক সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস এবং হন্ডুরাসের প্রতিরক্ষামন্ত্রী এনরিক রড্রিগেজ বার্চার্ড এই চুক্তিতে স্বাক্ষর করেন। ইসরায়েল সফরকালে হন্ডুরাসের প্রতিনিধি দল ইসরায়েলের প্রতিরক্ষা অধিকর্তাদের সঙ্গেও বেশ কিছু নিরাপত্তা সংক্রান্ত বৈঠক অংশ নেন। 12 দিনব্যাপী বার্ষিক শ্রী বুদ্ধ অমরনাথ যাত্রা কঠোর নিরাপত্তার মধ্যে আজ শুরু হয়েছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার রাজপুরা গ্রামে অবস্থিত প্রাচীন বাবা বুদ্ধনাথ অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে পুণ্যার্থীরা এই যাত্রায় অংশ নিচ্ছেন। উপরাজ্যপাল পুঞ্চ থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে এই যাত্রার শুভ সূচনা করেন। ভারতীয় আবহাওয়া বিভাগ IMD আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করেছে। অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পূর্ব মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ এবং উত্তরাখণ্ডেও একই ধরনের আবহাওয়া বজায় থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। IMD জানিয়েছে আজ আসাম, মেঘালয়, বিহার, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে জানিয়েছে IMD। এদিকে ওড়িশার বন্যা পরিস্থিতি ক্রমশ ঘোরালো হচ্ছে, এর মধ্যেই ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা নতুন করে আশঙ্কা তৈরি করেছে। সে রাজ্যের 49টি ব্লক এবং 5টি শহর থেকে প্রায় 2,37,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নতুন দিল্লির ইন্দিরা গান্ধী ইনডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ। দীর্ঘ 17 বছর পর ভারত এই প্রতিযোগিতা হতে চলেছে। মহিলাদের একক বিভাগে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন এবং নবম বাছাই PV সিন্ধু আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলের মুখোমুখি হবেন। অন্যদিকে মহিলাদের ডাবলসে ট্রিশা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি প্রথম রাউন্ডে স্পেনের পলা লোপেজ ও লুসিয়া রড্রিগেজের বিরুদ্ধে খেলবেন। সন্ধ্যায় পুরুষদের একক বিভাগে ভারতের আয়ুষ শেট্টি বিশ্বসেরা ও বর্তমান চ্যাম্পিয়ন চীনের শি ইউকির মুখোমুখি হবেন। পুরুষদের ডাবলসে ভারতের শীর্ষস্থানীয় জুটি এবং পঞ্চম বাছাই সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টি বাইপে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। পাশাপাশি ভারতের MR অর্জুন ও হরিহরণ আমসাক্কুরানান জুটি আয়ারল্যান্ডের স্কট গিলডিয়া ও পল রেনার্ডসের জুটির বিরুদ্ধে খেলবেন। গলে প্রথম ক্রিকেট টেস্টে দ্বিতীয় দিনের শেষে ভারত প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিরুদ্ধে 9 উইকেটে 460 রান তুলেছে। দেবদত্ত পাডিকাল 167, KL রাহুল 82 রান করেছেন। শ্রীলঙ্কার হয়ে প্রভাত শয়সূর্য 4, কেশর নুয়ানাথা 3 উইকেট নিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। জম্মু ও কাশ্মীরের তুষারাবৃত এলাকা এবং লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে 2027 সালে জনগণনার জন্য সেলফ এনুমারেশন প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে, চলবে 31 অগস্ট পর্যন্ত। স্বগণনায় দেশের মধ্যে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মানুষ এই প্রক্রিয়া সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতার স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যের সূচনা হয়েছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা প্রকল্পের। অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্বের টাকা দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। জনগণনার প্রথম পর্বে সেলফ এনুমারেশনের কাজে দেশের মধ্যে রাজ্য প্রথম হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বীরভূমের তারাপীঠে একটি হোটেলে আগুন লেগে অন্তত 4 জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন। শ্রাবণ মাসের শেষ সোমবারে রাজ্যের শৈব তীর্থগুলিতে পুণ্যার্থীদের ঢল। গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনার প্রেক্ষিতে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। ডোরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর FC-র বিরুদ্ধে খেলবে। প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের সূচনা হয়েছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের উপস্থিতিতে এই প্রকল্পগুলির সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি মিলিয়ে রাজ্যের প্রায় 2,000 এবং দেশের সরকারি বেসরকারি মিলিয়ে 38,604 নথিভুক্ত হাসপাতালে এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসা সুবিধা মিলবে।
2: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম।
1: অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন। রাজ্যে পূর্বতন সরকার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আয়ুষ্মান প্রকল্প চালু করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।
3: পশ্চিম বঙ্গাল কি জনতা কো ঢের সারি বধাই ওর শুভকামনায় দেনা চাহতি হুঁ। বিতে ডেড় দশক মে পশ্চিম বঙ্গাল কি জনতা কো স্বাস্থ্য কি দৃষ্টি সে কিতনি চুনৌতিও কা সামনা করনা পড়তা রাহা হ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কি সরকার নে এক বার নহি অনেক বার প্রয়াস কিয়া। জব জন কল্যাণ সরকার কি প্রাথমিকতা মে নহি হোতা হ্যায় তো আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা জেসি কল্যাণকারী যোজনাও কো ডেড় দশক কা ইন্তজার করনা পড়তা হ্যায়।
1: যারা কেন্দ্রীয় স্বাস্থ্য বিমার আওতায় পড়ছেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনারও গতকাল থেকে সূচনা হয়েছে। একটি প্রতিবেদন,
4: রাজ্যে আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করল বিজেপি সরকার। পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে এই প্রকল্পের মূল তফাত এর ব্যাপ্তি। সারা দেশে 38,500 বেশি তালিকাভুক্ত হাসপাতালে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন এই প্রকল্পের সুবিধাভোগীরা। একই সঙ্গে যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না তাদের জন্য সমতুল সুবিধা সম্পন্ন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনাও চালু হয়েছে। স্বাস্থ্যসাথীর তুলনায় আরও 200 বেশি রোগের চিকিৎসা পাওয়া যাবে এই দুই বিমার আওতায়। একই সঙ্গে রাজ্যে 100 অমৃত ফার্মেসি এবং 458 প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে ওষুধ পৌঁছে দেওয়া হবে সাধারণ মানুষের কাছে। একই সঙ্গে সুবৃষ্টি কর্মসূচির মাধ্যমে চক্ষু চিকিৎসার পরিষেবাও আরও বিস্তৃত করা হবে। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
1: অন্নপূর্ণা যোজনায় তৃতীয় পর্যায়ে টাকা দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন, অন্নপূর্ণা যোজনা সুবিধাপ্রাপকদের জন্য বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে।
5: 10 জুলাই পর্যন্ত ভেরিফিকেশন যাদের হয়েছে তাদের টাকা ট্রান্সফার হয়ে যাবে। আরো 10 জুলাইয়ের পরে যারা অ্যাপ্লাই করেছেন পোর্টালে তাদের সবার ভেরিফিকেশন কমপ্লিট করতে পারেনি, ম্যাক্সিমামটাই হয়ে গেছে আমরা দেখেছি। আর কারা কারা পাবেন না সেদিনকে বলেছি, এবং জুলাই মাসে যে 1,19,00,000 পেয়েছিলেন তাতে যে অনেকের ক্ষোভ ছিল সেখানে নিয়মে কিছুটা শিথিল করা হয়েছে। আমাদের বিশ্বাস যে 90% দোজ হু আর ইন্টারেস্টেড ফর অন্নপূর্ণা যোজনা দে শুড গেট।
1: জনগণনার প্রথম পর্বে দেশের মধ্যে এরাজ্যে সবথেকে বেশি মানুষ সেলফ এনুমারেশন বা স্বগণনার কাজ সম্পূর্ণ করেছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে সমাজ মাধ্যমে এক পোস্টে, রাজ্যে 53,13,000 পরিবার অর্থাৎ 93.84% মানুষ এই কাজ সম্পূর্ণ করেছেন বলে জানানো হয়েছে। রাজ্যে নতুন সরকারের 100 পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আজ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে মুখ্যমন্ত্রী যোগ দিতে পারেন। নবান্নের সাংবাদিক বৈঠকে গতকাল তিনি জানান, মানবাজারে জাইকার সহায়তায় মানবাজার পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এই প্রকল্পের মাধ্যমে পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের পরিশ্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা আরও শক্তিশালী হবে। এরপর রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানায় ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। সংস্থার প্রায় 4,000 কোটি টাকার এই বিনিয়োগে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও জানান, ওই দিনই সরকারের প্রথম 100 নেওয়া অগ্রাধিকারমূলক পদক্ষেপ ও সাফল্যের খতিয়ানও তুলে ধরা হবে। স্বাধীনতা দিবসে নতুন দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে দলের নেত্রী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে জাতীয় স্তোত্র বন্দে মাতরমের পূর্ণাঙ্গরূপ পরিবেশন করতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের বলেন, দেশজুড়ে বন্দে মাতরমের সার্ধ শতবর্ষ উদযাপিত হচ্ছে, সেই সময় জাতীয় স্তোত্রের অবমাননা দেশের অপমান। কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় গীত বন্দে মাতরমের অবমাননার অভিযোগ তুলে বিজেপি গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায়। কলকাতার ধর্মতলায় বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিলে যোগ দেন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। হুগলির পিপুলপাতি, সিঙ্গুর, ধনিয়াখালী, বলাগড়ের মতো জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বিজেপির পক্ষ থেকে। বর্ধমান শহর, আসানসোল ও শিলিগুড়িতেও বের করা হয় মশাল মিছিল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বীরভূমের তারাপীঠে থানা সংলগ্ন এলাকায় একটি হোটেলে আজ ভোর রাতে আগুন লেগে অন্তত 4 মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। দ্রুত তা ছড়িয়ে পড়ে 4 ওই হোটেলের অন্যান্য জায়গায়। শ্রাবণ মাসের শেষ সোমবার হয়, হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন বলে জানা গেছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা ভাদু শেখ খুনের ঘটনায় অন্যতম অভিযুক্ত মশাদ শেখকে মুম্বাই থেকে গ্রেপ্তার করেছে সিবিআই। ধৃত মশাদের বাড়ি রামপুরহাট থানার বগটুই গ্রামে। ভাদু শেখের হত্যার পরই সে গা ঢাকা দেয়। শালবনির জমি কেলেঙ্কারি মামলায় মেদিনীপুরের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরাকে নিয়ে গতকাল তার বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। দুপুরে ভবানী ভবন থেকে সুজয়কে নিয়ে মেদিনীপুরের বাড়িতে প্রায় 50 ধরে তল্লাশি চালানো হয়। এর আগে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির আত্মসহায়ক সুমিত রায়ের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সুজয়কে। শ্রাবণ মাসের শেষ সোমবারে রাজ্যের শৈব তীর্থগুলিতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে বহু মানুষ হুগলির তারকেশ্বর, জলপাইগুড়ির জলপেশ, কোচবিহারের বানেশ্বর, বাঁকুড়ার একতেশ্বর এবং নদিয়ার শৈবতীর্থ, শিবনিবাস ও রাঘবেশ্বর মন্দিরে জল ঢালতে আসেন। একটি প্রতিবেদন।
6: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় নদিয়ার শৈবতীর্থ হিসাবে খ্যাত শিবনিবাস ও রাঘবেশ্বর শিব মন্দিরে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল নেমেছে। নবদ্বীপ থেকে জল নিয়ে শিবনিবাসে, শান্তিপুর ও বাগাসড়ার গঙ্গা থেকে জল নিয়ে রাঘবেশ্বর শিবকে অর্পণ করা হয়। এবারই প্রথম পুণ্যার্থীদের জন্য শিবনিবাসে রাজ্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্মাণ করা হয়েছে অস্থায়ী শৌচাগার, বিশেষ ব্যবস্থা করা হয়েছে পানীয় জলের। দুটি মন্দিরেই এখন হাজার হাজার মানুষ অপেক্ষায় রয়েছেন জল নিবেদনের জন্য। দুটি স্থানেই জেলা পুলিশের পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। অনুপম মদক, আকাশবাণী সংবাদ, দিগনগর, নদিয়া।
1: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশার উপর থাকে সুস্পষ্ট নিম্নচাপ। আজ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন।
7: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে, এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16-18 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। 17 তারিখে বৃষ্টিপাত বেশি থাকবে উপকূলের কাছাকাছি এবং পার্শ্ববর্তী পশ্চিমের কিছু জেলায়, বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্যন্ত 18 তারিখে কিছুটা প্রভাব বেশি থাকবে পশ্চিমের কয়েকটা জেলা।
1: উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। ডোরান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির মুখোমুখি হবে। শর্টলেকে যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4:00। এদিকে ভারতীয় সেনা ফুটবল দলকে 1-0 গোলে হারিয়ে ইস্টবেঙ্গল ডোরান কাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। ইস্টবেঙ্গলের হয়ে গতকাল একমাত্র গোলটি করেন পিভি বিষ্ণু। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে সূচনা হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনা প্রকল্পের অন্নপূর্ণা যোজনা তৃতীয় পর্বের টাকা দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। বীরভূমে তারাপীঠে একটি হোটেলে আগুন লেগে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।
8: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
9: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
10: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
9: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
10: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
9: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
10: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
8: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মৌসুমী বাগচি।

0: রবীন্দ্রসঙ্গীত শুনলেন মৌসুমী বাগজির কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান এখন বিজ্ঞানের খবর, সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়।
1: আমাদের মস্তিষ্কের কোষ বা নিউরনগুলো বেঁচে থাকার জন্য তাদের চারপাশের তরল থেকে অনবরত পুষ্টি এবং প্রয়োজনীয় সংকেত গ্রহণ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই নিউরনের পৃষ্ঠের ঠিক নিচে একটি সূক্ষ্ম প্রোটিন কাঠামোর সন্ধান পেয়েছেন, যার নাম মেমব্রেন অ্যাসোসিয়েটেড পিরিওডিক স্কেলিটন বা MPS। আগে বিজ্ঞানীরা ভাবতেন এই কাঠামোটি কেবল কোষের আকৃতি ধরে রাখে। নতুন গবেষণায় দেখা গেছে এটি মস্তিষ্কের কোষের উপাদান শোষণের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। বয়স বাড়লে বা রোগে ভুগলে এটি দুর্বল হয়ে ভেঙে পড়ে, ফলে নিউরনগুলো খুব দ্রুত এক ধরনের ক্ষতিকারক প্রোটিন শুষে নেয়। কোষে ঢুকে এই প্রোটিন অ্যালজাইমারের জন্য দায়ী বিষাক্ত অ্যামাইলয়েড β42 কণা তৈরি করে কোষটিকে মেরে ফেলে। বিজ্ঞানীদের মতে এই MPS কাঠামোকে ওষুধের মাধ্যমে রক্ষা বা স্থিতিশীল করা যেতে পারে। এর ফলে অ্যালজাইমারের লক্ষণ প্রকাশের অনেক আগেই মস্তিষ্কের কোষের ক্ষতি থামানো সম্ভব। এই গবেষণার ফলাফল 2026 সালে সায়েন্স অ্যাডভান্স জার্নালে প্রকাশিত হয়। ভারতের প্রধান সর্ষে উৎপাদনকারী অঞ্চলগুলোতে মারাত্মক পরজীবী আগাছা অরবানকির আক্রমণ ঠেকাতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে স্থানীয় কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলো। ক্লোরোফিলহীন এই পরজীবী সর্ষের শেকড় থেকে পুষ্টি শুষে নিয়ে ফসলের প্রায় 50-100% পর্যন্ত মেরে ফেলে। এই সংকট মোকাবিলায় সুপার ট্র্যাপ ক্রপিং মডেলের উপর জোর দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে সর্ষে চাষের মধ্যবর্তী বা আগের মরশুমে একই জমিতে ভুট্টা বা তিল চাষ করা হচ্ছে। গবেষণায় দেখা গেছে এই ফসলগুলোর শেকড় থেকে নিঃসৃত বিশেষ রাসায়নিক সংকেত মাটির নিচে সুপ্ত থাকা অরবানকির বীজকে অঙ্কুরিত হতে বাধ্য করে, কিন্তু ভুট্টা বা তিল পরজীবীটিকে কোনো পুষ্টি যোগায় না। ফলে খাদ্য ও আশ্রয়ের অভাবে অঙ্কুরিত আগাছাগুলো মাটির নিচেই মারা যায়। একে বিজ্ঞানের ভাষায় আত্মঘাতী অঙ্কুরোদ্গম বলা হয়। ইন্টারন্যাশনাল জার্নাল অফ প্লান্ট প্যাথোলজির সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী কোনো ক্ষতিকর রাসায়নিক ছাড়াই মাটির সুপ্ত বীজগুলো নষ্ট করে দেয় এই পরিবেশ বান্ধব মডেলটি। পরিশ্রুত জল আমাদের সুস্থ জীবনের অন্যতম ভিত্তি, কিন্তু তাতে যদি হাইড্রোজেনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ মিশে যায় তাহলে কি হবে? এই আইসোটোপ আসলে পারমাণবিক বর্জ্য, এর নাম ট্রিটিয়াম। জলের সঙ্গে মিশে এটি তৈরি করে ট্রিটিয়েটেড ওয়াটার। সাধারণ ফিল্টার বা ডিস্টিলেশন পদ্ধতিতে একে জল থেকে আলাদা করা প্রায় অসম্ভব এবং অত্যন্ত ব্যয়বহুল। এই সমস্যার সমাধানে সম্প্রতি চীনে অবস্থিত সুচাও ইউনিভার্সিটির বিজ্ঞানী তিয়েনপিং ওয়াং এর নেতৃত্বে একদল গবেষক পারমাণবিক বর্জ্য জল থেকে ট্রিটিয়াম অপসারণের একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। তারা স্টেইনলেস স্টিলের জালের ওপর একটি বিশেষ মেটাল অর্গ্যানিক ফ্রেমওয়ার্ক প্রলেপ ব্যবহার করেছেন। এই প্রলেপটি ফিল্টারের উপরিভাগের ক্ষেত্রফল প্রায় 32 গুণ বাড়িয়ে দিয়ে প্রচুর পরিমাণে মিথস্ক্রিয়া ঘটাতে সাহায্য করে। এই ফ্রেমওয়ার্ক জল থেকে ট্রিটিয়াম পরমাণুগুলোকে শোষণ করে সাধারণ হাইড্রোজেন পরমাণু দিয়ে প্রতিস্থাপন করে। এই অ্যাক্টিভ ফিল্টারিং পদ্ধতিতে ভবিষ্যতে পারমাণবিক কেন্দ্রের বর্জ্য জল আরও কার্যকরভাবে পরিশোধন করা যাবে বলে মনে করা হচ্ছে। 2026 সালের জুন মাসে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পত্রিকায় এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। ভারতের পাহাড়ি অঞ্চলে ডিজেল ট্রেন চালালে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ ছড়ায়, আবার বৈদ্যুতিক ট্রেনের পরিকাঠামো তৈরি করাও অসুবিধাজনক। এই সমস্যার সমাধানে ভারতীয় রেল নিয়ে এসেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন ট্রেন, এর নাম নমো গ্রিন রেল। হাইড্রোজেন ট্রেনে কোনো জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয় না। ট্রেনের ছাদে একটি ফুয়েল সেলে হাইড্রোজেন গ্যাস জমা করে রাখা থাকে। এই গ্যাসের সাথে বাইরের বাতাস থেকে সংগৃহীত অক্সিজেন মিশিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। এই বিদ্যুৎ ট্রেনের মোটর এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ সচল রাখতে সাহায্য করে। এছাড়াও ব্রেক করার সময় যে শক্তি অপচয় হয় তা ধরে রাখার জন্য ট্রেনে আছে লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি। এই প্রক্রিয়ায় কোনো কার্বন বা ধোঁয়া নির্গত হয় না। উপজাত হিসেবে শুধু বিশুদ্ধ জলীয় বাষ্প এবং সামান্য তাপ বের হয়। ভারতের ন্যাশনাল হাইড্রোজেন মিশন এবং হাইড্রোজেন ফর হেরিটেজ প্রকল্পের অধীনে পরিবেশগতভাবে বিপজ্জনক পাহাড়ি ও ঐতিহ্যবাহী রেলপথগুলোর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে এটি সাহায্য করবে বলে আশা করা যায়। বিজ্ঞানের সংবাদ আজ এই পর্যন্ত।
0: বিজ্ঞানের খবর শুনলেন সংকলন সায়ন্তনী বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি, শিল্পী দেবিকা ঘোষ।

0: নজরুল গীতি শুনলেন দেবিকা ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান এখন কথিকা। আজ শুনবেন লোক সংস্কৃতির আনাচ কানাচ পর্যায়ে রাঢ় বঙ্গের মনসা পূজা। বলছেন শীতল বিশ্বাস।
1: মনসার কূলে সাপ কার সাধ্য মারে বাপ, অর্থাৎ যার পিছনে কোনো শক্তিশালী বা অলৌকিক ক্ষমতা থাকে তার কোনো ক্ষতি করা মানুষের পক্ষে সম্ভবপর নয়। মানুষ কোন আদিমকাল থেকে সর্প আরাধনা শুরু করেছিল তা আর সাল তারিখ দিয়ে চিহ্নিতকরণ করা সম্ভব নয়। তবে সর্প আরাধনার ইতিহাস ভারত তথা বাংলায় যে সুপ্রাচীন, বিশেষত রাঢ় বাংলায়, সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার অরণ্যচারী আদিবাসী মানুষ অনার্য সংস্কৃতির ধারক বাহক হিসাবে তারা গাছ ও জীবন্ত প্রাণীকে পূজা উপাসনা করে থাকে। গাছ ও সাপ উর্বরতা ও প্রজনন শক্তির প্রতীক। এই মর্মে সিজমনসা গাছ ও সাপ মনসার প্রতিরূপ হিসাবে পূজিত হন থান এবং ঘরে ঘরে। এই উৎসবের সূচনা হয় জ্যৈষ্ঠ বা আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে, সমাপ্ত হয় আশ্বিন সংক্রান্তি বা নরডাক বা জিহুর সংক্রান্তিতে। উল্লেখ্য যে দশহরা তিথি মকরবাহিনী গঙ্গা পূজার তিথিও বটে। মনসা পরব রাঢ়ের প্রধান পরব, সবচেয়ে দীর্ঘস্থায়ী পূজা পার্বণ। এই পার্বণে দেখা মেলে জৈন দেবী পদ্মাবতী ও বৌদ্ধ দেবী জাঙ্গুলি তারার, এরাও এখন মনসা দেবী বলে উপাসিত হচ্ছেন। এই কারণে মনসার আর এক নাম পদ্মাবতী, এছাড়া গৌরী, গায়ত্রী ইত্যাদি। এছাড়াও স্থানীয় নাম কালীবুড়ি, কটাবুড়ি ইত্যাদি নামেও নানান রূপে অরূপে পূজিত হয়ে চলেছেন রাঢ় দেশে। বাংলায় মূর্তিতে মনসা পূজার চল সেন বর্মন আমলে। তার প্রাচীন প্রমাণস্বরূপ বলা যায় বীরভূমের পাইকরে উদ্ধারকৃত বিজয় সেনের আমলের প্রস্তর মূর্তিটি। এছাড়াও রাঢ়ে মনসা, ঘটবাড়ি, চালি, হাতিঘোড়া, চাঁদমালা, তেল সিঁদুর সহযোগে সিজ গাছ সহ আকড় শেওড়া গাছের নিচে বাঁধানো না বাঁধানো থান অথবা মন্দির দেউলে দেখা মেলে সংখ্যাতীত ভাবে। এমনকি মনুষ্যরহিত বনাঞ্চলেও, যেখানে মানুষ সম্বৎসরে পূজা অর্চনা করে আসে, এই মনসা দেবীত্বে জৈন, বৌদ্ধ, আর্য, অনার্য, পুরাণ, লোকায়ত দেবী মিলেমিশে একাকার হয়ে অন্তজ লোকবিশ্বাস পেরিয়ে আজ সর্বস্তরে

বিরাজমান, তার উদাহরণ বণিক চাঁদসদাগর কাহিনীতে, যেখানে দেবী উচ্চবর্ণের ক্ষমতাশালী বণিকের পূজা পেতে যে যে কৌশল অবলম্বন করেছিল এবং শেষ পর্যন্ত সে বণিকের বাম হাতে হলেও পূজা পেয়ে কুলীন দেবীর মর্যাদায় উন্নীত হতে চেয়েছে। এই কাহিনীতে যেখানে শৈব চাঁদ সদাগর অন্তজ দেবী মনসাকে যে ভাষায় চ্যাংমুড়ি কানি বলে ব্যঙ্গ বিদ্রুপ করেছেন, তার সঙ্গে তেলেগু ভাষায় সিজ মনসা গাছের নাম, এর চ্যাংমুড় নামের মিল পাওয়া যায়। এই সূত্রে আরও দক্ষিণে কন্নড় ভাষায় সর্পদেবীকে মনে মঞ্চি বা মঞ্চাও বলে উল্লেখ করা হয়ে থাকে। এই সব নাম সাযুজ্য থেকেও বাংলায় মনসা নামের অন্য ইঙ্গিত মেলে। উল্লেখ্য, বাংলার সেন বর্মন শাসকেরা দক্ষিণ দেশ থেকে আসায় সেই সূত্র ধরেও এই মনসা নাম এসে থাকতে পারে বলেও কোনো কোনো পণ্ডিতগণ অভিমত প্রকাশ করে থাকেন। সে যাই হোক, সারা পৃথিবীর সঙ্গে ভারতবর্ষেও সর্প উপাসনার ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। সেই প্রাক আর্য যুগ থেকে বৈদিক যুগে যার উল্লেখ পাই অথর্ববেদ ও ঋগ্বেদের সংহিতার দশম মণ্ডলে একবার ওহির উল্লেখ আছে, যেখানে সে দেবরাজ ইন্দ্রের প্রধান শত্রু বলে চিহ্নিত এবং অন্যান্য পুরাণ যেমন ভাগবত এবং ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে সরব ভীতি থেকে মনুষ্যকুলকে রক্ষা করতে ব্রহ্মা কাশ্যপ মুনিকে মন্ত্র আবিষ্কারের নির্দেশ দেন এবং মুনির মনন ক্রিয়া থেকে মনসা প্রকাশিত হন বলে অভিমত। এছাড়া নাগরাজ বাসুকীর ভগিনী ও শিবের মানসকন্যা এবং ঋষি জরুত কারুর স্ত্রী হিসাবে পুরাণে তার স্থান প্রতিষ্ঠা আছে, তাই পুরাণের ভিত্তিতে মনসার দ্বাদশটি নাম আছে, জরুত কারু, জগৎগৌরী, মনসা, সিদ্ধ যোগিনী, বৈষ্ণবী, নাগেশ্বরী, জরুত কারু প্রিয়া, আস্তিক মাতা, বিশহরী, মহাস্থান জুতা ইত্যাদি। দেবী মনসার শ্রীপঞ্চমী তিথিতে পূজা অর্চনা করা উত্তম বলে অভিমত। শ্রীপঞ্চমী তিথিকে বর্ষাকালে স্থানীয় ভাষায় কাদা পঞ্চমী বলে থাকে। দশহরা তিথিতে কেলেকোড়ার ফল বেটে গোদুগ্ধ সহযোগে সেবন করলে বিষ নাশ হয় বলে লোকবিশ্বাস। এই উৎসবের অনুষঙ্গ হিসাবে শ্রাবণ সংক্রান্তিতে মাখল, অরন্ধন, পান্তা ভাত, উনান পূজা, খইধারা, ক্ষীরপিঠা রীতি নিয়মগুলি অবশ্য পালনীয়। পূজায় কোথাও কোথাও গোবর বেড়ি দেওয়া হয়। গোবর বেড়ি বলতে দশহরার দিনে কোনো কোনো গৃহস্থ বাড়ির মেয়েরা সূর্য উদিত হবার পূর্বে ঘর বাড়ির চৌহদ্দিতে গোবর লেপন করে বন্ধন দেয় যাতে সর্প উপদ্রব না হয়। মনসার ভক্তগণ পূজার দিন স্নান সেরে এক বস্ত্রে ভিজা অবস্থায় সংকল্পের ধূনা পোড়ান মাথায়, আর মানত পূরণের ধূনা পোড়ায় মাথা, বুক, পেট, কোমর ইত্যাদিতে। সংকল্পের উদ্দেশ্যে পদ্মফুলকে মনসার ঘটবাড়ি বা চালির মাথায় চাপিয়ে ভক্তরা অপেক্ষা করে। চাপানো ফুল মাটিতে পড়লে ভক্তরা ভক্তি ভরে সংগ্রহ করে। দণ্ডিসেবা খাটা, আগুন সন্ন্যাস, সই বা শয়লা পাতানো, গিন্নি পালন ইত্যাদি বহুবিধ অনুষ্ঠান হয়ে থাকে। এছাড়াও কোথাও কোথাও মনসামঙ্গলের জাতগান সহযোগে ঝাপান অনুষ্ঠিত হয়। শ্রাবণ সংক্রান্তি উপলক্ষে বাঁকুড়া অপেক্ষা পুরুলিয়া বীরভূম জেলাতে মনসা পূজা জোরদার হয়, বিশেষ করে পুরুলিয়া জেলাতে। এই জেলায় শ্রাবণ সংক্রান্তিতে মনসা পরব সর্বাত্মক আকার ধারণ করে। পরব ও পরের দিন রাস্তাঘাট শুনশান, বাস চলাচল প্রায় বন্ধ, বাজার দোকান হোটেল সব বন্ধ থাকে। ওই দিন এক গ্লাস জল পর্যন্ত পাওয়া যায় না বলে প্রবাদ। আর পরবের এক সপ্তাহ আগে থেকে জেলার সর্বত্র পূজায় উৎসর্গ করার জন্য ছাগ, হাঁস, পায়রা, বিকিকিনির জমজমাট হাট বাজার বসে। সে এক দেখার মতো দৃশ্য, পুরুলিয়া জেলা হাজার হাজার হাঁসের মেলা। মনসার উপাসক মূলত গ্রামকেন্দ্রিক আদিবাসী জনগোষ্ঠী ও সমাজের তথাকথিত নিম্নবর্গীয় মানুষজন, যাদের হাত ধরে এই লোকায়ত উৎসবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে জাতীয় অনুষ্ঠান উৎসবে পরিণত হয়েছে রাঢ়ভূমে তথা পশ্চিম রাঢ়ে, যেখানে হিংস্র পশুর থেকে সাপই বেশি সমীহ আদায় করে নিয়েছে। তাই জনজীবনে সাপকে নিয়ে গড়ে উঠেছে কল্পিত কাহিনীর পল্লবিত নানান শাখা প্রশাখা। সেই সবের বহিঃপ্রকাশ দেখা যায় গান, গল্পে, কবিতা।

0: পাঁচালী প্রবাদ প্রবচনে এমনকি রাঢ়ের মহাকাব্যগুলিতে। তাই মনসামঙ্গলের পালাগান পৌরাণিক খোলস ত্যাগ করে লোকায়ত হয়ে জনমানুষে বিনোদনের মাধ্যম হয়ে উঠেছিল এক সময়। সাপ পূজাকে কেন্দ্র করে গ্রাম জীবনে এক নবস্পন্দন দেখা দিত এক সময়ে ঝাপান খেলাকে কেন্দ্র করে। গরুর গাড়িতে বা মাচা বেঁধে একদল সর্পগুণিন তারা পরস্পর পরস্পরের বিরুদ্ধে বিষ নির্বিষ সাপকে নিয়ে কোলা ব্যাঙের চামড়া দিয়ে তৈরি বিষম ঢাকি ঢোল সহযোগে জাত গান গেয়ে সর্পের নানান দুঃসাহসিক কসরতের খেলা দেখিয়ে বিস্ময় সৃষ্টি করত। নানান অলৌকিক পর্যায়ে তাদের দক্ষতাকে নিয়ে গিয়ে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতার আসন নিশ্চিত করত। গাওয়া হতো গানও, যেরকম জন্ম হলো মধুপুরে দৈবকীর কুলে মাগো, অথবা লক্ষ লক্ষ তারায় কী করিতে পারে এক চন্দ্রে জগৎ আলো করে, অষ্টলাগ লয়ে বড়া বারো বিছা ষোলো চিতি শাকচিতি সোনাচিতি কালসাপ লীলাবতী ধাই খেয়ে খাই মনন্তি উদ্গিরা পর্বতা গেছোয়া পুটুলা তেলঙ্গা ঢ্যামনা চৌসাপা নাই বিষ মা মনসার আজ্ঞায় তো বাজুক বিষম ঢাকি চলুক ঝাপান। এরকম নানাবিধ আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে রাঢ়ের মনসা পূজা ও পরবগুলি সজীব ও জীবন্ত হয়ে আছে, যা রাঢ়ভূমির একটি বিশিষ্ট পরিচয় বহনকারী সংস্কৃতিও বটে।
1: লোকসংস্কৃতির আনাচ কানাচ পর্যায়ে কথিকায় আজ শুনলেন রাঢ়বঙ্গের মনসা পূজা, বললেন শীতল বিশ্বাস। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420233।
4: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
5: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
4: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
5: সর্বদা নতুন সূচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097 এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800420233।
1: শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এখন শুনুন খেয়াল, শিল্পী অমৃতা সরখেল, রাগ জৌনপুরী, তবলা সহযোগিতায় অনিরুদ্ধ মুখোপাধ্যায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী।

শুনলেন জৌনপুরীর আগে খেয়াল অমৃতা সরখেলের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন অনিরুদ্ধ মুখোপাধ্যায়, হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: রামধনু কলম সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসের রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। আগস্ট মাস মুক্তির মাস, পরাধীনতা শৃঙ্খল মোচন করে প্রিয় স্বাধীনতা অর্জনের মাস। কিন্তু শুধু তো রাজনৈতিক স্বাধীনতা নয়, সামাজিক, অর্থনৈতিক বা ব্যক্তি স্বাধীনতাও সমান গুরুত্বপূর্ণ। তাই লড়াই আজও শেষ হয়নি। ক্ষুধা, দারিদ্র, অশিক্ষা, অন্ধবিশ্বাস, বিদ্বেষ, বিভাজন সব কিছু থেকে মুক্তির জন্য সে শিকলগুলো ভেঙে ফেলার স্বপ্ন দেখা খুব জরুরি। তাই আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন। শুধুমাত্র সপ্তম শ্রেণীর বিদ্যার্থী বন্ধুরাই এই বিষয়ে প্রবন্ধ পাঠাতে পারবে, অনধিক 400 শব্দে। সঙ্গে দিতে হবে পাঠ্যশ্রেণীর প্রমাণপত্র আর যোগাযোগের নম্বর। আকাশবাণীর এই অনুষ্ঠানে কেবল সেরা লেখাগুলি বেছে নেওয়া হবে, সঙ্গে থাকবে পুরস্কার এবং আকাশবাণী স্টুডিও এসে নিজের লেখা পড়ে শোনানোর সুযোগ। লেখা পাঠানোর ঠিকানা বিদ্যার্থীদের জন্য প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। এছাড়াও সরাসরি মেল করা যাবে আমাদের মেল আইডি edu.catiohn@kolkata@gmail.com education.akashbanikolkata@gmail.com। মেলের উপর বিষয় হিসেবে অবশ্যই লিখতে হবে রামধনু কলম আগস্ট 2026। লেখা পাঠানোর শেষ তারিখ 17 আগস্ট 2026। আরও একবার মনে করিয়ে দিই, সপ্তম শ্রেণীর জন্য আগস্ট মাসে রামধনু কলমের বিষয় শিকল ভাঙার স্বপ্ন।
1: আকাশবাণী কলকাতা।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল

0: প্ল্যানিংকে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপ্পুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপ্পুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
5: Work from home, high salary, শুধু একটাই ক্লিকে, আরে বাস,
6: অন্য ফাঁদে।
7: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না। RBI কথা বলে,
8: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
0: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপ্পুরম IGL গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপ্পুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
9: বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে প্রথম পর্বে বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন ছবির গান। রাজবধূ ছবির গান শুনুন হেমন্ত মুখোপাধ্যায় এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
0: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: এবারে সাত ভাই চম্পা ছবির গান শিল্পী আরতি মুখোপাধ্যায়।

0: আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, লাদাখ এবং জম্মু কাশ্মীরের উচ্চ পার্বত্য এলাকায় আজ থেকে স্বগণনা বা সেলফ এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু হচ্ছে। ইউজিসি নেটের প্রশ্নপত্র একাধিক ত্রুটির অভিযোগে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার পরীক্ষা পুনরায় নেওয়ার কথা ঘোষণা করেছে এনটিএ। ঝাড়খণ্ডে সরকারি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে আজ সরকার ফের বৈঠকে বসছে। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত 5 জনের মৃত্যু, আহত একাধিক। গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনার প্রেক্ষিতে আগামীকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট আজ জামশেদপুর এফসির মোকাবিলা করবে। আসছি বিস্তারিত খবরে। লাদাখ এবং জম্মু কাশ্মীরের উচ্চ পার্বত্য এলাকায় আজ থেকে জনগণনার জন্য স্বগণনা বা সেলফ এনুমারেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। জম্মু কাশ্মীর ও লাদাখের জনগণনা বিভাগের অধিকর্তা অমিত শর্মা জানিয়েছেন, এই ব্যবস্থার মাধ্যমে স্থানীয় বাসিন্দারা বাড়ি বাড়ি গিয়ে জনগণনা শুরুর আগেই নিজেদের তথ্য ডিজিটাল মাধ্যমে জমা দিতে পারবেন।
1: সেলফ এনিউমারেশন দূসরে চরণ কি শুরু হো রহি হ্যায়, লেকিন ইয়ে ওয়ালা জো রাউন্ড হ্যায়, ইয়ে পপুলেশন এনিউমারেশন রিস্ট্রিক্টেড রহেগা সিরফ স্নো বাউন্ড এরিয়াজ কা, ক্যুঙ্কি পুরে ভারতবর্ষ মে এক্সপেক্টেড হ্যায় কি ফেব্রুয়ারি 2027 মে প্লেন এরিয়াজ কা পপুলেশন এনিউমারেশন হোগা, জবকি স্নো বাউন্ড এরিয়াজ জো হ্যায় উসকো ভারত সরকার নে নোটিফাই কিয়া হ্যায় ওর ইয়ে 31 আগস্ট তক চলেগা, ওর ইসকে বাদ হামারে এনিউমারেটর ওর সুপারভাইজার সাহেবান ঘর ঘর মে জাকার প্রপার রেগুলার পপুলেশন এনিউমারেশন কা সার্ভে করেঙ্গে।
0: সেনাবাহিনী, আইটিবিপি এবং বিমান বাহিনীর মতো বিশেষ প্রতিষ্ঠানগুলিকেও এই জনগণনার দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করা হবে বলে তিনি জানান। ইউজিসি নেটের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার পরীক্ষা পুনরায় নেবার কথা ঘোষণা করেছে এনটিএ। পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। আগামী 9ই সেপ্টেম্বর ইংরেজি এবং বাণিজ্যের পরীক্ষা হবে। পরদিন 10ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে হবে সমাজবিদ্যার পরীক্ষা। এনটিএ গত 22 জুন থেকে 30 জুন পর্যন্ত 87টি বিষয়ে ইউজিসি নেট জুন 2024 পরীক্ষা নিয়েছিল। জুনিয়র রিসার্চ ফেলোশিপ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের যোগ্যতা ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার কিছু গরমিল ও ত্রুটির তদন্তের জন্য এনটিএ একটি কমিটি গঠন করে। পরীক্ষা প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ত্রুটিমুক্ত রাখতে ওই কমিটি বিতর্কিত 3টি বিষয়ে পুনরায় পরীক্ষা নেওয়ার পরামর্শ দেয়। একটি সংশোধন, সকাল 6:20 এবং 7:25 খবরে সমাজবিদ্যার জায়গায় সমাজবিজ্ঞান বলা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত, ক্ষমা প্রার্থী। ঝাড়খণ্ডে সরকারি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চাকরি প্রার্থীদের আন্দোলন তীব্র হয়েছে। গতকাল রাঁচিতে আন্দোলনরত ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং আরজেডি নেতা তেজস্বী যাদবের কুশপুত্তলিকা দাহ করেন। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে তারা জেপিএসসি এবং জেএসএসসি পরীক্ষা বাতিলের দাবি জানান। আগামী 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়েরও ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে সমস্যা সমাধানের লক্ষ্যে আজ দুপুর 2টায় আন্দোলনকারী পড়ুয়াদের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক ডেকেছে রাজ্য সরকার। ভারত আগামীকাল নতুন দিল্লিতে ব্রিক্স গোষ্ঠীভুক্ত পরিবেশ মন্ত্রীদের বৈঠকের আয়োজন করতে চলেছে। বৈঠকের প্রাক্কালে আজ পরিবেশ বিষয়ক এবং জলবায়ু পরিবর্তন ও সুস্থায়ী উন্নয়ন বিষয়ক কন্ট্যাক্ট গ্রুপের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক হবে। ভারতের সভাপতিত্বে এবার ব্রিক্স বৈঠকের মূল ভাবনা হল স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের লক্ষ্যে নির্মাণ। বৈঠকে পৌরোহিত্য করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব। কর্মী, জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে জাতীয় অনুভব পুরস্কার 2026 প্রদান করবেন। অনুষ্ঠানে পেনশন মিত্র হ্যান্ডবুক এবং দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 5-এরও নির্দেশিকা প্রকাশ করা হবে। একটি ব্যাংক প্রদর্শনীও আয়োজন করা হয়েছে, যেখানে 17টি ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য তাদের বিশেষ পরিষেবাগুলি তুলে ধরবে।

0: পিএম গতিশক্তি উদ্যোগের আওতায় বিভিন্ন মন্ত্রক এখনও পর্যন্ত মোট 396টি প্রকল্প অনুমোদনের জন্য সুপারিশ করেছে। এজন্য ব্যয় হতে পারে প্রায় 18 লক্ষ কোটি টাকার বেশি। সংসদের সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে লোকসভায় এক লিখিত জবাবে শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ জানিয়েছেন, মন্ত্রক ইতিমধ্যে 256টি প্রকল্পে অনুমোদন দিয়েছে। এর মধ্যে 198টি প্রকল্পের কাজ চলেছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজ পাটনায় ইলেকট্রোরাল লিটারেসি ক্লাব ইএলসি 2.0 আনুষ্ঠানিক সূচনা করবেন। দেশের তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কথা মাথায় রেখে এই সূচনা করা হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে দেশজুড়ে 15 লক্ষ বিদ্যালয়, 70,000 কলেজ এবং 1,420টি বিশ্ববিদ্যালয়ে এই ক্লাব গঠনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। 12-দিনব্যাপী বার্ষিক শ্রী বুড়া অমরনাথ যাত্রা কঠোর নিরাপত্তার মধ্যে আজ শুরু হচ্ছে। জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলা রাজপুরা গ্রামে অবস্থিত প্রাচীন বাবা বুড়া অমরনাথ মন্দিরের উদ্দেশ্যে পুণ্যার্থীরা এই যাত্রায় অংশ নিচ্ছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠ থানার সংলগ্ন এলাকায় একটি হোটেলে আগুন লেগে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত বেশ কয়েকজন। আজ ভোররাতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। দ্রুততা ছড়িয়ে পড়ে 4তলা ওই হোটেলের অন্যান্য জায়গায়। শ্রাবণ মাসের শেষ সোমবার হয় হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন বলে জানা গেছে। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন বলে খবর। আহতদের উদ্ধার করে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে সূচনা হয়েছে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেলের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা করেন। মুখ্যমন্ত্রী বলেন, সরকারি বেসরকারি মিলিয়ে রাজ্যের প্রায় 2000 এবং দেশের 38,604টি নথিভুক্ত হাসপাতালে এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা সুবিধা মিলবে।
1: যারা আয়ুষ্মান ভারতে যুক্ত হলেন তারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এর বাইরে যারা থাকলেন 80 লক্ষ পরিবার, তাদেরকে আমরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমাতে আনলাম। এর সঙ্গে 100টি অমৃত ফার্মেসি, 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা যার আজকে এগ্রিমেন্ট হলো, এবং সুদৃষ্টি কর্মসূচির মধ্য দিয়ে চোখের চিকিৎসা আমরা করলাম।
0: অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল বলেন, 70 বছরের ঊর্ধ্বে সব ব্যক্তি আয়ুষ্মান ভারতের আওতায় আসবেন।
2: পশ্চিম বঙ্গাল কি জনতা কো ঢের সারি বধাই ও শুভকামনায় দেনা চাতি হু। বিতে ডেড় দশক মে পশ্চিম বঙ্গাল কি জনতা কো স্বাস্থ্য কি দৃষ্টি সে কিতনি চুনৌতিয়োঁ কা সামনা করনা পড়তা রহা হ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি কি সরকার নে এক বার নহি অনেক বার প্রয়াস কিয়া। জব জন কল্যাণ সরকার কি প্রাথমিকতা মে নহি হোতা হ্যায় তো আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা জেসি কল্যাণকারী যোজনাও কো ডেড় দশক কা ইন্তজার করনা পড়তা হ্যায়।
0: পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা যোজনার তৃতীয় পর্যায়ে টাকা দেওয়ার কাজ আজ শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল নবান্নে সাংবাদিকদের জানান, অন্নপূর্ণা যোজনায় সুবিধাপ্রাপকদের জন্য বেশ কিছু শর্ত শিথিল করা হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উত্তর ওড়িশার উপর থাকা সুস্পষ্ট নিম্নচাপটি আজ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর ফলে আগামীকাল পর্যন্ত ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস। আজ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর জেলায় অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন,
3: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 16 থেকে 18 তারিখের মধ্যে বৃষ্টিপাত বাড়বে। 17 তারিখে বৃষ্টিপাত বেশি থাকবে উপকূলের কাছাকাছি এবং পার্শ্ববর্তী পশ্চিমের কিছু জেলায়, বিশেষ করে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলো দু এক জায়গায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অত্যন্ত 18 তারিখে কিছুটা প্রভাব বেশি থাকবে পশ্চিমের কয়েকটা জেলা, কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য মেঘলা আকাশ, কয়েক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং 24 ঘন্টার পিরিয়ডে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য।
0: উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা গেছে। মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ডোরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির মোকাবিলা করবে। সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টেয়। গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয় দিনে ভারত আজ

0: তাদের প্রথম ইনিংস 9 উইকেটে 460 রান হাতে নিয়ে দিনের খেলা শুরু করবে। দেবদত্ত পাডিক্কাল 167 রান করেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। লাদাখ ও জম্মু কাশ্মীরের উঁচু পার্বত্য এলাকায় আজ থেকে স্বগণনার কাজ শুরু হচ্ছে। ইউজিসি নেটের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগে ইংরেজি, বাণিজ্য, সমাজবিদ্যার পরীক্ষা ফের নেবার কথা ঘোষণা এনটিএর। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেল অগ্নিকাণ্ডে অন্তত 5 জনের মৃত্যু। খবর এখনকার মতো, এ পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম স্বাধীনতার 8 দশক, লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়। মহাসময়ের ইতিহাসে সংখ্যার হিসেবে 80 বছর নিশ্চিতভাবেই খুব একটা বেশি সময় নয়, কিন্তু আধুনিক পৃথিবীতে গণতান্ত্রিক ব্যবস্থার কথা ধরা হলে একটি দেশের পক্ষে 8 দশক খুব একটা কম সময় বলা যাবে না। বলছি ভারতের স্বাধীনতার কথা। এবছরেই আমাদের স্বাধীনতার বয়স 80তে পা দিল। এই সময়কালে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের সাফল্য এবং একই সঙ্গে ব্যর্থতার এক ধরনের তুল্যমূল্য বিচার আমরা করে থাকি। সংখ্যাতত্ত্বের যে কাগজে হিসেব, তাতে আর্থসামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে আমাদের দেশের সাফল্য উল্লেখযোগ্য। 200 বছরের কাছাকাছি সময়ে ব্রিটিশ শাসনের অধীনে থাকার পর দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। আক্ষরিক অর্থে আমরা ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে রাজনৈতিক স্বাধীনতা লাভ করেছি এখন থেকে প্রায় 8 দশক আগে। তারপর থেকেই ভারতের মানুষের তীব্র আকাঙ্ক্ষা ছিল অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে স্বাধীনতা অর্জনের। সেই লক্ষ্যে আমাদের অগ্রগতির হিসাব নিকাশ করলে দেখা যাবে, এই সময়কালে ভারত যে কেবলমাত্র বিশ্বের অন্যতম বৃহৎ স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে তাই নয়, বস্তুগত অগ্রগতিও উল্লেখযোগ্য। যেমন ধরা যাক, স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের

0: বেড়েছে মানুষের গড় আয়ুও। এছাড়াও বিজ্ঞান প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে ভারতের সাফল্য বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। মহাকাশ প্রযুক্তি, তথ্য প্রযুক্তি এবং ওষুধ উৎপাদনের ক্ষেত্রে ভারত বিশ্বের বহু দেশের থেকে এগিয়ে রয়েছে। অন্যদিকে আমরা বর্তমানে বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি হিসেবে উঠে আসতে পেরেছি। 80তম স্বাধীনতা দিবসে লালকেল্লার প্রাকারে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতির কথা বলেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আত্মশক্তিতে বলীয়ান হয়ে ভারত কোভিডের মতো অতিমারী কিংবা পশ্চিম এশিয়ার সংকটের মধ্যেও খাদ্য, জ্বালানি, সার সহ নানা ক্ষেত্রে সাফল্যের সঙ্গে সংকটের মোকাবিলা করতে পেরেছে। বিশ্বায়নের এই সময়ে কোনো দেশই বহির্বিশ্বের পরিস্থিতির প্রভাবমুক্ত থাকতে পারে না। তা সত্ত্বেও ভারত যেভাবে সাম্প্রতিক সংকট মোকাবিলা করেছে তা সত্যিই উল্লেখযোগ্য। প্রধানমন্ত্রী আরও নানা ক্ষেত্রে ভারতের সাফল্যের খতিয়ান তুলে ধরেছেন। এই সব সাফল্যে আমরা নিশ্চিতভাবেই গর্ব অনুভব করতে পারি। কিন্তু দেশের বস্তুগত সাফল্যের বাইরেও স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে মানুষের আরও অনেক কিছু প্রয়োজন। সর্বাগ্রে আসে শিক্ষার কথা। শিক্ষাক্ষেত্রে সাফল্যের নমুনা হিসাবে সাক্ষরতার হার বৃদ্ধির কথা তুলে ধরা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের দেশের এক সংসদীয় কমিটি এই ক্ষেত্রে পরিকাঠামোর অভাব নিয়ে যে তথ্য প্রকাশ করেছে তাতে জানা গেছে, 140 কোটি জনসংখ্যার এই দেশে শিক্ষার পরিকাঠামোর ক্ষেত্রে ঘাটতি রয়েছে, যার ফলে প্রাথমিক শিক্ষার পরবর্তী পর্যায়ে বহু ছাত্রছাত্রী পড়াশোনা ছেড়ে দিচ্ছে। এছাড়াও পাবলিক হেলথ কেয়ার বা জনস্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেও এখনও আমাদের অনেক দূর যেতে হবে। মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির নিরিখে ভারতের অর্থনীতি উল্লেখযোগ্য অগ্রগতি ঘটালেও মানুষের মাথাপিছু গড় আয়ের হিসাবে আমরা বিশ্বের অনেক দেশের থেকেই পিছিয়ে রয়েছি, যার ফলে সামাজিক ক্ষেত্রে আয়ের বৈষম্য রয়েছে। এছাড়াও গ্রাম ও শহরের মধ্যে বস্তুগত সুবিধার নিরিখে পার্থক্য, লিঙ্গ বৈষম্য, এমনকি জাতি ধর্মের নামেও বৈষম্য সম্পূর্ণভাবে দূর করা সম্ভব হয়নি। প্রতিদিন মোবাইল খুললেই আমরা বাতাসের গুণমান নিয়ে যে হিসেব পাই তাতে আমাদের দেশের পরিবেশ দূষণের মাত্রা কোথায় গিয়ে পৌঁছেছে তা বোঝা যায়। এরকম আরও অনেক ক্ষেত্রেই আমাদের দুর্বলতা দূর করার কথা ভাবতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা প্রসঙ্গে যে ভয়শূন্য চিত্তের কথা বলেছেন, সেই মনোজগতেও শূন্য স্থান রয়েছে। মুক্ত চিন্তা, মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মতকে সম্মান, সবার জন্য সমানাধিকার সহ বহু ক্ষেত্রেই আমাদের এখনও প্রকৃত স্বাধীনতার লক্ষ্যে এগোতে হবে। তবেই একদিন সর্বার্থে দেশের স্বাধীনতা সার্থক হয়ে উঠবে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন প্রজেশ বন্দ্যোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
4: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
2: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
3: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
2: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
3: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
2: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।

0: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে দ্বিতীয় পর্ব। আজ প্রথমে বাবা তারকনাথ ছবির গান, শিল্পী মান্না দে।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: এবার শুনবেন গীতা দত্তর কণ্ঠে পরপর দুটি গান। প্রথম গানটি স্বরলিপি ছবি থেকে এবং পরের গানটিও স্বরলিপি ছবি থেকেই।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা আজকের শেষ পর্ব। এই পর্বে এবার শুনবেন সুরের আকাশে ছবি থেকে গান, প্রথম গানটি কিশোর কুমারের কণ্ঠে।

0: এই গানটি দিয়ে শেষ হলো বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের দ্বিতীয় তথা আজকের শেষ পর্ব। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটু পরেই শুনবেন গানের ভেলা।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।

শ্রোতা বন্ধু সকলকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি গানের ভেলার আজকের পর্ব। আজ এই পর্বে আপনাদের সঙ্গে রয়েছে দেবাদৃতা রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।

তিনি জটাজুটোধারী, তিনি ব্যাঘ্র চর্ম পরিহিত, গলায় সাপ। আমাদের বাস্তব জীবনের কোনো ব্যক্তিত্বের সঙ্গে তার কোনো মিল নেই, তবু আমরা একনিষ্ঠ চিত্তে সেই সুন্দরের পূজো করি, আরাধনা করি।

আর বিশেষ করে সারা বছর তার আরাধনা করলেও আমাদের বাংলা মাসের এই শ্রাবণ মাসে শ্রাবণের সোমবার আমরা গভীর ভক্তিতে তার পুজো করি। তাই ইচ্ছে হল গানের ভেলার আজকের পর্বে দেবাদিদেব মহাদেবকে আমরা স্মরণ করব।

সত্যম শিবম সুন্দরম। সারা পৃথিবীতে যা কিছু সুন্দর, যা কিছু মঙ্গলময়, যা কিছু কল্যাণকর, সেই সমস্ত বস্তুর মধ্যে, জীবের মধ্যে, প্রাণের মধ্যে তার বহিঃপ্রকাশ ঘটছে। আমরা যদি আমাদের অন্তঃকরণ পরিশুদ্ধ করে সেই শিবত্বের সন্ধান করতে পারি, আমরা নিশ্চয়ই তাকে উপলব্ধি করতে পারবো।

0: বাকি কথা বাকি গানে যাওয়ার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: আমরা তার আরাধনা করি, কিন্তু কখনো কখনো মনের মধ্যে প্রশ্ন জাগে, তিনি কে? এই যে জটাজুটোধারী, ত্রিশূলধারী, ব্যাঘ্রচর্ম পরিহিত, যোগাসনে উপবিষ্ট, তিনি কে? দেখুন, শিব শব্দের উৎপত্তি শি ধাতু থেকে। এই শি ধাতু, তার অর্থ হল শয়ন, অর্থাৎ সর্বগুণসম্পন্ন যে পরম ব্রহ্ম আমাদের প্রত্যেকের মধ্যে শায়িত আছেন, তিনি শিব। তিনি আমাদের অন্তরে অধিষ্ঠিত, তাই তিনি শিব। তিনি নিরাকার ঈশ্বর, তিনি পরম ব্রহ্ম। আবার কি মজার বিষয় দেখুন, তাকে কি আমরা একটা নামে ডাকি? না, একাধিক নামে ডাকি। এবং তার যে এতগুলি নাম, প্রতিটি নামের পিছনে আলাদা আলাদা ব্যাখ্যা, আলাদা আলাদা তাৎপর্য আজ বলবো। শ্রোতা বন্ধুরা, আপনারা তো জানি আমাদের সঙ্গে থাকেন এই অনুষ্ঠানে প্রতিদিন, টেলিফোনে কথা হয় আপনাদের সঙ্গে, ফোন নাম্বারটা জানেন, তবু আরও একবার মনে করিয়ে দিই, 2213-1342। নিশ্চয়ই টেলিফোনে কথা হবে, ফিরবো আরও একটি গানে, শম্পা কুণ্ডুর কণ্ঠে।

একটু আগে যে কথাটি বলছিলাম যে তাকে আমরা একাধিক নামে ডাকি, তার পূজো অর্চনা করার সময় আমরা বলি জয় শিব ও শম্ভু। বলি তো, এমনি শিব বললেই তো হতো, জয় শিব বা জয় মহাদেব, জয় শিব ও শম্ভু বলছি কেন? একটা ব্যাখ্যা মাথায় অবশ্যই আসবে যে তাঁরই আরেক নাম শম্ভু। এই শম্ভু শব্দের অর্থ কি? সোম অর্থাৎ তালবস্য ম, এই সোম শব্দের অর্থ হল কল্যাণ, আর ভূ ধাতু তার অর্থ হচ্ছে হওয়া, হওয়া, কল্যাণ হওয়া, বা যিনি নিজেই মূর্ত কল্যাণ তিনি শম্ভু। তিনি এই সমগ্র জগতের কল্যাণ সাধন করছেন, তাই তিনি শিব শম্ভু। সারা পৃথিবী জুড়ে আমরা এত মানুষ, শুধু মানুষ কেন বলবে, এত প্রাণী, প্রাণীকুল, আমাদের প্রত্যেকের নিজস্ব একটা করে লড়াই আছে, সংগ্রাম আছে, বাধা বিপত্তি অভাব অনটন সমস্যা সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা লড়ছি। কিসের পথে যাব? কল্যাণের পথে যাব বলে, আনন্দের পথে যাব। দেবাদিদেব মহাদেব শম্ভুরূপে যেন সেই বার্তাই দিচ্ছেন যে কল্যাণ হোক, সমগ্র প্রাণীকুলের কল্যাণ হোক। তাকে আবার আমরা কখনো ভূতেশ বলি বা ভূতনাথ বলি। দেখুন, আমাদের চিন্তায় ভূত শব্দ একটু ভয়ের উদ্রেক করে, তাই না? কিন্তু আদপি ভূত মানে কি? ভূত শব্দের অর্থ হল কাল, সময়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। ভূত আদপি এই তিন কালকে নির্দেশ করছে, আর যিনি এই তিন কালের নিয়ন্ত্রক, যিনি এই তিন কালের অধিপতি, তিনিই ভূতনাথ, তিনিই ভূতেশ, অর্থাৎ তিনিই দেবাদিদেব মহাদেব। ভাবলে কিরম অবাক লাগে দেখুন, এই যে বলেছিলাম যে তিনি পরম ব্রহ্মস্বরূপ, তার এক একটা নাম, এক একটা নামের ব্যাখ্যা ঠিক একটা একটা করে সেই গুণের পরিচয় যেন দিচ্ছে, তাই না? যখন তাকে শিব বলে ডাকছি তার এক অর্থ, যখন তাকে শম্ভু বলছি তার আরেক অর্থ, যখন তাকে ভূতনাথ বলছি তার আরেক অর্থ। আবার কখনো তাকে যোগেশ্বর বলা হয়। কেন বলা হয় যোগেশ্বর বলা হয়? আবার অনেক সময় যোগীশ্বরও বলা হয়। কেন বলা হয়? কারণ তিনি সর্বযোগের অধিপতি, সকল বোধ দর্শন জ্ঞানতার অধিগত, তাই তিনি যোগেশ্বর বা যোগীশ্বর। আবার কখনো তাকে আমরা ভক্তি ভরে পশুপতি বলি। এই যে পশুপতি বলে ডাকছি তাকে আমরা, এখানে আমাদের একটা ছোট্ট বিভ্রান্তি থাকতে পারে, আমি চেষ্টা করি সেই বিভ্রান্তি কিছুটা হলেও মুছিয়ে দেবার। পশু শব্দটা দিয়ে আমরা কি বুঝি? আমরা বুঝি জীবজন্তু, তাই তো? কিন্তু এখানে পশু শব্দের অর্থ আদপে তা নয়, এর একটা ব্যুৎপত্তিগত অর্থ আছে। পশ ধাতু থেকে আসছে এই শব্দ, অর্থাৎ সবিশেষভাবে যিনি সব

0: পশু দর্শন ও বোধ করতে পারেন তিনি হচ্ছেন পশু। এখানে পশু কিন্তু কোনো জীবজন্তু নন। আবারও বলি, যিনি সব কিছু দর্শন এবং উপলব্ধি করতে পারছেন তিনি পশু। সেই পশুর পতি পশু আদপে কোনো প্রজ্ঞাবান ব্যক্তিত্বের পরিচয় রাখে, আর সেই পশুর যিনি পতি তিনি পশুপতি। সেই ঘুরে ফিরে আমাদের দেবাদিদেব মহাদেবকেই তুলে ধরা হচ্ছে। আলোচনা তো চলবে বন্ধু, হ্যাঁ, কিন্তু আবারও একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।

0: শ্রীকান্ত আচার্যর কণ্ঠে শুনলাম এবারের গানটি। আচ্ছা, আমাদের এক শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন?
1: হর হর মহাদেব, জয় শিব শম্ভু। আমি নিরঞ্জন সাউ, বিশপুর হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি।
0: বলুন,
1: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর তিথিগত দিক থেকে এবছর শ্রাবণ মাসে পাঁচটা সোমবার পড়েছে, সেটাও একটা খুব ভালো দিক। আজ এই শেষ সোমবারে ভোর চারটে থেকে ঝিরঝির করে বর্ষা হচ্ছে, আর এই ভক্তবৃন্দ, বিশেষ করে মেয়েরাই বা মহিলারাই দলে দলে শিবের মাথায় ডাব, দুধ, চিনি, ঘৃত, মধু এই সমস্ত মাখিয়ে বাবা মহাদেবকে তুষ্ট করছে। আর বাবা মহাদেব সেই সঙ্গে এই যে অঝোর ধারায় বর্ষাটা হচ্ছে, এই বর্ষায় সারা পৃথিবীকে শান্ত করছে বা শীতল করে তুলছে।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন।

তিনি বহু রূপে এই বিশ্বলোকে রয়েছেন। আমাদের শুধু খুঁজে নিতে হবে, আমাদের উপলব্ধি করতে হবে। তিনি কখনো বৈদ্যনাথ, কেন বলা হয় শিবকে বৈদ্যনাথ, এই শব্দের অর্থ বুঝতে গেলে আমাদের একটু আয়ুর্বেদ শাস্ত্রের দিকে তাকাতে হবে, বা ধরুন কবিরাজি চিকিৎসা পদ্ধতির দিকে তাকাতে হবে। সেখানে চিকিৎসককে কী নামে ডাকা হচ্ছে? বৈদ্য। বৈদ্যের কী কাজ? সমস্ত অসুস্থতাকে সরিয়ে শরীর সুস্থ করে দেওয়া। ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রে বলাই হচ্ছে, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষিয়মামৃতাত্। অর্থাৎ, হে রুদ্র, আমরা তোমার বন্দনা করি, তুমি জন্ম জীবন ও মৃত্যুত্রয়ীর জ্ঞান ও দৃষ্টির অধিকারী, তুমি আমাদের বেঁচে থাকার সুন্দর পরিবেশ ও পুষ্টিকর খাদ্যের যোগানদাতা, তুমি সকল ভয়ঙ্কর ব্যাধি হতে ত্রাণকারী, আমাদের মৃত্যুর হাত থেকে মুক্তিদান করো, অমৃতত্ব থেকে নয়। অর্থাৎ, আমরা সুস্থতা কামনা করতে পারি তাঁর কাছে। তিনি আমাদের শরীর মনের যা কিছু অসুস্থতা রোগ ব্যাধি সব কিছু দূরে সরিয়ে দিয়ে সুস্থতা প্রদান করছেন। তিনি সকল বৈদ্যেরও নাথ প্রভু, তাই তিনি বৈদ্যনাথ।

0: কিন্তু একটা বিজ্ঞাপন বিরতি।
1: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
2: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
0: আমাদের সঙ্গে আর আরো একজন শ্রোতা বন্ধু রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন।
3: বর্ষণমুখর শ্রাবণের অন্তিম লগ্নে যখন সোমবার শিব পূজায় মেতে উঠেছে চরাচর, তখন দেবপ্রিয়া দেবী দেবপূজায় আরতি হয়েছেন, শঙ্খধ্বনির মধ্য দিয়ে আকাশবাণী গীতাঞ্জলিকে ভরিয়ে তুলেছেন তার শিব অর্চনা, এবং তার শিবের বিভিন্ন নামের ব্যাখ্যাগুলো আমাদেরকে প্রাণিত করছে। আমরা উৎসাহিত হচ্ছি, আপনার অনুষ্ঠান খুব প্রাণবন্ত, জীবন্ত ও আকর্ষণীয়। নমস্কার,
0: ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু আমার নামটা একটু ভুল বলেছেন, আমি দেবাদৃতা, আপনাদের সঙ্গে রয়েছি আজকে গানের ভেলায়। হ্যাঁ, মহাদেবের বিভিন্ন নাম নিয়ে আমরা কথা বলছিলাম, বিভিন্ন নামের ব্যাখ্যা নিয়ে আমরা কথা বলছিলাম। এবার আরও দুজনের কথা তো বলতেই হবে, কারণ যেখানে তিনি সেখানেই বাকি দুজন। নন্দীভৃঙ্গিকে বাদ দিলে তো হবে না, তাহলে যে দেবাদিদেব সম্পর্কে আলোচনা অসমাপ্ত রয়ে যাবে। দেখুন, আমাদের ঈশ্বর চেতনায় যারা রয়েছেন, যাদেরকে আমরা পূজো আরাধনা করি, অর্চনা করি, তারা আমাদের জীবন দর্শন, জীবন বোধের কোনো না কোনো এক একটা দিকের প্রতীক স্বরূপ। সব থেকে বোধহয় আকর্ষণীয় দিক আমাদের এটি, আধ্যাত্মবাদের সব থেকে আকর্ষণীয় দিক এটি, যে আমাদের বাস্তব জীবনের কোনো না কোনো দিক, আমাদের বোধের কোনো না কোনো দিকের প্রতীক স্বরূপ তারা। তো এই যে মহাদেবের দুই নিত্য অনুচর নন্দী আর ভৃঙ্গি, আদপে তারা কারা, তারা কিসের প্রতীক? দেখুন, নন্দী শব্দের উৎপত্তি হচ্ছে নন্দ ধাতু থেকে। এই নন্দ মানে কি? আনন্দ, প্রশান্তি, মঙ্গল। আর ভৃঙ্গি এসেছে ভ্রি ধাতু থেকে, যার অর্থ ভরণ পোষণ এবং ধারণ করা। আমরা সাধারণ মানুষ, আমরা কি চাই বেঁচে থাকতে গেলে? ওই পেট ভরে খাওয়া, বাসস্থান, গায়ে পোশাক, কাজকর্ম, আর একটু আমোদে প্রমোদে থাকব, তাই তো? নন্দী আর ভৃঙ্গি এই দুই অনুচরের অবস্থান যেন আমাদের বাস্তব জীবনকে তুলে ধরছে। নন্দী শুধুমাত্র আনন্দ নয়, তার পাশাপাশি আমাদের সহ্য শক্তি, আমাদের ধৈর্য, আমাদের অধ্যবসায়, এই দিকগুলিকেও প্রতীক স্বরূপ তুলে ধরছেন। আর ভৃঙ্গি কি করছেন? আমাদের বেঁচে থাকার, অর্থাৎ ভৃঙ্গি এখানে কারক স্বরূপ, আমাদের কাজ কর্ম, বেঁচে থাকা, জীবনে এগিয়ে যাওয়া, সেই কারক স্বরূপ হচ্ছেন ভৃঙ্গি। এই হচ্ছেন শিবের দুই অনুচর নন্দী আর ভৃঙ্গি, তাদের তাৎপর্য। আগের গান শুনেছিলাম স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে, এবারের গানে স্বাগত দে এবং অন্যান্য শিল্পীরা।

0: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
1: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
0: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
2: আমাদের সঙ্গে এক শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন?
3: নমস্কার নমস্কার
2: নমস্কার,
3: আমি দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর থানার বাউসর গ্রাম থেকে অরবিন্দনাথ সর বলছি।
2: বলুন।
3: সত্যি দেবাশ্রীতে দেবী, আপনি যেভাবে মানে আকাশবাণীতে এই শিবের যে বিবরণ দিচ্ছেন সত্য সুন্দর, সত্যি আপনারা যেভাবে অনুষ্ঠান করছেন এতগুলো মানে, এই যেটা আমি কথা বলছি বা অনেকে শুনছে এই মানেগুলো আমরাই জানতাম না। একদিকে আকাশবাণী যেভাবে এত সুন্দর পরিবেশন।

0: করছেন এবং শিবের মানে ব্যাখ্যা ধরে তুলছেন। আকাশবাণী আমাদের কাছে চির সুন্দর থাক, আমি এইটুকু বলে শেষ করছি। এবং আমরা হাতে যাতে আরো বেশি বেশি জানতে পারি, মানে শিক্ষকতার আপনারা একদিকে শিক্ষকতারও কাজ করছেন, আপনারা সুন্দর সত্য থাকুন, নমস্কার,
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। এতক্ষণ তো তার বিভিন্ন নাম নিয়ে কথা বললাম, নন্দীভৃঙ্গির কথাও বললাম, এবার তার যে অবয়বের বৈশিষ্ট্য সেগুলো একটু বলি। আজকে যদিও সময় হাতে ওই 14-15 মিনিট বাকি আছে, সবটা জানি না বলা শেষ হবে কি না, তবে একটু চেষ্টা করছি। দেখবেন দেবাদিদেবের গাত্রবর্ণ শুভ্র, সাদা। কেন সাদা? সাদা হলো সব রঙের সমাহার, সব রং এসে মিশে যায় সাদাতে, তাই তিনি শুভ্রবর্ণ। অর্থাৎ বিবিধ চিন্তা, যত বিভাজন, বিভিন্ন ভাবনা, যাই বলুন না কেন, যেদিক দিয়ে যাই না কেন, সব বৈচিত্র্য, বিভিন্ন পথ, সব পথ একটা জায়গাতে গিয়ে মিলছে। কোথায় মিলছে? দেবাদিদেব মহাদেব, তাই তার গায়ের রং সাদা। তার কণ্ঠে সাপের মালা। সাপ কিন্তু আদপে আমরা জানি একটি, কি বলবো, এক হিংস্রতার প্রতীক, তাই না? আমরা সাপ দেখে ভয় পাই। আমাদের আশেপাশে যদি একটা সাপ পড়ে থাকে, সে কি সাপ, সে কেটে কামড়াবে না কি হবে, সে পরের কথা, আগে আমরা লাফিয়ে উঠব। সেই সাপকে তিনি গলায় ধারণ করছেন। কেন? দেখুন, আমরা যখন, আমরা যত জীবনের পথে এগোই, আমরা অনেক রকম মানুষের সঙ্গে পরিচিত হতে থাকি। সবাই কি আমাদের জন্য খুব শুভ? সবাই কি আমাদের খুব উপকার করতে আসেন? আশা করি নয়। আমাদের সমাজে অনেক রকমের মানুষ আছেন, কিছু কিছু মানুষের দ্বারা আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ি। দেবাদিদেব এই বার্তাই দিচ্ছেন যে যা কিছু হিংস্রতা তার বিরুদ্ধে হাঁটো, হিংস্র হয়েও না, চেষ্টা করো নিজের সততা দিয়ে, নিজের প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে সেই হিংস্রতার বিনাশ করতে। তাই তিনি গলায় সাপ ধারণ করেছেন। এবার দেখুন, তিনি ব্যাঘ্র চর্ম পরিহিত। বাঘ আদুপে কি? বাঘ কিন্তু সেইভাবে দেখতে গেলে সাহসী, খুব কৌশলী প্রাণী বাঘ, খুব শক্তিশালী প্রাণী। এই যে ব্যাঘ্র চর্মে তিনি উপবিষ্ট, এর অর্থ হচ্ছে সেই ঘুরে ফিরে আমরা ওই সাপ গলায় ধারণ করা বলুন বা ব্যাঘ্র চর্মে বসে থাকা বলুন, এক শক্তির প্রতীক। এবং সেই শক্তি কিন্তু শুভ শক্তি, সেই শক্তির মধ্যে কোনো হিংস্রতা থাকবে না, কোনো অশুভ শক্তি হবে না, ভরপুর তেজ থাকবে তার মধ্যে, দৃঢ়তা থাকবে, স্বচ্ছতা থাকবে। শিবের শরীরে এই সাপ আর ব্যাঘ্র চর্ম আদপে এই দুই দিককেই নির্দেশ করে, শুভ শক্তির জয় হোক, অশুভ শক্তির বিনাশ হোক, এবং আমরা যেন আমাদের শুভ শক্তিকে ক্ষয় করে না ফেলি। বাঘের যে সবসময় একটা তেজ, ওই তেজের প্রতীক। মাথায় কি রয়েছে? অর্ধচন্দ্র, তাই তার আরেক নাম চন্দ্রেশ্বর। চাঁদ আদপে কি? শুভ্রতা, নির্মলতার প্রতীক। চাঁদের দিকে তাকালে, বিশেষ করে পূর্ণিমার চাঁদের দিকে তাকালে আমাদের মন প্রাণ একেবারে জুড়িয়ে যায়, বড় ভালো লাগে, খুব আরাম বোধ হয় অন্তরে। সেই নির্মলতার বার্তা দিচ্ছেন দেবাদিদেব চন্দ্রকে শিরে ধারণ করে। তার পাশাপাশি দেখুন, চন্দ্র আরও একটি দিককে নির্দেশ করে, সময়ের বহমানতা। এই যে জোয়ার ভাটা হয়, চন্দ্রের আকর্ষণে হচ্ছে জোয়ার ভাটা, অর্থাৎ দুটি সম্পূর্ণ বিপরীত দিক, জোয়ার এবং ভাটা, আমরা প্রত্যেকেই কখনো না কখনো নদীর ধারে সমুদ্রের ধারে বেড়াতে গেছি, দেখেছি জোয়ার আসলে কতখানি উত্তাল পরিস্থিতি হয় আর ভাটার সময় একেবারে জল স্তিমিত। কাজে শিবের মাথায় চন্দ্রের অবস্থান সময়কে নির্দেশ করছে, শুভ্রতা এবং নির্মলতাকেও নির্দেশ করছে। কথা তো চলবেই, আমরা আরও একবার বরং গানে ফিরি নাকি? এবারের গানে দ্বৈতকণ্ঠে উজ্জ্বল হালদার এবং চন্দ্রিমা হালদার।

তিনি রুদ্রাক্ষ পরিহিত। আমরা যখনই তার দিকে তাকাই, তার গলায় যে রুদ্রাক্ষ রয়েছে সেই রুদ্রাক্ষের দিকে আমাদের নজর যায়। এই রুদ্রাক্ষ আদপে কি? রুদ্রের অশ্রু। এই রুদ্রাক্ষ পৌরাণিক গাথা অনুসারে শান্তি এবং পবিত্রতার প্রতীক, যার জন্য দেখবেন বহু মুনি ঋষি যোগী মানুষ এবং বর্তমান সমাজেও বহু মানুষ দেখবেন গলায় রুদ্রাক্ষের মালা পরেন। কেন না? এক প্রশান্তি অনুভব করার জন্য, পবিত্রতা অনুভব করার জন্য। আর তার জটা থেকে গঙ্গার জল তো নিত্য প্রবাহিত। আমরা জানি গঙ্গার জল সদা শুদ্ধ, শুধু তাই নয়, এই জল জীবাণুনাশক। অনেকগুলি দিক বললাম, এবার বরং বলি তার ডমরুর কথা, খুব গুরুত্বপূর্ণ। শিবের যে ডমরু, সেই ডমরু যে নাদের সৃষ্টি করে, নাদ মানে ধ্বনি, নিনাদ শব্দ থেকে আসছে নাদ, যে নাদ সৃষ্টি করে সেই নাদ বিভিন্ন কম্পন তৈরি করে, বিভিন্ন সুর তৈরি করে। এবং এখানে আমাদের এক ব্যক্তিত্বের কথা স্মরণ করতেই হয়, যিনি হচ্ছেন পাণিনি, ব্যাকরণ প্রণেতা মহামুনি পাণিনি। তিনি ছিলেন শিব ভক্ত। তিনি প্রতিদিন 45 বার ডমরুর ধ্বনি তুলে মহাদেবের আরাধনা করতেন এবং লক্ষ্য করেছেন

যতবার সেই ধ্বনি তুলছেন ততবার আলাদা আলাদা আলাদা আলাদা একটা করে শব্দ তৈরি হচ্ছে। পরে ওই নাদগুলিকে তিনি সূত্রাকারে আবির্ভূত করেন এবং সেই সূত্রগুলির নাম হয় শিবসূত্র, এবং আরও পরবর্তীতে তাকে সঙ্গতি সহকারে বিন্যস্ত করে তার মৌলিক গ্রন্থে ঠাঁই দিলেন, নাম হল অষ্টাধ্যায়ী। সময়টা প্রায় শেষের দিকে চলে এলো বন্ধু, এবার থামতেই হবে, না হলে সময়ের হাতে যে বন্দি আমরা। আজ মহাদেবের কিছু কিছু দিক নিয়ে আমরা আলোচনা করলাম, সবাই খুব ভালো থাকুন, মহাদেবের কৃপা আপনাদের প্রত্যেকের উপরে বর্ষিত হোক, সুস্থ থাকুন, পবিত্র চিত্তে থাকুন, তাকে বছরে শুধু একটা মাস নয় সারা বছর ধরে শুদ্ধ চিত্তে স্মরণ করুন। আজ এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে ছিলাম দেবাদৃতা রায়, ভালো থাকুন, আবার কথা হবে। শেষ গানে শঙ্কর ঘোষাল।

0: শুনলেন গানের ভেলা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপ্পুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপ্পুরম ফিন্যান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপ্পুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপ্পুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপ্পুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপ্পুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
5: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপ্পুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপ্পুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
4: আপ টু 85% LTV সাথে মনপ্পুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
3: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
4: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপ্পুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
3: মনপ্পুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
0: শুরু হচ্ছে যুববাণীর অনুষ্ঠান।

0: দেখতে দেখতে স্বাধীনতার 79 বছর পূর্ণ হয়ে গেছে,
1: অর্থাৎ 80তম স্বাধীনতা দিবস পেরিয়ে এলাম আমরা।
0: একদম।
1: আসলে কি বলতো, এই দিনটা ঘিরে আমাদের উৎসাহ, আবেগ, অনুভূতি সবটাই খুব সহজাত। এটা কোনোভাবেই অর্জিত আবেগ নয়। হয়তো একেই বলে মাটির টান, দেশের টান।
0: একদমই। মানে এই যে কত রক্তক্ষয়ী আন্দোলন হয়েছে, কত লড়াই হয়েছে, কত বলিদান, এবং সেই সমস্ত কিছুর বিনিময়ে কিন্তু আমরা পেয়েছি আজকের এই স্বাধীনতা।
1: একেবারেই। একসাথে আজকের ভারতবর্ষ তৈরির পেছনে সেই সব বিপ্লবীদের, সেই সব মনীষীদের অবদান নিয়ে যতই আমরা আলোচনা করি না কেন, কথা কম পড়ে যায়।
0: একদমই তাই। এবং আজকে আমাদের যেই যে আলোচনার বিষয়, এবং তার আগে বলে রাখি, আজকে তোমার সঙ্গে রয়েছে আমি, তোমার যুববাণীর বন্ধু সায়নী, এবং সঙ্গে রয়েছে
1: দেবার্ঘ।
0: একদম। তো এই যে আজকে আমাদের একটা আলোচনার বিষয়, এবং স্বাধীনতার পরপর আমরা স্বাধীনতা নিয়ে কথা বলছি, বিপ্লবীদেরকে নিয়ে কথা বলছি, সেই যে কথাটা কেন, মানে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি, সেটা সম্পর্কে একবার বন্ধুদেরকে তাহলে অবগত করে দিই।
1: করে দেওয়া উচিত। এবং সায়নী, এই বিষয়ে আমি আরেকটা কথা বলবো, যে অনুষ্ঠানটা যেহেতু বিজ্ঞান বার্তা, এবং বিজ্ঞান বার্তার মানে আমাদের যারা যুববাণীর শ্রোতা বন্ধুরা রয়েছেন, বিজ্ঞান বার্তার অনুষ্ঠান সম্পর্কে তাদের একটা খুব স্বচ্ছ ধারণা রয়েছে। সেখানে দাঁড়িয়ে কালকের যে অগ্নিমন্ত্র পোস্টার, সেইটা নিয়ে কিন্তু অনেকের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে।
0: একদমই। এবং যারা হয়তো এখনো পর্যন্ত ফেসবুকে আমাদের আজকের অনুষ্ঠানের পোস্টার দেখে উঠতে পারোনি, যাদের কাছে এখনো পৌঁছয়নি, যারা শুনছো এই মুহূর্তে, তাদেরকে বলে রাখি আজকে বিজ্ঞান বার্তায় আমরা আলোচনা করব বিপ্লবীদের যে বিজ্ঞান চর্চা, সেই বিজ্ঞান বার্তা,
1: অর্থাৎ বিপ্লবীদের যে সশস্ত্র আন্দোলন, তার রূপ তো আমরা দেখেছি। আমি নরমপন্থী চরমপন্থী কোনো বিভাজনে যাচ্ছি না, কিন্তু বিপ্লবীদের যে সশস্ত্র আন্দোলন, তাদের যে বৈপ্লবিক পন্থা, এর পেছনে একটা প্রশিক্ষণ ছিল। সেই প্রশিক্ষণের মধ্যে কিভাবে তাদের বিজ্ঞান চেতনা বা বৈজ্ঞানিক চিন্তাধারা, বৈপ্লবিক চেতনার আড়ালে বিজ্ঞান চিন্তাধারা, এই সব কিছু নিয়েই কিন্তু আজকের বিষয়টা, এবং আমার মনে হয় খুব ইন্টারেস্টিং এই বিষয়টা।
0: একদমই। মানে এই স্বাধীনতা আবহে আজকের বিষয়টা নিঃসন্দেহে খুব মানে আগ্রহের একটা বিষয়।

0: করতে চলেছে বন্ধুদের জন্য। এবং তবে এই মুহূর্তে আগ্রহটাকে আরো মাত্রায় বাড়িয়ে দেওয়ার জন্য আমরা বরঞ্চ একটা গান শুনে ফিরে আসতে পারি।
1: অবশ্যই আড্ডা শুরুতে গান না হলে তো ভালো লাগে না, এটা তো নিয়ম। এবং আড্ডা শুরুতে একটা গান তো দরকার,
0: একটা গান থাক। আর তার সঙ্গে শ্রাবণী সেনের কণ্ঠে এই গানটা রইল আপাতত তোমার জন্য।

0: ফেললাম আমরা গানের পর, এবং এই যে গানটা আমরা শুনলাম দেবার ঘো, মানে একে তো বিপ্লবীদের নিয়ে কথা হচ্ছে এবং তার সঙ্গে স্বাধীনতার আবহ, মানে এটাই কি মুড সেট করার জন্য আর কিছু হয় না। এক্স্যাক্টলি।
1: আসলে দেখো, এই যে বিজ্ঞান বার্তার আজকে আমাদের আড্ডা, অর্থাৎ অগ্নিযুগের অগ্নি

0: সরাসরি আমাদের ফোন লাইনে, আমাদের ফোন নাম্বার হচ্ছে 0332213 1342। আরও একবার তোমার জন্য বলে দিচ্ছি 0332213 1342।
1: এছাড়াও বন্ধুরা আমাদের ফেসবুক পেজে, অর্থাৎ আমাদের যেখানে পোস্টার রয়েছে সেই পোস্টারের কমেন্ট সেকশনেও ডেফিনেটলি কমেন্ট করতে পারো এবং আমরা সেই কথাও তুলে ধরবো এবং সেখানেও আলোচনা চলতে থাকবে।
0: একদমই। তবে আমরা এই মুহূর্তে যে কথা বলছিলাম দেবার্ঘ, তাহলে আমরা সেদিকেই যাই যে আমাদের বিপ্লবীদের যে তাদের যে একটা বিজ্ঞান চর্চা, তার উপর ভিত্তি করে যে এই যে স্বাধীনতার যে সমস্ত আন্দোলনগুলো, যে কথা আমাদের হচ্ছিল এতক্ষণ, সেইটা যদি আমরা মানে দেখি যে এই যে তাদের যে নানান দুঃসাহসিক কর্মকাণ্ডর কথাই তো আমরা
1: বুঝতে পেরেছি। মানে তুমি যেটা বলতে চাইছো যে অন্ধকার ঘরে গোপন বৈঠক বা ছদ্মনামে চলাফেরা করা, পুলিশের চৌকেরই অস্ত্র পরিবহন, কিংবা মাউজার হাতে তরুণ বিপ্লবী, যেমনটা আমরা ছবিতে দেখেছি, আমরা তো পুরোটাই পড়াশুনো করে যতটা যা জেনেছি এবং সেটাই আমরা আমাদের কল্পনার জগতে ভাবতে থাকি।
0: এবং
1: মানিকতলার বাগানবাড়ির কথা তো উঠে আসেই এই প্রসঙ্গে,
0: মানে সেটা তো কখনোই ভোলা যায় না। এবং তাছাড়া তুমি দেখো যে এই যে বিপ্লবীরা, তারা কিন্তু শুধুমাত্র যে অস্ত্র সংগ্রহ করেছেন তা কিন্তু না, তারা জানতে চেয়েছিলেন যে এই অস্ত্রটা কিভাবে কাজ করে এবং আধুনিক যুদ্ধের যে প্রকৃতি, এই যে বিস্ফোরক প্রযুক্তির ভিত্তি কি, তারপরে কিভাবে বিদেশি সামরিক জ্ঞানকে দেশে নিয়ে আসা যায় যাতে তাদের যে আন্দোলন সেটাকে আরো সহজতর করা যায়, কিভাবে সীমিত সম্পদের মধ্যে দিয়ে একটা বৃহৎ ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে সংগঠিত হওয়া যায়, সেই সমস্ত কিন্তু তারা সেই সময় দাঁড়িয়ে করেছিলেন
1: একেবারেই। এবং এর সঙ্গে আর একটা প্রশ্ন উঠে আসে যে ব্রিটিশ সাম্রাজ্য যে আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তিকে তার ক্ষমতার ভিত্তি করেছে, ভারতীয়রাও কি সেই জ্ঞান ততটাই আয়ত্ত করতে পেরেছে? সেই নিয়ে হ্যাঁ না অনেকের মধ্যেই অনেক কি বলবো কনফ্লিক্ট তৈরি হতেই পারে।
0: একদম। এবং এই যে তুমি কথাটা বললে, এই প্রশ্নটা যেটা তুমি রাখলে, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই কিন্তু একসময় প্যারিসে গিয়ে পৌঁছেছিলেন
1: হেমচন্দ্র কানুনগো।
0: তো এবং
1: মানে হেমচন্দ্র কানুনগোকে ছাড়া অস্ত্র শিক্ষার কথা স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে ভাবাই যায় না। মানে তিনি যেভাবে এগিয়ে এসেছিলেন এবং খুঁজে খুঁজে গ্রাম বাংলার তরুণ থেকে তরুণতম বিপ্লবীদের, মানে ছেলে মেয়ে নির্বিশেষে, তুমি যদি দেখো যে বিনয়বাদল দীনেশকে যেভাবে অস্ত্র শিক্ষায় পারদর্শী করে তোলা, সেই সমস্ত কিছু ট্রেনিং কিন্তু হেমচন্দ্র কানুনগো। অতএব এই বিষয়টা হেমচন্দ্র কানুনগোকে ছাড়া সেই কারণের জন্য, মানে এই যখনই অস্ত্র শিক্ষার ব্যাপারটা উঠে আসছে তো আলোচনাতে তো শীর্ষে তিনিই থাকবেন।
0: একদম। এবং সেখানে যদি আমরা আরও দেখি যে মানিকতলায় পরীক্ষামূলক কাজে যেখানে যুক্ত হয়েছিলেন উল্লাসকর দত্ত,
1: অর্থাৎ অরবিন্দ ঘোষের ভাই,
0: হ্যাঁ, তারপরে তোমার এই যে আন্তর্জাতিক অস্ত্র সংগ্রহের যে পরিকল্পনা, সেখানে এগিয়ে এসেছিলেন নরেন্দ্রনাথ ভট্টাচার্য এবং বাঘা যতীন, এই এই যে সমস্ত কিছু একটা রয়েছে, তো সেই সমস্ত মানে
1: আবার এটাও বলতে হবে যে তোমার অবশ্যই মানে উত্তর ভারতে যে সামরিক বিদ্রোহের যে পরিকল্পনা হয়েছিল, অর্থাৎ সেখানে রাসবিহারী বসু বা সচিন্দ্রনাথ সান্যাল তারাও ছিলেন, তাদের পথ কিন্তু পুরোপুরি এক ছিল না, কিন্তু একটা প্রত্যেকেরই একটা সাধারণ আকাঙ্ক্ষা ছিল যে কি না পরাধীনতার এই যে গ্লানি সেটাকে মুছে দিতে হবে, তার জন্য সশস্ত্র সংগ্রামই একমাত্র পথ।
0: হ্যাঁ, মানে আমাদের ওই হয় না যে গন্তব্য এক, কিন্তু হয়তো পথ আলাদা, আমাদের ভাবনা চিন্তা আলাদা, কিন্তু আমরা যে করেই হোক সেই জায়গায় কিন্তু ঠিকই গিয়ে পৌঁছবো, এবং সেটা আমাদের বিপ্লবীদের মধ্যেও কিন্তু আমরা বারবার প্রত্যক্ষ করেছি।
1: এবং তার থেকেই ধরো যে অনুশীলন শারীর মানে শরীরচর্চা বলো বা অনুশীলন সমিতির যে কার্যকলাপ, অনুশীলন সমিতির কথা তো বলতেই হবে, বেঙ্গল ভলেন্টিয়ার্স, অনুশীলন সমিতি, এই দুটো মানে কি বলবো কত কত বিপ্লবীর যে জন্ম দিয়েছে, মানে সেটা হয়তো গুণে শেষ করা যাবে না।
0: হ্যাঁ, এবং সেখানে দেখো এই যে একটা আমরা একটু আগেই কথা বলছিলাম বারিন ঘোষকে নিয়ে, তিনি কিন্তু শুধুমাত্র যে একজন কর্মী ছিলেন তা কিন্তু না, হ্যাঁ, তিনি কিন্তু এই যে গোপন বিপ্লবী সংগঠনকে
1: একটা সুসংবদ্ধ
0: কাঠামো তিনি দিয়েছিলেন, তাই না? এবং মানিকতলার যে বাগান বাড়ি, সেখানে এই যে সংগঠন, প্রশিক্ষণ, তাদের যে প্রযুক্তিগত কর্মকাণ্ড,
1: এবং এই কর্মকাণ্ডের কারণেই পরবর্তীকালে আলিপুর বোমা মামলা অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়ায়।
0: হ্যাঁ, এই মানে তোমার আমাদের সেই ছোটবেলায় ইতিহাস বইতে যখন আমরা প্রথমবার আলিপুর বোমা মামলা পড়েছিলাম, এবং সেটা বেশ একটা একটা রহস্যজনক, একটা বেশ অন্য রকম একটা আবহ,
1: এবং সে মুরারিপুকুর বাগানবাড়ি সবকিছু নিয়ে অরবিন্দ ঘোষকে জানা, এবং যত বড় হয়েছি আমরা ধীরে ধীরে জানতে পেরেছি যে না, শুধু অরবিন্দ ঘোষ নয়, এর পেছনে আরো অন্যতম বড় পায়োনিয়ার বারিন ঘোষ। অর্থাৎ তাদের যে পদ্ধতি, কর্মপন্থা, এগুলোর সঙ্গে পরিচিত হতে হতে আমাদের হয়তো কি বলবো মানে আমাদের মধ্যেও সেই চেতনাটা কোথাও গিয়ে

0: খুব দৃঢ়ভাবে বসে গেছে
1: একদমই। তবে আরো কথা নিয়ে আমরা ফিরবো, তবে এই মুহূর্তে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি তোমার জন্য।
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
3: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
2: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
3: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
2: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
3: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: ফিরে এলাম একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পরে। এবং তবে আপাতত আচ্ছা দেবার্ঘ, কেমন হয় যদি আমরা আবার একটু গানে ফিরে যাই?
1: গানে গানে তো ফিরতেই হবে, আড্ডার আবহে গান না থাকলে কি আড্ডাটা জমে? এবং আমাদের বন্ধুদেরও ঠিক তেমনটাই ইচ্ছা।
0: তাহলে আপাতত
1: আজকের দ্বিতীয় গান,
0: হ্যাঁ, নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে এই গানটা রইল তোমার জন্য।

0: ফিরে এলাম গানের পর। বিজ্ঞানবার্তার আজকের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ, এবং আমার সঙ্গে রয়েছে
1: আমি সায়নী।
0: আচ্ছা সায়নী, আমি ভাবছিলাম যে এই যে আমরা বিপ্লবীদের বিজ্ঞান চর্চা নিয়ে কথা বলছি, আড্ডা দিচ্ছি, এর মাঝে তো আমাদের বন্ধুদেরও নিশ্চয়ই অনেক কথা রয়েছে।
1: হ্যাঁ,
0: আমার মনে হচ্ছে ফোন কলে বন্ধু রয়েছেন।
1: তাহলে শুনে দেখেন কে কলে রয়েছে, কি বলছে।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ
0: হ্যাঁ, বলো।
2: তোমরা হেমচন্দ্র দাস কানুকে নিয়ে বললে, ওনার একটা আবিষ্কারের কথা বলি আমি। বুক বোমা, হ্যাঁ, মানে বইয়ের ভেতরে বোমা। মোরারিপুকুর বাগান বাড়িতে কৃষ্ণধন ঘোষের যে বাগান বাড়ি, সেখানে এই গবেষণাগার তৈরি হয়েছিল, এবং বুক বোমার ব্যাপারটা ছিল বই, একটা ধরো 4000 পাতার বই, সে বই 80 পেজ, নিচের 80 পেজ, 450 পেজ, আর উপরে 80 পেজের মধ্যে একটা গর্ত তৈরি করা হয়েছিল। গর্ততে চকলেট বা কোকো টিন গেঁথে দেওয়া হয়েছিল, এবং তাতে ছিল বিভিন্ন কেমিক্যাল আর কি, এবং স্প্রিং লাগানো হয়েছিল, যেটা হচ্ছে ডেটোনেটারের কাজ করত। বইটা খুললেই বোমটা আর কি ব্লাস্ট করবে। সেটা ডগলাসকে হত্যা করার জন্য বানানো হয়েছিল, কিন্তু সেটা কার্যকারিতা, মানে ডগলাসের কোনো ক্ষতি আর কি হয়নি। সেটা বড় কথা নয়, কিন্তু আবিষ্কারটা ভেবে দেখো, একটা বই কেউ কিন্তু বুঝতে পারবে না।
0: অবশ্যই,
2: রাইট? হ্যাঁ, এটা কিন্তু অসাধারণ একটা আবিষ্কার।
0: অনেক ধন্যবাদ বন্ধু।
1: অনেক ধন্যবাদ। এই যে বন্ধুরা আমাদের সঙ্গে জুড়ছে এবং তাদের আরও যা যা বলার রয়েছে সেগুলো বলছে, শুধু একজন নয়, তোমরা আরও যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছো, তোমাদের যদি আরও অনেক কিছু বলার থাকে এই বিষয়ে, তোমরা কিন্তু বলতে পারো, সরাসরি বলতে পারো আমাদের ফোন লাইনে। আমাদের ফোন লাইন খোলা আছে 0332213 1342, এবং অবশ্যই আমাদের আজকের ফেসবুক পোস্টার একটু হয়তো নিজের দিকে পাবে, কারণ গতকাল ছিল আমাদের যুববাণী কলকাতার 56তম জন্মদিন। তো সেই সমস্ত শুভেচ্ছা বার্তাতে ভরাট হয়ে আছে আমাদের পুরো ওয়ালটা। তো
0: বলতে বলতেই ফোন কলে আরেক বন্ধু এসে গেছেন।
1: বেশ বেশ বেশ, শুনে নেওয়া যাক বন্ধু কি বলছে।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
3: হ্যালো, নমস্কার।
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি বর্ধমান থেকে গোপাল রায় বলছিলাম।
0: বলুন
1: বলুন।
3: হ্যাঁ বলছিলাম, খুবই আপনাদের অনুষ্ঠান সুন্দর লাগছে, আমি প্রতিদিন শুনি। আমার একটা বিশেষ গান, অনেক পুরনো গান বলতে, মাত্রম গানটা একবার শোনালে খুব ভালো হতো।
0: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকো।
1: এই যে আমরা দেবার্ঘ, আজকে আমরা কথা বলছি যে বিপ্লবীদের যে বিজ্ঞান চর্চা নিয়ে যে সমস্ত কর্মকাণ্ড, সেই সমস্ত কিছু

0: নিয়ে। আমরা প্রায় অনেকটাই বলেছি এবং আরো অনেক কিছু বলার রয়েছে।
1: এই যে একটু আগে এক বন্ধু বললেন হেমচন্দ্র কানুনগর বই বোমার ব্যাপারে, হেমচন্দ্র কানুনগর এই যে ঘটনা বোমা বানানোর প্রশিক্ষণ, সেটা তো ভালোভাবে না জানলে একটা গুরুত্বপূর্ণ মাত্রাই হারিয়ে যায়, তাই নয় কি?
0: একদম। এবং তুমি সত্যি মানে বন্ধু কিন্তু আরেকটা কথাও বলেছিল যে একবার ভেবে দেখো যে একটা বইয়ের মধ্যে একটা বিস্ফোরণ রয়েছে। হ্যাঁ, তো আমরা কি কখনো একটা সাধারণ বই দেখে সেভাবে বুঝতে পারি?
1: যাতে করে সন্দেহের কোনো উদ্রেক না ঘটে,
0: একটা তোমার ওই মানে একটা বিজ্ঞান মনস্কতা
1: একেবারে
0: ওই ক্যালকুলেশন করে
1: এবং একটা জিনিস ভাবো, দেখো তিনি একটা জিনিস বিষয়ে যেটা জানতেন না সেটা তিনি শিখতে গেলেন বিদেশে, দেশে যেহেতু জ্ঞান নেই তাই বিদেশে গেলেন এবং বিদেশ থেকে সেই জ্ঞান পাওয়া গেল, সেটা দেশে ফিরিয়ে আনলেন এবং আধুনিক বৈজ্ঞানিক শিক্ষার মূল নীতির সঙ্গেই কিন্তু যেটা এক অর্থে সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ অজ্ঞানতার কাছে কোনোভাবেই আত্মসমর্পণ নয়, জ্ঞান অনুসন্ধানই একমাত্র লক্ষ্য, এটা চিরকালীন।
0: এবং তার এই যে কর্মকাণ্ড সেটা কিন্তু বিপ্লবী ইতিহাসে এই যে প্রযুক্তিগত একটা আত্মনির্ভরতা তার আমরা বলতে পারি যে একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং সেখানে আমরা হেমচন্দ্র কানুনগর সঙ্গে অবশ্যই বলতে পারি যার কথা তিনি হচ্ছেন
1: উল্লাসকর দত্ত, অবশ্যই।
0: এবং সেখানে যদি আমরা বলি উল্লাসকর দত্তর ব্যাপারে, তিনি কিন্তু বিজ্ঞান আর প্রযুক্তির প্রতি ভীষণ রকমের আগ্রহী একজন ছিলেন
1: এবং মানিকতলা গোষ্ঠীর সঙ্গে তিনি অন্যতমভাবে যুক্তও ছিলেন অনেকদিন ধরে। ঐতিহাসিক সূত্রে তাকে বিস্ফোরক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করা হয়েছে, বা ধরো মুজফ্ফরপুরে 1908 সালের আক্রমণে ব্যবহৃত বিস্ফোরকেও কিন্তু তার নামও জড়িয়ে রয়েছে।
0: এবং তার গুরুত্ব এই কারণে বিশেষ যে বিপ্লবী সংগঠনে যে প্রযুক্তিগত কাজের জন্য শুধুমাত্র যে রাজনৈতিক আদর্শে বিশ্বাসী সেটা কিন্তু নয়, সেখানে তিনি একজন ওই আদর্শে বিশ্বাসী কর্মী হিসেবে কিন্তু ছিলেন না, প্রয়োজন ছিল এমন মানুষের যারা বস্তুগত জগতের এই যে আচরণ তার সম্বন্ধে কৌতূহলী হবে, পরীক্ষামুখী হবে এবং কিছু না কিছু করতে পারবে, যে কারিগরি বিষয়ে যেটাকে আমরা বলে থাকি সেই বিষয়ে দক্ষ হবে।
1: আসলে তার জীবন আমাদেরকে মনে করিয়ে দেয় যে বিপ্লবী আন্দোলনের ইতিহাসে যেমন বক্তা সংগঠকের প্রয়োজন ছিল, মানে জনগণকে জনগণের জাগরণের জন্য তো সেটা খুব জরুরি, তেমনই প্রয়োজন ছিল এই কারিগরি জ্ঞান সম্পন্ন মানুষের সশস্ত্র সংগ্রামের ক্ষেত্রে যারা আগুন পাখির কাজ করবে।
0: এইটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো, মানে এই কথা বলতে বলতে আমরা যে এত কিছু জানতে পারছি এবং এই সশস্ত্র সংগ্রাম এই সময়ে দাঁড়িয়ে আমরা কতটা মানে প্রত্যেকটা মানুষকে যে বলতে পারছি যে তাদের
1: একটা জিনিস তুমি ভেবে দেখো যে কত বছর বয়স হবে, সবাই যে খুব
0: এটা আমিও যখন মানে দেখছিলাম তখন দেখছিলাম যে প্রত্যেকে যে খুব পরিণত বয়সের তা নয়, মানে আমাদের বর্তমান যুগে যদি আমরা দেখি তাহলে তুমি দেখবে একটি মানুষের একটি ছেলে বা মেয়ের পরিণত হতে হতে হয়তো বয়সটা অনেকটা পেরিয়ে গেছে, কিন্তু তাদের
1: মাথায় অত বোধ সেই সময় ছিল না, তারা একটাই জানতো যে দেশের স্বাধীনতা দরকার।
0: 16 থেকে 19 বা একটু বেশি হয়তো।
1: আজকে যখন আমরা ক্ষুদিরামের কথা ভাবি, ক্ষুদিরামের বয়সী ছেলেমেয়েরা আমাদের আশপাশে সেই বয়সের যাদেরকে দেখি, দুঃস্বপ্নেও মানে তাদের মাথাতে এইরকম আসবে কি?
0: আসবে না একদম।
1: মানে এই যে দুঃসাহসী কর্মকাণ্ড, এবং এটাকে কিন্তু আমি কোনো ডেয়ারিং বা সাহসিকতা বলবো না, এটা হচ্ছে দেশের প্রতি একটা আত্মসমর্পণ, যে আমি একটা 16 বছরের বাচ্চার কতটা স্বাধীনতার বোধ থাকতে পারে, কিন্তু তবুও তাকে কিন্তু রোখা যায়নি। এরকম ক্ষুদিরামের মতো কত কত ছেলে সেই সময় বাংলার নানা প্রান্ত, বাংলা কেন ভারতবর্ষের নানা প্রান্ত থেকে উঠে এসেছে। বাংলাকে বিপ্লববাদের আতুরঘর বলা হয় এই কারণে, কারণ বাংলা ছাড়া সত্যি কথা বলতে সেই সময় এই সশস্ত্র আন্দোলনের এই ভয়ঙ্কর রূপ
2: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC তে। জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে। সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন। সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান। আরবি

0: ফিরে এলাম একটা ছোট্ট বিরতির পর, এবং আজকে তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু আমি সায়নী, এবং সঙ্গে রয়েছে দেবার্ঘ। আমরা এই যে আজকে কথা বলছি বিপ্লবীদের বিজ্ঞানের কর্মকাণ্ড নিয়ে এবং স্বাধীনতার এই যে আবহ, সেই আবহে আমার মনে পড়লো যে তোমাদের জন্য কিন্তু আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই আগস্ট মাসে বলতে চাই। এই আগস্ট মাসের বলতে চাই কি সেটা একবার তুমি চট করে শুনে নাও এবং চিঠি পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়।
1: এই সৌনক, মোবাইলের স্ক্রিনের দিকে ওভাবে তাকিয়ে কি ভাবছো বলতো?
2: হ্যাঁ না, ভাবছি যে আমাদের এই জেনারেশনটা দিন রাত সোশ্যাল মিডিয়াতে এত ইস্যু নিয়ে পোস্ট করে, হ্যাশট্যাগ ট্রেন্ড করে, কিন্তু আমাদের আসল ভাবনাগুলো কোথায় জমা হচ্ছে বলতো? মানে আমরা যে উন্নত, বৈষম্যহীন, প্রগতিশীল একটা ভারতবর্ষের স্বপ্ন দেখি, সেটা শোনার মতো সত্যি কি কেউ আছে জয়িতা?
1: দেখো, শোনার মতো জায়গা আছে বলেই তো পথ চলা, তাই না? ইতিহাস কখনো শুধু দূর থেকে দেখার জন্য তৈরি হয় না। ইতিহাস তৈরি হয় প্রশ্ন তুলে, স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নকে শব্দের রূপ দিয়ে।
2: শব্দের রূপ দিয়ে বলতে?
1: ঠিক যেমন ভাবে বহু বছর আগে তরুণ প্রজন্ম নিজের ভাবনার শক্তিতে দেশ গড়ার ডাক দিয়েছিল, সময় কারোর জন্য থমকে থাকে না। সেই ভারতবর্ষ যেখানে ভয় নয়, সত্যের জয়গান গেয়ে ওঠে প্রতিটি মানুষ, যেখানে অশিক্ষা, বৈষম্য আর অন্ধকারে প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় তরুণের মেধা। আমরা এমনই একটা ভূখণ্ডের স্বপ্ন দেখি যার চোখ থাকে ভবিষ্যতের মহাকাশে আর হৃদয়টা বাঁধা থাকে মাটির ভালোবাসায়।
2: তোমার হৃদয় লুকিয়ে থাকা সেই ভারতবর্ষ কেমন? কলমে রূপ নিক সেই স্বপ্নের ভারতবর্ষ। এই অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।
1: অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের, সরাসরি মেল করতে পারো আমাদের, মেল আইডি yuvavanikolkata@gmail.com, এছাড়া চিঠি পাঠাতে পারো।
2: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
1: লেখা পাঠানোর শেষ তারিখ 24 আগস্ট 2026।
2: তাহলে আর দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, অগস্ট মাসের বলতে চাই এর বিষয় তোমার স্বপ্নের ভারতবর্ষ।

0: আড্ডায় ফিরে এলাম। বিজ্ঞান বার্তার আজকের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুবাণীর বন্ধু দেবার্ঘ, এবং আমার সঙ্গে রয়েছে সায়নী।
1: এবং আজকের কিন্তু এই আমাদের আড্ডার সঙ্গে বলতে চাই এর বিষয়টাও কিন্তু কিছুটা মিলে মিশে গেছে, তাই
0: অবশ্যই।
1: এবং সেই জন্যই বলছি সময় এখনো রয়েছে, তাই টুক করে চিঠি লিখে বা মেইল করে পাঠিয়ে দাও আমাদের ঠিকানায়। এবং ফিরে আসি আমরা আড্ডায়, যে কথা আজকে আমরা বলছিলাম।
0: আসলে দেখো একটা জিনিস, মানে যে বিষয়ে আজকে আমাদের আলোচনা, অর্থাৎ বিজ্ঞান বার্তার বিষয়ই আজকে বিপ্লবীদের বিজ্ঞান চেতনা। একটা জিনিস ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে এই যে বিস্ফোরক নিয়ে পরীক্ষা নিরীক্ষা যারা করেছেন, মানে এই প্রসঙ্গে একটা প্রশ্ন উঠে আসছে যে বিস্ফোরক নিয়ে এত পরীক্ষা নিরীক্ষা করেছেন বলে কি তাদেরকে এরকম বিজ্ঞান মনস্ক বলা যায়? প্রশ্নটার উত্তরটা কিন্তু মানে দু ধরনের উত্তর হয়। সেটা হচ্ছে যে হ্যাঁ, কারণ তাদের সেই মুহূর্তে প্রিলিমিনারি লক্ষ্যটা কি, স্বাধীনতা সংগ্রামে তাদের লক্ষ্যটা কি, স্বাধীনতা লাভ তার পথ তাদের কাছে কি, সশস্ত্র সংগ্রাম, এবারে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার মতো শুধুমাত্র যুদ্ধক্ষেত্রের লড়াইটা তো শুধু অস্ত্রে হয় না, যুদ্ধক্ষেত্রের লড়াইটা অনেক সময় মনোজগতের মধ্যেও চলতে থাকে, এবং সেইটা মানে হেমচন্দ্র কানুনগর মতো বা উল্লাসকর দত্তের মতো যে সমস্ত যারা যারা রয়েছেন তারা কিন্তু এই বিষয়টা খুব ভালোভাবে বুঝেছিলেন। বারিন ঘোষের কথাও যেমন একটু আগে আমরা বললাম, এবং তাদের কি ভুল ছিল না? ডেফিনেটলি যে কোনো কিছু নিয়ে চর্চা করলে সেখানে ভুল তো থাকবেই, একটা বিষয়ের পর্যবেক্ষণ, তার কারণ অনুসন্ধান, সেখান থেকেই আবার শিক্ষা নেওয়া, ঘুরিয়ে মানে ভুলটাকে আবার নতুন করে একটা ঠিকের পথে চালিত হওয়া,
1: একদম এই যে আমরা কথা বলি না যে ভুল থেকেই আমরা শিখি, একটা কোনো কাজ করলাম
0: ফেইলড অ্যাটেম্পট কিন্তু ছিল,
1: এক্স্যাক্টলি এই কাজ করতে করতে করতে করতেই কিন্তু আমরা শিখি। এবং
0: সেই যেমন ক্ষুদিরাম বা প্রফুল্ল চাকের কথা একটু আগেই বলছিলাম, তাদের ক্ষেত্রে আমার তো ক্ষুদিরামের কথা ভাবলে সবসময় মানে কি বলবো, উদ্বুদ্ধ হওয়ার থেকেও বেশি বড্ড বেশি কষ্ট হয় আমার, মানে এই ধরনের বললাম তোমাকে একটু আগে যে এত কম বয়সের একটা বাচ্চা, এবং সে যদি আর একটু বয়স এবং আর একটু স্থিতধী হতে পারতো তাহলে হয়তো আজকে তার নাম কোথায় উচ্চারিত হতে পারতো। এখনো হয়, ক্ষুদিরাম আজও আমাদের কাছে অমর উদাহরণ, কিন্তু সেই হঠকারিতা কোথাও গিয়ে, সেই হঠকারিতাটা একটু যদি নিয়ন্ত্রণ করা যায়, আরও যদি যেমন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা যদি আমরা বলি, আমরা সেখানেও দেখেছি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যারা যারা ছিলেন, ধরো বিপ্লবী অনন্তলাল বা গণেশ ঘোষ, লোকনাথ বল, প্রত্যেকে সেইটা কিন্তু একটা মানে বড় চ্যাপ্টার ওই জায়গা থেকে, মানে দক্ষিণ পূর্ব অংশ থেকে বাংলার যে সশস্ত্র সংগ্রাম, এবং প্রীতিলতা বদ্যাদার, কল্পনা দত্ত যারা সেই সময় এই সশস্ত্র আন্দোলনে খুব ভালোভাবে এগিয়ে এসেছিলেন। এবং তুমি একটা জিনিস ভাবো, আজকের যে রাইটার্সের অলিন্দ যুদ্ধ ছিল, অর্থাৎ বিনয় বাদল দীনেশের কথা আমরা যেখানে বলি, কতটা জীবনের প্রতি তো তাদের মোহমায়া কিছু ছিলই না, যখন বিনয়ের গুলি লেগেছে, যে জায়গাতে গুলি লেগেছে, বিনয় জানে যে আমি ধরা পড়বো না সেই জায়গাটাতে, ও ডাক্তার, ও কিন্তু বোঝে যে কোথায় সেপটিকটা কতটাকে আরও ক্ষত করে দিলে আমার বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। তুমি ভাবতে পারো যে একটা আঙুল, নিজের আঙুলটা নিয়ে সেই ক্ষতয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে আরও মানে নিজেকে ক্ষতবিক্ষত করে, মানে নিজের বেঁচে থাকার সম্ভাবনাটাকে ক্রমশ মানে কি বলবো, ধুলোয়
1: মিশিয়ে দিয়েছেন,
0: বা অন স্পট যখন বাদল ধরা পড়ছে কিন্তু গুলি করে দিল, মানে আত্মহত্যা করলো এইভাবে তো। এবং পটাশিয়াম সায়ানাইড তাদের একটা বড় অস্ত্রও ছিল অবশ্যই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বারবার যখন ভাবি, বারবার যখন পড়ি, নানা জায়গা থেকে গা কাঁটা দিয়ে ওঠে।
1: হ্যাঁ, মানে আমি একবার যখন অলিন্দ যুদ্ধ নিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম, তখন যখন আমি ওই বিষয়টা নিয়ে আরেকটু যখন পড়াশোনা করছিলাম, তখন আমি মনে মনে করছিলাম যে এখান থেকে কিন্তু খুব একটা বেশি দূর নয়, হ্যাঁ, এবং সেখানটা দিয়ে যাওয়ার সময় তুমি দেখবে যে ওই তখনকার যে স্থাপত্য এবং তার যে একটা কি বলবো, ওখানে দাঁড়ালেই তোমার মনে হবে যে এই ঐতিহাসিক, এইখানে এই রকম একটা ঘটনা ঘটেছিল, এই যে অলিন্দ যুদ্ধ।
0: এবং তো বিনয় বাদল দীনেশের কথা উঠে যখন আসে, তখন এই কথাটা আমাদের মাথাতে আসে যে ওরা কিন্তু গিয়েই ছিল এটা জেনে আমরা ফিরতে পারবো, ফেরা সম্ভব নয় ওখান থেকে,
1: মানে এই তোমার ওই বিপ্লবের পথে পা বাড়ালে তাকে এইটা মাথায় রেখেই প্রত্যেকে কিন্তু এগিয়েছিলেন যে হয়তো আমার আর বাড়ি ফেরা হবে না, তাদের ওই যে পিছু টান।
0: এবং ভাবো ভরা রাইটার্স, সমস্ত অফিসাররা সেখানে উপস্থিত, ওরা যাচ্ছে এটা জেনেই, এটা একটা ওয়ান ওয়ে রাস্তা, তাই নয় কি?
1: একদম, মানে এই কথাগুলো হচ্ছে এবং সত্যিই মনে হচ্ছে যে আরো কত কিছু আমাদের হয়তো শেখার বাকি রয়ে গেছে জীবনে।
0: এবং বলতে বলতে ফোনে বন্ধুকে পেয়ে গিয়েছি, দেখে নেবো
1: বন্ধু কি বলছে।
0: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো, কোনো কারণে যোগাযোগ হতে বিচ্ছিন্ন হয়ে গেছে
1: না। ঠিক আছে, আমাদের ফোন লাইন তো খোলা রয়েছে 0332231342 এই নাম্বার। শুধু ফোন লাইন নয়, খোলা রয়েছে আমাদের ফেসবুক পেজও, তোমরা সেখানেও কিন্তু কমেন্ট করে জানাতে পারো তোমাদের কথা। এবং এখানে যেটা আমরা কথা বলছিলাম যে দেখো, 1908 সালের মুজাফফরপুরের যে ঘটনার কথা তুমি একটু আগে বললে, এবং ক্ষুদিরাম বসু এবং প্রফুল্ল চাকি কিংসফোর্ডকে লক্ষ্য করে আক্রমণের চেষ্টা করেছিলেন, কিন্তু তুমি আরেকটা যেটা বললে যে হয়তো আরেকটু যদি তিনি স্থিতধী হতেন তাহলে হয়তো তার লক্ষ্যভ্রষ্টটা হতো না।
0: অবশ্যই,
1: হ্যাঁ। এবং সেখানেই কিন্তু শেখার বিষয় যে একটি কাজ করার সময় কতটা স্থিতধী, কতটা মানে পর্যবেক্ষণের প্রয়োজন পড়ে, সেই সমস্ত কিছু বলতে গেলে ওই তোমার কোথাও না কোথাও গিয়ে একটা ক্যালকুলেশনের কথা কিন্তু চলেই আসে।
0: ক্যালকুলেটিভ মাইন্ডসেট তো এখানেই জরুরি,
1: এখানেই জরুরি।
0: ব্রিটিশরা হয়তো নানাভাবে ইউটিলাইজ করতে পেরেছিলেন,
1: এবং সেখান থেকেই আমাদের কিন্তু একটু একটু করে শেখা। এবং যদি আরেকটু আমরা তলিয়ে দেখি এই ঘটনাগুলোকে, হয়তো আমরা বীরত্বের একটা রোম্যান্টিক কাহিনী হিসেবে দেখতে পাবো সেখানে। এখানে যদি আসলে আমরা খোঁজার চেষ্টা করি তাহলে কিন্তু দেখবো যে প্রযুক্তিগত সক্ষমতা থাকলেই যে সবসময় আমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছি তা কিন্তু নয়, কখনো কখনো আমরা কিন্তু হঠকারিতায় ভুল সিদ্ধান্তও নিচ্ছি।
0: আর সত্যি কথা বলতে বিজ্ঞান মনস্কতার প্রকৃত পরীক্ষা প্রযুক্তি অর্জনে তো শুধু নয়, প্রযুক্তির ফলাফল সম্পর্কে যুক্তিপূর্ণ পূর্বানুমান, সেটার যে ক্ষমতা সেই বিষয়ে।
1: এবং এখানে যদি আমরা

0: আরো দেখি প্রফুল্লচন্দ্র রায়ের নাম কিন্তু এখানে অত্যন্ত,
1: অবশ্যই অবশ্যই, মানে তাকে ছাড়া এটা ভাবা যায় না।
0: এবং অস্ত্র প্রযুক্তির সঙ্গে সরাসরি যুক্ত করা হয়তো ইতিহাসসম্মত হবে না, কিন্তু এই যে আমাদের যে ভারতে বিজ্ঞান, রাসায়নিক শিল্প এবং দেশীয় উদ্যোগের যে পরিবেশ, সেই সমস্ত কিছুরতে যদি অবদান বলা যেতে পারে, তা কিন্তু প্রফুল্লচন্দ্র রায়ের
1: বিস্ফোরকের রসায়ন, সেই বিষয়ে কে সহায়তা করলেন। আসলে প্রফুল্লচন্দ্র রায়ের কথা যেমন তুমি বললে, তার পাশাপাশি মাউজার পিস্তলের কথা আসে। যদি আমি রডা আর্মহেস্টের কথা বলি, যেটা একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যে 1914 সালের 26শে অগস্ট কলকাতার রডা অ্যান্ড কোম্পানির অস্ট্রেট চালান থেকে বিপ্লবীদের হাতে চলে এলো বিপুল সংখ্যক মাউজার রাইফেল এবং কার্তুজ, যে ঘটনাটা আমরা রডা আর্মহেস্ট নামে জানি, এই 26শে অগস্ট এই সময়টা। তো ভারত সরকারের ঐতিহাসিক নথিতে এটাকে কলকাতার অন্যতম চাঞ্চল্যকর অস্ত্র লুট হিসাবে উল্লেখ করা রয়েছে।
0: এইবার মানে এই যে এত কথা হলো, এই সমস্ত কথা কিন্তু আমরা বলবো, মানে এমন একটা বিষয় নিয়ে কথা হচ্ছে যে যেখানে হয়তো তোমার আরো অনেক কিছু বলার বা শোনার বা জানার আমাদের এখনো পর্যন্ত বাকি রয়ে গেছে। তবে এই মুহূর্তে একটা গান তোমার জন্য রইল মান্না দের কণ্ঠে।

0: ফিরে এলাম গানের পর,
1: এবং সত্যি এই
0: আবহে এই গান, তাই তো আমি বুঝতে পেরেছি
1: সত্যি আমরা ধন্য। তো

0: কথা হচ্ছিল এবং হবে, আরো কিছুক্ষণ রয়েছে আমরা তোমাদের সঙ্গে,
1: এবং বন্ধুরাও আমাদের সঙ্গে রয়েছেন এবং ফোন কলে কেউ হয়তো রয়েছেন। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে মায়া ভরা পত্রিকা লালু হালসা বলছিলাম।
1: হ্যাঁ বন্ধু বলো।
2: আমি কলকাতা কেন্দ্র থেকে ফোন লাগিয়েছি।
1: হ্যাঁ
2: হ্যাঁ, বলছিলাম কি স্পোর্ট যে বাচ্চা আমাদের শিখে বীর শহীদ ক্ষতিরাম বসু,
1: হ্যাঁ,
2: আর স্পোর্টকে হত্যা করতে গিয়ে আর কি নামটা আমি খুঁজে পাচ্ছি না এখনো, তাকে তো সেই মারা গিয়ে তো তাকে ফাঁসি দেওয়া হলো।
1: আরেকটু স্পষ্ট করে বলো, বোঝা যাচ্ছে না কথা। হ্যালো,
2: হ্যাঁ আছি, ফোন
1: কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এভাবেই আমাদের সঙ্গে থাকো, শুনতে থাকো, আমরা ফিরে আসি আমাদের আড্ডায়। আড্ডার বিষয়বস্তু যেমনটা ছিল, রডা আর্মহেস্টের কথা একটু আগে বলছিলাম শায়নি। রডা আর্মহেস্টের ব্যাপারে মানে তোমার কি রকম ভিউ, মানে তুমি কি এই বিষয়টায় কি বলবে? এটা কিন্তু একটা বিরাট উল্লেখযোগ্য অধ্যায়, এবং ঘটনাটা কোথায় হয়েছিল বলতো, আমাদের এই আমরা যেখানে স্টুডিওতে বসে আছি সামনেই আম সেক্টর, আম সেক্টরের রাস্তা ধরে অর্থাৎ লালবাজার থেকে জাস্ট হাতে গোনা দূরত্ব, এখান থেকে মানে রডার বিষয়ে তুমি যত পড়বে তুমি অবাক হয়ে যাবে যে কিভাবে সম্ভব হলো দিনের আলোয় এই রকম একটা বড় অস্ত্র লুট, এবং কেউ বুঝতে পারলো না, জাস্ট কেউ বুঝতে পারলো না।
0: মানে এইটা যদি বলা হয় তাহলে এটা কিন্তু শুধুমাত্র যে একটা অস্ত্র চুরি সেটা কিন্তু নয়,
1: এবং পুরো এই লালবাজার থেকে শুরু করে তোমার চাঁদনি মার্কেটের ভেতরে, অর্থাৎ এখন আমি চাঁদনি মার্কেট বলছি সেটা তো আর নয়, অর্থাৎ এই যে মলঙ্গা লেন, এবং কোথায় নানা জন নানাভাবে এর সঙ্গে জড়িয়ে রয়েছেন, কোন রাস্তা থেকে গেলে আগে থেকে রেকি করে রাখা, নিমেষে মানে জাস্ট মিলিয়ে যাওয়া, এবং পরবর্তীকালে তদন্ত করেও যখন খুঁজে পাওয়া গেল না, এবং এই বিষয়ে হাবুর নাম উঠে আসে, কে এই হাবু, হাবুর কথা কিন্তু আমরা জানি না, রডা অস্ত্রগার লুণ্ঠনের সঙ্গে হাবু খুব ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, তাকে ছাড়া এটা সম্ভব ছিল না।
0: একদমই, এবং সেখানে দেখো এই যে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা অভ্যন্তরীণ যোগাযোগ, এবং তাদের যে বিশেষ করে যেটা বলা যায় যে একটা সময়ের নির্বাচন, যে এই সময়ে আমরা যাব বা এই প্ল্যানটা আমরা করব, এবং তার যে একটা পুরোপুরি পরিকল্পনা, তার যে একটা ছক কষা, সেটা যদি সুপরিকল্পিতভাবে না হয় তাহলে কিন্তু কখনোই এরকম একটা
1: কাজ। রডা ওয়াজ কমপ্লিটলি সাকসেসফুল। আর একটা কি ব্যাপার বলতো, যে এই যে মাউজারগুলো যেগুলো লুট হলো সেগুলো কিন্তু কয়েক বছরের মধ্যে বিভিন্ন বিপ্লবী কাণ্ডে ব্যবহৃত হয়েছে, ব্রিটিশরা সেটা খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছিল। মানে ইভেন এটা নিয়ে যারা আরও পরবর্তীকালে গবেষণা করেছে তারা এও উল্লেখ করেছে যে রডা লুটের যে অস্ত্র, উত্তর ভারতের গাদার পরিকল্পনা যেটা হয়েছিল, কিংবা শচীন্দ্রনাথ সান্যালের কর্মকাণ্ড, বা 1915 বাঘাযতীনের শেষ লড়াই অর্থাৎ বুড়িবালামের যুদ্ধ, সেখানেও তো মাউজার রাইফেল ছিল, আমরা জানি কোত্থেকে এলো এই রডা আর্মহেস্ট।
0: আজকে মানে এই যে আলোচনাটা হচ্ছে সেখানে যে
1: মানে রডাই, আমার খুব ইচ্ছা করে একদিন শুধু আড্ডা দেবো রডা নিয়েই, রডা আর্মহেস্ট এইটা মানে বললে এটা এক ঘন্টা কেন, এটা অন্তত পক্ষে 3-4 ঘন্টা আড্ডা দেওয়া যাবে এই বিষয়টা নিয়ে।
0: দেবার্ঘ এমনিতে বিজ্ঞানের মানুষ, কিন্তু ও মানে আজকে যে ইতিহাস নিয়ে ওর যে এই আগ্রহটা, এবং ইতিহাস,
1: হ্যাঁ এই চ্যাপ্টারটা আমার বড় প্রিয়, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট তো আমাদের সবারই প্রিয়, কিন্তু এই রডা আর্মহেস্টের বিষয়ে যবে থেকে আমি জানতে পেরেছি আমি শুধু ভেবেছি যে, আমি বারবার একটা কথা বলি, আমি এই নিয়ে 3 হয়তো কথাটা বলছি, আজকের লালবাজার কিন্তু নয় তখনের লালবাজার এরিয়া, অর্থাৎ ভাবো সমস্ত বড় বড় ব্রিটিশ অফিসগুলো কিন্তু সেই এলাকায়, সেখান থেকে দিনের আলোয় অদৃশ্য হয়ে গেল, এটা তো ম্যাজিক, কিভাবে পারলো, কে করলো, একটা বাচ্চা ছেলে গরুর গাড়িতে, কেউ বুঝতে পারবে গরুর গাড়িতে অস্ত্র যাচ্ছে,
0: এটা তো মানে অবিশ্বাস্য একটা ব্যাপার, মানে আমারই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সেখানে সেই যুগে দাঁড়িয়ে মানুষজন সত্যি কি করে বুঝবে। এবং সেখানে যদি আমরা একটু আগে কথা বলছিলাম যে বাঘাযতীনের শেষ লড়াই,
1: অবশ্যই
0: সেখানে যদি আমরা দেখি যে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বা যাকে আমরা বাঘাযতীন হিসেবে চিনি, তিনি ইতিহাসে এমন এক ব্যক্তিত্ব যার কর্মকাণ্ডে কিন্তু অস্ত্রচর্চা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিল, তাই কি না? এবং প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয় তখন বিপ্লবীরা বুঝতে পারেন যে ব্রিটিশ সাম্রাজ্য যুদ্ধের কারণে সামরিক ও প্রশাসনিক একটা চাপের মধ্যে রয়েছে, তাদের মধ্যে যে চাপ সৃষ্টি করা সেটাও কিন্তু খুব মানে কম কথা নয়,
1: একেবারেই নয়। আর একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু বিজ্ঞান মনস্কতার পরীক্ষাগারে সীমাবদ্ধ নেই, তাই নয় কি? মানে যুদ্ধের আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ বলো বা সম্পদ সংগ্রহ বা যোগাযোগ।

0: যোগ সামরিক পরিকল্পনা যাই বলি না কেন, পটভূমিটা কিন্তু বিরাট।
1: হ্যাঁ, এবং সেখানে একটা এই যে প্রত্যেকে মিলে তাদের যে ভাবনা চিন্তা, একটা কৌশলগত চিন্তা যদি আমরা বলি বা পরিকল্পিত চিন্তা ভাবনা, সেইটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি।
0: রাজবিহারী বসুর কথা এই মানে বলতে ইচ্ছা করছে,
1: একদমই একদমই,
0: মানে তার মানে গুরুত্বপূর্ণ চরিত্র তো সবাই, তবে তার কর্মকাণ্ডে অস্ত্র সংগ্রহের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি ছিল না, ভারতীয় সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্রোহ সংগঠনের চেষ্টা। 1915 সালে গাদার পরিকল্পনা তার সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে, এবং এই পরিকল্পনার মধ্যে একটা অত্যন্ত আধুনিক রাজনৈতিক ধারণা ছিল যে ঔপনিবেশিক রাষ্ট্রকে দুর্বল করতে শুধু বাইরে থেকে আঘাত করলে হবে না, তার সামরিক কাঠামোর ভিত নড়িয়ে দিতে হবে।
1: একদম,
0: মানে এই যে ধারণাগুলো এইখানে মানে লজিক্যাল টেন্ডেন্সিটা এমন ভাবে ছড়িয়ে পড়ছে সবার মধ্যে। এই জন্য বলে ভালো নেতৃত্ব খুব প্রয়োজন, যেটা বারিন ঘোষ বলো বা রাজবিহারী বসু এনারা ছিলেন।
1: একদমই তাই। এবং আমরা যদি দেখি আর একটু যে শচীন্দ্রনাথ সান্যাল, তিনি কিন্তু উত্তর ভারতের বিপ্লবী আন্দোলনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক,
0: এবং পরবর্তীকালে হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত হয়েছিলেন।
1: এবং সেখানে রজাল উঠে, যেটা একটু আগে দেবার্গো বলছিল, সেখানকার যে মাউজারগুলি একটি তার হাতেও পৌঁছেছিল বলে কিন্তু গবেষণার মধ্যে যে
0: গবেষণাগুলো জানি না ঠিক, তবে হ্যাঁ হয়েছিল এটা।
1: এবং সেখানে আমরা মানে আরো অনেক অনেক অনেক কিছু জানতে পারছি। এবং আরেকটা জিনিস কি বলতো, যে বিপ্লবীদের মানে ভারতীয় বিপ্লবীদের একটা অংশ, তারা কিন্তু বুঝেছিলেন যে আধুনিক প্রযুক্তির যে জ্ঞান সেটাই আন্তর্জাতিক সীমান্তের মধ্যে কিন্তু আর নেই। হ্যাঁ, মানে ইউরোপে ভারতীয় বিপ্লবীদের যোগাযোগ, সেখানে রুশ বিপ্লবীদের সঙ্গে সম্পর্ক এবং প্রযুক্তিগত যে জ্ঞান সংগ্রহ, সেই সমস্ত কিছু একটা কিন্তু বিপ্লবী নেটওয়ার্ক তৈরি করেছিল। এবং এই নেটওয়ার্কের মধ্যেই কিন্তু যদি আমরা দেখি, তাহলে সেখানে হেমচন্দ্র কানুনগের যে ইউরোপ যাত্রা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি।
0: এবং তার পাশাপাশি নরেন্দ্রনাথ ভট্টাচার্য, পরবর্তীকালে এম এন রায়, এনারাও কিন্তু এই আন্তর্জাতিক মাত্রাটাকে আরও বিস্তৃত করেছিলেন। মানে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভারতীয় বিপ্লবীরা জার্মানির সাহায্যে ধরো অস্ত্র বা অর্থ সংগ্রহের যে পরিকল্পনা করেছিল, এম এন রায় তার সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ায় গিয়ে মানে সম্ভাব্য অস্ত্র এবং অর্থের সন্ধান, ঐতিহাসিক নথিতে তো এও জানা যায় যে জাভা বা মানে ওই ওই যে তোমার দক্ষিণ পূর্ব জোনটাতে সেই সময় জার্মানের সহায়তায় গিয়ে তাদের এই প্রচেষ্টার কথা সেগুলো অনেক জায়গাতে উল্লেখ রয়েছে। মানে হেমচন্দ্রের বিদেশ যাত্রা বা উল্লাসকরের কারিগরি দক্ষতা, মানিকতলার গোপন কর্মকাণ্ড, রডা অস্ত্রাগার লুণ্ঠন, আমরা কিন্তু প্রত্যেকটা পয়েন্টই আজকে
1: মানে মোটামুটি
0: বিষয়টা অনেক লার্জ, সম্ভব নয় এভাবে, তবু আমরা চেষ্টা করি।
1: সময় যদি থাকতো তাহলে হয়তো আরো অনেক অনেক অনেক,
0: এবং আমাদের বন্ধুরাও আমাদের সঙ্গে যথাযথ সঙ্গত করেছেন, যেমন প্রথমে যিনি বইবোমার কথা বললেন,
1: অবশ্যই
0: খুব উল্লেখযোগ্য।
1: এবং সেখান থেকে দেখো আরেকটা জিনিস যেটা আমরা দেখছি, যে বিপ্লবীরা অস্ত্র সংগ্রহ করলেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জন করলেন, আন্তর্জাতিক যোগাযোগও কিন্তু তারা গড়ে তুললেন, কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য কেবল অস্ত্রের সংঘর্ষে কিন্তু পরাজিত হয়নি, ভারতের স্বাধীনতা কিন্তু এসেছে বহু ধারার সংগ্রামের সম্মিলিত ফল হিসেবে। সেখানে যদি আমরা দেখি তাহলে দেখব গণ আন্দোলন, অসহযোগ আন্দোলন, আইন অমান্য, শ্রমিক ও কৃষক আন্দোলন,
0: দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিঘাত বা ব্রিটিশ সাম্রাজ্যের অর্থনৈতিক রাজনৈতিক দুর্বলতা, সবকিছুই কিন্তু তারা পয়েন্ট আউট করে দিয়েছিলেন পরে।
1: একদমই। এবং এই প্রযুক্তি চর্চা কিন্তু ছিল স্বাধীনতার ইতিহাসে একটা উল্লেখযোগ্য হাতিয়ার। এবং আরও যদি আমরা দেখি, সেখানে হয়তো প্রচুর ভুল ভ্রান্তি ছিল, অনেক একটা প্রযুক্তিকে
0: সেগুলোই পরবর্তীকালে এগিয়ে যেতে সাহায্য করেছিল, এবং আমার মনে হয় যে এর মাধ্যমেই স্বাধীনতা লাভটা হয়েছে।
1: একদমই তাই। এবং
0: মানে মুজাফফরপুরের ঘটনায় যে লক্ষ্যভ্রষ্টতা বলো বা গোপন সংগঠনে পুলিশের অনুপ্রবেশ, যেটা প্রায় হতো, আন্তর্জাতিক অস্ত্র পরিকল্পনার ক্ষেত্রে ব্যর্থতা, বিপ্লবী নেটওয়ার্কে ভাঙন, সব জায়গাতেই কিন্তু প্রযুক্তি পরিকল্পনার হ্যাঁ গলদ হয়তো ছিল যে কারণের জন্য এগুলো হয়েছে, কিন্তু তাদের উদ্যোগে কোনো ভ্রান্তি ছিল না, ফাঁক ছিল না।
1: এবং এই যে বোমা বা বন্দুক যেগুলো তৈরি হয়েছিল সেই সময়, সেগুলো হয়তো রাজনৈতিক উদ্দেশ্যের হাতিয়ার হতে পারে, কিন্তু সেটা যে কোনো মানুষের মানে সাধারণ মানুষের জীবনহানির কারণ হবে তা কিন্তু নয়, তা কিন্তু কখনোই নয়,
0: সেই মানসিকতাও ছিল না সেটা।
1: হ্যাঁ, সেই দ্বন্দ্ব কিন্তু বিপ্লবীদের এই যে কর্মকাণ্ড তার মধ্যেও কিন্তু আমরা কোথাও না কোথাও গিয়ে দেখতে পাচ্ছি।
0: মানে যে সমস্ত বিপ্লবীদের বিষয়ে আমরা ধরো এতক্ষণ ধরে কথা বললাম, যে যেমন বাঘাচুতিন আন্তর্জাতিক অস্ত্র সংগ্রহের পরিকল্পনা করেছেন, বা হেমচন্দ্র কানুনগো কি দেখিয়েছেন না, অজানা প্রযুক্তি শেখার জন্য পৃথিবীর নানা প্রান্তে যেতে হবে, উল্লাসকর দেখিয়েছেন রাজনৈতিক আন্দোলনের কারিগরি দক্ষতার প্রয়োজন আছে, বারিন ঘোষ বলছেন প্রযুক্তিতে সংগঠনের কাঠামোর সঙ্গে যুক্ত করতে হবে, তাই নয় কি? বা রাজবিহারী বসুর যে ঔপনিবেশিক রাষ্ট্রের কাঠামোকে ভেতর থেকে আরো নতুন করে তৈরি করা বা তার বিরোধীর যে ভাঙন, বা প্রফুল্লচন্দ্র রায়ের মতো বিজ্ঞানীর কথা আমরা বলেছি যে জ্ঞান এবং শিল্পের ক্ষেত্রে তিনি সহায়তা করেছেন।
1: হ্যাঁ, এবং এই যে এই ইতিহাসের কিন্তু সবথেকে বড় যে শিক্ষা তা কিন্তু কোনো অস্ত্রের প্রযুক্তি নয়, তা কিন্তু হচ্ছে এই যে জ্ঞান অর্জন, তার যে সাহস সেটাই। এবং আরেকটা বিজ্ঞানের কথা যদি আমরা বলি, সেটাকে বলতে হয় অবশ্যই ঘড়ি,
0: সময়।
1: সময় সময় বলছে যে আমাদের সময় আজকের মতন শেষ, এবং অনেক কথা সেগুলো কিন্তু বলা হয়ে ওঠেনি।
0: আশা করছি
1: আবার কোনোদিন তোমার সঙ্গে কথা হবে নিশ্চয়ই। আজকের মতন আমরা দুজন আপাতত বিদায় জানাচ্ছি,
0: তবে রডা অস্ট্রাগাল লুণ্ঠন নিয়ে আবার ফিরব আমরা, আশা করা যায়।
1: আজকে তোমার সঙ্গে ছিলাম তোমার যুববাণীর বন্ধু আমি সায়নী, এবং সঙ্গে ছিল
0: দেবার্ঘ। কথা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো সময়। সবাই খুব ভালো থেকো, সঙ্গে থেকো আর শুনতে থেকো যুববাণী।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন বাঁশি শিল্পী অমল আচার্য।

শুনলেন বাঁশি, শিল্পী অমল আচার্য। এবার শুনবেন লোকগীতি অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে।

0: অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন গ্রামীণ সংবাদ।
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি পার্থপ্রতিম মিত্র। বীরভূমের তারাপীঠ থানা সংলগ্ন একটি হোটেলে অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। পুলিশ সুপার বিদিত রাজ বন্দেশ জানিয়েছেন, আজ ভোর 5টার সময় খবর পেয়ে দমকল ও পুলিশ বাহিনী যৌথভাবে 22 জনকে উদ্ধার করে। তাদের মধ্যে 11 জনকে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখ্য, আজ ভোর রাতে 4তলা ওই হোটেলটিতে আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন বলে জানা গেছে। আগুন যখন লাগে পুণ্যার্থীরা বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় ছিলেন। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে রাজ্য সরকার আগামী ডিসেম্বর মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে 1,700টিরও বেশি চিকিৎসা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে 1,528টি হোমিওপ্যাথিক, 232টি আয়ুর্বেদিক ও 3টি ইউনানি চিকিৎসা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি থেকে অনলাইনে উন্নত পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই পঞ্চায়েত স্তরে জিপি স্মার্ট হেলথ ডিসপেন্সারি পোর্টাল চালু করা হয়েছে। নিম্নচাপের বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, ভগবানপুর, পটাশপুর, চণ্ডীপুর, এগরা সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উদ্ভূত বন্যা পরিস্থিতির মোকাবিলায় পটাশপুর ও হলদিয়াতে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের 2টি টিম। এছাড়াও পটাশপুরে নামানো হয়েছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের 1টি টিমকে। জেলার 25টি ব্লকে নামানো হয়েছে 400 জন সিভিল ডিফেন্স কর্মীকে। ইতিমধ্যেই 45,000 পলিথিন বিতরণ করা হয়েছে। শুকনো খাবার দেওয়া হচ্ছে। হলদিয়া, পটাশপুর, চণ্ডীপুর, এগরা, ময়নার বিভিন্ন জায়গায় কমিউনিটি কিচেন চলছে জেলার 22টি জায়গায়। প্রশাসনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কন্ট্রোল রুমের নাম্বার 03228262728। জেলার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব স্কুল আজ ও আগামীকাল ছুটি দেওয়া হয়েছে। সুন্দরবন পুলিশ জেলার রায়দিঘি থানার পুলিশ গভীর সমুদ্রে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সুপুরি সহ 2টি মাছধরা ট্রলার আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, FB লক্ষ্মীনারায়ণ ও ভাগ্যজ্যোতি নামে 2টি ট্রলার রায়দিঘিতে ঢোকার চেষ্টা করলে IC রাজু বিশ্বাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাদের তাড়া করে আটক করে। ট্রলার 2টি থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সুপুরি। পাচার চক্রের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। মুর্শিদাবাদের লালগোলায় 2 বাংলাদেশি আটক করা হয়েছে। গতকাল তাদের লালগোলার পদ্মাভবন হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে লালগোলার পীরতলার একটি আমবাগানে অভিযান চালিয়ে পুলিশ জুনায়েদ শেখ ও ফাইমুদ্দিন শেখ নামে ওই 2 অনুপ্রবেশকারীকে আটক করে। কংগ্রেসের বিরুদ্ধে জাতীয় গীত বন্দে মাতরমের অবমাননার অভিযোগ তুলে বিজেপি গতকাল রাজ্যে বিভিন্ন প্রান্তে বিক্ষোভ দেখায়। কলকাতার ধর্মতলায় বিজেপি যুব মোর্চার প্রতিবাদ মিছিলে যোগ দেন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল খা। হুগলির পিপুল পালতি, সিঙ্গুর, ধনিয়াখালী, বলাগড়ের মতো জায়গাও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। দিল্লিতে CJP-র আন্দোলনে যোগ দেওয়া বাঁকুড়ার যুবকের বাবাকে মারধরের ঘটনায় 8 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, ইন্দাসের করিসন্ডা গ্রামের যুবক শেখ আব্দুল হাফিজ দিল্লি থেকে ফিরে স্থানীয় একটি বিদ্যালয়ের বেহাল পরিস্থিতি ভিডিও রেকর্ডিং করে। এরপরই এলাকার বেশ কয়েকজন গত

0: 13ই অগস্ট তাকে এবং তার বাবা শেখ মোহাম্মদ মফিককে ব্যাপক মারধর করে বলে অভিযোগ। গুরুতর অবস্থায় মফিককে প্রথমে ইন্দাস হাসপাতালে, পরে বর্ধমান মেডিকেল কলেজ ভর্তি করা হয়। গত শনিবার রাতে সেখানে তার মৃত্যু হয়েছে। গ্রামীণ সংবাদ শেষ হলে এর পরের খবর 12:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হচ্ছে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। আগামী 24 ঘন্টায় আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হচ্ছে, ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব পশ্চিম বর্ধমান সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, যার পরিমাণ 7 থেকে 20 সেন্টিমিটার। ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বজ্রবিদ্যুৎ সহ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলিতেও। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর। আবহাওয়ার একটি বিশেষ সতর্কবার্তা জানাই, আজ অর্থাৎ 17ই অগস্ট আগামী 2 ঘন্টার মধ্যে ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও। হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।
2: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233। আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
3: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
2: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1800-420-2233।
4: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
6: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ। যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য। স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR, মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকোয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
4: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।

শুরু হচ্ছে অনুজমির দুনো ফসল। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।

অনুজমি দুনো ফসলে আজকের অনুরোধের আসর শুরু করব একটি দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত দিয়ে। রিজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে গানটি আমরা শুনব এবং গানটি শোনার জন্য অনুরোধ করেছেন ছোট বৈনান মাধব দিহি পূর্ব বর্ধমান থেকে, টিঙ্কু নেতাই, রিয়া, শিবু শঙ্কর ও অলোকা অধিকারী।

পরের গানের অনুরোধে চলে যাই। পরের গানটি অনুরোধ করেছেন ফুলিয়া মাঠপাড়া নদিয়া থেকে শান্তনু, সুচিত্রা, সুজয়, সোমা ও রুশিকা বসাক। আপনাদের অনুরোধের শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় এবং অনুরোধের গান আপনাদের জন্য। মনের জানালা ধরে

চলে যাই পরের গানের অনুরোধে। পরের গানটি অনুরোধ করেছেন অনেক বন্ধু, অনেকে একসাথে চিঠি লিখেছেন। গ্রাম ও পোস্ট পান্না ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে অনুরোধ করেছেন সুদর্শন ও বেলারানী মণ্ডল, মিঠাই, পূর্ণিমা, মুসাম্বি, নিতাই ও ক্ষুদিরাম ভৌমিক। আপনাদের অনুরোধের শিল্পী লতা মঙ্গেশকর।

এরপরে যে চিঠিটি আমি অনুরোধ পেয়েছি যে চিঠিটি থেকে, সেইটি খুলতেই কিন্তু একেবারে একটি মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে। হ্যাঁ, ধরমপুর ইঁতপুর বাঁকুড়া থেকে আমাদের নিয়মিত শ্রোতাবন্ধু প্রসেনজিৎ পাত্র ও সরমা পাত্র অনুরোধ করেছেন মান্নাদের এই মিষ্টি গানটি শোনার জন্য। গানটা শুনি তাহলে।

একেবারেই একটা মিষ্টি গান শুনে একেবারে সকলের মনটাও নিশ্চয়ই মিষ্টি হয়ে গেল। আগে কিন্তু চিঠি যখন পাঠানো হতো, সুগন্ধি দিয়ে চিঠি পাঠানোর একটা চল ছিল। চিঠি লেখার অভ্যেস আমাদের একেবারেই কমে যাচ্ছে, কিন্তু এই যে এত চিঠি আমরা নিয়মিত বন্ধুদের থেকে পাই, তাতে কিন্তু আমাদেরও মনটা একেবারে খুশিতে ভরে ওঠে। চিঠি লেখার ঠিকানাটা আরেকবার জানিয়ে দিই, উনজমির দুনো ফসল কৃষি বিভাগ প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর যে নতুন বন্ধুরা আমাদেরকে ইমেল করে এখন গানের অনুরোধ পাঠাচ্ছেন, তাদের জন্য ইমেল আইডি aircoalagree@gmail.com। আজকে সময় বলছে আমাকে বিদায় নিতে হবে, কথা হবে আবারও আগামী সোমবার। আর নিশ্চয়ই সঙ্গে থাকবে আপনাদের চিঠি আর অনুরোধের গান। তাহলে আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আমি আপনাদের বন্ধু স্বাগতা মণ্ডল মল্লিক।

0: শুনলেন উনো জমি দুনো ফসল, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
2: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
1: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
2: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
1: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
2: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: শুরু হচ্ছে নির্বাচিত লোকগীতি। প্রথমে পরপর দুটি গান রুনা লায়লার কণ্ঠে।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: এই গানটি দিয়ে শেষ হল নির্বাচিত লোকগীতি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
1: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারো কারোর কিডনি ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
0: এখন বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশের ব্যাংকিং ক্ষেত্রের সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার খুব শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ পাটনায় নির্বাচন বিষয়ে সচেতনতার জন্য ইলেকটোরাল লিটারেসি ক্লাবের আনুষ্ঠানিক সূচনা করবেন। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে 2002 সালকে ভিত্তিবর্ষ ধরার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধামে আজ সকালে পদপিষ্ট হয়ে 7 মহিলা তীর্থযাত্রীর মৃত্যু, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক প্রকাশ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ সংলগ্ন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে ভারতের এম আর অর্জুন ও হরিহরণ আমসাকরুণান জুটি দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের পি ভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে আজ খেলতে নামবেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশের ব্যাংকিং ক্ষেত্রের সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার খুব শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। বিকশিত ভারত গড়ার লক্ষ্যে ব্যাংকিং ক্ষেত্রের সক্রিয় ভূমিকা সহ এই কমিটি দেশের উন্নয়নে ব্যাংকের ইতি কর্তব্য বিষয়ে সুপারিশ করবে। নতুন দিল্লিতে আজ রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির দুদিনের সম্মেলনের উদ্বোধন করে তিনি একথা বলেন।
1: Committee to also look at. So the committee would probably have that material before them even as they deliberate. And even as they deliberate to give us their thoughts and also the recommendations which will help us to clearly understand where the committee wants India to go towards because

0: পারে অ্যান্ড ইন দ্যাট দ্য রোল অফ ব্যাংকস।
1: মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ পাটনায় ইলেকটোরাল লিটারেসি ক্লাব ইএলসি 2.0 আনুষ্ঠানিক সূচনা করবেন। দেশের তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির কথা মাথায় রেখে ইএলসি 2.0 সূচনা করা হচ্ছে। আগামী 6 মাসের মধ্যে দেশজুড়ে 15 লক্ষ বিদ্যালয়, 70,000 কলেজ এবং 1,420 বিশ্ববিদ্যালয়ে এই ক্লাব গঠনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে 2002 সালকে ভিত্তিবর্ষ ধরার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার ডিভিশন বেঞ্চ ওই রাজ্যের একটি অসরকারি সংগঠনের জনস্বার্থ মামলা খারিজ করে জানায়, 2002-এর পরিবর্তে 1993 সালকে ভিত্তিবর্ষ হিসেবে বিবেচনা করার প্রয়োজন নেই। উল্লেখ্য, এই অসরকারি সংগঠনটি 1993 সালকে এসআইআরের ভিত্তিবর্ষ করার আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করছিল। তবে সুপ্রিম কোর্ট বলেছে মামলাকারী এ বিষয়ে তার বক্তব্য সরাসরি নির্বাচন কমিশনকে জানাতে পারবে। লাদাখ এবং জম্মু কাশ্মীরের উঁচু পার্বত্য এলাকায় আজ থেকে জনগণনার জন্য স্বগণনা বা সেলফ এনিউমারেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। এই প্রক্রিয়া চলবে আগামী 31 আগস্ট পর্যন্ত। আগামী 1 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই এলাকায় মূল তথ্য সংগ্রহের কাজ চলবে। সেনাবাহিনী, আইটিবিপি এবং বিমানবাহিনীর মতো বিশেষ প্রতিষ্ঠানগুলিকেও এই জনগণনার দ্বিতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। ইউজিসি নেটের প্রশ্নপত্রে একাধিক ত্রুটির অভিযোগে ইংরেজি, বাণিজ্য এবং সমাজবিদ্যার পরীক্ষা পুনরায় নেওয়ার কথা ঘোষণা করেছে এনটিএ। পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর ইংরেজি এবং বাণিজ্যের পরীক্ষা হবে। পরের দিন 10 সেপ্টেম্বর সকাল 9টা থেকে হবে সমাজবিদ্যার পরীক্ষা। ঝাড়খণ্ডে সরকারি পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে চাকরি প্রার্থীদের বিক্ষোভ আজ 24 দিনে পড়ল। সমস্যা সমাধানের লক্ষ্যে আজ দুপুর 2টায় আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আলোচনার জন্য একটি বৈঠক ডেকেছে সরকার। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান তুলে তারা পিএসসি এবং এসএসসি পরীক্ষা বাতিলের দাবি জানান। আগামী 20 আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একটি দল ভারত থাইল্যান্ড যৌথ সামরিক মহড়া মৈত্রী পঞ্চদশ 2026 অংশ নিতে সেদেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। আগামীকাল 2 সপ্তাহের এই সামরিক মহড়া শুরু হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, ভারত ও থাইল্যান্ডের মধ্যে সামরিক ক্ষেত্রে সহযোগিতা আরও সুদৃঢ় করাই এই মহড়ার লক্ষ্য। রাষ্ট্রসংঘের সনদ অনুসারে জঙ্গলে যৌথভাবে সন্ত্রাসবাদ ও জঙ্গি বিরোধী অভিযান পরিচালনা সহ দুদেশের সেনাবাহিনীর দক্ষতা বৃদ্ধিতেও এই মহড়া বিশেষ ভূমিকা নেবে। ব্রিক্সের অর্থনৈতিক সম্পর্ক দফতরের সচিব সুধাকর দালেলা আজ নতুন দিল্লিতে ব্রিক্স সিভিল ফোরাম 2026 উদ্বোধন করেছেন। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ব্রিক্স দেশগুলির মধ্যে সহযোগিতার ক্ষেত্রে ভারত জনকেন্দ্রিক সুসংহত উদ্যোগের ওপর জোর দিয়ে থাকে। তিনি বলেন, ব্রিক্স দেশগোষ্ঠীর কাজে উদীয়মান অর্থনীতির দেশগুলির ক্রমবর্ধমান গুরুত্ব এবং যৌথ উদ্যোগের প্রতিফলন ঘটে। বহুপাক্ষিকতার নীতিতে গঠনমূলক আলোচনার মঞ্চ হিসেবে ভারত এই গোষ্ঠীকে কাজে লাগাতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
2: While our economic, technological and sustainability goals are indispensable, the ultimate resilience of the BRICS partnership depends on the invisible threads of trust and mutual respect that bind our societies together. Civil society engagement is therefore not a secondary track, it is a primary and an enduring mechanism for building lasting partnerships and friendships.
1: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধামে আজ সকালে পদপিষ্ট হয়ে 7 মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার জলাভিষেকের জন্য সেখানে বহু ভক্ত সমাবেশ হয়েছিল। এই ঘটনায় আরও 10 জন গুরুতর আহত হয়েছেন। এদের পাটনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একটি বিদ্যুতের স্তম্ভ উপড়ে তার ছিঁড়ে পড়ার গুজবে ভক্তদের মধ্যে চাঞ্চল্য এবং ঠেলাঠেলি শুরু হয়ে যায়। এর ফলেই ঘটনাস্থল থেকে বেরোতে গিয়ে বহু মানুষ পদপিষ্ট হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই ঘটনায় ভক্তদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন। এদিকে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ঘটনাস্থলে দ্রুত উদ্ধারের কাজ চালানোর জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। তিনি নিহতদের নিকটাত্মীয়দের জন্য 4 লক্ষ টাকা আর্থিক সহায়তার ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠ থানা সংলগ্ন একটি হোটেলে অগ্নিকাণ্ডের ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। দমকল ও পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে 22 জনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে 11 জনকে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফরেন্সিক দলকে। হোটেলটিতে ফায়ার লাইসেন্স কী অবস্থায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে তিনি এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। ক্ষতিগ্রস্তের সাহায্যার্থে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

পশ্চিমবঙ্গে নতুন সরকার 100 দিন পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আজ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগ দিতে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানবাজারে জাইকার সহায়তায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। এছাড়াও রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা মুখ্যমন্ত্রীর। সংস্থার প্রায় 4,000 কোটি টাকার বিনিয়োগে এই উল্লেখযোগ্য কর্মসংস্থান হবে বলে আশা করা হচ্ছে। কর্মী জন অভিযোগ এবং পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আজ নতুন দিল্লিতে জাতীয় অনুভব পুরস্কার 2026 প্রদান করবেন। অনুষ্ঠানে পেনশন মিত্র হ্যান্ডবুক এবং দেশব্যাপী ডিজিটাল লাইফ সার্টিফিকেট ক্যাম্পেইন 5-এর নির্দেশিকাও প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। একটি ব্যাংক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যেখানে 17টি ব্যাংক যারা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য তাদের বিশেষ পরিষেবাগুলি তুলে ধরবে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ মহান বিপ্লবী মদনলাল ধিংরার আত্মবলিদান দিবসে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় অধ্যক্ষ বলেন, মদনলাল ধিংরার অদম্য সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত। ওম বিড়লা বলেন, মদনলাল ধিংরার এই চরম আত্মত্যাগ ভারতের তরুণ প্রজন্মের মনে স্বাধীনতার চেতনা, আত্মমর্যাদা এবং দেশপ্রেমের শিখাকে আরও তীব্র করে তুলবে। পিএম গতিশক্তি উদ্যোগের আওতায় বিভিন্ন মন্ত্রক এখনও পর্যন্ত মোট 396টি প্রকল্প অনুমোদনের জন্য সুপারিশ করেছে। এর জন্য ব্যয় হতে প্রায় 18 লক্ষ কোটি টাকা। সংসদের সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে লোকসভায় এক লিখিত জবাবে শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ বলেন, মন্ত্রক ইতিমধ্যেই 256টি প্রকল্পের অনুমোদন করেছে, এর মধ্যে 198টি প্রকল্পের কাজ চলছে। ডুরান্ড কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ মোহনবাগান সুপার জায়ান্ট জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু হবে বিকেল 4টে। মোহনবাগান গ্রুপ পর্বের সবকটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। অন্যদিকে জামশেদপুর এফসি গ্রুপ পর্বে দ্বিতীয় স্থানাধিকারী সেরা দল হিসেবে শেষ 8-এ পৌঁছেছে। নতুন দিল্লিতে আয়োজিত BWF বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরুষদের ডাবলসে ভারতের MR অর্জুন ও হরিহরণ আমসাকরুণান জুটি দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। দ্বিতীয় গেমে তারা 6-4 ব্যবধানে এগিয়ে থাকার সময় প্রতিপক্ষ আয়ারল্যান্ডের স্কট গিল্ডিয়া ও পল রেনল্ডস জুটি ম্যাচ থেকে সরে দাঁড়ান। এর আগে অর্জুন আমসাকরুণান প্রথম গেমটি 21-16 সেটে জিতেছিলেন। আজ প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ও নবম বাছাই পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলের মুখোমুখি হবে। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা টেস্ট ক্রিকেটে প্রথম ইনিংসের শেষে 5 উইকেটে 149 রান করেছে। শ্রীলঙ্কা এখনও পর্যন্ত 313 রানে পিছিয়ে আছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেছেন, দেশের ব্যাংকিং ক্ষেত্রের সংস্কার বিষয়ে সিদ্ধান্ত নিতে সরকার খুব শীঘ্রই একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবে। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার আজ পাটনায় নির্বাচন বিষয়ে সচেতনতার জন্য ইলেকটোরাল লিটারেসি ক্লাবের আনুষ্ঠানিক সূচনা করবেন। বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধামে আজ সকালে পদপিষ্ট হয়ে 7 মহিলা তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। সুপ্রিম কোর্ট সিকিমে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের ক্ষেত্রে 2002 সালকে ভিত্তিবর্ষ ধরার নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেনি। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি পার্থপতি মিত্র। বীরভূমে তারাভীর থানা সংলগ্ন একটি হোটেলে অগ্নিকাণ্ডের জেরে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 7। পুলিশ সুপার বিদিত রাজ বন্দেশ জানিয়েছেন, আজ ভোর 5টার সময় খবর পেয়ে দমকল ও পুলিশ বাহিনী যৌথভাবে 22 জনকে উদ্ধার করে। তাদের মধ্যে 11 জনকে গুরুতর আহত অবস্থায় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ফরেন্সিক দলকে। হোটেলটিতে ফায়ার লাইসেন্স কী অবস্থায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সুপার জানান।
1: ফায়ার ব্রিগেড অ্যান্ড পুলিশের টিম যৌথভাবে মিলিয়ে এখান থেকে মোট 33 জনকে উদ্ধার করেছে। 22 জন বেঁচে ছিল, 11 জনকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাঠানো হয়েছে। 11 জন থেকে 1 জনকে ট্রিটমেন্ট করে ডিসচার্জ করে দিয়েছে ডক্টরবাবু। আর 1 জন পেশেন্টকে, উনিও সুস্থ আছেন, স্টেবল আছে, ওনার রিকোয়েস্টে একটা প্রাইভেট নার্সিং হোমে পাঠানো হয়েছে, পুলিশ অ্যাসিস্ট করেছে। 2 জন চিকিৎসাধীন আছে। দুঃখের ঘটনা আছে কি 7 জন আহত হয়েছে।
0: উল্লেখ্য, আজ ভোররাতে 4তলায় হোটেলটিতে আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন বলে জানা গেছে। আগুন যখন লাগে পুণ্যার্থীরা বেশিরভাগই ঘুমন্ত অবস্থায় ছিলেন। শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। রামপুরহাটের মহকুমা শাসক রাঠোর অশ্বিন বাবু সিং জানিয়েছেন, এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বীরভূমের অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিয়েছেন বলে তিনি উল্লেখ করেছেন। রাজ্যে নতুন সরকার 100 দিন পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আজ একাধিক গুরুত্বপূর্ণ

0: সরকারি কর্মসূচিতে যোগ দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে সাংবাদিক বৈঠকে গতকাল তিনি জানান, মানবাজারের জাইকার সহায়তায় মানবাজার পানীয় জল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এরপর রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী। সংস্থায় প্রায় 4,000 কোটি টাকার এই বিনিয়োগে উল্লেখযোগ্য কর্মসংস্থান তৈরি হবে বলে আশা করা হচ্ছে। শুভেন্দুবাবু আরও জানান, সরকারের প্রথম 100 দিনে নেওয়া অগ্রাধিকারমূলক পদক্ষেপ ও সাফল্যের খতিয়ানও তুলে ধরা হবে। গ্রামীণ এলাকায় স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে রাজ্য সরকার আগামী ডিসেম্বর মাসের মধ্যে গ্রাম পঞ্চায়েত স্তরে 1,700টিরও বেশি চিকিৎসা কেন্দ্র চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে 1,528টি হোমিওপ্যাথিক, 232টি আয়ুর্বেদিক ও 3টি ইউনানি চিকিৎসা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি থেকে অনলাইনে উন্নত পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই পঞ্চায়েত স্তরে জিপি স্মার্ট হেলথ ডিসপেন্সারি পোর্টাল চালু করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর সূত্রে জানা গেছে, চলতি অর্থবর্ষে জন উদ্যোগে জনস্বাস্থ্য নামে এই প্রকল্পের জন্য 4.5 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন উত্তর উড়িষ্যার ওপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। একটি প্রতিবেদন,
1: শেষ পাওয়া খবর অনুযায়ী গভীর নিম্নচাপটি কলকাতার ওপরে অবস্থান করছে। এর ফলে কলকাতা ও তার আশপাশের এলাকায় আগামী 24 ঘন্টার জন্য মেঘলা আকাশ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি ও তুয়াক পশলা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ইতোমধ্যেই লাগাতার বৃষ্টির ফলে কলকাতার বিভিন্ন এলাকায় জল জমার খবর পাওয়া গেছে। সপ্তাহের প্রথম দিনেই বিঘ্ন ঘটেছে যান চলাচলে। পশ্চিমের জেলাগুলিতে অত্যন্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন।
2: বাড়িতে অতি ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় করে হবে, তার সঙ্গে কয়েক জায়গায় বাড়িতে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেগুলো হচ্ছে আপনার পশ্চিমের জেলাগুলো, যেমন হচ্ছে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এই 3টে জেলাতে এখানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে।
1: লাগাতার বৃষ্টির খবর এসেছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলা থেকেও। কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: নিম্নচাপের বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া, ভগবানপুর, পটাশপুর, চণ্ডীপুর, একড়া সহ বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উদ্ভূত বন্যা পরিস্থিতির মোকাবিলায় পটাশপুর ও হলদিয়াতে নামানো হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের 2টি টিম। প্রশাসনের তরফে খোলা হয়েছে কন্ট্রোল রুম। জেলার প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব স্কুল আজ আগামীকাল ছুটি দেওয়া হয়েছে। এদিকে কেলেখাই নদীর জল চরম বিপদসীমার উপর দিয়ে বইছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক গতকাল পটাশপুরে 1 নম্বর ব্লকের আমগাছিয়া গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জি। তার আইনজীবীর বক্তব্য, অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে পুলিশের কাছে কোনো অভিযোগ নেই এবং অন্যান্য মামলায় তিনি আদালতের নির্দেশ মতন পুলিশের সঙ্গে সহযোগিতাও করছেন। তা সত্ত্বেও কোনো কিছু না জানিয়ে পদ্ধতি না মেনে HDFC ব্যাংক কর্তৃপক্ষ অভিষেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে বলে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। বিচারপতি কৃষ্ণ রাও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন আগামী বুধবার মামলার পরবর্তী শুনানি। বিধানসভায় বিরোধী দলের বিধায়কদের স্বাক্ষর জালের অভিযোগ সংক্রান্ত মামলায় রক্ষা কবচের মেয়াদ বাড়াল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিচারপতি কৌশিক চন্দ্র নভেম্বর মাস পর্যন্ত রক্ষা কবচের মেয়াদ বাড়াতে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সংবাদ এ শেষ হল। এর পরের খবর 5:10।
3: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
4: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233। আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
5: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
4: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
5: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন, মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
4: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
6: ভিডিওতে লাইক করলে টাকা।

0: পাওয়া যাবে? এত সোজা
1: অন্য ফাঁদে।
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।
4: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
5: শুরু হচ্ছে মহিলা মহল, আপনাদের সঙ্গে সঙ্গীতা দত্ত।

0: দুপুর সাথী মহিলা মহলের প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবল বৃষ্টিকে সঙ্গে করেই, এক কথায় বলা ভালো, প্রবল প্রাকৃতিক দুর্যোগকে সঙ্গে করেই ঠিক নির্দিষ্ট সময়টিতে হাজির হয়ে গেছি আজকের মহিলা মহলের রেডিও ক্লিনিক অনুষ্ঠানে। আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের একটি বিশেষ প্রচেষ্টা রেডিও ক্লিনিক এবং ডাক্তারি পরামর্শ। আমাদের উদ্দেশ্য যাতে আমাদের শ্রোতা বন্ধুরা, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলকে নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন। কিন্তু এই সুস্থ থাকার সম্পূর্ণ চাবিকাঠিটি সবসময় আমাদের হাতে না থাকলেও কিছুটা তো আছে। প্রয়োজন একটু সচেতনতা, প্রয়োজন সঠিক লক্ষণ জানার, সঠিক পরীক্ষা নিরীক্ষা করার, আর প্রয়োজন অনেকখানি সদিচ্ছার। আমরা এই অনুষ্ঠানে বিভিন্ন রোগ নিয়ে বিভিন্ন দিনে কথা বলি, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা যে রোগের বিষয়ে কথা বলবো তা সারা পৃথিবী জুড়ে এক মহা আতঙ্কের মারণ রোগ, ক্যান্সার। বন্ধু, আমাদের পরিবার এবং সমাজের কেন্দ্রবিন্দুতে কিন্তু রয়েছেন নারীরা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, নিজের যত্ন নেওয়ার প্রসঙ্গ এলে নারীরাই সবচেয়ে বেশি অবহেলার শিকার হন, অথবা নিজেদের শারীরিক সমস্যাগুলোকে তারা খুব একটা আমল দেন না। কিন্তু বর্তমান সময়ে স্তন ক্যান্সার, জরায়ু মুখের ক্যান্সারের মতো মারণ রোগ মহিলাদের জীবনকে মারাত্মকভাবে বিপন্ন করে তুলেছে। সঠিক সময়ে সঠিক সচেতনতা এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা এই ভয়াবহ রোগ থেকে রক্ষা করতে পারে হাজার হাজার নারী জীবন। তাই আজ আমরা আলোচনা করব মহিলাদের ক্যান্সার সচেতনতার খুঁটিনাটি নিয়ে, আর এই বিষয়ে আমাদেরকে সম্যক ধারণা দিতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন ভারত বিখ্যাত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায়। একই সঙ্গে বলতে ভীষণ আনন্দ হচ্ছে যে এই মুহূর্তে স্টুডিওতে আকাশবাণী কলকাতার মহিলা বিভাগের এই বিশেষ অনুষ্ঠানে বিশেষ অতিথি, তিনি শুধুমাত্র একজন ভারত বিখ্যাত অঙ্কোলজিস্টই নন, তিনি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের সম্মাননীয় স্বাস্থ্যমন্ত্রীও বটে। স্যার নমস্কার। আকাশবাণী কলকাতায়, আকাশবাণী ভবনে মহিলা মহলের এই বিশেষ অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার। শ্রোতা বন্ধুদের আমার নমস্কার, প্রণাম জানাই। আমার যারা অগ্রজ তাদেরকে প্রণাম, অনুজদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা, নারী শক্তি সম্মান ও প্রণাম।
0: স্যার, আজকের আলোচনার একেবারে শুরুতে একটু জানতে চাইব যে মহিলাদের মধ্যে প্রধানত কোন কোন ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যায়।
1: মহিলাদের মধ্যে সবথেকে বেশি প্রবণতা থাকে স্তন বা স্তনের ক্যান্সার, জরায়ুর মুখের বা সার্ভিক্সের ক্যান্সার, আর জরায়ুর ক্যান্সার বা ইউটেরাসের ক্যান্সার। পরবর্তীকালে এখন কিন্তু আমরা দেখছি বেশ প্রবণতা বেড়েছে, সেটা কিছুটা ধূমপানের জন্য আর কিছুটা আমাদের পরিবেশের জন্য, দূষণের জন্য, লাং ক্যান্সার। তো মহিলাদের ক্যান্সারের যদি আমি প্রবণতার দিকে বিচার করি, তো সবথেকে বেশি দেখব স্তন বা স্তনের ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার, জরায়ুর ক্যান্সার এবং লাং বা ফুসফুসের ক্যান্সার।
0: মূলত চারটে। বেশ, স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলো কি কি থাকে স্যার?
1: এটাই সবথেকে বেশি আমাদেরকে নাড়া দেয় যে স্তনের ক্যান্সারের চিকিৎসা সবথেকে ভালো। আমরা কি করি, আমরা দেরি করি।

0: মহিলাদের একটা প্রবণতা থাকে যে যখন তারা বাচ্চা হয়, মা হয়ে যান, তারপরে বেশিরভাগ সময় আমরা দেখি মহিলারা বুকের দুধ খাওয়ানোর পরে একটু নিজেরাই বলেন বুকের স্তনের যে পরিচিতিটা ছিল নিজের কাছে, একটু গোটা বা গোটা গোটা ভাব স্তনের মধ্যে আসে, সেটা ঠিক। সেই সঙ্গে যদি এমন কোনো গোটা বা গোটা ভাব মনে হয় দেখা যাচ্ছে স্তনের মধ্যে হাত দিয়ে পাচ্ছেন, ছুঁচ্ছেন, একবার থাকলো একবার পেলেন একবার পেলেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো একটু সজাগ হতে। এটা এক আধ দিন দেখার পরে যদি দেখেন ধারাবাহিকভাবে থাকছে, 15-20 দিন এক মাসের বেশি থাকছে, তখন বলবো তৎপর থাকবেন, সজাগ থাকবেন, ডাক্তারবাবুর কাছে যাবেন।
1: তার মানে স্তন ক্যান্সারের লক্ষণ মূলত ওই একটি
0: ব্রেস্ট, একটি মাস বা স্তনে একটি গোটা, এটা সব থেকে বড় লক্ষণ।
1: আরেকটা অনেক ক্ষেত্রে আন্ডারআর্মে,
0: হ্যাঁ, আমরা অনেক ক্ষেত্রে খুব কম সংখ্যক দেখতে পারি। এক হচ্ছে নিপল দিয়ে কোনো রকম ডিসচার্জ বা কোনো রকম রস জাতীয় পদার্থ বেরোচ্ছে কিনা, বা রক্ত বা লাল রঙের কিছু বেরোচ্ছে কিনা, বগলে কোনো রকম গোটা আছে কিনা। তার কারণ স্তনের একটা লেজুড বলতে পারেন বা তেল যাকে বলি লেজ, সেটা বগল অব্দি গিয়ে পৌঁছয়, সেই জন্য সেইখানের কোনো ক্যান্সার হলে কিন্তু সেখানে আমরা বগলের নিচে হাত দিয়ে পেতে পারি। আরেকটা জিনিস, আমরা স্তনের যদি প্রথম দেখি ওটা হাওড়া স্টেশন, তাহলে লিলুয়াটা কিন্তু হচ্ছে আমাদের বগল। স্তনের ক্যান্সার যদি স্প্রেড করে বা ছড়ায়, তাহলে প্রথম স্টেশন হচ্ছে আমাদের বগল। সেই জন্য বগলেও হাত দিয়ে যদি দেখতে পান কোনো সময় যে বগলে কিছু রকম গোটা হাতে পাচ্ছেন, বেশ শক্ত লাগছে, একটু সজাগ থাকা। সবসময় হয় না, কারণ অনেক সময় দেখি আমরা নিজেদের পরিষ্কার রাখার জন্য, বগলকেও পরিষ্কার করার জন্য অনেক সময় রেজারের ব্যবহার করে থাকি, সেক্ষেত্রেও ছোটোখাটো ইনফেকশনে বগলে দু একবার দেখবেন একটা ছোটো গোটা মতো হলো, কিন্তু সজাগ আর সচেতন থাকাটাই বাঞ্ছনীয়।
1: স্যার, এবারে একটু জানতে চাইব যে একজন মহিলা, সেটা এই বাংলার কোনো প্রত্যন্ত অঞ্চলে হোক অথবা শহর অঞ্চলে, নিজে ঘরে বসে কিভাবে এবং কতদিন অন্তর পরীক্ষা করবেন যে এই লক্ষণগুলো তার মধ্যে ক্যারি করছে কিনা?
0: প্রাসঙ্গিক প্রশ্ন। শহর এবং শহরতলি, প্রান্তিক পশ্চিমবাংলা, সবই এক। ক্যান্সারের সচেতনতা দেখে যদি ভাবি, তাহলে সবাই কিন্তু কেউই সচেতন নয়। ভাবলেন আক্ষরিক পড়াশোনা এবং ডিগ্রিধারী এবং প্রান্তিক যে মহিলা যে ক্লাসে স্কুলে ঢোকেনি, তার ক্যান্সার শিক্ষাটা কতটা? দুজনেরই কিন্তু ক্যান্সার শিক্ষা খুব কম। শহর শহরতলিতে যদিও বা একটু উঠছে, অনেকে সচেতন থেকেও সচেতন নন, সবই জানে কিছু করেন না। তাই সেক্ষেত্রে বলি নিজের স্তন নিজে দেখুন, ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। ঘরে নিজের শৌচালয় আছে, রেস্টরুম ওয়াশরুম এখন নানান নাম, নামের অভাব নেই তাদের, যেখানেই দেখবেন সেখানে সবাই মহিলারা যেটা ব্যবহার করে একটা আয়না তো রাখে, কেন আপনারা সারাদিনের পথ চলাতে দেখতে পারবেন, লিফটে যদি ওঠেন কোনো মহিলা প্রথম চান্সে একবার আয়না থাকলে দেখে নেন, ছেলেরাও দেখে, এমন নয় যে দেখি না। তো আয়নাটা যেন এমন হয় সেটা খালি মুখ না, বুকও দেখা যায়। বেশিরভাগ সময় আয়নাটা আমরা মুখ দেখার জন্য সাইজে নিই। এবার কি করতে হবে, আয়নার সামনে দাঁড়াতে হবে এবং দেখতে হবে ডান হাত দিয়ে বাঁ দিকে স্তন, বাঁ হাত দিয়ে ডান দিকে স্তন। প্রণালী পদ্ধতি আজকালকার দিকে ইন্টারনেটের যুগে একটা ভিডিও খালি সার্চ করে নেবেন, ইন্টারনেটে পেয়ে যাবেন। চলুন, ডান হাত দিয়ে বাঁ দিকে স্তন, বাঁ হাত দিয়ে ডান দিকে স্তন, মাসে একবার। কোন দিনটা বেছে নেবেন? আমি সবসময় বলি মাসিক, যেদিন শেষ হচ্ছে, যাদের হচ্ছে, যাদের হচ্ছে না বা বন্ধ হয়ে গেছে, মেনস্ট্রুয়েশন বন্ধ বা পোস্ট মেনোপজাল, তাদের ক্ষেত্রে বলবো যে কোনো একটা দিন বেছে নেবেন। সব থেকে সুন্দর হচ্ছে নিজের বিবাহের দিনটা ভাবতে পারেন, দিন মানে প্রত্যেক মাসেই প্রত্যেক মাসে, আর বা নিজের জন্মদিন যেটা সেটাকে বেছে নেবেন। আর আজকালকার যুগে মনে করানোর যন্ত্রের অভাব নেই, আপনার যে স্মার্টফোনটা আপনি ব্যবহার করছেন, বিভিন্ন বার্থডে আপনার ছাড়া অন্যদের, কেউ তো মনে করে বার্থডে উইশ করে না, আমরা জানি সবাই স্মার্টফোনের হেল্পেই বার্থডে উইশ করে। সুতরাং এটাও আপনি নিজেকে মনে করানোর জন্য নিজে স্মার্টফোনে অ্যালার্ম দিয়ে রাখুন। যদি দেখেন অস্বাভাবিক কোন রকম, প্রত্যেক মাসে কোনো অস্বাভাবিক জিনিস যদি আপনার মনে করে বা মনে পড়ে বা হাতে পান, ডাক্তারবাবুর কাছে যাবেন। এটাই হচ্ছে নিজের ব্রেস্ট নিজে পরীক্ষা করে, এতে কোনো খরচা নেই, কোনো ডাক্তার লাগে না। এবং ইউটিউব বলুন, যে কোনো ইন্টারনেটের ভিডিওর জায়গা বলুন, আপনি জাস্ট যদি টাইপ করেন নিজের স্তন নিজে দেখুন বা ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, হাজার হাজার ভিডিও পাবেন।
1: শ্রোতা বন্ধুরা, আশা করি ডাক্তারবাবু যে পরামর্শটি দিলেন তা থেকে আপনারা অবশ্যই নিজেদের স্বাস্থ্য বিষয়ে সচেতন হবেন। আসি পরের প্রশ্নে, কোন বয়স থেকে মহিলাদের ম্যামোগ্রাফি করা

0: জানা উচিত, এবং সেটাও কত সময়ের ব্যবধানে।
1: ম্যামোগ্রাফি আজকাল একটুখানি পিছিয়ে পড়ছে, কেন টেকনোলজি ভালো হচ্ছে আগের থেকে অনেক। তো আমরা এখন আল্ট্রাসোনোগ্রাফি, যেটা কিন্তু একদমই ব্যথা করে, ইউএসজি, হাই রেজলিউশন ইউএসজি ম্যামোগ্রাফি করাবেন। ম্যামোগ্রাফি না একটু ব্যথা দেয়, স্তনটাকে ওপর থেকে নিচ এবং ডান দিক থেকে বাঁ দিক চেপে ধরা হয় দুভাবে, এবং বেশ ভালোই প্রেশার পড়ে। অনেক মহিলারা বলেন আমাকে ফিরে এসে যে ডাক্তারবাবু এই টেস্টটা আর দেবেন না, এটা খুব যন্ত্রণাদায়ক। কিন্তু ম্যামোগ্রাফি কোন বয়স থেকে করা উচিত? হ্যাঁ, আপনি ম্যামোগ্রাফি যে কোনো বয়সে করাতে পারেন, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যদি বিবাহী হয়ে থাকে, বাচ্চা হয়ে যাওয়ার পরে, তারপরে আপনি শুরু করুন। আর কতদিন অবধি করাবেন তার কোনো শেষ নেই, যতদিন বাঁচি ততদিন ম্যামোগ্রাফি করি, এইটা মাথায় রাখবেন। আর আল্ট্রাসোনোগ্রাফি, এটা কিন্তু আজকালকে থেকে সব থেকে ভালো টেকনোলজি। আপনি ইউএসজিতে কোনো ব্যথা নেই, জ্বালা নেই, যন্ত্রণা নেই, এবং হাই রেজলিউশন ইউএসজি যা আপনাকে খবর দেবে আপনার স্তন সম্বন্ধে, প্রায় ম্যামোগ্রাফির সমান বা তার থেকেও ভালো। দুটো যে কোনো একটা বেছে নিতে পারেন, চটজলদি এইচআর ইউএসজি বা হাই রেজলিউশন ইউএসজি। আজকালকার দিনে প্রযুক্তি বেড়েছে, তীক্ষ্ণ হয়েছে আরও, এটাই কিন্তু শ্রেয়। ম্যামোগ্রাফিও করাতে পারেন। ম্যামোগ্রাফির দুটো অসুবিধা, একটা ওটা রেডিয়েশনের হ্যাজার্ড আছে, সেই জন্য গর্ভবতী অবস্থায় করাতে পারবেন না, সেটা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে আমি এই সময় গর্ভবতী নই। তো অনেকে ভাবেন যে আমি গর্ভবতী কিনা আমি সব থেকে ভালো বুঝি না, আপনি একটা মাসিক যদি মিস করেন তবেই সজাগ হন। এই একটা মাসিক এবং পরের মাসিক মিস করার অন্তর্বর্তী যে সময়, সে সময়ও আপনি গর্ভবতী থাকতে পারেন। তো সেই জন্য মহিলাদের ক্ষেত্রে এক্স-রের একটু অসুবিধা আছে।
0: তাহলে কোনো মহিলার মাসিক শুরু হলে পরে, অর্থাৎ সে কিশোরী বা যুবতী, সেই বয়স থেকে সে ইউএসজি করার ব্যাপারে সচেতন হতে পারে,
1: সচেতন ইউএসজি তখন যখন খুশি করাতে পারেন, কোনো অসুবিধা নেই। এক্স-রেটা বলি কেন, এক্স-রে তো বেশ নিউক্লিয়ার এনার্জি যাচ্ছে শরীরের মধ্যে, তো তাতে কি হয়, যদি কিশোরী হয় তার ব্রেস্টের গঠন তখন কিন্তু তৈরি হচ্ছে, শেষ হচ্ছে না। আপনি 20-22 বছর অবধি প্রায় ব্রেস্টের গঠন তৈরি হতে থাকবে, যে কোনো সময় এক্স-রে গেলে একটু ব্রেস্টের গঠন গড়ন কিন্তু পাল্টাতে পারে। অহেতুক না জেনে বা না দরকার থাকলে এক্স-রের কাছ থেকে একটু দূরে থাকতে বলবো। এই থেকে আল্ট্রাসোনোগ্রাফি সব থেকে ভালো জিনিস, যেখানে ব্রেস্টের গঠন বা গড়ন হবে না।
0: আচ্ছা বেশ স্যার, এবারে একটু আসি জরায়ু মুখের বা সার্ভিক্যাল ক্যান্সারের ব্যাপারে, এই ক্ষেত্রে প্রধান লক্ষণগুলো কি কি থাকে?
1: সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সার, এর প্রধান লক্ষণ হচ্ছে কিন্তু মাসিক। এই যে মাসিক, আমাদের মেয়েদের বেশিরভাগ সময় মাসে একবার হয়, এবং সেটা বেশিরভাগ 4-5 দিন থাকে। যদি একবারের জায়গায় 2-3 বার হয়, 4-5 দিনের জায়গায় 6-10 দিন হয়, এবং প্রবল মাসিক হয়, তাহলে মাথায় রাখা যেটা অন্য কিছু নয়। তো যারা দৈহিক সম্পর্ক আছেন কারুর সঙ্গে, তাদের মনে হবে যে সহবাসের পরে যদি রক্তক্ষরণ হয়, সেটা কিন্তু তৎপর থাকতে হবে, সজাগ থাকতে হবে। এছাড়া কোনো সময় যদি আমি দেখি যে আমাদের মাসিক নেই, ডেট নেই, হঠাৎই শুরু হলো, 1-2 দিন থাকলো খুব সামান্য, তারপরে চলে গেল, সাদা স্রাব, এটা কিন্তু বিরাট বড় জিনিস, সাদা স্রাব। অনেকে বলে আমার মাসিক হয়ে গেছে, বন্ধ হয়েছে, কিন্তু সাদা স্রাবটা শেষ হচ্ছে না। এটা হচ্ছে যাদের হচ্ছে, যারা পোস্ট মেনোপজাল, যাদের মাসিক বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে খুব বড় সাইন আর সিমটম হচ্ছে সহবাসের পরে রক্তক্ষরণ, এটা সব থেকে বড়, আর সাদা স্রাব, তাদের জন্য এই দুটোই বেশি।
0: তাদের সাদা স্রাবের সমস্যায় তো যুবতী থেকে শুরু করে মধ্যবয়স্ক সবাই ভোগে।
1: এবার হচ্ছে কতটা,
0: হ্যাঁ
1: আমরা তো সবসময় বলি স্যানিটারি প্যাড ইউজ করতে, এবার কারুর যদি মনে হয় যে সারা লাইফটাই প্যাডে থাকতে হচ্ছে, তার মানে তার সাংঘাতিক বেশি হচ্ছে
0: একদম।
1: 1-8 দিন কোনো কোনো ছোটোখাটো ইনফেকশন সেটাতে হতে পারে। আর আজকাল শহর শহরতলিতে বেশিরভাগ মহিলা কিন্তু হাইজিনিক প্রোডাক্টস ইউজ করে, যাতে নিজের পার্সোনাল হাইজিন মেনটেন হয়। গ্রামাঞ্চলেও এর প্রবণতা বাড়ছে, কেন সচেতনতা বাড়ছে, বাড়লেই ভালো। কিছুটা ইনফেকশনের থেকে সাদা স্রাব হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাদা স্রাব যদি ক্রমাগত ধারাবাহিক অবিরত হতে থাকে, তাহলে কিন্তু সজাগ।
0: আচ্ছা, এই যে জরায়ু মুখের ক্যান্সারের কথায় রয়েছি আমরা, তলপেটে ব্যথা বা অনিয়মিত রক্তক্ষরণ, এটা কি ডিম্বাশয় ক্যান্সারের লক্ষণ?
1: কিছুটা ঠিক, কিছুটা ভুল।
0: আচ্ছা,
1: তলপেটে ব্যথাতে না যারা যাদের মাসিক হচ্ছে তাদের প্রত্যেক মাসেই হয়, আবার দুটো মাসিকের মধ্যেও হয়। কখন হচ্ছে যখন ডিম বেরোচ্ছে, সে সময় একটু তলপেটে ব্যথা হবে, আবার কখন হবে যখন মাসিক হচ্ছে। এটা মেয়েরা মহিলারা কিশোরীরা সবাই অভ্যস্ত, এটা তারা উপেক্ষা করতেও খুব পারে। কোন ব্যথাটা কার জন্য বোঝা খুব কঠিন, ব্যথার উপর নির্ভর না করে বলবো মাসিক এবং রক্তক্ষরণের বেশি নির্ভর করা। তবে যদি দেখা যায় যে এই ব্যথাটা সহ্যের বাইরে, তাহলে কিন্তু ডাক্তার দেখাতে হবে। জরায়ুর মুখের ক্যান্সার থেকেও তলপেটে ব্যথা হতে পারে, কিন্তু সেটা অ্যাডভান্স স্টেজে, স্টেজ ফোরে গেলে তখন সেটা ব্যথা হতে পারে। এই কোনো ক্যান্সারগুলি প্রথম থেকে বাসা দেয় না। ওভারির ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার, এটার প্রবণতা কিন্তু আজকাল বাড়ছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে বিবাহের বয়স কিন্তু পিছচ্ছে। একটা সময় ছিল আমাদের দেশে 15-16-13 বিবাহ হতো, সেখান থেকে বেরিয়ে আইন হলো 18। কিন্তু আইন কার? আইন তো নিজের হাতে। আমি গ্রামাঞ্চলে দেখছি এখন 12-13 বছরে, পশ্চিমবঙ্গ এখানে শিরোনামে, পশ্চিমবঙ্গে সব থেকে বেশি কিশোরী বিবাহ, সব থেকে বেশি টিনেজ প্রেগনেন্সি, সব থেকে বেশি টিনেজ প্রেগনেন্সি থেকে মাতৃ মৃত্যুর হার, লজ্জার ব্যাপার। আমরা তো এগুলো জেনে সত্যি লজ্জা লাগে, এত শিক্ষিত নাকি আমাদের রাজ্য, কিন্তু এটাই কিন্তু একটা অশিক্ষার পরিচয় এবং আক্ষরিক পুঁথিগত শিক্ষা যে শিক্ষা নয় তারই আর একটা পরিচয়।
0: একদম স্যার, আমরা এই যে এতক্ষণ আলোচনা প্রসঙ্গে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলোর কথা জানলাম, ক্যান্সার নির্ণায়ক পরীক্ষা নিরীক্ষা, সেগুলো কি খুব যন্ত্রণাদায়ক বা খুব ব্যয়বহুল?
1: দুটোর কোনোটাই না। একটা পরীক্ষা হচ্ছে FNAC বলা হয়, ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, সেটা যেরকম আমরা হাতের ইঞ্জেকশন নিই, টিটানাসের ইঞ্জেকশন নিই, ঠিক সেই রকমই ওইটুকুই ব্যথা দেবে। আর একটা হচ্ছে ট্রু কাট বায়োপসি, এটা হচ্ছে তার থেকে একটু বেশি, ধরুন দাঁতে যে সেই ইঞ্জেকশনগুলো দেওয়া হয়, অনেক সময় দেখবেন দাঁত অবশ করার আগে, সেটার মতো। তো কোনোটাই খুব একটা ব্যথা দেয় না। খরচা FNAC-তে আনুমানিক শুধু 1000-2000 টাকার মধ্যে, আর বায়োপসিতে আনুমানিক, এগুলো স্মল বায়োপসি, 3,000-5,000 মধ্যে। সরকারি পরিষেবায় সবগুলোই
0: বিনামূল্যে করা,
1: নিঃশুল্ক।
0: এটা কি সরকারি পরিষেবায় যে বিনামূল্যে করা যায় সেটা গ্রামীণ হাসপাতালেও হয়?
1: গ্রামীণ হাসপাতালটা বলতে আপনি যদি বোঝান যে ব্লক প্রাইমারি হেলথ সেন্টার না, প্রাইমারি হেলথ সেন্টার না, আপনি রুরাল হসপিটাল বা গ্রামীণ হাসপাতালের আক্ষরিক অর্থ REH, যেটা রুরাল হসপিটাল, সাব ডিভিশন বা মহকুমা হাসপাতাল, ডিস্ট্রিক্ট হসপিটাল বা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ, এগুলোতে সবকটাতেই পরিষেবাটি আছে।
0: বাহ বাহ, এটাও আমার শ্রোতা বন্ধুরা জেনে অনেকখানি উপকৃত হলেন। আর আমরা রয়েছি পরীক্ষা নিরীক্ষার বিষয়ে। বর্তমান সময়ে ক্যান্সার চিকিৎসায় সবচেয়ে বড় বৈপ্লবিক পরিবর্তন বা আধুনিক প্রযুক্তি এসেছে কোনটি?
1: আজকের দিনে দাঁড়িয়ে বলতে হয় ইমিউনোথেরাপি।
0: আচ্ছা,
1: আর আরেকটা বলতে হচ্ছে এক্স নাইফ, গামা নাইফ, SRS, এগুলো বুঝিয়ে দিচ্ছি। ইমিউনোথেরাপি কি? অনেকেই দেখবেন না, আমার বলে আমার কাকা বা আমার বাবা তো 90 বছর বয়স, উনি দিনে 40টা সিগারেট খান, ওর তো কিছু হয়নি, তার মানে সিগারেট খাওয়া ঠিক নো? না, একদমই না। অনেকে আছে সিগারেট খেলো না, তার হয়তো স্বামী বা স্ত্রী কেউ সিগারেট খায়, তার হয়ে গেল, জীবনে কোনো দিন সিগারেট না খেয়ে। তো এই দুটো কেন হচ্ছে? ভগবান সবাইকে সবাইকে জন্মের সঙ্গে সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছে, রোগ মানে সব রোগ, হৃদরোগ প্রতিরোধ ক্ষমতা দিয়েছে, ক্যান্সার প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। এই ক্যান্সার প্রতিরোধ ক্ষমতাটা যেটা দেহের মধ্যেই আছে সেটাই হচ্ছে ক্যান্সার ইমিউনিটি। সেই ইমিউনিটিটা কোনো সময় থমকে দাঁড়িয়ে থাকে, কোনো সময় ঘুমোয় বা কোনো সময় কম থাকে বা থাকেই না। যেটা থমকে দাঁড়িয়ে থাকে বা যেটা ঘুমোচ্ছে সেটাকে সজাগ করে দেওয়ার ওষুধের নাম, চিকিৎসার প্রণালীর নাম ইমিউনোথেরাপি। আর যার ঘুমিয়ে আছে, যার আমরা বলি যে স্কোরটা জিরো আছে, তো সেখানে দেখবেন অনেক সময় বলবেন এটা PD-L1 করাতে বা CTA স্কোর কত, এইগুলো হচ্ছে আমার মধ্যে যদি ক্যান্সার ইমিউনিটি বা রোগ প্রতিরোধ, ক্যান্সার রোগ প্রতিরোধ ক্ষমতাটা কতটা আছে সেটা দেখা। যদি দেখি সজাগ তাহলে খুব ভালো, তাকে আরও সজাগ করতে হবে। থমকে বা ঘুমিয়ে আছে তাহলে তাকে শীত ঘুম দিচ্ছে, তাকে সজাগ করতে হবে। আর যদি না থাকে সেখানে ইমিউনোথেরাপি কাজ করে না, বাকি দুটো খুব ভালো কাজ করে। এটাই প্রথম বিপ্লব। দ্বিতীয় বিপ্লব হচ্ছে রেডিয়েশন অঙ্কোলজি, সেখানে এক্স নাইফ, গামা নাইফ, SBRT, স্টিরিওট্যাকটিক বডি রেডিয়েশন থেরাপি। এক্স নাইফ মানে এক্স মানে যাকে চোখে দেখে না, কিন্তু একটি ছুরি। গামা নাইফ একই, ওই একটা এনার্জি, হাই এনার্জি রেডিয়েশন, তাকে গামা বলা হয়, সেটা দিয়ে ছুরি। আর এসবিআর টিকে স্টিরিওট্যাকটিক বডি রেডিয়েশন। স্টিরিওট্যাকটিক কথাটা

0: আনাচে ঠিক যেখানে চাইবো ঠিক সেখানেই রেডিয়েশনটা পড়ে, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেডিয়েশনের বিম, ধরুন একটি নিডলের মতো, সেটা দিয়ে আমরা যদি ছুরির কাজটা করি, সুতরাং একটা সময় ছিল পেট কেটে অপারেশন, তারপর হলো ছোট করে অপারেশন, আমরা বলি ল্যাপারোস্কোপিক সার্জারি, তার থেকে আরো হলো পিন হোল সার্জারি, যেগুলো রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন আছে, আর এটাকে আমি বলি নো হোল সার্জারি, কোনো ছিদ্রই থাকবে না শরীরে, কিন্তু অপারেশন হয়ে যাবে। তো এটা হচ্ছে আরেকটা বিপ্লব, যেটাকে এক্স নাইফ, কামা নাইফ বা SBRT এসছে, সেটাতে ক্যান্সার ভেতরে টিউমারটা আমরা না কেটেই পুরোপুরি ভস্ম করে দিতে পারবো। তো এই দুটো হচ্ছে নতুন বিপ্লব।
1: আচ্ছা,
0: আমার মনে হয় প্রোটন বিম বা পার্টিকেল রেডিয়েশন আসছে, সেটা আরও বৈপ্লবিক পরিচয়, সেটা এখন আলোচনার জায়গায় আসেনি, কেন সর্বত্র এই পরিষেবা পাওয়া যায় না, আর পরিষেবা খুবই খরচ সাপেক্ষ।
1: আচ্ছা স্যার, এবারে একটু এই যে বৈপ্লবিক নতুন পরিবর্তনের কথা শুনলাম, সেখান থেকে একটু পেছনে আসি, দুটোর মধ্যে যোগসূত্র, যে ক্যান্সার কি বংশগত বা জিনবাহিত রোগ?
0: জিনবাহিত তো ঠিকই, আমাদের একটা জিন আর বংশ না বাঙালি এক করে ফেলে।
1: আচ্ছা,
0: হ্যাঁ, আমার বাবার আগে ছিল, দেখেছেন বাবার থেকে পেয়েছে লোকে বলে,
1: তো ওই জন্যই জিজ্ঞাসা করা।
0: তো এটা হচ্ছে বংশ, আর আমাদের খুব নাম করা বংশ, ওটা হচ্ছে বংশ, আর বাবার আগে ছিল বাবার থেকে পেয়েছে ওটা হচ্ছে জিন, দুটো কিন্তু আলাদা। বংশ পরিচয় একটা অন্য জিনিস, আর জিন মানে যেটা আপনি বহন করছেন, এক বাবার থেকে ছেলে, ছেলের থেকে তার নাতি, মানে তার ছেলে বা নাতি, তো এইটা হচ্ছে জেনেটিক। জিন হচ্ছে সবার বডিতে আছে, জিন কি আমার বডি রেগুলেটর, আপনি কি খাবেন, কি করবেন, কখন ঘুমোবেন, কতটা আপনার বডি সহ্য করতে পারবে, পারবেন, এভরিথিং আপনাদের বডিতে হাজার হাজার সেন্সর্স অ্যান্ড রেগুলেটর দেওয়া আছে। হ্যাঁ, আমরা যে একটা ঘরে ঢুকেই ঠান্ডা হলে বুঝতে পারি, সেটা এক সেকেন্ডও লাগে না, তা আমরা কি টেম্পারেচার দিকে তাকাই না, চোখ বন্ধ করে থাকবেন তাও আলো যদি জ্বালাই আপনি বুঝতে পারবেন আলো জ্বললো বন্ধ চোখেই, আর নেবাই তো বুঝবেন আলো নেবে গেল। তো এই হাজারো সেন্সরের মধ্যে আমাদের এইরকম ক্যান্সারেরও সেন্সার আছে আর রেগুলেটর আছে, সেই রেগুলেটরটা যদি বাবার থেকে ছেলে পাশান হয় এবং সেখানে কোনো গড়বড় থাকে, তাহলে কিন্তু এটা বংশগত হলো। আর তাছাড়া ক্যান্সার মানেই শরীরে যে কোনো একটা জিন বা রেগুলেটর খারাপ, সেই খারাপ হওয়াটা এমন হতে পারে বংশ থেকে এসছে, বা আরেকটা হতে পারে পরিবেশ থেকে খারাপ হওয়াটা এসছে। তো এই দুটোর বা দুটোর সংমিশ্রণ, যেটা বংশ থেকে খারাপ জিন বা খারাপ রেগুলেটর, যেটা আপনি বংশগত পরিচয়ের মতো পেয়েছেন, সেটাকে বলবো হ্যাঁ ওই ফ্যামিলির জন্য পেয়েছে। আর পরিবেশ থেকে, যেমন স্মোকিং, বাজে খাবার দাবার খাওয়া, এক্সারসাইজ না করা, লাইফস্টাইল আলাদা রাখা, তো সেগুলো করে আমি নিজে নিজেকে শেষ করেছি। সে তো আমার বাবার তো বাজে লোক ছিলেন না, বাবা সাত্বিক খাবার খেয়েছিলেন, বাবা স্বল্পাহারী ছিলেন, বাবা এক্সারসাইজ করতেন, বাবা ধূমপান করতেন না, সেই জন্য বাবার হয়নি।
1: তাহলে দুটোর সংমিশ্রণ, এটা থেকেও হতে পারে, ওটা থেকেও,
0: একদম দুটোরই এককভাবে হতে পারে বা একে অপরকে হাত মিলে হাত ধরে হতে পারে।
1: স্যার, এই যে আপনি খাওয়া দাওয়ার কথা বললেন, কোন ধরনের জীবনযাপন বা খাদ্যাভ্যাস ক্যান্সার দূরে রাখতে সাহায্য করে?
0: ভারতবর্ষের সংস্কার, সংস্কৃতি, পরম্পরা যদি কেউ মেনে চলে ক থেকে অ থেকে, তাহলে তার কোনোদিন এগুলো নিয়ে ভাবতে হয় না। আমাদের অদ্ভুত দেশ, আজকে যে ডিজিটালাইজেশন নিয়ে এত লাফাই, AI নিয়ে, ডিজিটালাইজেশন মানে কি? দুটো মাত্র নম্বর, শূন্য আর এক, এবার মধ্যে শূন্যটা ভারতবর্ষের আবিষ্কার করা, ইতিহাস আমরা ভুলে গেছি। তো আজকে ডিজিটালাইজেশন, ডিজিটাল ওয়ার্ল্ডের স্রষ্টা কিন্তু ভারতবর্ষ। তো সেই রকমই আমাদের সংস্কার সংস্কৃতিতে সাত্বিক আহার বলে একটা জিনিস আছে, যেটা আমরা পাল পার্বণে খাই, কেউ কেউ আবার দেমাকও আছে সাত্বিক খাওয়ার না খাওয়ার, সে নতুন পরম্পরা ন্যারেটিভ তৈরি হয় আজকাল সমাজে যে আমি সাত্বিক খাওয়ার বর্জন করেছি। সাত্বিক আহার মানে কি? আপনার যদি খাবার যে প্লেটটি আছে চার ভাগে ভাগ করুন, হাফ থাকবে শাক সবজি, ফলমূল, ভেজিটেবলস, অ্যান্ড যেটা আমরা বলি স্প্রাউটেড বিনস, তো সেরকম এক চতুর্থাংশ কি থাকবে? ভাত বা রুটি। আর আরেক চতুর্থাংশ পড়ে থাকলে কি থাকবে? যে কোনো প্রোটিন, আপনি ভেজিটেরিয়ান হলে, যদি নিরামিষাশী হন তাহলে আপনার নিরামিষ প্রোটিন থাকবে তাতে, যেমন ছানা, সয়াবিন, আর যদি আমিষ খান তাহলে মাছ বা মাংস, এইটাই সাত্বিক আহার। দিনে তিনবার খাবেন, সময়ে খাবেন, তামসিক দ্রব্য থেকে দূরে থাকবেন।
1: আচ্ছা স্যার, আমরা

0: মহিলা মহলে বসে মহিলাদের ক্যান্সার সচেতনতা নিয়ে কথা বলছি। মহিলাদের ক্ষেত্রে হরমোন থেরাপি বা জন্ম নিয়ন্ত্রক বড়ি, এর দীর্ঘমেয়াদী ব্যবহার কি ক্যান্সারের ঝুঁকি বাড়ায়
1: কিছুটা? হ্যাঁ, আপনি জন্ম মানে আমার যা যা জিনিস দিয়ে আমরা আমরা গর্ভবতী হওয়া থেকে নিজেকে আটকাই, তার মধ্যে একটা হচ্ছে বড়ি। কিন্তু বড়ি আজকাল প্রায় উঠে যাচ্ছে,

0: ডিভাইস, খুব সুন্দর, তার থেকে ক্যান্সারের কোনো রকম চান্স নেই। যে কোনো হরমোনাল প্রোডাক্টে অল্প বিস্তরের আছে, বড়িতে বেশ আছে, এখন বড়ি খাচ্ছে না। আরেকটা হচ্ছে আমরা ব্যারিয়ার মেথডের কথা বলি, সেটা হচ্ছে কন্ডম, তাতে কোনো রকম কোনো রকম অসুবিধা নেই ক্যান্সারের সঙ্গে। হরমোনাল প্রোডাক্টগুলোর কিছুটা আছে, সে কিন্তু সেটাও খুব বিতর্কের বিষয় কতটা আছে, বিজ্ঞান এখনো সঠিক বলে দিতে পারেনি। কিন্তু কপার টি বলুন, কন্ডম বলুন, এগুলোতে কোনো রকম কোনো অসুবিধা নেই। এখন নতুন অন্তরা এসে গেছে, ইমপ্লান্টস এসে গেছে, একটা চামড়ার তোলা ছোট প্লাস্টিকের টিউবের মতো থাকে, সেটাও কিন্তু বেশ ভালো, এবং সেটাতেও ক্যান্সারের চান্স বেশ কম, বেশ কম। এটা সংস্কারের বেশি চলে, কিন্তু আমার মনে হয় ক্যান্সারের রিস্ক যতটা, তার থেকে খুব কম রিস্ক হচ্ছে এগুলো থেকে ক্যান্সার হওয়ার।
1: তাহলে ওই আবারও একই কথা বলবো, যে শ্রোতা বন্ধুরা শুনলেন যে কী কী বিষয় এড়িয়ে চললে আমরা সুস্থ থাকতে পারি, ক্যান্সারকে দূরে রাখতে পারি। মুখের
0: ক্যান্সারের কিন্তু ভ্যাকসিন এসেছে, সবচেয়ে ইম্পর্টেন্ট।
1: সেই প্রসঙ্গে একটু শুনি স্যার আপনার মুখ থেকেই।
0: জরায়ুর মুখের ক্যান্সারটা হয় কেন বা সার্ভাইকাল ক্যান্সার, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস 16 এবং 18 দুটো নাম, দুটো ভাগ, তো ওই দুটো টাইপের যখন ইনফেকশন হয়, এটা কিন্তু ইনফেক্টিভ ক্যান্সার, এটা কিন্তু একটা ভাইরাল ইনফেকশন থেকে এই ক্যান্সারটা আসে। তো আসে কি করে ভাইরাল ইনফেকশনটা, একটাই কারণে আসতে পারে, যদি সেখানে কিছু ভাইরাসটাকে তো পৌঁছতে হবে, কমনেস্ট কি দিয়ে সেখানে পৌঁছয়, হচ্ছে দৈহিক সম্পর্ক। সেই জন্য সহবাস যত বেশি যে করে এবং যত বেশি সহবাসের পার্টনার হয়, তার চান্সটা বাড়ছে। সিঙ্গেল পার্টনারে হচ্ছে না, একটি লোক, একটি মহিলা, আর যদি আপনার মাল্টিপল পার্টনার থাকে তাহলে চান্সটা বাড়ছে, মাল্টিপ্লাইড হয়ে যাচ্ছে, এক থেকে যেটা বলি একাধিক, তো একাধিক চান্স হয়ে যাচ্ছে, যখন তখন এই ইনফেকশনটা, ভাইরাসটা ওখানে ঢোকে, ঢোকে ওখানে বসে, এবং সেই কিন্তু ক্যান্সারটা করে। ভারত সরকার, আমাদের বরেণ্য প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদিজি, ভারতে এই ক্যান্সারের প্রবণতা থেকে আমাদের প্রতিরোধ করার জন্য ভ্যাকসিন এনে দিয়েছেন, টিকাকরণ, HPV 16-18 টিকা আমাদের এখানে দেওয়া হচ্ছে। এই টিকা আপনার প্রত্যেকটি ডোজ বিনামূল্যে সরকারি ব্যবস্থাপনায় পাবেন। 14 থেকে 15 বছর বয়সের মহিলাদের এটা নিঃশুল্ক দেওয়া হচ্ছে। বাকি মহিলারা নিতে পারেন কি না, অবশ্যই নিতে পারেন, কিন্তু সেটা নিঃশুল্ক দিচ্ছে না সরকার। কেন? সরকার সবাইকে সজাগ আর সচেতন করছে, স্কুলের বাচ্চারাই যেন এগিয়ে আসে, এবং তাদেরকে একটা দশক পরে দেখবো যে তাদের আর ক্যান্সার নেই, কি 2 দশক পরে।
1: এটা কি শুধু তারা জরায়ুর মুখ ক্যান্সার থেকে,
0: খালি জরায়ুর মুখের ক্যান্সার থেকে বাঁচবে, কিন্তু সেটাই সেকেন্ড কমনেস্ট।
1: আচ্ছা,
0: তো বিরাট জিনিস, ভারতবর্ষ যদি জরায়ু মুখের ক্যান্সার থেকে সব কিশোরীরা, সব মেয়েরা বেঁচে বেরিয়ে আসতে পারে, তাহলে হাতে থাকলো আরো মাত্র 3টে কি 4টে, সেটা তো অনেক সোজা লড়াই।
1: একদম একদম একদম, খুব খুব আনন্দের কথা, খুব খুশির কথা এটা স্যারের মুখ থেকে শুনলাম। স্যার, চিকিৎসা চলাকালীন একজন নারী মানসিকভাবে ভেঙে পড়লে পরিবার এবং সমাজ কিভাবে তার পাশে দাঁড়ানো উচিত?
0: সমাজে তো সামাজিক দায়িত্ব পাশে দাঁড়ানো, এখন সবাই স্বার্থপর, বাসে দাঁড়ানোর লোক খুব কম পাবেন। আপনার জন্মদিনের অনুষ্ঠানে যত লোক পাবেন, আপনার দুঃখের দিনে তত লোক পাবেন না।
1: একদমই তাই।
0: তো এইটা সমাজকে ঠিক করার দায়িত্ব, সমাজকে ঠিক করার দায়িত্ব আমাদেরই, যারা আমরা সমাজের বিশিষ্ট লোক যারা আছেন তাদের, যারা বয়স্ক লোক আছে তাদের। আজকে জেনারেশন জি বা অল্প বয়স্ক কিশোর কিশোরীরা যেটা করছে, লোকে তাদেরকে দোষ দিচ্ছে, আমি দোষ দিই আমাদেরকে। তো সেই রকমই বলি, আমরা নিজেদেরকে সজাগ থাকবো, পাশে দাঁড়াবো, এটাই আমাদের সংকল্প।
1: স্যার, একদম শেষে জানতে চাইবো, ক্যান্সারের চিকিৎসা মানেই দীর্ঘমেয়াদী এবং অত্যন্ত ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু গরিব নিম্নবিত্ত মানুষদের পক্ষে যা প্রায়শই সম্ভব হয়ে ওঠে না, তাদের কথা মাথায় রেখে ক্যান্সার চিকিৎসায় সরকার কিভাবে পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ?
0: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং ভারত সরকার, এখন ভারত সরকার আর রাজ্য সরকার হাতে হাত মিলিয়ে কাজ করছে। দুটো যোজনার কথা বলি, একটা PMJ প্রধানমন্ত্রী জন ঔষধি যোজনা, আর একটা অমৃত, অ্যাফোর্ডেবল মেডিসিনস অ্যান্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট। অমৃতে হচ্ছে অ্যাফোর্ডেবল মেডিসিনস, হাই এন্ড মেডিসিন বা কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, এইগুলো নিঃশুল্ক সরকারি ব্যবস্থাপনা আছে। আর PMJ-তে যে কোনো ওষুধ আপনি নিঃশুল্ক খেতে পারেন। সরকারি পরিষেবায় চিকিৎসকের অ্যাডভাইস, চিকিৎসক কী বলবেন দেখবেন, সেটা পুরোপুরিভাবে ফ্রি। অসুবিধা একটা আছে, আমি যে সুখের গল্পটা বললাম অতটা সুখের নয়, সেটা হচ্ছে ভিড়। আমাদের জনঘনত্ব পশ্চিমবঙ্গের দেশের সবথেকে বেশি, জনসংখ্যাতেও আমরা পিছিয়ে নেই, ছোট রাজ্য কিন্তু প্রচুর জনসংখ্যা, সুতরাং সেই অনুপাতে আমাদের হাসপাতাল বাড়েনি। দায়িত্ব আমাদের, স্বাস্থ্য দপ্তরে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে, প্রচুর দেখবেন নতুন মেডিকেল কলেজ হয়েছে, আরও 5টি মেডিকেল কলেজ আসছে 2 বছরের মধ্যে। তো আমরা

0: আমাদের পরিষেবার যে বলাই আছে সেটাকে বাড়াচ্ছি, কিন্তু তাও ভিড় সামলাতে হবে। সরকারি পরিষেবা নিঃশুল্ক, অসুবিধা কিন্তু ভিড়, সেটা কিন্তু জেনেই ঢুকতে হবে আপনাকে।
1: ভয়ানক ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে এতক্ষণ সময় দিয়েছেন, সেজন্যে আকাশবাণী কলকাতার সমগ্র মহিলা বিভাগের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।
0: অনেক ধন্যবাদ সবাইকে, শ্রোতা বন্ধুদের। জয় হিন্দ, বন্দে মাতরম।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা যখন জানতে পারি যে আমাদের পরিচিত কোনো স্বজন বন্ধু এই মারণ রোগে আক্রান্ত হয়েছেন, তখন আমরা ইস ইস করি, সহানুভূতিশীল হই। কিন্তু আমরা যদি আগাম সচেতন হই, সতর্ক থাকি এবং প্রধান লক্ষণগুলো জানি, তাহলে পরে এই মারণ রোগটিকে আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি, অন্তত গাড়িয়ে যাওয়া থেকে তো নিজেদেরকে রক্ষা করতেই পারি। যেমনটা এই মুহূর্তে বললেন পশ্চিমবঙ্গের সম্মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, ভারত বিখ্যাত অঙ্কোলজিস্ট ডাক্তার শারদদত্ত মুখোপাধ্যায়। আশা করি আমার বন্ধুরা আজকের এই মহামূল্যবান জীবনদায়ী পরামর্শ বা আলোচনা থেকে অনেকখানি উপকৃত হয়েছেন। কেমন লেগেছে আজকের রেডিও ক্লিনিক জানাতে ভুলবেন না। কিন্তু আজকের মতো স্টুডিওর ঘড়ি বলছে মহিলা মহল এখানেই শেষ করতে হবে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সঙ্গীতা। আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই নিয়ম করে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে দুপুর 1:45 মহিলা মহল এবং আকাশবাণী মৈত্রীতে 4:05 মহিলাদের আসরের সঙ্গে থাকুন। আজকের মতো টাটা।

0: rainfall 7 to 11 centimeters, very likely to occur at one or two places over Darjeeling, Jalpaiguri, Alipurduar districts of Sub-Himalayan West Bengal and Purulia, Bakura, West Bardhaman, Birbhum, Jharkhand, West Midnapur districts of Gangtok, West Bengal. Thunderstorm with gusty wind speed reaching 40 to 50 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Jharkhand, Andaman and Nicobar Islands. Thunderstorm with gusty wind speed reaching 30 to 40 kilometers per hour and lightning very likely to occur at one or two places over Bihar, Orissa and all the districts of West Bengal. Forecast to Kolkata and neighborhood, generally cloudy sky with one or two spells of rain or thunder shower. Maximum and minimum temperature most likely to be around 29 degrees Celsius and 26 degrees Celsius respectively. Weather warning for fishermen for West Bengal coast. Squally weather with wind speed reaching 40 to 50 kilometers per hour, occasionally gusting to 60 kilometers per hour, very likely to prevail along and off West Bengal and Orissa coast and North Bay of Bengal from 16th of August 2026 till 18th of August 2026. Fishermen are advised not to venture into the sea along and off West Bengal and Orissa coast and North Bay of Bengal. Swell waves in the range of 16 to 19 seconds period with 1.1 to 1.2 meters height are forecasted till 2:30 p.m. Indian Standard Time of today, that is 17th of August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. Weather warning for fishermen for Andaman and Nicobar coast. Squally wind speed reaching 35 to 45 kilometers per hour, occasionally gusting to 55 kilometers per hour, is likely to prevail along and off Andaman and Nicobar coast from 16th of August 2026 till 17th of August 2026. Fishermen advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast. Swell waves in the range of 16 to 19 seconds period with 1.9 to 2.4 meters height are forecasted till 8:30 a.m. Indian Standard Time of today, that is 17th of August 2026. It is advised that there is a possibility of surging of waves. Boats to ply with utmost vigilance, recreation with due care. Please stay tuned for the next update.
1: আরো বেড়ে ওঠার জন্য আরো উঁচুতে ওঠার জন্য রেডি নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড মেক লাইফ ইজি কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233
3: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার মজবুত নমনীয় আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ সেল সিকিউর TMT বার দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ
1: আরো বেড়ে ওঠার জন্য আরো উঁচুতে ওঠার জন্য রেডি নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়
2: আপ টু 85% এলটিভি সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ
1: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি
2: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন
1: মনপুরম ফাইন্যান্স লিমিটেড মেক লাইফ ইজি কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233
3: যে স্টিল দেশের রেলওয়েজ ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার মজবুত নমনীয় আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ সেল সিকিউর TMT বার দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ
4: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি এখন পশ্চিমবঙ্গ সিকিম ওড়িশা বিহার ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আজ সকাল 8:30 পর্যন্ত পর্যবেক্ষণে জানানো হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দিয়ে সর্বোচ্চ ঘণ্টায় 47 কিলোমিটার বেগে একটি ঝোড়ো হাওয়া বয়ে গেছে ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ওড়িশার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে বিহারের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ডের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত এবং বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত এবং বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের

বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দু একটি জায়গায় ঝোড়ো হাওয়া রেকর্ড করা হয়েছে। সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দুই, মায়াবন্দর এক সেন্টিমিটার, কার নিকোবর এক সেন্টিমিটার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সাগর আইল্যান্ড পিটিও চোদ্দ, দুর্গাচক পূর্ব মেদিনীপুর ১৩ সেন্টিমিটার, দীঘা ডায়মন্ড হারবার ১১ সেন্টিমিটার, কন্টাই ৮ সেন্টিমিটার, ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনা, ডিপিঘাট ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম আমতা হাওড়া ৩ সেন্টিমিটার, বর্ধমান পূর্ব বর্ধমান তিলপাড়া ব্যারেজ সিউড়ি ৩ সেন্টিমিটার, উলুবেরিয়া আমতলা মোহনপুর সালার মুর্শিদাবাদ মুরারয় বীরভূম রামপুরহাট বীরভূম ২ সেন্টিমিটার, আলিপুর কলকাতায় ১ সেন্টিমিটার, পেডং কালিম্পং ৩ সেন্টিমিটার, আলিপুরদুয়ার পিটিও ৩ সেন্টিমিটার, ধূপগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি ১ সেন্টিমিটার, গোপালগঞ্জ ৫ সেন্টিমিটার, জলেশ্বর ১১ সেন্টিমিটার, বাড়িপদা ১১ সেন্টিমিটার, শুইলপদা ময়ূরভঞ্জ ৮ সেন্টিমিটার, চান্ডুয়া কুলিনা ময়ূরভঞ্জ ৭ সেন্টিমিটার এবং ভান্ডরি পোখারি ভদ্রক ৭ সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাসে আজকের জন্য জানানো হয়েছে, ঝাড়খণ্ড এবং ওড়িশার প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও সিকিমের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার তেমন কোনো পরিবর্তন হবে না। আবহাওয়ার সতর্কীকরণ বার্তায় জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ ওড়িশা ঝাড়খণ্ড এবং বিহারের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি ৭ থেকে ২০ সেন্টিমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত ২০ সেন্টিমিটারের বেশি হতে পারে। বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হওয়ার সতর্কতা রয়েছে এবং আগামী ৪৮ ঘন্টার সতর্কতায় জানানো হয়েছে, বিহার ওড়িশা এবং ঝাড়খণ্ডের কিছু এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, দার্জিলিং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা ও তার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ সহ ভারী বৃষ্টি, সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, কলকাতা ও তার আশপাশের আকাশ প্রধানত মেঘলা থাকবে, সঙ্গে দু একবার বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পশ্চিমবঙ্গ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নদী বা সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ উপকূলের জন্য আজ ১৭ আগস্ট থেকে আগামীকাল ১৮ আগস্ট পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলের কাছাকাছি ও দূরবর্তী অঞ্চলে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে। মৎস্যজীবীদের এই সময় পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ উপকূলের জন্য জলোচ্ছ্বাসের সতর্কতায় জানানো হয়েছে, আজ ১৭ আগস্ট তারিখের রাত ২:৩০ পর্যন্ত ১৬.০ থেকে ১৯.০ সেকেন্ড পর্যায়কালে ১.১ থেকে ১.২ মিটার উচ্চতা জলোচ্ছ্বাসের পূর্বাভাসে রয়েছে। এই সময় নৌযান চলাচলের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। আন্দামান নিকোবর উপকূলের মৎস্যজীবীদের উদ্দেশ্যে জানানো হয়েছে, গতকাল থেকে আজ পর্যন্ত আন্দামান নিকোবর উপকূলের কাছাকাছি এবং দূরবর্তী অঞ্চলে ৩৫ থেকে ৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ ৫৫ কিমি প্রতি ঘণ্টা পর্যন্ত হতে পারে। মৎস্যজীবীদের এই সময় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জলোচ্ছ্বাসের সতর্কতা জানানো হয়েছে, আজ ১৭ আগস্ট সকাল সাড়ে ৮টা পর্যন্ত ১৬.০ থেকে ১৯.০ সেকেন্ড পর্যায়কালে ১.৯ থেকে ২.৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাসের পূর্বাভাস রয়েছে। অত্যন্ত সতর্কতার সাথে নৌযান চালানো ও বিনোদনমূলক কাজকর্ম থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শুনলেন পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

এখন জানিয়ে দিই আমাদের আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই শুনবেন ছায়াছবির গান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় হ্যালো ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় শুভজিৎ সরকার। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান 5:30 শুনবেন দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে, অংশগ্রহণে চরসারথি কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সনুত কুমার শাসমল, সঙ্গে দুই শিক্ষার্থী। সাঁওতালি অনুষ্ঠান 6:38 কৃষি কথার আসর। অনুষ্ঠানে গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে এ বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। বাণিজ্যিক নার্সারি এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন গোলাম রহমান, রমেন্দ্রনাথ পট্টনায়ক ও সুব্রত চক্রবর্তী। সমীক্ষা স্বাস্থ্য জিজ্ঞাসা লাইভ ফোন ইন অনুষ্ঠান রাত 8:00 বিষয় স্পাইনের সমস্যা ও তার চিকিৎসা, অতিথি ডাক্তার কিরণ মুখোপাধ্যায়, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ রাত 9:00 শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়, আবৃত্তির আসর 9:30 উপস্থাপনায় দেবাশিস রায়চৌধুরী, সময় রায়না 9:45। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি শুনবেন দেবিকা ঘোষের কণ্ঠে, অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে লোকগীতি শুনবেন 10:45। রাত 11:00 বাঁশিতে লঘুসঙ্গীতের সুর শিল্পী অমল আচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 11:10 শুনবেন খেয়াল এবং ঠুমরি ও দাদরা শিল্পী অমৃতা সরখেল। শুনলেন আজকের সন্ধ্যার পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

এখন বাংলা ছায়াছবির গান প্রথমেই শুনুন দেবী চৌধুরানী ছবির গান, শিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়।

চৌরঙ্গি ছবির গান শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে ছবি মেম সাহেব, মান্না দে এবং অসীমা ভট্টাচার্য।

অসীমা ভট্টাচার্যের কণ্ঠে শুনলেন মেম সাহেব ছবির গান। বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে শুনুন সোনার খাঁচা ছবির গান, দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠ।

লতা মঙ্গেশকরের কণ্ঠে সোনার খাঁচা ছবির এই গানটি শুনতে শুনতে শেষ করব আজকের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন জানিয়ে দিই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত একটি সতর্কবার্তা। আগামী কাল অর্থাৎ 18ই আগস্ট সকাল 8:30 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া জেলার দু একটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার গতিবেগ হতে পারে ঘণ্টায় 40 থেকে 50 কিমি। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ঘণ্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির দু একটি জায়গায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন আবহাওয়ার সতর্কবার্তা। আকাশবাণী কলকাতা, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 3টে বেজে 1 মিনিট হয়ে 22 সেকেন্ড।

0: আকাশবাণী কলকাতা, শুরু হলো গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন সময় বিকেল 5:08। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্জে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্জে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্জে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্জে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্জে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
1: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
2: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি ইএমআই গোল্ড লোন স্কিম। প্রতি মাসে ইএমআই তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
1: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নাম্বার 1800-420-2233।
3: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্স কে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার্স আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
4: আপনি আপনার শরীরে HIV আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের ICTC-তে।
5: জেনে রাখুন, শুধুমাত্র HIV সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, HIV সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে HIV সংক্রমণ হতে পারে।
4: সুতরাং HIV প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
5: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
4: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
5: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে শুভজিৎ সরকার।

0: এক নজরে
1: গলে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম ক্রিকেট টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংস শেষ 284 রানে। ডুরান্ড কাপ ফুটবল কোয়ার্টার ফাইনালে মোহনবাগান বনাম জামশেদপুর এফসির ম্যাচ বিরতিতে খেলার ফল 1-1। ইন্ডিয়ান আর্মিকে 1-0 গোলে হারিয়ে ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল। পুরুষদের বিশ্বকাপ হকিতে আজ ভারত বনাম ইংল্যান্ডের খেলা। মহিলা বিশ্বকাপ হকিতে অলিম্পিক রৌপ্যপদক জয়ী চীনকে 2-2 গোলে রুখে দিল ভারত। দিল্লিতে শুরু ব্যাডমিন্টন বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ম্যানচেস্টার সিটিকে 3-0 গোলে হারিয়ে আর্সেনালের কমিউনিটি শিল্ড জয়। নমস্কার বন্ধুরা, ক্রীড়াঙ্গনে আপনাদের সঙ্গে আমি শুভজিৎ। আর আজ সোমবার, সোমবারের হ্যালো ক্রীড়াঙ্গনে আজ আমাদের অতিথি ক্রিকেট বিশেষজ্ঞ এবং ক্রিকেট কোচ আব্দুল মোনায়েম।
2: নমস্কার।
1: মোনায়েমদার সঙ্গে আমরা কথা বলবো মূলত ভারত বনাম শ্রীলঙ্কা যে প্রথম ক্রিকেট টেস্ট এই মুহূর্তে চলছে গলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে, সেই ম্যাচ নিয়েই আমাদের পর্যালোচনা থাকবে। তার আগে আমি ছোট্ট করে শ্রোতাবন্ধুদের জানিয়ে দিই এই মুহূর্তে গলে ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ক্রিকেট টেস্টের কি পরিস্থিতি। ভারতের প্রথম ইনিংস আজ শেষ হয়েছে 462 রানে। গতকাল 9 উইকেটে 460 রান ছিল, আজ 462 রানে ইনিংস শেষ হয়েছে। আর প্রথম ইনিংসে শ্রীলঙ্কা ব্যাট করতে নেমে কিছুক্ষণ আগেই তারা 284 রানে তারা অল আউট হয়েছে। এই মুহূর্তে শ্রীলঙ্কা হয়তো ফলোঅন বাঁচিয়েছে, কিন্তু শ্রীলঙ্কান ইনিংসে নিরোশন ডিকেওয়ালা তিনি 80 রান করেছেন, সোনাল দিনুসা 17 রান করেছেন, 100 রান করেছেন। এই দুই ব্যাটসম্যানই কিন্তু কিছুটা হলেও শ্রীলঙ্কাকে নির্ভরতা দিয়েছে, কারণ একটা সময় শ্রীলঙ্কার রান ছিল 5 উইকেটে 90। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল বোলার অবশ্যই মানব সুতার, যিনি 76 রান দিয়ে 4 উইকেট পেয়েছেন। রবীন্দ্র জাডেজা 57 রান দিয়ে 3 উইকেট পেয়েছেন, 1 করে উইকেট পেয়েছেন মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং কুলদীপ যাদব। আমরা একটু যুবভারতী ক্রীড়াঙ্গনে যাব, কিন্তু তার আগে একটু মোনায়েমদার কাছে ছোট্ট করে একটু শুনে নেব এই মুহূর্তে খেলার যে পরিস্থিতি। আজকে ম্যাচের তৃতীয় দিন এবং এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আমাদের কাছে যা খবর, তাতে বৃষ্টি পড়া শুরু হয়েছে, অর্থাৎ বৃষ্টির জন্য এই মুহূর্তে খেলা বন্ধ রয়েছে। তৃতীয় দিনের খেলা তো প্রায় শেষ হয়ে এলো, কি বোঝা যাচ্ছে এই টেস্টের ফলাফল?
2: টেস্টে ইন্ডিয়া এগিয়েই আছে আমাদের, কারণ কি অনেক রানের লিডটা পেয়ে গেল, যে লিডটা দরকার ছিল
1: 178
2: রানের লিড অনেকটাই, এবং ইন্ডিয়া এবার ব্যাট করে যে রানটা কালকে চাপাবে সেটা মনে হয় খুব কুইকলি চাপাতে চাইবে, কারণ কি কালকে টি এর পর হয়তো কিছুক্ষণ ব্যাট করে ঘন্টাখানেক আগে ছেড়ে দিতে পারে। সেই জায়গা থেকে আমি বলতে পারি যেহেতু শেষ ইনিংসটা খেলবে শ্রীলঙ্কা, সেই জন্য সুতার আরও বেশি ডেঞ্জারাস হতে পারে, কারণ কি ভারতের 3টে স্পিনার আছে, কুলদীপ যাদবের কোটা এখনও বাকি আছে, কারণ কি কুলদীপ যাদব যে কোনো সময় ম্যাচের রং বদলে দিতে পারে। তো সেক্ষেত্রে আমি বলবো বেশ অনেকটাই এগিয়ে গেল। তবুও যেটা আপনি বললেন এখন সুভজিৎদা, যে বৃষ্টি এসছে, এখন বৃষ্টিই মনে হয় একমাত্র শ্রীলঙ্কার সাথী হতে পারে বাঁচানোর জন্য।
1: বেশ, খুব ভালো বললেন। এই মুহূর্তে আমরা একটু চলে যাব বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায় সেখানে রয়েছেন, একটু কথা বলে নেব আজ ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে। হ্যাঁ অঞ্জন, আমরা একটু কথা বলি মোহনবাগান এবং জামশেদপুর এফসির কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এই মুহূর্তে খেলার ফল 1-1 বিরতিতে, বলো।
3: একদমই শুভজিৎ, তোমাকে আজকে কিন্তু আজকে বৃষ্টি ভেজা কলকাতায় তুমি জানো আজকে, কিন্তু সকাল থেকে কিন্তু তবে যুবভারতীর যা স্ট্রাকচার আছে সেখান থেকে কিন্তু ম্যাচটা হয়েছে, ম্যাচটা কিন্তু ভালোভাবেই শুরু হয়েছে এবং

0: তোমাকে যেটা আমি বলতে চাইছি, ম্যাচে কিন্তু 2 মিনিটে কিন্তু সাহালাই গড়ে কিন্তু মোহনবাগান কিন্তু এগিয়ে যায়। এরপর কিন্তু মোহনবাগান কিন্তু আরো গোলের সুযোগ পেয়েছিল, 7 মিনিটে কিন্তু মোহনবাগান একটা সুযোগ পেয়েছিল, এছাড়া 16 মিনিটে সুযোগ পেয়েছিল। মোহনবাগান কিন্তু ম্যাচে ক্রমাগত অ্যাটাক করে যাচ্ছিল, কিন্তু যত যত ম্যাচ গড়িয়েছে জামশেদপুরও কিন্তু ম্যাচে নিজেদের কিন্তু যেটা বলে কন্ট্রোল যেটা বলে সেটা কিন্তু জামশেদপুর কিন্তু আস্তে আস্তে নিজেদের খোলস ছেড়ে বেরিয়ে তারা কন্ট্রোল নিয়ে নিয়েছিল। জামশেদপুরও তোমাকে আমি জানিয়ে রাখি 33 মিনিটে কিন্তু গোলের সুযোগ মিস করে, 27 মিনিটে তারা গোলের সুযোগ মিস করে, এবং 39 মিনিটে কিন্তু মোহনবাগানের সাহাল কিন্তু আরেকটা গোলের সুযোগ কিন্তু পান, কিন্তু সেটা জামশেদপুরের গোল রক্ষক কিন্তু অসাধারণ ভাবে কিন্তু গোলটা সেভ করে দেয়, কিন্তু নইলে কিন্তু মোহনবাগান ম্যাচে সমতা ফেরাতো, এটা কিন্তু নিশ্চিত গোল ছিল। তবে 45 মিনিটে তাদের যে দূরপাল্লার শটে গোল করতে যান রশিদ, কিন্তু দেবেন্দ্র সেই বলটা কিন্তু তিনি রিসিভ করে দেবেন্দ্র কিন্তু গোলটা করেন এবং ম্যাচে কিন্তু সমতা কিন্তু প্রথমার্ধে করেছে মোহনবাগানে। যেটা মূল পয়েন্ট হচ্ছে, মোহনবাগানে কিন্তু খেলা দেখে কিন্তু আজকে কিন্তু গোল মিসের বহল কিন্তু দেখা যাচ্ছে, যেটা কিন্তু গতকাল আমরা ইস্ট বেঙ্গলের ম্যাচে দেখেছি। আর্মিকে ভারতে ইস্ট বেঙ্গলকে অনেক দেখতে পেতে হয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে মোহনবাগানে খেলাতেও কিন্তু অসংখ্য গোল মিস, এই খেলা কিন্তু জোর করছে। অন্যদিকে জামশেদপুরকে যদি তুমি দেখো, জামশেদপুরে কিন্তু হারানোর কিছু নেই তাদের সাথে, তারা কিন্তু আইএসএল এ খেলবে না বলে দিয়েছে, যদিও যদি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তারা চাচিলের সাথে মার্চে চাচিল খেলেছে, একটা হস্তান্তর হয়েছে সেখান থেকে টাটা দিয়ে করে জামশেদপুরের যে ঘুরে দাঁড়ানোটা সেটা কিন্তু অসাধারণ তারিফযোগ্য। এবং কলকাতা ফুটবল প্রেমীরা চাইছে কোয়ার্টার ফাইনালটা মোহনবাগান জিতু এবং সেমিফাইনাল নর্থ ইস্টে গিয়ে তাদের খেলতে হবে, যদি জিততে পারে তারা তাহলে কিন্তু ইস্ট বেঙ্গলে যদি সেমিফাইনাল জেতে তাহলে কিন্তু রবিবার আগামী রবিবার কিন্তু আমরা একটা যুবভারতীর বুকে আরেকটা ডুরান্ড ফাইনালে ডার্বি সন্ধিক্ষণে কিন্তু দাঁড়িয়ে রয়েছে শুভজিৎ।
1: তবে এই মুহূর্তে খেলার ফলাফল এক এক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে নিশ্চয়ই,
0: খেলা কিছুক্ষণ মধ্যে শুরু হয়েছে, তবে এতক্ষণ এবার দেখা ম্যাচটা কিন্তু কোন দিকে যায়, ম্যাচের গতি প্রকৃতি কিন্তু কোন দিকে যায় সেইটা কিন্তু দেখার অপেক্ষায় রয়েছে ফুটবল।
1: ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ অঞ্জন, ধন্যবাদ। আমরা চলে গেছিলাম একটু বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কারণ ফুটবল প্রেমী বাঙালি এই মুহূর্তে মোহনবাগানের খেলার দিকে ফলাফলের দিকেও তাকিয়ে রয়েছে। মোহনবাগান এবং জামশেদপুর এফসির ম্যাচ এই মুহূর্তে 1-1 গোলে চলছে, বিরতির পর দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। হ্যাঁ, এবার মুনামদা আমরা ক্রিকেটে ঢুকি। ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম ক্রিকেট টেস্ট, ভারত প্রথম ব্যাট করে 462 রানের একটা বড় ইনিংস করলো, যে ইনিংসের মূল কারিগর যদি বলতে পারি দেবদূত পাল্লিকাল, যার হয়তো এই টেস্টে খেলার কথা ছিল না, সেই জায়গা থেকে দেবদূত যে ইনিংসটা খেললেন, কি বলবেন এটাকে, কিভাবে ব্যাখ্যা করবেন?
2: দেখুন, পাল্লিকালকে আমরা টি-20 স্পেশালিস্ট হিসেবেই জানতাম, আইপিএল এর প্রোডাক্ট বলতে পারেন, কিন্তু সেখান থেকে কর্ণাটকে লাস্ট ইয়ার যখন রঞ্জি ট্রফিতে ওর ডেবিউ হয়, মানে লাস্ট ইয়ার যখন রঞ্জি ট্রফি খেলে, ডেবিউ একটু আগেই হয়েছে, অসাধারণ ব্যাট করেছে কর্ণাটকের হয়ে, এবং সেই পারফরমেন্সের জোরেই ওকে আজকে ইন্ডিয়া টিমে দেখা যাচ্ছে। তাই ইন্ডিয়া টিমে ও যখন খেলার কথা হয়তো ছিল না, কিন্তু ইন্ডিয়াতে আপনাকে মাথায় রাখতে হবে দেবজিৎ দা, যে অনেক সাপ্লাই লাইনে অনেক প্লেয়ার আছে, তাই দেবজিৎ পাল্লিকালের এই ইনিংস দেখে আমি অন্তত অবাক হইনি, কারণ কি অসাধারণ প্লেয়ার, ওকে এমনি আমার প্রচণ্ড ভালো মনে হতো, কিন্তু ব্যাট সেট হলে উইকেট ছাড়ে না, এটা একটা বড় গুণ একটা যেটা টেস্ট ম্যাচে যার দরকার, যে একবার ওয়ান্স ইউ সেট ডোন্ট থ্রো ইউর উইকেট, সেইটা ও করে না, তাই বড় ইনিংস খেলে, আপনি রঞ্জিতেও দেখুন ওর বড় বড় ইনিংস আছে, তা সেক্ষেত্রে আমি বলবো যে দেবদূত পাল্লিকালের এই একটা ইনিংস দরকার ছিল, এসে একটা সেঞ্চুরি করে তার নিজের জায়গা পাকা করা, যদিও অনেক প্লেয়ার রয়েছে তাই ওকে আরও বেশ কিছু ইনিংস খেলতে হবে, ইন্ডিয়া টিমটা তো সহজ টিম নয়, অনেকটাই টাফ টিম, সেখানে নিজেকে প্রমাণ করতে গেলে আরও
1: অনেকে দাঁড়িয়ে রয়েছে, অনেকে আছে।
2: দেবদূত পাল্লিকালের প্রতি আমার যেটা ভালো লাগার বিষয়, যে একটা টি-20 ফ্রেম অফ মাইন্ড থেকে সরে এসে যেভাবে টেস্ট ম্যাচ খেললো সত্যি প্রশংসনীয়।
1: শ্রোতা বন্ধুরা, আপনারাও কিন্তু এই আলোচনায় যোগ দিতে পারেন, 2213-1342-221।

0: হ্যাঁ, কি বলছেন? ওনার প্রশ্ন ঠিক মতো আমরা বুঝতে পারলাম না। যাই হোক, আরেকবার আপনি যদি ফোনে আসেন আপনার প্রশ্ন নিয়ে। হ্যাঁ, এবারে বলুন মুনামদা, দেবদূত পাল্লিকালের পর ধ্রুব জুরেল একটা খুব কার্যকরী ইনিংস খেলেছেন। ভারত যে 462 রানের ইনিংস করেছে তাতে একটা কার্যকরী ভূমিকা কিন্তু ধ্রুব জুরেলের ছিল, 51 রানের একটা।
1: অবশ্যই, কিন্তু তার আগে আপনাকে বলতে হবে যে রান আউট আমরা দেখেছি ইনিশিয়ালি। আমরা ক্রিকেটে বলি যে প্রথম রান আউট খুব মানে আমাদের মানে চলতি ভাষায় অপয়া বলি, যে প্রথম রান আউট হয়ে যাওয়াটা খুব টিমের পক্ষে খারাপ দিকে যায়। তাই ওটা আউট হওয়াতে ডেফিনেটলি একটা মনে চিন্তা ছিল সবার যে কী হতে পারে। কিন্তু সেখান থেকে কেএল রাহুল এবং দুই কর্ণাটকই মিলে যেভাবে ইনিংসটা ওরা বিল্ড আপ করেছে সত্যি দেখার মতো। তারপরে জুরেল এসে আরেকটা যে দুটো পার্টনারশিপ পাডিকাল বানিয়েছেন তাতেই কিন্তু আজকে আমাদের ইন্ডিয়া আজকে এই জায়গায় শ্রীলঙ্কাকে ডমিনেট করতে পারছে।
0: আমি একটু টেলিফোনটা ধরে একটু কথা বলে নি। হ্যালো, না বলুন।
1: তো সেক্ষেত্রে আমি বলবো যে 478 রান যথেষ্ট, 462 যথেষ্ট, এবং সেখানে হয়তো তিনজন মিলেই রান করেছে। কিন্তু ভারতের যদি ব্যাটিং আমি দেখি তাহলে কিন্তু অনেকে সেট হয়ে আউট হয়েছে, যেমন প্রথম উইকেটটাও খুব মানে নির্বুদ্ধিতার সঙ্গে আউট হয়েছে, তারপরেও উইকেটগুলো সেট হয়ে যাওয়ার পর আউট হয়েছে।
0: হ্যাঁ,
1: সেইগুলো কমাতে হবে অবশ্যই, কিন্তু তবুও আমাদের যা বোলার রয়েছে তাতে দুটো ইনিংস অল আউট করার মতো বোলার আমাদের রয়েছে।
0: আমরা টেলিফোনে যাই। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির মইপুর থেকে বুদ্ধদেব মাইতি।
0: বলুন বুদ্ধদেব বাবু।
2: বলছিলাম ডুরান কাপের সেমিফাইনালটা কবে হবে, ফাইনালটা কবে হবে একটু বললে ভালো হতো আর কি।
0: বেশ, ডুরান কাপের ফাইনাল 23 আগস্ট অনুষ্ঠিত হবে। আজকে একটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ, দুটি কোয়ার্টার ফাইনাল খেলা রয়েছে আজকে। আজকে 17, 19, 20 দুটি সেমিফাইনাল এবং 23 আগস্ট ডুরান্ডের ফাইনাল। হ্যাঁ, এবারে আপনি বোলিংয়ের কথায় চলে এসেছেন, ভারতীয় বোলিং। একটু আগে আপনার সঙ্গে মানব সুতারকে নিয়ে কথা হচ্ছিল, আজকে 4টি উইকেট পেয়েছে মানব সুতার। এবারের টেস্টে আমরা দেখতে পাচ্ছি তিনজন বাঁহাতি স্পিনার ভারতীয় দলে, কুলদীপ যাদব, মানব সুতার, রবীন্দ্র জাডেজা। জাডেজা 3টি উইকেট পেয়েছেন। এই নির্বাচনটা কতটা যুক্তিযুক্ত বলে আপনার মনে হয়? কারণ একদিকে 5 উইকেটে 90 যে জায়গায় ছিল শ্রীলঙ্কা, সেখান থেকে কিন্তু নিরোশন ডিকওয়ালা এবং সোনাল দিনুসা এরা কিন্তু ইনিংসটাকে এগিয়ে নিয়ে গেছেন অনেক দূর।
1: না, সেটা হয়েছে যেহেতু 3টে লেফট-হ্যান্ড স্পিনার, আপনি ঠিকই ধরেছেন, দেবজিদা রাইটলি আপনি জিনিসটা তুলেছেন প্রশ্নটা। আমার বক্তব্য হচ্ছে যে কুলদীপ যাদব যেহেতু লেফট-হ্যান্ড স্পিনার হলেও লেগ স্পিনার মানে চায়নাম্যান, তো সেক্ষেত্রে আউটগোয়িং বল হচ্ছে লেফট-হ্যান্ডার, তো সেক্ষেত্রে আমি ধরে নেব যে একটা মিস্টিরিয়াস একটা বোলার রয়েছে। আমি পুরোপুরি ওকে লেফট-আর্ম স্পিনার যেরকম হয় অর্থোডক্স সেটা আমি ধরবো না। জাডেজা আর সুতার এক ধরনের বোলার, কিন্তু সুতার এই মুহূর্তে যে ফর্মে আছে, অ্যাকচুয়ালি আমার মনে হয় যে কোচরা এটাও তো দেখবে যে আপনার অফস্পিনারটা, যে অফস্পিনারটা রয়েছে সে, এই যে তিনজন স্পিনার এত ব্রিলিয়েন্ট স্পিনার, যেহেতু মানব সুতারকে বাদ দেওয়ার কোনো জায়গা নেই এখন, কারণ এই মুহূর্তে যা বোলিং করছে মানে আমার তো অসম্ভব ভালো লেগেছে। ডেবিউয়ে 5 উইকেট পেয়েছিল, আর যে ধরনের বোলিং করছে, যে বাউন্স উনি পাচ্ছেন সত্যি দেখার মতো, বল রোটেশন করে বল তাকে এবং বুদ্ধি করে বল করছে একটা ছেলে স্পিনার, ইয়াং স্পিনার, তার প্রসপেক্ট কিন্তু সত্যি খুব ব্রাইট। এবং এই মানব সুতার কিন্তু মানে অনেক দিন খেলবে, এবং এ কিন্তু ইন্ডিয়ার একটা ওই ধরনের বোলার আবার আমরা দেখতে পাচ্ছি, যেটা অর্থোডক্স লেফট-আর্ম স্পিনার আমরা আগে দেখতাম, বিশান সিং বেদি, দিলীপ দোষী, এই ধরনের যারা বোলার আমরা আগে দেখেছি, একটা অর্থোডক্স দেখতে বেশ ভালো লাগে। মানব সুতারের বোলিং কিন্তু আমাকে সেরকমই প্রভাবিত করেছে, এবং আমার মনে হয় অনেক দিন খেলবে এই ধরনের। লাস্ট ইনিংসে কিন্তু মানব সুতা, যদি বৃষ্টি না হয় দেবজিদা, তাহলে কিন্তু লাস্ট ইয়ার লাস্ট ইনিংসে কিন্তু সুতার এবং জাডেজা
0: ভয়ঙ্কর
1: হতে পারে, কুলদীপ যাদব সেক্ষেত্রে ভয়ঙ্কর হতে পারে।
0: দেখি টেলিফোনে।

0: আমাদের কোন বন্ধু অপেক্ষা করছেন। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, কে বলছেন?
1: মুর্শিদাবাদ থেকে বলছি, সাগর দিঘি।
0: মুর্শিদাবাদের সাগর দিঘি থেকে বলছেন, বলুন।
1: মোহাম্মদ সামিকে দরকার ফাস্ট বোলার হিসাবে, আর রেডিওতে কেন ধারা বিবরণী দেওয়া হচ্ছে না? ইন্ডিয়া কি এতই ভিখারি?
0: বেশ,
1: ধারা বিবরণী দিচ্ছে না।
0: বেশ বেশ বেশ,
1: এরপরে এরপরে টেস্ট সিরিজ কার সঙ্গে আছে বলবেন একটু।
0: বেশ ঠিক আছে। হ্যাঁ, মোহাম্মদ সামির কথা বললেন উনি, মোহাম্মদ সামিকে দরকার। আমি মুনায়মদার কাছে যাওয়ার আগে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। আসলে এখন ধারাভাষ্য প্রচারের ক্ষেত্রে আগেকার যে সমস্ত নিয়মকানুনগুলো ছিল, সেই নিয়মকানুনগুলো তো আমরা এখন একটু পরিবর্তন হয়ে গেছে। এখন বিভিন্ন টেস্ট সিরিজে বিভিন্ন বেসরকারি সংস্থা তারা কেনে, স্বত্ব কেনে, এবং সেই স্বত্বের জন্য অনেক সময় আকাশবাণী সেখান থেকে বঞ্চিত হয়। সবটাই নির্ভর করে আজকাল ওই স্বত্ব কেনার উপরে। তো সেই কারণে আমরা সব সিরিজের ধারাভাষ্য প্রচার করার সম্মতি পাই না, বা আমরা অনুমতি পাই না। এটা হচ্ছে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। হ্যাঁ, এবারে মোহাম্মদ সামিকে প্রয়োজন বলছেন।
2: না, উনি ঠিকই অনেকটা বলছেন, কারণ কি স্যামি কনসিস্টেন্টলি ভালো বল করেছে রঞ্জি ট্রফিতে বেঙ্গলের হয়ে। কিন্তু দেখতে হবে যে ইয়াং বোলাররা যারা খেলছে তারা কি খেলার মতো নয়। অবশ্যই সিরাজ অসাধারণ ফর্মে ছিল ইংল্যান্ডের সিরিজে, একাই বল করেছে। প্রসিদ্ধ কৃষ্ণাও যথেষ্ট ভালো বোলার। তাই ইন্ডিয়া টিমে ওই যে বললাম যে এখন মানে এতটাই কম্পিটিটিভ টিম হয়ে গেছে আইপিএল এসে যাওয়াতে, ঘরোয়া ক্রিকেট আমাদের স্ট্রং হওয়াতে, আমাদের রঞ্জি ট্রফি, আমাদের দলীপ ট্রফি খুব স্ট্রং, মানে ইনফ্যাক্ট আমরা বলতে পারি যে পৃথিবীর সেরা টুর্নামেন্টগুলো এখন আমাদের বিসিসিআই করে। সেক্ষেত্রে প্লেয়ার সাপ্লাই লাইনে প্রচুর প্লেয়ার।
0: ঠিক
2: ওই সময়
0: এই যে সাই সুদর্শন, সাই সুদর্শন থাকলে তো দেবদূত পাল্লিকাল চান্স সুযোগ পেত না।
2: দেবদূত পাল্লিকাল কতটা ভালো সে প্রমাণ করলো। তো এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো প্লেয়ার রয়েছে যেখানে এ খেললে ভালো, ও খেললে ভালো, এটা একটা ব্যাপার রয়েছে। অবশ্যই স্যামির ওনার কথার রেসপেক্ট দিয়েই বলছি যে স্যামির কিন্তু মানে যথেষ্ট খেলার জায়গা ছিল, কিন্তু যারা খেলছে তারাও আমরা বলবো দারুণ, এবং এক্ষেত্রে আমরা সিলেক্টরদের সেইভাবে দোষ দিতে পারি না।
0: আরেকজন বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছেন। হ্যালো,
3: নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
3: আমি সুব্রত মাল, গঙ্গাধরপুর ধর্মতলা থেকে বলছি।
0: হ্যাঁ বলুন সুব্রত।
3: আমাদের আমাদের লাস্ট গেমে দেখলাম রঞ্জিতে মানে কাশ্মীর চ্যাম্পিয়ন লাস্ট যে ফার্স্ট বোলার আকিব নবী, উনি স্কোয়াডেও আছেন, ওনাকে কি নেক্সট ম্যাচ মানে দেখে না উচিত একটু, মানে যেহেতু সেরা ফর্মে আছে এখন, একটু যদি বলেন।
0: খুব ভালো প্রশ্ন। আকিব নবী জম্মু কাশ্মীরের খেলোয়াড়, এবং বলা যায় যে জম্মু কাশ্মীরের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা ছিল আকিব নবীর। নবী দলেও রয়েছেন, নবীকে কি সুযোগ দেওয়া যেতে পারে?
2: দেবজিৎদা উনি খেলার খবর রাখেন বোঝা যাচ্ছে, এবং থ্যাংক ইউ যে এত খেলার খবর রাখে, রঞ্জি ট্রফির খেলার খবর রাখছে, মানে ক্রিকেটটা সত্যি ভালোবাসেন উনি। তাই এই ধরনের প্লেয়ার এখন ডেফিনেটলি টিমে আছে, অবশ্যই সিলেক্টররা দেখবে, দেখবেন ওকে। সেটা কোন টেস্ট ম্যাচে আসবে সেই সেই আমরাও দেখতে চাই আর কি, নতুন ছেলেদের। তাই আমরাও ওয়েট করছি যে কবে সুযোগটা পায়। যেমন দেবদত্ত পাডিকাল ওর সুযোগটা কাজে লাগালো, আশা করব আকিব যেদিন সুযোগ পাবে সেদিন নিশ্চয়ই কাজে লাগাবে। সত্যি দুরন্ত বল করেছে লাস্ট ইয়ার। ইনফ্যাক্ট আমরা আমি ম্যাচে ছিলাম কল্যাণীতে,
0: আপনি দেখেছেন তো সামনে থেকে
2: খেলা, বোলিং যেভাবে বেঙ্গল ইনিংসে বল করলো মানে অসাধারণ বল করেছে। এবং শুধু বেঙ্গল ম্যাচ কেন, ফাইনালেও কর্ণাটককে একটা মনে হলো যে একাই জম্মু কাশ্মীরকে চ্যাম্পিয়ন করে দিল। তাই এই ধরনের প্লেয়ারকে দেখার জন্য প্রত্যেকটা সাপোর্টারই চাইবে যে তাদের দেখি, যারা ক্রিকেট ভালোবাসেন ওনার মতো, তারা চাইবেন যে ক্রিকেটটা এই ধরনের ক্রিকেটারকে দেখতে। কিন্তু তবুও যেটা আপনাকে আগেই বললাম যে যারা খেলছে সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, যেহেতু উইকেটটা অতটা গ্রিন টপ নয় সেই জন্য তিনটে স্পিনারকে নিয়ে খেলছে, হয়তো এখানে গ্রিন টপ হলে আকিবের চান্সটা আসতো। তো যদি ডেফিনেটলি সিলেক্টররা দেখবে কিংবা কোচ দেখবেন এখন, যদি উইকেট সেভাবে ফেভারেবল হয় তাহলে অবশ্যই আকিব জাভেদকে, আকিব নবীকে আমরা দেখতে পাবো।
0: কলম্বোতে বোধ হয় দ্বিতীয় ক্রিকেট টেস্ট কলম্বোতে হবে, সেখানে যদি
2: উইকেটের উপর নির্ভর করে পেস কম্বিনেশন কি হতে পারে, স্পিন কম্বিনেশন কি হতে পারে, সেই ধরনের দেখা হয়।
0: দেখা যাক, টেলিফোনে আরেকজন বন্ধু রয়েছেন। হ্যালো,
4: নমস্কার, সুমনমানি কথা বলছি।
0: বললেন
4: কি এসে বললাম না কোন আপনাদের কি বোঝেন বুঝি না। হ্যাঁ, সাউথ আফ্রিকার সঙ্গে 0-2, নিউজিল্যান্ড 0-3, অস্ট্রেলিয়া 1-3, ইন্ডিয়া কিন্তু 2-2।
0: নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ হার, দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজ হার, অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ হার, সেখানে ভারত একটা ম্যাচে ভালো খেলছে বলে এত উচ্ছ্বাসের কি রয়েছে, এটা ওনার উষ্মা প্রকাশ করছেন।
2: না না, অবশ্যই দেখুন, রাগ তো হবেই, ইন্ডিয়া টিম ভালো বলেই তো ওনার রাগ হচ্ছে। হ্যাঁ, ডেফিনেটলি খেলা ভালোবাসে। দেখুন, আমরা এটা বলতে পারি না, যারা ক্রিকেট খেলা দেখছে তাদেরকে আমরা কোনো সময়ই বলতে পারি না যে আপনাদের প্রশ্নটা ঠিক না। ঠিক আছে, আমার সম্বন্ধে বললেও কি আমার তো কোনো এ নেই, ওনারা যে খেলা দেখছেন, ক্রিকেট নিয়ে বলছেন, এটাই যথেষ্ট। আমরা খুশি অ্যাজ এ ক্রিকেটার, আর ওনার কে রেসপেক্ট দিয়ে বলছি যে আমরা উইকেটগুলো আজকে যদি শ্রীলঙ্কাতে গিয়ে আমরা এরকম উইকেট পাই, তাহলে কি আমরা কি আমাদের মতো উইকেট বানাতে পারি না? তাহলে আমাদের কি সেইভাবে উইকেট বানানো উচিত ছিল না নিউজিল্যান্ডের সঙ্গে কিংবা সাউথ আফ্রিকার সঙ্গে? তা আমরা কেন আগের মতো ভাবছি না? আমরা তো আমাদের যে ধরনের উইকেটে খেলা দরকার সেই ধরনের উইকেটেই খেলবো। আর আপনি যদি খেয়াল করেন, দেখুন কোচ কিন্তু এইবার যে ডিসিশনগুলো নিয়েছেন যে কি কম্বিনেশনে খেলবে, একটা জিনিস যদি লক্ষ্য রাখেন, কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর। তাই আগের টেস্টগুলোতে আপনি দেখবেন কম্বিনেশনে একটু প্রবলেম ছিল, উইকেট নিয়েও প্রবলেম ছিল। ইন্ডিয়া টিম, আপনাকে দায়িত্ব নিয়ে আমি এই কথাটা বলছি, আপনার হয়তো শুনতে খারাপ লাগবে, আপনি দেশকে অত্যন্ত ভালোবাসেন, আমরাও ভালোবাসি, তো আমরা চাইব আমাদের দেশের টিম সত্যি খুব ভালো, হয়তো ওইরকমভাবে হেরেছে, ক্রিকেট খেলায় 19-20 হবে, ক্রিকেট খেলায় আজকে আপনি জিতবেন কালকে, একটা ফেজ চলে যেখানে অনেকগুলো ম্যাচ একসঙ্গে হেরে যায়, সেরকম আমাদের অস্ট্রেলিয়া টিমও যে বাংলাদেশের সঙ্গে হারলো, তাহলে কি অস্ট্রেলিয়া টিম খারাপ? তো সেটা তো আমরা বলতে পারি না, হারতেই পারে, কিন্তু ইন্ডিয়া টিম যথেষ্ট স্ট্রং, একটা প্ল্যান ডেফিনেটলি দরকার, সেটা হয়তো ছিল না কিংবা কাজ করেনি, তাই হয়তো খারাপ ভাবছি। কিন্তু ইন্ডিয়া টিম আপনি যদি খেয়াল করেন, টি-20তে আমরা এখন যে ধরনের আমাদের টি-20 টিম হয় তাতে আমরা দুটো টিম খেলাতে পারি।
0: ঠিক,
2: আমরা টেস্ট ম্যাচেও আমাদের যথেষ্ট স্ট্রং টিম, একটু কম্বিনেশন এবং উইকেটটা ঠিক রাখতে হবে।
0: ঠিক, খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিলেন মুনায়েমদা। আজকে হ্যালো ক্রীড়াঙ্গনের সময় কিন্তু একেবারে শেষ, অনেক ধন্যবাদ মুনায়েমদা,
2: ধন্যবাদ
0: আমাদের সঙ্গে থাকার জন্য। আজকে ভারত শ্রীলঙ্কা প্রথম ক্রিকেট টেস্ট নিয়ে আমরা আলোচনা করলাম ক্রিকেট বিশেষজ্ঞ আব্দুল মুনায়েমের সঙ্গে। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই, নমস্কার।

শুনলেন হ্যালো ক্রীড়াঙ্গন, আপনাদের সঙ্গে ছিলেন শুভজিৎ সরকার, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: সাইক্লোনের সতর্ক বার্তা অবশ্যই গুরুত্ব দিয়ে শুনুন, সঙ্গে কিছু শুকনো খাবার রাখতে ভুলবেন না। গুজবে কান না দিয়ে গুরুত্ব দিন কেবল প্রশাসনিক সূত্র থেকে আসা সংবাদে।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: আরো বেড়ে ওঠার জন্য, আরো উঁচুতে ওঠার জন্য রেডি? নিজের ব্যবসাকে নিয়ে যান নতুন উচ্চতায়।
1: আপ টু 85% LTV সাথে মনপুরম আইডিয়াল গোল্ড লোনের ফান্ডস পাওয়া এখন খুবই সহজ।
0: আপনার জন্য রয়েছে 5 কোটি টাকা অবধি লোন, যা আপনার ব্যবসাকে দেবে নতুন গতি।
1: আত্মবিশ্বাসের সাথে এগিয়ে নিজের লক্ষ্যে পৌঁছুন। মনপুরমের সাথে ব্যবসা বাড়িয়ে তুলুন।
0: মনপুরম ফাইন্যান্স লিমিটেড, মেক লাইফ ইজি। কল করুন টোল ফ্রি নাম্বার 1-800-420-2233।
2: আকাশবাণী কলকাতা, বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ শুনবেন দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে থাকবেন চরসারথী কেন্দ্রীয় হাইস্কুলের শিক্ষক সনত কুমার শাসমল, সঙ্গে দুজন শিক্ষার্থী।
3: শুরু করছি বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, দশম শ্রেণীর ক্লাস। আমি ডক্টর সনত কুমার শাসমল, চশরাটি কেন্দ্রীয় হাইস্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক। আমার সাথে আছে
4: গৌরব সরকার,
5: অয়ন্তিকা রায়।
3: আজকে আমি তোমাদেরকে ক্লাস টেনের লাস্ট চ্যাপ্টার, 5 নম্বর চ্যাপ্টার আমি তোমাদেরকে পড়াবো। এই জন্য 5 নম্বর চ্যাপ্টার আজকে পড়াবো। এই চ্যাপ্টারটির নাম পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এনভায়রনমেন্ট, ইট রিসোর্সেস অ্যান্ড দেয়ার কনজারভেশন। প্রথমে বলে রাখি, এই চ্যাপ্টার থেকে মাধ্যমিক পরীক্ষায় 24 নম্বরের প্রশ্ন আসে। ক বিভাগে 3টে MCQ থাকে, 1 নম্বরের 3টি MCQ। খ বিভাগে অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 5টি প্রশ্ন থাকে, 5 নম্বর। গ বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন 3টি থাকে, 2 নম্বরের 6 নম্বর। এবং ঘ বিভাগে লং কোশ্চেন 5 নম্বরের 2টি থাকে, 10 নম্বর। তাহলে আমার টোটাল নম্বর দাঁড়ালো 24। আমাদের আশেপাশে সজীব এবং জড় উপাদান দিয়ে তৈরি হয় আমাদের পরিবেশ। মানুষ তার নিজের সুবিধার জন্য প্রাচীনকাল থেকেই পরিবেশের বন, জল, মাটি প্রভৃতি সম্পদ অতিমাত্রায় ব্যবহার করে বেঁচে আছে। ফলে মানুষের জীবনযাত্রার প্রভূত উন্নতি ঘটলেও বাসযোগ্য পরিবেশ ক্রমশ বিনষ্ট হয়ে যাচ্ছে। বর্তমানে মানব সভ্যতা দূষণের কারণে ধ্বংসের মুখোমুখি। পৃথিবীতে জীবের অস্তিত্ব বজায় রাখতে ও বাস্তুতন্ত্র এর ভারসাম্য রক্ষা করার জন্য প্রাকৃতিক সম্পদের সুস্থায়ী ব্যবহার, যাকে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট বলি, এবং তা পুনঃস্থাপন ও সংরক্ষণ একান্ত পরিমাণে প্রয়োজন। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের বায়ুমণ্ডলে সব থেকে বেশি থাকে নাইট্রোজেন গ্যাস, যার পরিমাণ 78.09%। অয়ন্তিকা, পরিবেশে নাইট্রোজেনের পরিমাণ কত থাকে?
5: স্যার, 78.09%।
3: একদম ঠিক বলেছো। তোমরা নিশ্চয়ই জানো আমাদের দেহে যে সমস্ত এলিমেন্টগুলো বা ধাতব মৌলগুলো আমাদের কোষ গঠনের ক্ষেত্রে প্রয়োজন, সেগুলো পরিবেশ থেকে আমাদের জীবদেহে এবং জীবদেহ থেকে আমাদের পরিবেশে চক্রাকারে আবর্তিত হচ্ছে। এই চক্রাকারে আবর্তিত হওয়ার নাম জৈব ভূ রাসায়নিক চক্র বা বায়ো জিও কেমিক্যাল সাইকেল বা পরিপোষক চক্র। এই পরিপোষক চক্রের মাধ্যমে আমাদের যে ইম্পর্টেন্ট এলিমেন্ট পরিবেশ থেকে আমাদের জীবদেহে এবং জীবদেহ থেকে আমাদের পরিবেশে চক্রাকারে আবর্তিত হচ্ছে। তার মধ্যে নাইট্রোজেন প্রোটিনের অন্যতম উপাদান, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিনের মধ্যে নাইট্রোজেন কেবলমাত্র প্রোটিন জাতীয় খাদ্যে রয়েছে। সেই নাইট্রোজেনের যোগান আমরা উদ্ভিদের কাছ থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পেয়ে থাকি। তাই আমরা আজকে যে কথাটি প্রথমেই আলোচনা করব, নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল। এই নাইট্রোজেন সাইকেল যে গ্যাসীয় জৈব ভূরাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশ থেকে নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করে এবং দেহ থেকে আবার পরিবেশে ফিরে এসে পরিবেশে নাইট্রোজেনের সাম্য বজায় রাখে, তাকে নাইট্রোজেন চক্র বলে। তাহলে গৌরব, আমরা নাইট্রোজেন চক্র কাকে বলেছি, কাকে বলে তা আমরা বুঝতে পেরেছি?
4: হ্যাঁ,
3: ভেরি গুড। তাহলে অয়ন্তিকা, তুমি বলতে পারবে যে নাইট্রোজেন চক্র কাকে বলে?
5: স্যার, এক কথায় অক্সিজেন মানে বায়ু থেকে নাইট্রোজেন জীবদেহে

0: যায় এবং জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে যায়।
1: তাহলে তুমি বলতে চাইছো যে চক্রাকার পদ্ধতিতে পরিবেশ থেকে নাইট্রোজেন জীবদেহে, আবার জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে আসে এবং নাইট্রোজেনের সমতা বজায় থাকে, তাকে নাইট্রোজেন চক্র বলে। গৌরব তুমি বুঝতে পেরেছো?
2: হ্যাঁ স্যার বুঝতে পেরেছি।
1: এবারে আমরা জানবো যে এই নাইট্রোজেন চক্রটি কিভাবে হয়। নাইট্রোজেন চক্রের মূলত চারটে উপায়ে এই চক্রটি সম্পন্ন হয়। কিরকম? না, প্রথম হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন, তাকে আমরা বলি নাইট্রোজেনের স্থিতিকরণ বা আবদ্ধকরণ। প্রথমেই আমরা আলোচনা করব নাইট্রোজেনের আবদ্ধকরণ, তারপরে আমরা আলোচনা করব অ্যামোনিফিকেশন, তারপরে আমরা আলোচনা করব নাইট্রিফিকেশন, তারপরে আমরা আলোচনা করব ডিনাইট্রিফিকেশন। তাহলে গৌরব, নাইট্রোজেন চক্রের কটা স্টেপ বলতে পারবে?
2: চারটি।
1: কি কি? প্রথমে
2: নাইট্রোজেন সংবদ্ধকরণ,
1: হ্যাঁ নাইট্রোজেন আবদ্ধকরণ বা স্থিতিকরণ, বা বলে নাইট্রোজেন ফিক্সেশন। কি বলে অয়ন্তিকা?
0: নাইট্রোজেন ফিক্সেশন।
1: বাহ বাহ বাহ, নাইট্রোজেন ফিক্সেশন। এবং তারপরে হবে অ্যামোনিফিকেশন, তারপরে হবে নাইট্রিফিকেশন, তারপরে হবে ডিনাইট্রিফিকেশন। প্রথমেই আলোচনা করা যাক নাইট্রোজেন ফিক্সেশন বলতে আমরা কি বুঝি। নাইট্রোজেন ফিক্সেশন বলতে আমরা বুঝি যে প্রক্রিয়ায় পরিবেশের নাইট্রোজেন জীবদেহ এবং আমাদের উদ্ভিদ এবং প্রাণীদেহে আবদ্ধকরণ ঘটে এবং মাটিতে আসে, তাকে আমরা বলি নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেনের স্থিতিকরণ। এটা মূলত তিনটিভাবে হয়। নাম্বার ওয়ান, প্রাকৃতিক আবদ্ধকরণ। নাম্বার টু, জীবজ আবদ্ধকরণ। নাম্বার থ্রি, শিল্পজাত আবদ্ধকরণ। গৌরব তুমি বুঝতে পেরেছো? কটা স্টেপে আমাদের নাইট্রোজেন ফিক্সেশন হয়?
2: তিনটি।
1: তিনটি স্টেপে। প্রথম স্টেপটির নাম কি? প্রাকৃতিকভাবে আবদ্ধকরণ হচ্ছে। কিভাবে হচ্ছে?
2: প্রাকৃতিকভাবে
1: আবদ্ধকরণ হচ্ছে। অয়ন্তিকা, আমাদের যখন বজ্রপাত হয়, বৃষ্টি হয়, তখন যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন, সেই নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, তৈরি করে নাইট্রোজেন অক্সাইড NO। এই NO আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তৈরি করে NO2। এই NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জল মানে H2O-র সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে HNO2 নাইট্রাস অ্যাসিড, HNO2 নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড HNO3, এবং বৃষ্টিপাতের মধ্য দিয়ে তা মাটিতে চলে আসে। তাহলে তোমরা খুব সংক্ষেপে বুঝতে পারলে যে প্রাকৃতিক কারণে আমাদের পরিবেশের যে নাইট্রোজেন বজ্রপাত এবং বৃষ্টিপাতের মাধ্যমে মাটিতে এসে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড রূপে মাটিতে আসে এবং আবদ্ধ হয়। এইবার আমরা দ্বিতীয় আলোচনা করব, ভেরি ইম্পর্ট্যান্ট, এটা বিশেষভাবে মনে রাখার দরকার, যে জীবজ আবদ্ধকরণ ঘটে। জীব দ্বারা যে আবদ্ধকরণ নাইট্রোজেনের হয় তাকে বলা হয় জীবজ আবদ্ধকরণ। সেটা দুটিভাবে হয়, একটি হলো স্বাধীনজীবী অণুজীবী অণুজীবের দ্বারা, আরেকটি হচ্ছে মিথজীবী অণুজীবের দ্বারা। মনে রাখতে হবে দ্য ইম্পর্ট্যান্ট সয়েল, ইম্পর্ট্যান্ট মাইক্রো অর্গানিজম, দ্যাট ইজ ক্লস্ট্রিডিয়াম অ্যাজাটোব্যাক্টর। কি নাম বললাম? ক্লস্ট্রিডিয়াম এবং অ্যাজাটোব্যাক্টর। এই দুটো কি বলো দেখি অয়ন্তিকা? অ্যাজাটোব্যাক্টর এবং ক্লস্ট্রিডিয়াম কি? এগুলো হলো ব্যাকটেরিয়া, মাটিতে থাকে। এগুলো কি?
2: ব্যাকটেরিয়া।
1: কি রকমের ব্যাকটেরিয়া? আমাদের উপকার করছে, তাহলে এদেরকে আমরা বলবো উপকারী ব্যাকটেরিয়া। এই উপকারী ব্যাকটেরিয়াগুলো ক্লস্ট্রিডিয়াম অ্যাজাটোব্যাক্টর, এরা স্বাধীনজীবী, এরা স্বাধীনভাবে বসবাস করে, কিন্তু মাটিতে নাইট্রোজেনের আবদ্ধকরণে বিশেষভাবে সাহায্য করে। এখানে বলে রাখা ভালো, এই স্বাধীনজীবী ব্যাকটেরিয়া ছাড়াও কিছু ব্লু গ্রিন অ্যালগি বা নীলাভ সবুজ শৈবাল বা যাকে আমরা সায়ানো ব্যাকটেরিয়া বলি, তার মধ্যে রয়েছে অ্যানাবিনা নস্টক। কি বললাম? অ্যানাবিনা এবং নস্টক, তারাও স্বাধীনভাবে আমাদের নাইট্রোজেন ফিক্সেশনে হেল্প করে, সাহায্য করে। এরপরে থাকলো মিথজীবী। এই মিথজীবী শব্দটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার দরকার। মিথজীবী হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে মনে করো এ একটা জীবগোষ্ঠী, বি একটা জীবগোষ্ঠী, এ জীবগোষ্ঠী বি জীবগোষ্ঠী পরস্পরের উপরে নির্ভর করে জীবনযাপন করে। এ বির কোনো ক্ষতি করে না অথবা বি এর কোনো ক্ষতি করে না। উদাহরণস্বরূপ বলা যাক, আমার তোমাদের মাঠে নিশ্চয়ই ডাল জাতীয় শস্য হয়, মটর হয়, ছোলা হয়, মুসুরি হয়, মুগ হয়, সিম হয়। তোমরা নিশ্চয়ই তোমাদের চাষবাসে দেখেছো অয়ন্তিকা, তোমাদের ডাল জাতীয় চাষ হয়?
0: না স্যার আমাদের হয় না, বাড়ির সামনে অনেক হয়।
1: অনেক হয় বাড়ির সামনে অনেক হয়। বেশ গৌরব, তুমি এই ডাল জাতীয় উদ্ভিদগুলোকে চেনো কি না?
2: হ্যাঁ স্যার চিনি।
1: বাবা ভেরি গুড। এই ডাল জাতীয় উদ্ভিদের মূলে এক ধরনের অর্বুদ বা নডিউল তৈরি হয়। সেই নডিউলের মধ্যে বাস করে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া, তার নাম রাইজোবিয়াম। তার নাম কি?
2: রাইজোবিয়াম।
1: গৌরব কি বললাম তার নাম?
2: রাইজোবিয়াম।
1: রাইজোবিয়াম, ভেরি গুড। এই রাইজোবিয়াম অ্যাকচুয়ালি কি করে, পরিবেশ থেকে মুক্ত নাইট্রোজেনকে ওরা গ্রহণ করতে পারে। ওদের শরীরে আছে নাইট্রোজিনেজ উৎসেচক, ওদের শরীরে আছে নাইট্রোজিনেজ উৎসেচক। এই নাইট্রোজিনেজ উৎসেচকের সাহায্যে ওরা পরিবেশের নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে। এই পরিবেশ থেকে নাইট্রোজেনকে কেবলমাত্র এই রাইজোবিয়াম গ্রহণ করার পরে কিছুটা উদ্ভিদকে দেয়। তাহলে উদ্ভিদ কিছুটা উপকৃত হলো, উদ্ভিদকে ও শেল্টার দিয়েছে, আর উদ্ভিদকে ও বিনিময়ে কী দিচ্ছে? নাইট্রোজেন দিচ্ছে। এই উদ্ভিদ মরে যাওয়ার পরে মাটির নাইট্রোজেন বৃদ্ধি পায়। এইভাবে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো মাটির নাইট্রোজেন কিভাবে বৃদ্ধি পায়। তাহলে এই আমরা যদি ডাল জাতীয় শস্যের চাষ করি তাহলে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বাড়তে থাকে। আর শিল্পজাত আমরা যে আমাদের চাষের জমিতে ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করি এবং তার ফলে মাটির মধ্যে কিছুটা নাইট্রোজেন আবদ্ধকরণ ঘটে, এই হলো আমাদের নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেনের আবদ্ধকরণ বা স্থিতিকরণ। দ্বিতীয় স্টেপে আমরা আলোচনা করব অ্যামোনিফিকেশন। প্রথমেই প্রশ্ন আসে অ্যামোনিফিকেশন বলতে আমরা কি বুঝি, যে প্রক্রিয়ায় নাইট্রোজেন অ্যামোনিয়ায় পরিণত হয়, যে প্রক্রিয়ায় নাইট্রোজেন অ্যামোনিয়াতে পরিবর্তিত হয় তাকে বলে অ্যামোনিফিকেশন। মনে রেখো এখানে এক ধরনের ব্যাকটেরিয়া, তার নাম ব্যাসিলাস মাইকয়েডিস। ব্যাসিলাস মাইকয়েডিস মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আসে যে অ্যামোনিফিকেশনে কোন ব্যাকটেরিয়া সাহায্য করে। অয়ন্তিকা,
0: ব্যাসিলাস মাইকয়েডিস।
1: বাবা ঠিক বলেছো। আচ্ছা বলতে পারো গৌরব অ্যামোনিফিকেশন কাকে বলে, যে প্রক্রিয়ায় নাইট্রোজেন কিসে পরিণত হয়?
2: যে প্রক্রিয়ায় নাইট্রোজেন অ্যামোনিয়ায় পরিণত হয় তাকে অ্যামোনিফিকেশন বলে।
1: একদম ঠিক বলেছো, একদম সঠিক উত্তর দিয়েছো। এইবার আমরা আলোচনা করব নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশন বলতে আমরা কি বুঝি, নাইট্রিফিকেশন বলতে আমরা বুঝি যে প্রক্রিয়ায় অ্যামোনিয়া নাইট্রাইট নাইট্রেট, নাইট্রাইট NO2, নাইট্রেট NO3, নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত হয় অ্যামোনিয়া। যে প্রক্রিয়ায় অ্যামোনিয়া নাইট্রেট এবং নাইট্রাইটে পরিণত হয়। কিন্তু মনে রাখতে হবে এই নাইট্রিফিকেশনে দুরকমের ব্যাকটেরিয়া সাহায্য করে, একটা হলো নাইট্রোসোমোনাস আরেকটি হলো নাইট্রোব্যাক্টর। কি বললাম? নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর। গৌরব বলতো নাইট্রিফিকেশন প্রক্রিয়ায় কোন ব্যাকটেরিয়া সাহায্য করে?
2: নাইট্রোসোমোনাস নাইট্রোব্যাক্টর।
1: বাহ খুব সুন্দর বলেছো। আচ্ছা এইবার আমরা আলোচনা করব আমাদের চতুর্থ স্টেপ বা লাস্ট স্টেপ, সেটা হলো ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন, এই ডিনাইট্রিফিকেশনে কি হয়, মাটিতে যে নাইট্রেট এবং নাইট্রাইট এলো তা আবার আমাদের পরিবেশের নাইট্রোজেনে মানে N2-তে রূপান্তরিত হয়। তাহলে আমরা খুব সহজ করে যদি বলি তাহলে কি হবে, যে প্রক্রিয়ায় নাইট্রেট এবং নাইট্রাইট পরিবেশের নাইট্রোজেন রূপে আবার পরিবেশে ফিরে আসে, তাহলে যে প্রক্রিয়ায় নাইট্রেট এবং নাইট্রাইট থেকে নাইট্রোজেন মুক্ত হয়ে পরিবেশে ফিরে আসে তাকে বলে ডিনাইট্রিফিকেশন। কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য, বিশেষভাবে তোমাদেরকে মনে রাখতে হবে মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি 2018 সালে এসেছিল যে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় কোন ব্যাকটেরিয়া সাহায্য করে, সিউডোমোনাস এবং থিওব্যাসিলাস। সিউডোমোনাস নাম্বার ওয়ান, সিউডোমোনাস নাম্বার টু থিওব্যাসিলাস, এই দুটি ব্যাকটেরিয়া ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় সাহায্য করে। অয়ন্তিকা বলতে পারো ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়ায় কোন ব্যাকটেরিয়া সাহায্য করে?
0: সিউডোমোনাস আর
1: আরেকটি। গৌরব বলতে পারো তুমি? সিউডোমোনাস এবং থিওব্যাসিলাস। সিউডোমোনাস এবং থিওব্যাসিলাস। এই নাইট্রোজেন চক্রের এবার আলোচনা করব, দ্য ইম্পর্টেন্স অফ নাইট্রোজেন সাইকেল, নাইট্রোজেন চক্রের গুরুত্ব তোমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। আমাদের শরীরের যে কোষ রয়েছে, আমাদের যে ক্ষুদ্রতম একক কোষ, সেই কতকগুলো কোষ মিলে তৈরি হয় কলা, কতকগুলো কলা মিলে তৈরি হয় অঙ্গ। তাহলে কোষ কলা অঙ্গ তার গঠনের জন্য প্রয়োজন প্রোটিন, যে প্রোটিন আমরা নাইট্রোজেন চক্রের মাধ্যমে আমাদের শরীরে আমরা পেয়ে থাকি। আরেকটি কথা মনে রাখতে হবে যে এই নাইট্রোজেন চক্র যদি বিঘ্নিত হয় তাহলে মাটির মধ্যে যে পিএইচ রয়েছে সেই পিএইচও কিন্তু পরিবর্তিত হয়ে যায়। একটু বিশেষভাবে তোমাদেরকে বলা প্রয়োজন পিএইচ আসলে কি। পিএইচ হচ্ছে মাটির মধ্যে আমাদের যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন থাকে, দা নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইজ কল্ড পিএইচ। পিএইচ এর একটা স্কেল আছে, তোমাকে আগের ক্লাসে বলেছিলাম যে যদি পিএইচ এর ভ্যালু 7 হয় তাহলে নিউট্রাল, পিএইচ এর ভ্যালু যদি 7-এর কম হয় তাহলে অ্যাসিডিক, পিএইচ এর ভ্যালু যদি 7-এর বেশি হয় তাহলে অ্যালকালাইন। মনে রাখার দরকার কৃষি জমিতে নাইট্রোজেনের পরিমাণ ঠিক রাখার জন্য পিএইচ এর ভূমিকা অপরিসীম। পিএইচ কিন্তু ঠিক থাকলে নাইট্রোজেনের পরিমাণ ঠিক থাকে। ঠিক আমার বলতে ইচ্ছে করছে যে ভারতবর্ষ এখন 2025 জনসংখ্যা নিরিখে প্রায় 1.46 বিলিয়ন, যেখানে ওয়ার্ল্ডের জনসংখ্যা 8.2 বিলিয়ন, সেখানে শুধু ভারতবর্ষের জনসংখ্যা 2025 1.46 বিলিয়ন। ভাবতে পারো যে বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে মানুষের সংখ্যা, মানুষের পপুলেশান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই মানুষের পপুলেশান ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার জন্য পপুলেশান এক্সপ্লোশন হচ্ছে, জনবিস্ফোরণ। তার নিরিখে পরিবেশও দূষিত হচ্ছে, যাকে আমরা বলি এনভায়রনমেন্টাল পলিউশন, যাকে আমরা কি বলি এনভায়রনমেন্টাল পলিউশন বা পরিবেশ দূষণ। প্রথমেই আমাদের জানতে হবে পরিবেশ দূষণ বলতে আমরা কি বুঝি। জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের যে অবাঞ্ছিত পরিবর্তন যা জীবজগৎ ও পরিবেশের ক্ষতি সাধন করে তাকে দূষণ বলে। আবার একবার আমি সংজ্ঞাটি বলছি, অয়ন্তিকা মন দিয়ে শোনো। জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের অবাঞ্ছিত পরিবর্তন যা জীবজগতের এবং পরিবেশের পক্ষে ক্ষতি বা ক্ষতি সাধন করে তাকে বলে দূষণ বা পলিউশন। তাহলে আমাদের মনে রাখতে হবে এই দূষণ হওয়ার জন্য যারা দায়ী তাকে বলে দূষক। তাকে কি বলে?
0: দূষক।
1: যে সমস্ত পদার্থ পরিবেশে, যে সকল ক্ষতিকারক বস্তুর অনুপ্রবেশে জীবমণ্ডলের ভৌত, রাসায়নিক ও জৈবিক বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে এবং যা জীবজগৎ ও পরিবেশের ক্ষতি হয়, ক্ষতি করে, তাকে বলে দূষক। অয়ন্তিকা বলতে পারবে দূষক কাকে বলে? যে সমস্ত পদার্থ। গৌরব বলতে পারবে দূষক কাকে বলে? দূষক যে পদার্থ পরিবেশ দূষণের জন্য দায়ী। আমরা সংক্ষেপে কি বলতে পারি? যে সমস্ত পদার্থ প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে পরিবেশকে দূষিত করে। অয়ন্তিকা বলতে পারবে দূষক?
0: যে সকল পদার্থ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবেশকে দূষিত করছে তাকেই দূষক পদার্থ বলে।
1: বেশ, একদম ঠিক বলেছো। এই দূষক পদার্থগুলোকে আমরা দুভাগে ভাগ করব। একটা হলো ডিগ্রেডেবল অর্থাৎ ভঙ্গুর, আর আরেকটা হচ্ছে নন ডিগ্রেডেবল বা অভঙ্গুর। বিশেষ করে মনে রাখা দরকার যে প্রাণীদের বা উদ্ভিদের যে দেহাবশেষ বা দেহের কোনো অংশ পরিবেশের সাথে সহজেই মিলিয়ে যায়, সহজেই মিশে যায়, সেই জন্য তাদেরকে বলা হয় ডিগ্রেডেবল। আর যে সমস্ত পদার্থগুলো পরিবেশের সঙ্গে মেশে না তাদেরকে বলে, গৌরব কি বলে? নন ডিগ্রেডেবল। একদম ঠিক বলেছ, তাদেরকে বলে নন ডিগ্রেডেবল। এই নন ডিগ্রেডেবল দূষকগুলোর মধ্যে রয়েছে ডিডিটি, বিএইচসি, পলিথিন। তাহলে নন ডিগ্রেডেবল দূষকগুলি অয়ন্তিকা কি হবে?
0: ডিডিটি, বিএইচসি আর পলিথিন।
1: একদম ঠিক বলেছ, ভেরি গুড। আচ্ছা, এই দূষক পদার্থগুলো দিনের পর দিন আমাদের মাটিতে মেশে না, ফলে অবিকৃত অবস্থায় থেকে যায়। এবার আমরা আলোচনা করব এই পলিউশন কত রকমের হয়। প্রথমেই আমরা বলবো বায়ু দূষণ বা এয়ার পলিউশন, দ্বিতীয়ত জল দূষণ বা ওয়াটার পলিউশন, তৃতীয়ত মাটি দূষণ বা সয়েল পলিউশন, চতুর্থত শব্দ দূষণ বা সাউন্ড পলিউশন। এয়ার পলিউশনের তোমরা নিশ্চয়ই লক্ষ্য করো যে আমাদের বায়ুমণ্ডল আগের থেকে কত দূষিত হয়ে গেছে। এই দূষণের কিন্তু কারণ আছে, মূলত কারণ গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস, যে সমস্ত গ্যাসগুলো সূর্যের যে ইনফ্রারেড তাকে অ্যাবজর্ব করে এবং পরিবেশকে উত্তপ্ত করে, তাপমাত্রাকে ছাড়তে দেয় না, ফলে পরিবেশ কি হয়, উত্তপ্ত হয়, গরম হয়, সেই সমস্ত গ্যাসগুলোকে বলা হয় গ্রিন হাউস গ্যাস। তার মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজন, সিএফসি এবং নাইট্রাস অক্সাইড। আমি আবার একবার তোমাদেরকে বলছি, গ্রিন হাউস গ্যাসের এক নম্বরে আছে কার্বন ডাইঅক্সাইড, প্রায়

0: 60% কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশ দূষণের বা বায়ু দূষণের জন্য দায়ী। মিথেন, CH4, ওজন, O3, CFC রয়েছে, আর নাইট্রাস অক্সাইড রয়েছে। গৌরব, তুমি কি বলতে পারো গ্রিন হাউস গ্যাসগুলোর নাম?
1: কার্বন ডাইঅক্সাইড, মিথেন, CFC, নাইট্রাস অক্সাইড।
0: নাইট্রাস অক্সাইড, N2O, এটাকে লাফিং গ্যাসও বলা হয়। এই কার্বন ডাইঅক্সাইড মূলত জীবাশ্ম জ্বালানি, কয়লা এবং পেট্রোলিয়াম এবং কলকারখানা থেকে যে ধোঁয়া, সেই ধোঁয়ার মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড থাকে। মিথেন মূলত আবর্জনার পচন এবং জলজ উদ্ভিদের পচনের ফলে তৈরি হয় মিথেন। 40% প্রায় মিথেন এই বায়ু দূষণের জন্য দায়ী। এছাড়া আমাদের CFC কম্পাউন্ড মূলত আসে এয়ার কন্ডিশন। আমরা সবাই মানব সভ্যতার অগ্রগতির সাথে সাথে বেশি করে মানব সভ্যতার মধ্যে আমাদের আধুনিকরণ ঘটছে এবং সেখানে আমরা AC রুম, বাড়িতে রিফ্রিজারেটর ব্যবহার করছি। সেই রিফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশন রুম থেকে, মেশিন থেকে বেরিয়ে আসে CFC কম্পাউন্ড, যা ওজনের সাথে বিক্রিয়া করে আবার ওজনকে হালকা করে দিচ্ছে। সেখান থেকে আবার আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের বায়ুমণ্ডলে চলে আসছে। আর নাইট্রোজেন ঘটিত যে সার আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করছি, ইউরিয়া, গ্রোমোর, DAP ইত্যাদি যে সারগুলো, সেখান থেকে প্রচুর পরিমাণে N2O নাইট্রাস অক্সাইড আমাদের বায়ুমণ্ডলে চলে আসছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে গ্রিন হাউস আর সোললি রেসপন্সিবল ফর এয়ার পলিউশন। দ্বিতীয়ত, আমাদের বাতাসের মধ্যে যে ভাসমান ধুলিকণা, ধোঁয়া, ছাই, পরাগরেণু বায়ু দূষণ ঘটায়, তাদেরকে একসাথে বলা হয় সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, বা সংক্ষেপে বলা হয় SPM, বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। গৌরব বলতে পারবে SPM এর পুরো নাম?
1: সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার।
0: বাহ, ভেরি গুড। এই সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটারগুলোর মধ্যে যাদের আয়তন 1 মাইক্রনের কম তাদেরকে বলে অ্যারোসল। তাদেরকে বলে কি বলে অয়ন্তিকা? তাদেরকে বলে অ্যারোসল। বায়ু দূষণের ফলে ঘটে অ্যাসিড বৃষ্টি, বা যাকে অ্যাসিড রেন বলি। তোমরা নিশ্চয়ই জেনেছ বায়ু দূষণের ফলে নক্স এবং শক্স গ্যাস, মানে সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ট্রাইঅক্সাইড, এই গ্যাসগুলো বৃষ্টিপাতের সাথে যখন বৃষ্টি হয় জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, নাইট্রাস অ্যাসিড এগুলো তৈরি করে, এবং বৃষ্টিপাতের মাধ্যমে তারা কি হয় মাটিতে আসে। তাহলে যে বৃষ্টিপাতে আমাদের দেখি একটু আম্লিক, কারণ কার্বন ডাইঅক্সাইড আছে বলে, কিন্তু বৃষ্টির জলের সাথে যদি এই SO2 NO2 বিক্রিয়া করে তাহলে pH মাত্রা, তোমাদেরকে একটু আগেই বলেছি pH মাত্রা কমে যাবে। সাধারণত বৃষ্টির জলের pH 5-এর কাছাকাছি, কিন্তু অ্যাসিড বৃষ্টির pH 3-4-এর মধ্যে থাকে। কত মধ্যে থাকে? 3-, অয়ন্তিকা কত হয় অ্যাসিড বৃষ্টির pH?
2: 3-4-এর মধ্যে।
0: একদম ঠিক বলেছ, 3-4। এই অ্যাসিড বৃষ্টি হলে তার কুপ্রভাবগুলি কী আছে? অ্যাসিড বৃষ্টির ফলে আমাদের যে পুকুর, খাল, বিল, নদী, তার জলের pH পরিবর্তন হয়ে যায়। সেই জন্য তোমাদেরকে pHটা বলেছি, এবং সয়েলের pH ভীষণ পরিমাণে অ্যাসিডিক হয়ে ওঠে, বা মাটি আম্লিক হয়ে ওঠে। মনে রাখবে গৌরব, আম্লিক মাটিতে ফসল ভালো হয় না, তোমাদের আমি কলকাতাতে দেখাচ্ছিলাম যে আমাদের যে মনুমেন্ট রয়েছে, আমাদের যে ভিক্টোরিয়া মেমোরিয়াল এ রয়েছে, তার গায়ে গায়ে দাগ হয়েছে। এবং তোমরা যারা তাজমহলে গেছো, তাজমহলের যে বাইরের ওয়াল, তার মধ্যে পাথরে কালো কালো ছোপ ছোপ দাগ, তাকে বলে স্টোন ক্যান্সার, আমরা বলি স্টোন লেপ্রোসি। গায়ে লেপ্রোসি হলে যেমন প্যাচ প্যাচ কালো কালো দাগ হয়, তেমনি স্টোনের মধ্যে হয়েছে। মূলত কেন হয়েছে জানো গৌরব? ওই ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ক্যালসিয়াম সালফেট জল প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তার ফলে ওই স্টোন ক্যান্সার এবং লেপ্রোসি, স্টোন লেপ্রোসি হচ্ছে। তাহলে বলতো এই স্টোন ক্যান্সারের জন্য কে দায়ী অয়ন্তিকা, বলতো?
2: অ্যাসিড বৃষ্টি।
0: ঠিকই বলেছো তুমি, আম্লিক বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি। এছাড়া এই বায়ু দূষণের ফলে আমাদের কতগুলো COPD, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, তার মধ্যে আছে নিউমোনিয়া, তার মধ্যে আছে অ্যালার্জি, তার মধ্যে আছে হাঁপানি বা অ্যাজমা, তার মধ্যে আছে ব্রঙ্কাইটিস। আমি আবারও রোগগুলো বলছি, 1, নিউমোনিয়া, 2,

0: অ্যালার্জি, নাম্বার থ্রি ব্রঙ্কাইটিস, নাম্বার ফোর হাঁপানি বা অ্যাজমা, এটা কিন্তু মাধ্যমিক পরীক্ষায় আসে। তাহলে যদি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসে বায়ু দূষণের ফলে কী কী রোগ হয় অয়ন্তিকা বলো তো?
1: স্যার নিউমোনিয়া,
0: হ্যাঁ ঠিক বলেছো,
1: অ্যালার্জি,
0: অ্যালার্জি,
1: ব্রঙ্কাইটিস,
0: ব্রঙ্কাইটিস, হাঁপানি বা অ্যাজমা, একদম ঠিক বলেছো, হাঁপানি বা অ্যাজমা। তাহলে আমরা বুঝতে পারলাম যে বায়ু দূষণের ফলে কী কী রোগ হয়। এবার আমরা আলোচনা করব যে ওয়াটার পলিউশন বা জল দূষণ কাকে বলে। বর্জ্য পদার্থ, দূষিত পদার্থ জলের ভৌত ও রাসায়নিক পরিবর্তন করে, উদ্ভিদ ও প্রাণীদের ক্ষতি সাধন করে, তাকে জল দূষণ বলে বা ওয়াটার পলিউশন বলে। জল দূষণের কারণ হচ্ছে আমরা যে এগ্রিকালচারে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করি, আমরা এগ্রিকালচারের ফলন বাড়ানোর জন্য, পেস্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কীটনাশক ডিডিটি, বিএসসি, এনড্রিন প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করি। বৃষ্টির জলে সেগুলো রান অফ হয়ে বৃষ্টির জলের সাথে গড়িয়ে গড়িয়ে এসে খাল, বিল, পুকুর, নালা, ডোবার মধ্যে চলে আসে এবং জল দূষণ ঘটায়। তোমরা জানো যে আমাদের মাঠে চাষবাসের জন্য আমরা ব্যবহার করে থাকি এনপিকে, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশ জাতীয় রাসায়নিক সার। সেই রাসায়নিক সারও বৃষ্টির জলে ধুয়ে এই জলাশয়গুলোতে আসে এবং জল দূষণ ঘটায়। তোমরা নিশ্চয়ই জানো আমাদের যে বাড়ির যে রান্নার যে জল, আমাদের বাড়ির বিভিন্ন রকম আবর্জনা, সুয়েজ, হোটেল, রেস্তোরাঁ থেকে যে জলগুলো এসে, আমাদের কলকারখানা থেকেও যে সুয়েজ ওয়াটার আসছে ডাইরেক্ট আমাদের নদীতে পড়ছে এবং আমাদের জল দূষণ ঘটাচ্ছে। নদীও দূষিত হচ্ছে, সমুদ্রও দূষিত হচ্ছে মানুষের ক্রিয়াকলাপের ফলে। তাহলে তোমরা বুঝতে পারছো যে আজকে যে আমরা গঙ্গা বলি, গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিং কুরু, আমাদের পুজোর সময় যে গঙ্গা জল লাগে, সেই গঙ্গার জল আজকে ভীষণভাবে দূষিত হচ্ছে ওয়াটার পলিউশন হওয়ার জন্য। জল দূষণের ফলাফলে আমাদের কতকগুলো রোগ হয়, এগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে আমাশয়, মনে রাখতে হবে টাইফয়েড, মনে রাখতে হবে কলেরা এবং মনে রাখতে হবে আর্সিনিকোসিস বা ব্ল্যাক ফুড ডিজিজ। এই আমাশয় রোগটি যে প্রোটোজোয়া দিয়ে হয় তার নাম এন্টামি বা হিস্টোলাইটিকা। আমাশয় রোগের কারণ কি? এন্টামি বা হিস্টোলাইটিকা, এন্টামি বা হিস্টোলাইটিকা। এই এন্টামি বা হিস্টোলাইটিকা আমাদের মূলত আমাশয় রোগ সৃষ্টি করে, টাইফয়েড রোগ সৃষ্টি করে, সালমোনেলা টাইফি এবং কলেরা রোগ সৃষ্টি করে, ভিব্রিও কলেরি। তাহলে জল দূষণের ফলে আমাশয়, টাইফয়েড এবং কলেরিয়া এগুলো হয়। কিন্তু জল দূষণের ফলে আরেকটি জিনিস হয়, তাকে বলি অ্যালগাল ব্লুম বা তাকে বলি আমরা ইউট্রোফিকেশন, তাকে বলি আমরা ইউট্রোফিকেশন বা অ্যালগাল ব্লুম। নিউট্রিয়েন্টগুলোর লেভেল ধীরে ধীরে জলজ মাধ্যমে বাড়ে এবং শৈবাল কী হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। এই বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাওয়াকে বলা হয় অ্যালগাল ব্লুম বা ইউট্রোফিকেশন। এরপরে আমরা জানবো যে আমাদের মাটি ভীষণভাবে দূষিত হয় এবং মাটি দূষণের ফলে এবং আমাদের যে রোগটি হয় তার নাম হচ্ছে মিনামাটা রোগ, এবং যেটা মার্কারি পলিউশনের জন্য হয় এবং ক্যাডমিয়াম পলিউশনের জন্য হয়, ইটাই রোগ। এবং ধীরে ধীরে এই নন ডিগ্রেডেবল পলিউটেন্টগুলো বায়ো অ্যাকুমুলেশন ঘটে এবং জৈব বিবর্ধন ঘটে। আজকে তোমাদের ক্লাস বিদ্যার্থীদের জন্য এই ক্লাস আমি শেষ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো কথা বলে, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। নমস্কার।
2: এতক্ষণ শুনছিলেন দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বিষয়ে আলোচনা। সঙ্গে ছিলেন চরসারথী কেন্দ্রীয় হাইস্কুলের শিক্ষক সনৎ কুমার শাসমল, সঙ্গে দুজন শিক্ষার্থী।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে সাধারণত মেঘলা আকাশ থাকবে।

কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দু একবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2 থেকে 3 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। গত 24 ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 4.7 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 25.0 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.5 ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 98%, সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 93%। বৃষ্টিপাতের পরিমাণ 53.1 মিমি। শুনলেন আবহাওয়ার স্থানীয় পূর্বাভাস।

এখন জানিয়ে দিই গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। একটু পরেই শুনবেন সাঁওতালি অনুষ্ঠান, 6:05 শুনবেন লোকগীতি রীনা মর্মু সহশিল্পীবৃন্দের পরিবেশনায়, 6:15 শুনবেন আধুনিক প্রযুক্তি ও আমাদের দৈনন্দিন জীবনে, এ বিষয়ে বলবেন দীনবন্ধু সরেন, এবং এরপরে লোকগীতি নরেন্দ্রনাথ হেমব্রম এবং বুলবুলি হাঁসদার সহশিল্পীবৃন্দ। কৃষি কথার আসর 6:38 এই অনুষ্ঠানে শুনবেন গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে, এ বিষয়ে ডক্টর কৌশিক পালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী, বাণিজ্যিক নার্সারি, এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন গোলাম রহমান, রমেন্দ্রনাথ পট্টনায়ক ও সুব্রত চক্রবর্তী। ৭:30 সমীক্ষা, রাত 8 লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, আজকের বিষয় স্পাইনের সমস্যা ও তার চিকিৎসা, অতিথি ডাক্তার কিরণ মুখোপাধ্যায়, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 9 শুনবেন শরৎ শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়, 9:30 আবৃত্তির আসর, উপস্থাপনায় দেবাশিস রায়চৌধুরী, সময় রায়না 9:45, রাত 10 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুলগীতি শিল্পী দেবিকা ঘোষ, অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে শুনবেন লোকগীতি 10:45, রাত 11 বাঁশিতে লঘু সঙ্গীতের সুর শিল্পী অমল আচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 11:10 শুনবেন খেয়াল এবং ঠুমরি ও দাদরা শিল্পী অমৃতা সরখেল। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। এবারে জানিয়ে দিই সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। ৬:১০ হিন্দি অনুষ্ঠান বার্তা, ৬:৩০ গুল গুলশান শিল্প সংলাপ, ৭:১০ এই অনুষ্ঠানে শুনবেন পর্যটন বিশেষজ্ঞ সৈকত চক্রবর্তীর সঙ্গে আলাপচারিতায় সময়িতা দাস, এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, প্রযোজনা সময়িতা দাস, ৭:৩০ দর্পণ ছায়াছবির গান রাত 8, ৮:১০ খেলার খবর, নানা রঙের গান ৮:১৫, স্পটলাইট ৯:১৬, ১০:১০ বিশ্ব দর্পণ, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান রেজোনেন্স ফ্রম ইয়েস্টার ইয়ার্স, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান ১১:১০। শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা খবর পাড়াইন জিতেন্দ্রনাথ টুডু। দিশম রেয়া ব্যাংকিং ব্যবস্থার সুধার দিশ সাব্যস্ত হাতা বাবদে সরকার দো উসেরা গেহা মিটেন চেতান ধাপ কমিটি তেয়ারা মেনতে কেন্দ্রীয় কাউডি মন্ত্রী মানতিয়া নির্মলা সীতারামন এমন কানা। কাউডি মন্ত্রী দো তেহেন নাওয়া দিল্লি রে রাষ্ট্র আওতা ব্যাংক রেয়া বারমাহারি হেলমেল উঠো সাগুন আখাড়ারে লেকচার অক্তে নোয়ায় মেন কানা। পনত রে নাওয়া সরকার মিদসাই মাহা পুরুলা সাড়হেতে মুখ্যমন্ত্রী মানতান শুভেন্দু অধিকারী তেহেন পুরুলিয়ারে সাপড়াওয়াকান আয়মা নুমানা সরকারি কামিহরারে সেলেদ আকানা। মুখ্যমন্ত্রী দো মানবাজারে জাইকা গড়ো সহতে মানবাজার নুদা পান্থায় উঠো সাগুন কেনা। ওনা তায়ম উনি দো রঘুনাথপুরে মিটং বেসরকারি সংস্থা হা ইস্পাত কারখানা রেয়া বুনিয়াদ ধীরি হয় বিদ সাগুন কেনা। সাপড়াও আখড়ারে সরকার পৈলু মিদসাই মাহারে আতঙ্গাকান লাহা হোকানা পাউড়ি আর হৈসেতকান খতিয়ান হো উনি দোয় সাব রাখাবা। তৃণমূল কংগ্রেস এমপি অভিষেক ব্যানার্জি দো আজা ব্যাংক একাউন্ট ফ্রিজ আকার খাতির কলকাতা হাইকোর্টে সেনাকানা। উনিয়া ব্যাংক একাউন্ট বাবদে পুলিশ ঠেন চেল লালিশ হো মানু আনাং সাঁতে এটা এটা মামলা রেহো উনি দো কোটা হুকুম লেকাতে পুলিশ সামে সপহত এড আমেনতে আজিজ এনজিবিএই মেনাকানা। অন্তে বিধানসভারে বিরোধী দলরেন এমএলএ কোয়া সুহি জাল নিয়ে লালিশ বাবদে অভিষেক ব্যানার্জিয়া রক্ষা কবজ রেয়া মেয়াদ হো কোর্টদয় বাড়াওয়াকানা। বিচারিয়া কৌশিক চন্দ দারাকান নভেম্বর চাঁদো হাবিজ নোয়া বাড়াবে হুকুম আকানা। আতু এলাকারে হড়ম সামার পরিষেবা উত্তনৌ দিশ পনত সরকার দো তারাকান ডিসেম্বর চাঁদো মুদরে গ্রাম পঞ্চায়েত থকরে 1,700 খনহ বাড়তি চিকিৎসা কেন্দ্র চালুই সাব্যস্ত আকানা। নোয়া কো মুদরে 1,520 গটাং হোমিওপ্যাথিক 212 গটাং আয়ুর্বেদিক আর 2 ইউনানি চিকিৎসা কেন্দ্র হেনা। পঞ্চায়েত আর আতু উত্তনৌ দপ্তর ডগরে নোয়া বাড়াই আকানা। হাওড়া জেলা সাঁকরাইল থানা আন্দুল এলাকা রেয়া পাঁচপাড়া গ্রাম পঞ্চায়েত রে হেনা পাঁচপাড়া শ্মশানকালি ব্যায়াম সমিতিয়া কুরুমুটুতে যাও সেরমা লেকাগে নেস হো ইরল গেলানা ফুনুরগল মাহা মেন্দ স্বাধীনতা দিবস মানাওলা সাড়হেতে গিদ্রা সাঁতে কড়া কোয়া মিদ মাহারি বল খেলন হেপরা পাঁচপাড়া শ্মশানকালি ব্যায়াম সমিতিয়া পুড়িয়ারে আডি কুশি রসগার ভারি বরম সালা হয়েছে তেনা। বসিয়াম বেড়া সমিতি পুড়িয়ারে জেতিয়ারি চির হিপির তায়ম খেলন হেপরা দো এহব লেনা। সিংদরিয়া নোয়া খেলন হেপরাওরে সেলে লেন ইরল গটাং দলকো মুদ্রে ফাইনাল খেলনরে দো মুন্না মাহাতো ফুটবল টিম বারসুন গোলতে সপন জোর ফুটবল দল হারাও কাতে চ্যাম্পিয়ান এনা। ফাইনাল খেলনরেন সরেস খেলন্ডিয়ে মেন দো ম্যান অব দ্য ম্যাচ লেখাতে রঞ্জিত টুডু ওরফে কিটু। টুর্নামেন্টরেন টপ স্কোরার লেখাতে ঘুচু কুজুর। টুর্নামেন্টরেন সরেস মেন দো বেস্ট গোলকিপার লেখাতে সরকত মাল। আর টুর্নামেন্টরেন সরেস মেন দো ম্যান অব দ্য টুর্নামেন্ট লেখাতে হো রঞ্জিত টুডু ওরফে কিটু গেকো বাছাও কেদেয়া লেতরা লেক কানা। নুকু দো সানামগে চ্যাম্পিয়ান টিম মুন্না মাহাতো ফুটবল দলরেন খেলন্ডিয়ে কানা কো। শিরফ চাপাল আখড়ারে গেম সেক্রেটারি মানাতান প্রশান্ত সাউ অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি মানাতান গেব্রিয়েল এক্কা বেগর ঝতম মানাতান মলয়বাগ গণেশ দাস পিন্টু জোর সাঁতে আয়মা খেলন দর দিয়ে নেঞ্জেলিয়ে বৈহা মিশি কহ সেটের কো তাহে কানা। ডে নাইট মেন দো সি নিদে রেয়া নোয়া খেলন হেপরাও ডগর দো পাঁচপাড়া শ্মশানকালী ব্যায়াম সমিতিরেন অ্যাসিস্ট্যান্ট গেম সেক্রেটারি মানতান গেব্রিয়েল এক্কায় বাড়াই হচো কাত লেয়া। পুছি বাংলা আর জাপা উড়িষা চেতানরে উনৌকান দাঁড়ে মিল দো কলকাতা রেয়া আডি সুর রে হেনা। আর নোয়া দো বাঁকুড়া খন 160 কিলোমিটার দক্ষিণ পূর্ব রেহো হেনা। নোয়া দাঁড়াতে তেহেন পনত জাগাত রেগে ঘানে ঝিড়িক ঘানে ঝমট জাড়ি রেয়া আঁস হেনা। কলকাতা সাঁতে আড়েপাশে এলাকা রেহো গাপা সারাদিন সেরমারে রাহালারি মিল হেলকা খন মঝারি ঞ সাঁতে ঝমট জাড়ি রেয়া আগাম আভাস হেনা। অন্তে বাঁকুড়া ঝাড়গ্রাম আর পুছি মেদিনীপুর জেলারে ঝমট জাড়ি রেয়া আরা সন্তর্বার্তে জারিয়াকানা। ঝাড়খণ্ডে সরকারি বিনিডরে অনিয়ম বিরুদ্ধে চাকরি বিদেহী কোয়া হুলসেল এড়াওনা তেহেন 24 মাহারে পালাওয়েনা। তবে তেহেন ঝাড়খণ্ড সরকার দো হুলসেয়েদ পাঠুয়া কো সামে গাপালামারাওয়েনা। মুখ্যমন্ত্রী মানতান হেমন্ত সোরেন পাঠুয়া করেন মানতে কো সামে দুলুপ নাপামাকানা মেনতে বাড়াইয়াকানা। পুছি বাংলার বীরভূম জেলা তারাপীঠ থানা সোর মিটং হোটেলে সিঙ্গেল জুনিতে 8 জনা গজ খবর নামাকানা। আর 11 জনা দো আডিতেদ ঘল অবস্থারে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল রেকো ভর্তি আকাদ গোয়া। সান চাঁদো রেয়া মুচাদ ওতে মাহারে

0: প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সুট সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: নিত আজম তপন পে নরেন্দ্রনাথ হেমব্রমা পরব সেরিং।

আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি নিবেদিতা লাহিড়ী। পশ্চিমবঙ্গে নতুন সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে পুরুলিয়ায় আজ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি কর্মসূচিতে যোগদান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মানবাজারে জায়কার সহায়তায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেন তিনি। জায়কা জল প্রকল্পের জন্য জাপান সরকারের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জানান। প্রায় 1,173 কোটি টাকা খরচে এই প্রকল্পে পুরুলিয়ার 87,271 পরিবার জনপ্রতি 70 লিটার পানীয় জল পাবে। বিগত সরকারকে জল জীবন মিশনের আওতায় কেন্দ্রীয় সরকার টাকা দিল তা নিয়ে দুর্নীতি হয়েছে।

0: বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। কুরমালি ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কুর্মি বোর্ডের উন্নতির জন্য 50 কোটি টাকা দেওয়া হয়েছে, আদিবাসী ও একলব্য বিদ্যালয়ের উন্নতি করা হবে, পশ্চিমাঞ্চলের উন্নয়নে 1600 কোটি টাকা খরচ করা হবে বলেও তিনি জানান। রাজ্যে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া আজ শুরু হয়েছে। নবান্নে যৌথ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, 17 থেকে 20 আগস্টের মধ্যে প্রথম দফায় 1,45,00,000 উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 8 জন, এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা, এখনও হাসপাতালে ভর্তি আছেন 7 জন। এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী আজ ঘটনাস্থল পরিদর্শন করেন, ফরেন্সিক দলও হোটেল থেকে নমুনা সংগ্রহ করেছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ে তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে জেলাশাসক তারাপীঠের প্রত্যেক হোটেলে ফায়ার অডিটের নির্দেশ দিয়েছেন। মনসা পুজো উপলক্ষে আগামীকাল 18 আগস্ট বাঁকুড়া ও পুরুলিয়া জেলায় সরকারি দপ্তর ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে বিশেষ ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মা মনসা পুজো উপলক্ষে আগামীকাল মঙ্গলবার দুপুর 2 থেকে বাঁকুড়া ও পুরুলিয়া জেলার সমস্ত রাজ্য সরকারি দপ্তর, প্রশাসনিক সংস্থা, বিভিন্ন সংস্থা, নিগম, সরকারি প্রতিষ্ঠান এবং সরকার পোষিত শিল্প, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য অফিস বন্ধ থাকবে বলে এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শ্রাবণ মাসের শেষ সোমবারে রাজ্যে শৈব তীর্থগুলিতে পুণ্যার্থীদের ঢল নেমেছে। হুগলি তারকেশ্বরে তারকনাথের মাথায় জল ঢালতে ব্যাপক উৎসাহ ভক্তবৃন্দের। প্রবল বৃষ্টি সত্ত্বেও অন্যান্য রাজ্যের মানুষ এসেছে তারকেশ্বরে জল ঢালতে। এবারে শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে, ফলে এবারে জলযাত্রীদের উৎসাহ কিছুটা বেশি। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি প্রাথমিকভাবে উত্তর পশ্চিমে এবং এরপর উত্তর পশ্চিম গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে। আজ সকাল 11:30 রেডার পর্যবেক্ষণ অনুযায়ী গভীর নিম্নচাপটি কলকাতার খুব কাছে অবস্থান করে। দফায় দফায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সারাদিনই বৃষ্টি হয়। একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ 24 পরগনা বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। ডায়মন্ড হারবারে হুগলি নদীর বাঁধের 100 মিটারেরও বেশি অংশ ধসে নদীগর্ভে চলে গেছে, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নিম্নচাপের জেরে উপরস্থ পরিস্থিতির মোকাবেলায় পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা নিচ্ছে। হলদিয়া ও পাঁশকুড়ায় নামানো হয়েছে রেস্কিউ বোট। ভিডিওদের তত্ত্বাবধানে স্বাস্থ্যশ্রী কমিউনিটি কিচেন বা লঙ্গুরখানা চালু হয়েছে। অতিবৃষ্টির জেরে কেলেঘাই ও কপালেশ্বরী নদীর জল বাড়ায় পশ্চিম মেদিনীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। স্থানীয় গ্রামীণ সংবাদ এখানে শেষ হলে পরবর্তী সংবাদ শুনতে 7:35
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন কৃষক ভাইদের জন্য জল হাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘণ্টায় হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা বার্তায় জানানো হয়েছে, কৃষক ভাইদের উদ্দেশ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলার 2-1টি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত 7 থেকে 20 সেন্টিমিটার এবং অত্যন্ত ভারী বৃষ্টিপাত 20 সেন্টিমিটারের বেশি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার বেগে হতে পারে। এছাড়া ঝোড়ো হাওয়া ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে এবং বজ্রপাত সহ বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের উদ্দেশ্যে জল হাওয়ার খবর।
2: যে স্টিল দেশের রেলওয়েজ, ব্রিজেস আর ডিফেন্সকে শক্ত করে, এবার সেই ভরসা আপনার বাড়ির জন্য স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড এর সেল SEQR মানে সেল সিকিউর TMT বার, মজবুত, নমনীয়, আর্থকুয়েক রেজিস্ট্যান্ট আর কংক্রিটের সঙ্গে পারফেক্ট স্ট্রং গ্রিপ। সেল সিকিউর TMT বার, দেয়ার ইজ আ লিটল বিট অফ সেল ইন এভরিবডিজ লাইফ।
3: আর্থিক প্রয়োজন কখন আসে কেউ আগে থেকে বলতে পারে না, তাই চাই স্মার্ট ডিসিশন।
4: মনপুরম ফাইন্যান্স নিয়ে এসেছে ইজি EMI গোল্ড লোন স্কিম। প্রতি মাসে EMI তে ইন্টারেস্ট শোধ করুন আর নিজের ফিনান্সিয়াল প্ল্যানিং কে আরো স্মার্ট করে তুলুন।
3: আরো জানতে আজই আসুন কাছের মনপুরম ফিনান্স ব্রাঞ্চে বা কল করুন টোল ফ্রি নম্বর 1-800-420-2233।
1: আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে।

0: কৃষি কথার আসর।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষজন থাকেন, যারা গ্রামে ঘুরতে গেছেন, নিশ্চয়ই খেয়াল করেছেন প্রতিটা বন্ধুদের বাড়িতে একটা না একটা গবাদি পশু থেকেই থাকে। সেই সমস্ত গবাদি পশু কেউ বা শখে পুষে থাকেন, আবার কেউ বা ব্যবসায়িক ভিত্তিতে পালন করে থাকেন, বেশ কতকগুলো পুষে থাকেন। কিন্তু যারা পুষছেন, পালন করছেন, তারা নিশ্চয়ই একটা উদ্দেশ্য নিয়ে, ব্যবসায়িক ভিত্তি হতে পারে বা সেখান থেকে কিছু আর্থিক উপার্জন হবে এই আশা নিয়ে পুষে থাকেন। অথচ এমন সময় এমন কিছু কৃষক বন্ধু হোক বা গ্রামীণ এলাকায় যে সমস্ত মানুষজন যারা বসবাস করেন, দেখা যাচ্ছে যে উদ্দেশ্য নিয়ে আপনি পালন করছিলেন গবাদি পশুটি বা তার থেকে পাওয়া যে সামগ্রী, সেগুলো হয়তো বাজারজাত করে সেখান থেকে কিছু আর্থিক উপার্জনের আশা করেছিলেন, সে অর্থে হচ্ছে না। আর গবাদি পশুগুলোর মধ্যে একটি পাওনা যেটা আপনাদের থাকে, তার দুধ, আর দুধ তো জানেন গ্রাম বাংলার দিকে একটি গান নিশ্চয়ই আপনাদের খুব প্রচলন রয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন একটি লোকগীতি যে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। এই দুধের যে কী গুণ, তার পুষ্টিগুণ যারা বিশেষজ্ঞ রয়েছেন, ডাক্তারবাবু যারা রয়েছেন, তারা তো জানেন, তারা বলেন, আপনারাও অনেকে জানেন। তাই আপনারা যারা গবাদি পশু পালন করেন, বেশিরভাগ জোর দেন যাতে সেখান থেকে কিছু দুধ উৎপাদন হতে পারে এবং সেই দুধ বাজারজাত করে সেখান থেকে আপনাদের আর্থিক সুরাহা হতে পারে। এই উদ্দেশ্য নিয়ে করতে গিয়ে কখনো কখনো আপনারা সেই উদ্দেশ্য সফল হয় না, তার কিছু প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো কি আর কিভাবে আপনার যে পালন করা গবাদি প্রাণীটি বাড়িতে রেখেছেন তার থেকে দুধের উৎপাদনটা বাড়াতে পারবেন এবং সেখান থেকে আর্থিকভাবে লাভবান হতে পারবেন, সেই ব্যাপারটা নিয়ে আজকের আলোচনা করব। আজকের আমাদের বিষয়, গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে তার করণীয় কাজ। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমরা আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগরের প্রাণী পালন বিশেষজ্ঞ ডক্টর কৌশিক পাল। ডক্টর পাল, আপনাকে আকাশবাণীতে স্বাগত।
2: নমস্কার।
1: নমস্কার। আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। শুরুতে যে কথা বলছিলাম ডক্টর পাল, যে গবাদি প্রাণী আমরা মোটামুটি গ্রাম বাংলায় যখন যাই দেখি প্রায় ঘরে ঘরে কিছু না কিছু থাকে। এই যে গবাদি প্রাণীর কথা বলছি, আপনি ঠিক গবাদি প্রাণীর পর্যায়ে কোন কোন প্রাণীগুলোকে ফেলতে চাইছেন?
2: গবাদি পশু বলতে আমরা কোনগুলোকে ফেলবো সেটা আপনি জানতে চাইছেন? যেহেতু এখানে দুধ উৎপাদন নিয়ে আমরা আলোচনা করছি আজকে, সেহেতু যে কোনো স্তন্যপায়ী প্রাণী যেগুলোকে আমরা পুষি তারা কিন্তু প্রত্যেকেই দুধ দেয়, কিন্তু সবাইকে আমরা দুধ উৎপাদনের উদ্দেশ্যে পালন করি না। তো সাধারণত আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব দুধ, সেখানে গবাদি পশু বলতে সাধারণত আমরা গরু বা মহিষ এই নিয়েই আলোচনা করব। এবং এছাড়াও কোনো কোনো জায়গায়, যদি আমাদের পশ্চিমবঙ্গে না অন্য কোনো রাজ্যে, যেখানে ছাগল বা ভেড়া বা অন্যান্য প্রাণী থেকেও দুধ পাওয়া যেয়ে থাকে, কিন্তু আমরা মেনলি আজকে গরু বা মহিষ সম্বন্ধে আলোচনা করব।
1: বেশ, তাহলে এগুলো মোটামুটি আমাদের এই পশ্চিমবঙ্গের এই সমস্ত গবাদি প্রাণী থেকে আমরা দুধ উৎপাদনটা কীভাবে বাড়াবো
2: এটাই পেয়ে থাকি আমরা।
1: বেশ, সেটা নিয়ে আলোচনা করব। আর এই হঠাৎ আমরা যে কথাটা বলছি যে দুধ উৎপাদন বাড়াতে হবে, কিন্তু আমরা তো জানি যে ভারতবর্ষে দুধের উৎপাদন খুব একটা খারাপ নয় এবং খুব একটা ভালো অবস্থায় রয়েছে, কিন্তু হঠাৎ কেন মনে হচ্ছে যে দুধ উৎপাদনটা বাড়ানো দরকার রয়েছে?
2: এটা আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন, কারণ যারা এই বিষয়ে একটু খবর টবর রাখেন তারা অনেকেই জেনে থাকবেন যে ভারতবর্ষ বেশ কয়েক বছর, মানে বেশ কয়েক দশক ধরে ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দুধ উৎপাদনে এক নম্বর আছে।
1: আরে বাহ।
2: এবং 2024 সালেও শেষ ডাটা পর্যন্ত প্রায় 240-240 মিলিয়ন মেট্রিক টনের মতো দুধ উৎপাদন হয়েছে, যেটা পৃথিবীর মধ্যে এক নম্বর। এবং এটাও জানার বিষয় যে তবু আমাদের হয়তো মনে হতে পারে যে আমরা যদি এক নম্বরই থাকি বিশ্বের মধ্যে তাহলে কেন দুধ উৎপাদন বাড়াবো?
1: সেটাই
2: তো। তার কয়েকটা কারণ আছে। তার প্রথম যে কারণ সেটা হচ্ছে যে, যেমন আমরা বললাম যে দুধ উৎপাদনে ভারতবর্ষ বিশ্বের মধ্যে এক নম্বর, সেরকম এই যে প্রাণী, গবাদি প্রাণী যেগুলো দুধ উৎপাদনের ক্ষেত্রে লাগে, যেমন গরু মহিষের কথা বললাম, তাদের সংখ্যাতেও কিন্তু ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এক নম্বরে।
1: আচ্ছা।
2: মানে এবার যত সংখ্যক গরু বা মহিষ ভারতবর্ষে আছে সেই অনুপাতে যদি দুধ আমরা পেতাম তাহলে কিন্তু সেই পরিমাণটা অনেকটাই বেশি হতো। এর থেকে অনেক ছোট ছোট দেশ আছে পৃথিবীর যারা কিন্তু গরুর সংখ্যা বা মহিষের সংখ্যা অনেক কম, কিন্তু তারাও দুধ উৎপাদনে প্রায় আমাদের কাছাকাছি আছে। তো সেই ক্ষেত্রে আমাদের
1: তাহলে কিছু প্রতিবন্ধকতা আমাদের রয়েছে।
2: প্রধান কারণটা হচ্ছে যে প্রোডাক্টিভিটি, যেটা আমরা বলি যে প্রতি পশু বা পশু প্রাণী পিছু যে প্রত্যেকদিন দুধ উৎপাদন যে ক্ষমতা, সেটা আমাদের ভারতবর্ষে যে সমস্ত জাত আমরা পেয়ে থাকি সেখানে কিন্তু অনেকটাই কম। যেখানে অন্যান্য দেশে প্রতিদিন যদি একটা গরু প্রায় 30-40 লিটার দুধ দেয়, আমাদের এখানে সেখানে অ্যাভারেজ হচ্ছে 5-6 লিটার। তো এই কারণে আমাদের একটা যথার্থ

0: কারণ রয়েছে আমাদেরকে দুধ বাড়ানো, উৎপাদন বাড়ানোর দিকে লক্ষ্য রাখতে হবে। এবং যেহেতু আমি বললাম যে আমাদের এখানে গরু বা মহিষের সংখ্যা বেশি, এই সমস্ত প্রাণীরা এদের চারটে করে, অনেকেই জানেন যে পাকস্থলীর চারটে ভাগ থাকে, এবং হজমের যে পদ্ধতি সেই পদ্ধতিতে ওদের একটা গ্যাস তৈরি হয় শরীরে, যেটা আমরা মিথেন গ্যাস বলে থাকি। এই মিথেন গ্যাসটা কিন্তু আমাদের এখন বহু চর্চিত যে গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে বলছি, এরতে অনেকটাই মানে এর
1: প্রধান কার্যকরী উপাদান
0: উপাদান এবং এটা অনেকটাই তার রোল আছে। তো তার জন্য কি উন্নত উন্নত যে দেশগুলো আছে পৃথিবীর, তারা কিন্তু একটা আমাদের উপর চাপ সবসময় দিয়েই থাকেন যে এখানে আমাদের গরু বা মহিষের সংখ্যা কমাতে হবে, যেহেতু এখানে মিথেন প্রোডাকশনটা বেশি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিশ্চয়ই প্রতি অ্যানিম্যাল প্রতি যে দুধ উৎপাদন ক্ষমতা সেটা অবশ্যই বাড়ানোর দিকে লক্ষ্য দিতে হবে, এটা এক নম্বর দিক। আর এক নম্বর দিক যেটা প্রধান কারণ এই বাড়ানোর জন্য, সেটা হচ্ছে যে আমাদের ICMR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ওনারা কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানুষকে কতটা করে দুধ, কতটা করে মাংস বা কত ডিম খেতে হবে তার একটা নির্দিষ্ট মাপ দিয়ে দেন সুস্থভাবে বেঁচে থাকতে গেলে। তো সেই অনুযায়ী একজন ভারতীয়কে প্রত্যেক দিন গড়ে প্রায় 300-350 গ্রাম বা 300-350 ml দুধ খাওয়া দরকার। আমরা সবাই জানি দুধ একটা খুব স্বাস্থ্যকর পানীয়। তো সেখানে আমরা যদি দেখি ডেটা, তাহলে 2024 সালের ডেটা অনুযায়ী ভারতবর্ষের বিচারে যদি দেখি, সেখানে কিন্তু আমরা পাই অনেকটা বেশি, 471 গ্রাম করে। এটা কিন্তু ভারতবর্ষের ডেটা বললাম, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যদি দেখি সেটা কিন্তু অনেকটাই নিচে দেখা যাচ্ছে, সেটা 211 বা ম্যাক্সিমাম 250 ml এর কাছাকাছি। তো পশ্চিমবঙ্গের বিচারে আমাদের প্রত্যেক দিন যা দরকার তার থেকে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে আছি। তাহলে এটাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আমাদের দুধ উৎপাদন বাড়ানোর পেছনে। তো এই দুটো কারণের জন্যই আজকে আমাদের যে আলোচনার বিষয় সেখানে যথার্থতা লুকিয়ে রয়েছে।
1: এবং এটা খুব ভালো কথা বলেছেন, যেহেতু আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর একটা কারণ হয়ে যাচ্ছে এবং আমাদের যে সমস্ত অন্যান্য দেশগুলো আমাদেরকে উপর একটা চাপ প্রয়োগ করছে যে গবাদি প্রাণীর সংখ্যা কমাতে হবে, গবাদি প্রাণীর সংখ্যা যখন কমাতে হবে তাহলে নিশ্চয়ই তার থেকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে।
0: যদি এক নম্বর স্থানটা বজায় রাখতে হয় তাহলে সেখানে আমাকে কোনো না কোনো
1: স্বাভাবিকভাবে এটাই বাড়াতে হবে। এবং আপনি আপনার কথার মধ্যে দিয়ে একটা কথা উঠে এলো যে আমাদের হয়তো গবাদি পশুর সংখ্যায় আমরা এক নম্বরে, কিন্তু তার জাত যেগুলো রয়েছে সেগুলো হয়তো অন্য ধরনের, যে জাত ঠিক নেই আমাদের, তাই আমাদের আগে জাত নির্বাচন করতে হবে। তাহলে এই যে উন্নত মানের জাত আমাদের যদি পশ্চিমবঙ্গে বুকে যে সমস্ত মানুষজনরা কৃষক বন্ধুরা বা হোক বা যে সমস্ত গৃহস্থ বাড়িতে পালন করবেন, কী ধরনের উন্নত জাত আছে তারা পালন করতে পারেন?
0: এই এই দুধ উৎপাদন বাড়ানোর প্রধান যে স্টেপ প্রথম যেটা, সেটা আপনি ঠিকই বলেছেন, জাতটা, জাতটা নির্বাচন করতে হবে। জাত যদি আমি ঠিকঠাক নির্বাচন করতে না পারি তাহলে কিন্তু পরবর্তীকালে আমার সমস্ত যে প্রচেষ্টা সেটাই নষ্ট হবে। এখন পশ্চিমবঙ্গে কী হয়েছে, গরুর ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট কোনো জাত সেরকম নেই।
1: আচ্ছা,
0: তার জন্য কি হয়, আমাদের পশ্চিমবঙ্গে যে সমস্ত গোপালক আছেন তারা হয় উড়িষ্যা নাহলে বিহার বা হরিয়ানা উত্তরপ্রদেশ এখান থেকে গরু নিয়ে এসে পালন করার চেষ্টা করেন, এবং সেই সমস্ত গরু পালন করতে গেলে তাদেরকে যে পরিমাণ খাবার দিতে হবে, যে পরিচর্যা তাদেরকে করতে হবে, সেটা কিন্তু অনেক সময় বা বেশিরভাগ ক্ষেত্রে তারা ওনারা করতে পারেন না। তার ফলে কি হয়, একটা ম্যাল নিউট্রিশন বা অপুষ্টির শিকার গরুগুলো এবং দুধের উৎপাদন সেরকম যথার্থ হয় না। তো তার জন্য এই প্রসেসটা ঠিকঠাক কার্যকর হয় না। তো আমাদেরকে আমাদের ভারতবর্ষে বা আমাদের দেশে কিছু জাত আছে বা পশ্চিমবঙ্গেও পাওয়া যায় যেগুলো আমরা ইন্ডিজিনাস বা একদম দেশি জাত বলি, যেগুলো দেখা যাবে হয়তো সারাদিনে 1 লিটার কি 1.5 লিটার ম্যাক্সিমাম 2 লিটারের কাছাকাছি, বা কোনো কোনোটা 500 ml দুধ দেয়। আবার কিছু কিছু গরু আছে যেগুলো একটু উন্নত জাতের কিন্তু আমাদের দেশি জাত, যেমন আমরা অনেকেই নাম শুনেছি বিভিন্ন ক্ষেত্রে, গির বলে একটা জাত আছে, শাহিওয়াল আছে, থারপারকার আছে, এই সমস্ত গরুগুলো আবার দেখা যায় সারাদিনে প্রায় 8-10 লিটারের কাছাকাছি দুধ দেয়। এখন আমাদের সরকারিভাবে এই দুটো গরুর মধ্যে, মানে আমাদের যেগুলো কম প্রোডাকশান আছে তার সাথে বেশি প্রোডাক্টিভিটি যে গরুগুলোর আছে সেগুলোর ক্রস করিয়ে বা যেটাকে আমরা আপগ্রেডেশন বলি, মানোন্নয়ন, তার ফলে যে বাচ্চাটা তৈরি হয় সেগুলো দেখা যায় একটা অ্যাভারেজ 4-5 লিটার দুধ দিচ্ছে। তো এইভাবে আমরা একটা করতে পারি। আর একটা আমাদের এখানে বহুলভাবে প্রচলিত যেটা আগে থেকেই চলে আসছে, যেটা আমরা বলি ক্রস ব্রিডিং। ক্রস ব্রিডিং মানে যে বিদেশি কোনো গরু, কিছু গরু আছে যেমন আমরা অনেকেই জানি, নাম শুনেছি জার্সি আছে, হলস্টেইন ফ্রিজিয়ান আছে, যেগুলো বাইরের গরু কিন্তু তারা দিনে প্রায় 15-20 লিটার বা তার বেশি দুধ দিয়ে থাকে। এবং আমাদের যে সমস্ত উন্নত জাতের দেশি গরুগুলোর কথা বললাম, গির, থারপারকার এইসব, তাদের সাথে ওই বিদেশি গরুগুলো ক্রস করিয়ে আমরা ক্রস ব্রিড অ্যানিমাল তৈরি করছি, বা সেগুলোর আবার প্রোডাক্টিভিটি বা প্রত্যেকদিন দুধ দেওয়ার ক্ষমতা প্রায় 10-14 লিটার কাছাকাছি এরকম হয়। তো এই ক্ষেত্রে আমরা দুরকমভাবেই আমরা উন্নত জাতের গরু করতে পারবো এবং সেইগুলো থেকে আমরা আস্তে আস্তে দুধের পরিমাণটা বাড়াতে পারবো। এবং গ্রাম বাংলায় এখন পশ্চিমবঙ্গ সরকার বা আমাদের সরকারের তরফ থেকে বহুদিন ধরে এই ব্রিডিং পলিসির মাধ্যমে এগুলো করে আসা হচ্ছে। গির বা শাহিওয়াল মেনলি আমরা দেশি গরুর জন্য আপগ্রেডেশন করছি, এবং ক্রস ব্রিডের ক্ষেত্রে যাদের সামর্থ্য আছে, যে সমস্ত চাষিদের, তাদের ক্ষেত্রে আমরা, কারণ ক্রস ব্রিড গরু হলে তাদের খাবার দাবার বা পরিচর্যা একটু অন্যরকম লাগে, সেক্ষেত্রে আমরা জার্সি বা হলস্টেইন ফ্রিজিয়ানের সাথে ক্রস ব্রিডিংও করাচ্ছি। তবে এই যে জাতের কথাটা বললাম, জাত তো ঠিকঠাক হলো, কিন্তু একটা জাতের গরু তৈরি করতে গেলে আমাকে কিন্তু বকনা, মানে বাছুর থেকে শুরু করে যখন আমি সিলেকশন করবো

0: যে এই গরুটাকে আমি গাভী হিসেবে ব্যবহার করব, তার কিন্তু সেই পরিচর্যাটা প্রথম থেকেই হতে হবে। শুরু থেকে যদি ভিত ঠিকঠাক না থাকে, তারপরে কিন্তু আমি ঠিকঠাক তার ফলাফল পাবো না।
1: এই যে যে সমস্ত জাতগুলোর কথা বললেন, যে বিদেশি জাতগুলো, সেগুলো তো আমরা একটা ক্রসবিট করছি, কিন্তু যদি কোনো আমাদের গোপালক ভাইরা যারা রয়েছেন, তারা কি এই যে সমস্ত বিদেশি জাতগুলো, সেগুলো কি আমাদের এই জল আবহাওয়াতে বেড়ে ওঠা সম্ভব?
0: এটা একটা গুরুত্বপূর্ণ, এটা আমি আসতাম, যে আমি আবার এমন কোন জাত সিলেকশন করব না যেটা আবার আমাদের এখানকার আবহাওয়ার মানে অনুকূল নয়, মানে যেখানে সে ঠিকঠাকভাবে থাকতে পারবে না। আমরা যে সমস্ত বিদেশি গরুগুলোর কথা বললাম, তারা হয়তো থাকে 4°, 5°C বা ওই রকম, এবং আমাদের এখানে অ্যাভারেজ তাপমাত্রা দেখা যায় 25-30 বা গরমকালে তো প্রায় 50-এর কাছাকাছি এখন ছুঁয়ে যাচ্ছে। তো সেই সমস্ত গরু কিন্তু এখানে কোনোভাবেই রাখা সম্ভব না, এবং রাখতে গেলে তাদের যে পরিচর্যা বা তাদের যে পরিকাঠামো তৈরি করতে হবে সেটা সাধারণ চাষির পক্ষে সম্ভব না।
1: আপনার কথায় মানে বারবার পরিচর্যার কথাটা উঠে আসছে বা যত্ন একটা, সেটা একটু শুনি যে এদের এই সমস্ত গরুগুলোর ক্ষেত্রে পরিচর্যার প্রথম একটা যে একটা বাসস্থান কোথাও থাকবে সেটা কেমন হওয়া প্রয়োজন?
0: এবার ধরুন আমি প্রথমে কারণ আমরা বললাম কেন দুধ উৎপাদন করতে হবে, তারপর আমি এলাম জাতে, যে আমি জানতে পারলাম জাতের ক্ষেত্রে যে আমি এরকম একটা গরু তৈরি করলাম বা জাত পালন করছি যেটা দিনে 10 লিটার দুধ দেওয়ার কথা আমি জেনে এসেছি। কারণ কি, এই জাত নির্বাচনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলতে মানে বাদ চলে গেছে, সেটা হচ্ছে যে আমাকে জাত নির্বাচন করার সময় তার পেডিগ্রি মানে তার বাবা মার হিসেবটা একটু রাখতে হয়। মানে যে গাভীটাকে আমি বড় করছি তার মা কতটা দুধ দিত, বা সেই গাভীটা তৈরি করার জন্য যে বাচ্চার জন্য যে আমি সিমেন্ট বা সার ব্যবহার করেছি সেই সারের মা কতটা দুধ দিত, এই যদি একটা রেকর্ড আমাদের কাছে থাকে তাহলে কিন্তু আমি একটা ধারণা করতে পারি যে এদের বাচ্চাটা কতটা দুধ দিতে পারবে। তো সেক্ষেত্রে আমাদের পেডিগ্রি হিসেবটা একটু রাখতে হয়,
1: মানে আমাদের তো সেই
0: বংশতালিকার কথা যাচ্ছে। এবার এই যে জাতটা আমি ঠিক করলাম যে হ্যাঁ 10 লিটার দুধ দেয়, আমি জেনে কিনে নিলাম, কিন্তু দেখা যাচ্ছে আমার ঘরে গরুটা আসার পর 4 লিটার 5 লিটার বা তার বেশি দুধ দিচ্ছে না। তো এইখানে আমার পরিচর্যার ব্যাপারটা আসছে, এবং এই পরিচর্যাটাই মেইন জিনিস যে আমি জাতটা ঠিক করলাম, এবার কি করলে আমি তার ম্যাক্সিমাম, আবার যে গরুর ক্ষমতা মানে জেনেটিক তার পটেন্সি হচ্ছে যে সে 10 লিটার পর্যন্ত দুধ দিতে পারে, তাকে কিন্তু আমি কোনোভাবেই 10, 11 লিটার, 12 লিটার দুধ দেওয়াতে পারবো না। তো সেক্ষেত্রেও আমার একটা ক্রাইটেরিয়া আছে যে কিন্তু ম্যাক্সিমাম আমি 9 লিটার 10 লিটার কাছাকাছি তার কাছ থেকে পেতে পারি। সেটা কিভাবে পাবো, তা তার প্রধান পরিচর্যার মধ্যে একটা আসে বাসস্থান, তার থাকার জায়গা। আমাদের ক্ষেত্রেও যেমন আমরা দক্ষিণমুখী ঘর বা এরকম ভাবি যে ঠিকঠাকভাবে আরামে থাকতে পারি, এবং থাকার জায়গা ঠিকঠাক হলে কি সে মানসিকভাবে ঠিকঠাক থাকবে, শারীরিকভাবে ঠিকঠাক থাকবে, ফলে তার যে উৎপাদন ক্ষমতা বা তার যার জন্য তাকে পালন করছি সেটাও ঠিকঠাক থাকবে। তো ঘর মোটামুটি আমরা গরুর ক্ষেত্রে যেটা আমরা গোয়াল যেটাকে বলি, মোটামুটি পশ্চিম পূর্ব পশ্চিমে লম্বা হওয়া উচিত, যাতে করে উত্তর দক্ষিণে হাওয়া চলাচল করতে পারে। যদি হাওয়া চলাচল ঠিকঠাক করে তাহলে ঘরের তাপমাত্রাও ঠিকঠাক থাকবে, দু নম্বর হচ্ছে ঘরে যে গ্যাস ক্ষতিকর গ্যাস যেগুলো জমা হয় সেগুলো কিন্তু বেরিয়ে যাবে, ফলে গরু আরামে থাকতে পারবে। এবার হচ্ছে ঘরের উচ্চতা কীরকম, মানে যেহেতু গরমকালে গরম হওয়ার চান্স থাকে, তাই ঘর যদি দোচালা হয় তাহলে মাঝের হাইটটা যদি উল্টানো ভিয়ের মতো হয় তাহলে মাঝের হাইটটা যেন মোটামুটি 20 ফুটের মতো হয়, এবং চালা যেখানে নামছে সেটা 10 ফুটের কাছাকাছি হলে যাতে একজন মানুষ ভালোভাবে দাঁড়িয়ে কাজ করতে পারে এরকম ঘর হলে চলে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে গরমকালে আমরা অনেক সময় কি ছাদের নিচে অনেকে কিছু জিনিসপত্র যেমন ওই পাট কাটি বা অনেকে নারকেল গাছের পাতা রেখে একটা ফল সিলিংয়ের মতো করে দেন যাতে করে টেম্পারেচারটা কম হয়, বা ছাদের উপরে অনেকে চুন রং করে দেন, বা এখনকার দিনে লতানো যে সমস্ত সবজির গাছ আছে লাউ হতে পারে হতে পারে সেগুলোও ছাদে তুলে দিচ্ছেন, ফলে একটা অর্থ ফসলও কিছুটা সেখান থেকে ইনকাম হচ্ছে, প্লাস হচ্ছে গরুর ঘরটাও ঠিকঠাক থাকছে। এবার হচ্ছে ঘরের মেঝে একটা ইম্পর্টেন্ট জিনিস, মেঝেটা আমরা অনেক গ্রাম বাংলায় মাটির মেঝেই দেখা যায়, সেক্ষেত্রে এমনভাবে ঢাল রাখতে হয় মেঝে, যে কোনো মেঝের ক্ষেত্রে ঢালটা এমনভাবে রাখতে হবে যেন তার প্রস্রাব টোস্রাবগুলো ঠিকঠাকভাবে গড়িয়ে চলে যায়, যেন নোংরা না হয় এবং সবসময় শুকনো থাকে এরকম ব্যবস্থা, এবং সিমেন্টের মেঝে হলে যেন এবড়ো খেবড়ো না হয়ে যায়, সেক্ষেত্রে গরু বসতে বা থাকতে অসুবিধা হতে পারে, বা যখন বসবে তখন বাঁটগুলো ঘষা খেতে পারে, তো তার জন্য মেঝেটাও ঠিকঠাক রাখতে হয়। আর এখন
1: ক্ষেত্রে মানে প্লাস্টার হওয়া দরকার,
0: প্লাস্টার হলেও ভালো না হলেও চলবে, অনেকে মাটিরও করেন, তাতে বালির ভাগটা একটু বেশি রাখেন যাতে জলটা টেনে নিতে পারে বা জলটা গড়িয়ে যায়, তবে অনেকেই যাদের একটু সামর্থ্য আছে তারা সিমেন্টের করতে চান। কিন্তু এখনকার দিনে যেহেতু নতুন নতুন প্রযুক্তি বেরোচ্ছে, এখন একটা ম্যাট্রেসও বেরিয়ে গেছে, ম্যাট্রেস ফ্লোর ম্যাট্রেস যেটা আমরা বলি, ওটা বিভিন্ন মাপের নির্দিষ্ট মাপের পাওয়া যায়, তার উপরে থাকলে কিন্তু গরুটা থাকতেও পারে আরামে, রোগ জ্বালাও কম হয়, খুরের সমস্যা কম হয়, এবং স্বাচ্ছন্দ্য বোধ করে বা পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয়। তো সেই সমস্ত জিনিস আমরা করতে পারি, এবং গরু রাখারও কিছু সিস্টেম আছে, যেমন ধরুন কোনো কোনো গোয়ালে দেখা যায় গরুর এক একটা গরুর জন্য নির্দিষ্ট খোপ থাকে, যেটা ট্রেভিস বা ওই জাতীয় জিনিসপত্র আমরা বলি, সেখানে থাকে, সেক্ষেত্রেও একরকমভাবে রাখতে পারি, আবার কোনো জায়গায় পরপর বাঁধা থাকে গরু, যেখানে কোনো আলাদা করে কিছু সিস্টেম থাকে না, তো সেক্ষেত্রেও যেন একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা গরুর ক্ষেত্রে লাগে, যেন একটা ঘরে হয়তো দেখা গেলো 100টা গরু থাকার কথা, সেখানে আমি 200টা গরু রেখেছি, নিশ্চয়ই সেগুলো আরামে থাকবে না, তো সেই নির্দিষ্ট পরিমাণ জায়গা তাকে দেওয়া দরকার। রাখার সিস্টেম
1: একটা একটা গরুর জন্য মোটামুটি কেমন একটা জায়গা প্রয়োজন,
0: মোটামুটি যদি ঠিকভাবে রাখতে হয় একটা অ্যাভারেজ অ্যাডাল্ট গরুর জন্য প্রায় 60 বর্গফুটের মতো জায়গা লাগে শুধুমাত্র ঘরে দাঁড়িয়ে মানে থাকার জন্য। এবার তাকে বাইরে একটু হাঁটাচলা করার জন্য জায়গা দিতে হবে, হবে, তার ঘাস চাষের জন্য জমি, সেটা অন্য

0: হয়, কিন্তু ঘরে থাকার জন্য মোটামুটি 60 বর্গ ফুট করে একটা, 4 ফুট বাই 15 ফুট এক একটা গরু ছিল। সেটা তার নর্দমা বা যাতায়াতের রাস্তা সবকিছু ধরে, খাবার জায়গা, জলের জায়গা সবকিছু ধরে, এবং তার দাঁড়ানোর জায়গা ধরে প্রায় 60 বর্গ ফুটের মতো জায়গা লাগে। তো সেইটা মেনটেন করতে হয়। এখনকার দিনে একটা নতুন পদ্ধতি চালু হয়েছে যেটা আমাদের পশ্চিমবঙ্গে হয়তো অতটা প্রচলিত নয়, যেটাকে আমরা লুজ হাউসিং সিস্টেম বলি। মানে সেখানে গরুর গলায় কোনো দড়ি থাকে না, সারাদিন গরু খোলা থাকে, হ্যাঁ ছাড়া থাকে, একটা জায়গা ঘেরা থাকে, সেখানে হয়তো বড় বড় গাছ থাকে বা তার জলের জায়গা, খাবার জায়গা একটা ছাউনির মতো করে সেখানে রাখা থাকে, বা রাত্রে শেল্টার নেওয়ার জন্য একটা মোটামুটি ছাউনির মতো করা থাকে, বাকি পুরো সময় গরু ছাড়া থাকে। এর ফলে কি হয়, যদি দড়ি না থাকে গরুর গলায় তাহলে কিন্তু সে মানসিক শান্তি একটা অন্যরকম হয়, সেটা হয়তো
1: স্বাভাবিক।
0: হ্যাঁ, তো তার জন্য তার প্রোডাকশন বা প্রোডাক্টিভিটিটাও কিন্তু বাড়ে। সেক্ষেত্রে অন্য কিছু সমস্যা থাকতে পারে, মারপিট বা এইসব ঝামেলাগুলো হয়, সেগুলো চেক করতে পারলে মোটামুটি এই সিস্টেমটাও ভালো। তো এই জিনিসগুলো, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, তো নিয়মিত ঘর পরিষ্কার করতে হবে। গরু যখন বাইরে থাকবে সেই সময় ঘর পরিষ্কার করে তারপর শুকিয়ে নিয়ে গরুকে ঢোকানো, এমনভাবে ঘরটা তৈরি করতে হবে দিনের কোনো সময় যেন রোদটা ঢোকে, কিন্তু সারাদিন যেন মাথার উপরে সূর্যটা থাকে, হয় সকালে বা বিকালে রোদ ঢুকলো, যেমন পূর্ব পশ্চিম দিকে করলে সেই জিনিসটা হবে, সরাসরি যেন গরুর গায়ে বা মুখে রোদ না লাগে এগুলো। এবং নিয়মিত ডিসইনফেক্টেন্ট দিয়ে ঘর পরিষ্কার করা। অনেকে দেখা যায় গ্রাম বাংলায় গোবর বা মলমূত্র যেগুলো হচ্ছে সেগুলো গোয়াল ঘরের কাছাকাছি কোথাও জমা করেন, এর ফলে কি হয়, সেখানে মাছি বা পোকামাছির উপদ্রব হতে পারে। এবং এইগুলো হলে কিন্তু আমরা হয়তো অতটা বুঝতে পারি না, মাছি তাড়ানোর জন্য গরু কিন্তু অনেকটা বিরক্ত অনুভব করে, বা তার ফলে যে তার এনার্জিটা নষ্ট হয় লেজ নাড়ানো বা ঘাড়ানো যেটার জন্য, তাতে করে কিন্তু তার দুধের প্রোডাকশন বা অন্যান্য প্রোডাক্টিভিটি তার কমবে। তো সেই দিক থেকে আমাকে যাতে একটু দূরে হয়, কাছাকাছি যেন না হয়, এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখার দরকার। এবং গরমকাল হলে হাওয়া চলাচল যাতে ঠিকঠাক হয়, ভেন্টিলেশনের ব্যাপারটা, অনেকে পাখা লাগান ঘরে, গরুকে স্নান করানো দিনে, গরমকালে দিনে মিনিমাম 3 বার স্নান করানো, এবং প্রত্যেক দিন তো অন্য সময় করাতেই হয়, তো এই জিনিসগুলো একটু মেনটেন করা। এবং আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা ঘরের ব্যাপারে বলছি, সেটা খুবই রিসেন্ট, মানে অনেক এটা পরীক্ষিত ফল, যে অনেকে হয়তো শুনলে অবাক হবেন, এই যে গরুর দুধ বাড়ানোর ব্যাপারটা কিন্তু গানের বা মিউজিকের একটা প্রভাব আছে।
1: আরে বাবা,
0: এবং এখনকার দিনে যারা বড় বড় ফার্মার, আমাদের স্টেট না হলেও বাইরের অনেক স্টেটে, এখানেও কোনো জায়গায় চালু হয়েছে, তারা কিন্তু দুধ দোয়ানোর সময় বা তার আগে থেকে মিউজিক চালু করে দেন গোয়ালে, তার ফলে শান্তিপূর্ণভাবে দুধ দোয়ানো যায় এবং দুধের প্রোডাকশনও বাড়ে। এটা কিন্তু পরীক্ষিত
1: কাজ করছে মিউজিক থেরাপি।
0: তবে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি মিউজিকটা মানে খুব ওই ডিজে মার্কা বা এইসব মিউজিক হলে হবে না, একটু সুদিং মিউজিক যদি হয় সেক্ষেত্রেও কিন্তু দুধের প্রোডাকশন কিছুটা প্রভাবিত হয়।
1: যে মিউজিকটা সেটা কি গরুর বা গবাদি প্রাণীর তাদের মস্তিষ্কে কাজ করছে,
0: হয়তো করে বা এই মুহূর্তে, তার জন্য প্রমাণিত কিছু পরীক্ষিত পেপার বা পাবলিকেশনও আছে, এবং তাতে দেখানো হয়েছে যে মিউজিক থেরাপি করলে দুধের মানে মানসিক শান্তি ঠিক থাকে, এবং শান্তিপূর্ণভাবে দুধ মানে ছটফট করা বা এই ব্যাপারগুলো থাকে না, এবং তাতে দুধের প্রোডাকশনটাও।
1: এবং সেটা বোধ হয় তাহলে যদি আমরা সেরকম কোনো টার্গেট থাকে, বোধ হয় প্রথম থেকে এই অভ্যাসটা করা দরকার।
0: হ্যাঁ, সেরকম করলে তাহলে যে ফার্মে, কারণ একটা হ্যাবিটেরও ব্যাপার থাকে, হয়তো দেখা গেল মিউজিক চালু হলেই তখন তার ওই লেটিং ডাউন অফ মিল্ক, মানে দুধ দেওয়ার যে তার প্রবণতা, সেটাও আস্তে আস্তে সে বুঝতে পারে যে এবার দুধ দেওয়ার ব্যাপারটা আসছে। এগুলো
1: ঘরের কথাটা খুব সুন্দর বিস্তারিতভাবে বললেন, এবার তো একটা খাবারটা তার ভাইটাল জিনিস।
0: হ্যাঁ, খাবার, খাবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এইখানেই আমাদের গোপালক বা যে কোনো প্রাণীপালকদের একটা অনীহা থেকে যায়। কারণ আমরা যদি হিসেব করে দেখি, সারাদিনে যে কোনো প্রাণীপালনের ক্ষেত্রে যদি 100 টাকা খরচ হয়, সেখানে প্রায় 70-80 টাকার কাছাকাছি খরচ হয় খাবারের পেছনে। স্বভাবতই চাষি ভাইয়েরা চেষ্টা করেন কি, যে যদি লাভ বেশি করতে আমি খাবারটা কম দিই, বা চেষ্টা করি কম খাবার দিয়ে কী করে করা যায়। কিন্তু সেটাই মোটেও ঠিক পদ্ধতি নয়, কারণ আমাদের গ্রাম বাংলায় একটা প্রচলিত কথাই আছে যে গরুর মুখে দুধ। কারণ গরুকে আমি যেরকম খাওয়াবো সেরকম দুধ পাবো তার ক্ষমতা অনুযায়ী। তবে সেই জন্য আমাকে খাবারটা ঠিকঠাক দিতে হবে, কারণ এগুলো সবই এক একটা মেশিন, মেশিনের প্রাণ থাকে না, এগুলো জৈব মেশিন। এরা কি করে, ঘাস পাতা খেয়ে দুধ তৈরি করে, সেরকম ছাগলের ক্ষেত্রে ঘাস পাতা খেয়ে মাংস তৈরি করে, সবই মেশিন। এগুলো করতে গেলে জ্বালানি দিতেই হবে, জ্বালানিটাই হচ্ছে খাবার। তো খাবারটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং সেইভাবেই খাবারটা আমাদেরকে দিতে হবে। এবং পশ্চিমবঙ্গে যেটা সব থেকে আমাদের একটু চিন্তার বিষয়, যেটা হচ্ছে আমাদের এখানে কমিউনিটি গ্রেজিং বা চড়ার জায়গা খুব কম, গরুর ক্ষেত্রে চড়ার একটা জায়গা দিতে হয়, এবং বিদেশে বা বাইরে সেটা খুবই প্রচলিত।
1: ওখানে তো বিশাল বড় বড় মাঠ,
0: আমাদের এখানে যেহেতু ফসল বা চাষবাস বেশি হয়, সেক্ষেত্রে একটা রেস্ট্রিকশন থাকে, চড়ানোটা অতটা যায় না। তাই জন্য সবুজ ঘাস যখন আল থেকে বা এখান থেকে কেটে নিয়ে এসে ওনারা খাওয়ান। একটা গরুকে সারাদিনে আমরা কিরকম খাবার দিই, গ্রাম বাংলায় আমাদের খাবার দেওয়া হয় মেনলি খড় বা বিচালি, তার সাথে সাথে ভাতের ফ্যান বা ওই খোল বা ভুসি একটু করে দিই, কিন্তু এটা তো মেন খাবার না। একটা প্রাপ্তবয়স্ক গরু যদি 300 কেজি ওজন হয় আমি ধরে নিচ্ছি, তার সারাদিনের খাবার হয় খড় বা বিচালি তাকে দিতে হবে 4-5 কেজির মতো, 15-20 কেজির কাছাকাছি সবুজ ঘাস, এবং বেঁচে থাকার জন্য তাকে প্রায় 2.5-3 কেজির মতো দানা খাবার দিতে হয়, এর সাথে সাথে জল দিতে হয়। এবার এই যে সবুজ ঘাসের কথা বললাম, অনেকেই মনে করেন যে আমি তো আল থেকে ঘাস কেটে নিয়ে এসে রোজ গরুকে খাওয়াচ্ছি, এই ঘাসগুলো কিন্তু সবুজ রঙের দেখতে খুব একটা খাদ্যগুণ থাকে না, কিছু বিশেষ বিশেষ ঘাস আছে যেগুলো আমাদেরকে চাষ করতে হয়, জমিতে চাষ করে সেটা কোনো

0: ঘাস আছে একবার বসালে বারবার কেটে বছরের পর বছর খাওয়াতে পারি, যেগুলোকে আমরা বহুবর্ষজীবী বলি। আর কিছু কিছু আছে বছরের বিভিন্ন সময় হয়, কোনোটা শীতকালে, কোনোটা গ্রীষ্মকালে, কোনোটা বর্ষায়। তো সব ধরনের ঘাস আমাকে কিন্তু চাষ করতে হবে। কী ধরনের ঘাস? এগুলো আমরা নাম অনেকেই শুনেছি, নেপিয়ার ঘাস আছে, নেপিয়ারের বিভিন্ন ভ্যারাইটি আছে, প্যারা ঘাস আছে, শুভাবুল আছে, ভুট্টা, জোয়ার, বাজরা, বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় যেগুলো আছে সিম্ব গোত্র, যেমন বরবটি, রাইস বিন, বার্সিম, লুসান, এই সমস্ত ঘাস বিভিন্ন সময়ে চাষ করতে হয় এবং সেগুলো কিন্তু গরুকে খাওয়াতে হয়। সবুজ ঘাস যদি আমি খাওয়াই তাহলে কিন্তু তার শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকবে, তার হজম ভালো হবে এবং দুধ উৎপাদন সমহারে সেটা বজায় থাকে। প্লাস হচ্ছে যেহেতু ঘাস খাওয়ালে খরচ কম হয় খাবারের প্রতি, সেক্ষেত্রে লাভটাও বেশি হয়। সুতরাং ঘাস একটা রাখতেই হবে, তার সাথে সাথে হচ্ছে দানা খাবার এবং হচ্ছে খড় বা বিচালি। খড় বা বিচালি অ্যাকচুয়ালি আমরা পেট ভরানোর জন্য খাওয়াই এবং আমাদের পশ্চিমবঙ্গে যেহেতু ধান প্রধান ফসল তাই খড়টা প্রচুর হয় বলে আমরা খাওয়াই, কিন্তু খড়ে খাদ্যগুণ সেরকম কিছু থাকে না, পুরোটাই পেট ভরানোর জন্য খাওয়ানো হয়। তো সেক্ষেত্রে সবুজ ঘাস তার উপর অবশ্যই জোর দিতে হবে এবং সবুজ ঘাস অবশ্যই চাষ করতে হবে। মোটামুটি দেখা গেছে পাঁচটা গরু যদি কারোর বাড়িতে থাকে তাহলে এক বিঘে করে জমি করে
1: যদি করতে চাও পশু চাষ, তার আগে করো ঘাস চাষ।
0: ঘাস চাষ এটা অবশ্যই মানতে হবে এবং তার সাথে সাথে হচ্ছে দানা খাবার। দানা খাবার আমি বললাম কেবলমাত্র যদি বেঁচে থাকার জন্য তার 2 থেকে 2.5 কেজি লাগছে, এবার প্রতি লিটার দুধ উৎপাদনের জন্য আবার আরো 500 গ্রাম করে দানা খাবার এক্সট্রা লাগে। মানে একটা গরু 10 লিটার দুধ দিলে তাকে সারাদিনে প্রায় 6 কেজি 7 কেজির কাছাকাছি দানা খাবার দিতে হবে। এইগুলো যদি আমি মেনটেন করি এবং তারপর যেটা দরকার এই খাবারগুলো দেওয়ার পর মেন হচ্ছে জল, পানীয় জল। মানে পানীয় জলটাকে আমরা অনেকেই গুরুত্ব দিই না। একটা গরু যদি দেশি গরু হয় সারাদিনে প্রায় 40 থেকে 60 লিটার জল খায় পানীয় জল, এবং ক্রসব্রিড হলে বা আরও বেশি দুধ দেয় এরকম গরু হলে প্রায় 80 থেকে 100 বা 120 লিটার পর্যন্ত জল খায়। এবং এই যে দুধ উৎপাদন এর পেছনেও কিন্তু জলের অনেকটা অবদান আছে, কারণ 1 লিটার দুধ তৈরি করতে প্রায় 2.5 থেকে 3 লিটারের মতো জল লাগে। তাহলে পর্যাপ্ত পরিমাণ জলটা যদি আমি না পাই তাহলে কিন্তু দুধের পরিমাণ কম হয়। আমরা পরীক্ষা করে দেখেছি কেবলমাত্র জল খাওয়ার পরিমাণ বাড়িয়েও কিন্তু দুধ পরিমাণ বাড়ানো গেছে, কারণ কি দুধ উৎপাদনের জন্য জলটা দরকার সেটা যে পাচ্ছিল না, তারপরে জল দেওয়ার পর সেটা পাচ্ছে বলে তার দুধের পরিমাণ বেড়েছে। তো এই জিনিসগুলো
1: এবং তো লাগে। আর সেই সাথে এবারে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, তাই এবার একটু যেটা জানতে চাইছি যে এগুলো তো হলো খাবার বাসস্থান তো হলো, কিন্তু আরেকটা যেটা হচ্ছে যে রোগ, বিভিন্ন রকম সমস্যা, শারীরিক সমস্যা, সেক্ষেত্রে কীরকম স্বাস্থ্য?
0: যে কোনো প্রকার রোগ যাই হোক তার কিন্তু প্রধান লক্ষণই হয় খাবার বন্ধ করে দেয়, প্রোডাকশন কম হয়, এরকম ব্যাপার। তো এক্ষেত্রে আমাকে প্রথম থেকেই রুটিন যেটা করতে হয় সেটা ডিওয়ার্মিং বা কৃমিনাশক ওষুধ নির্দিষ্ট সময়ে সেগুলো খাওয়াতে হয়, এবং তার সাথে সাথে তাহলে কী হবে যদি পেটে পোকা না, মানে কৃমিটিমি না থাকে, তাহলে যে খাবারটা আমি দেবো সেটা কাজে লাগিয়ে দুধ উৎপাদনটা ঠিক থাকবে। আর একটা জিনিস হচ্ছে ভ্যাকসিনেশন বা টিকাকরণ। কিছু কিছু রোগ আছে সেগুলো কিন্তু হয়ে গেলে কিছু করার থাকে না, আমাকে নির্দিষ্ট সময় অনুযায়ী সেই ভ্যাকসিনগুলো দিতে হয়। সেগুলো যদি দেওয়া হয় তাহলে কিন্তু এই রোগ প্রতিরোধগুলো আটকানো যায়। এছাড়াও কিছু রোগ আছে যেগুলো হচ্ছে ডাইরেক্টলি মিল্ক প্রোডাকশন, মানে দুধ উৎপাদন বা দুধ পাওয়ার ক্ষেত্রে যুক্ত, যেমন ম্যাস্টাইটিস বা ঠুনকো বলে একটা রোগ হয় বা পালান প্রদাহ। এটা কিন্তু কী হয়, দুধ উৎপাদন হয়তো হচ্ছে কিন্তু তার ফলে দুধটা আমরা বাঁটতে ঠিক পাচ্ছি না, বাঁটটা কানা হয়ে যায়, পালান ফুলে যায়, শক্ত হয়ে যায়, হাত দিতে পারা যায় না, ব্যথা অনুভব করে, তার ফলে দুধের প্রোডাকশনটা অনেকটা কমে যায়। তো এইগুলো বিভিন্ন কারণে হয়, কিন্তু ম্যানেজমেন্টাল বা পরিচর্যাগত কিছু দিক আছে, সেগুলো যদি ঠিকঠাকভাবে মেনটেন করা যায়, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যে দুধ দোয়াচ্ছেন তার হাত টাত পরিষ্কার রাখা, বা গরুকে দুধ দোয়ানোর পরে অন্তত 20-25 মিনিট যেন দাঁড়িয়ে থাকে সেইগুলো দেখা, গোয়াল ঘর পরিষ্কার রাখা যাতে বাঁটের মাধ্যমে জীবাণু না ঢোকে, এইগুলো একটু লক্ষ্য রাখলে তাহলে কিন্তু এটা হয়। আর একটা এসো বল বা খোড়াই বলে যে রোগটা হয় সেক্ষেত্রেও কিন্তু দুধ প্রোডাকশন অনেকটা হ্যাম্পার হয়। এর জন্য টিকা পাওয়া যায়, সেই টিকাকরণগুলো ঠিকঠাক করলে স্থানীয় যে পশু চিকিৎসালয় আছে বা পশু চিকিৎসক যিনি আছে ওনার সাথে পরামর্শ নিয়ে যদি টিকাগুলো করা যায় তাহলে এগুলো কিন্তু আটকানো যায়।
1: বেশ, মোটামুটি আমরা বিস্তারিত অনেক কথা শুনলাম কীভাবে দুধ উৎপাদন বাড়তে হবে এবং তার প্রতিবন্ধকতা কী কী থাকে। আরেকটা যেটা জিনিস, যে সমস্ত এত কিছু করবেন তার প্রত্যেকের একটা তো টার্গেট থাকে যে মার্কেটিংটা করা, দুধ উৎপাদন করে তিনি তো একটা বাজার,
0: একদম জ্বলন্ত সমস্যা আমাদের এখানে। এবং এই কারণেই অনেকে গরু পালন থেকে, গোপালন থেকে পিছিয়ে যাচ্ছেন বা মুখ ফিরিয়ে নিচ্ছেন, তার কারণ হচ্ছে দুধের দাম। আমরা যে দুধ উৎপাদন করছি সেটা কিন্তু সঠিক দামে সঠিক সময়ে বিক্রি করার জায়গাটা থাকছে না। যেখানে আমাদের এখানে 1 লিটার মিনারেল ওয়াটার বা জলের বোতলের দাম থাকে 20 টাকা, সেখানে হয়তো দেখা গেল দুধ সরকারি জায়গায় বিক্রি করতে গেলে আমরা 30-35 টাকার কাছাকাছি দাম পাচ্ছি। অথচ এটা কিন্তু আমরা যখন নিজেরা কিনতে যাই তখন কিন্তু দামটা অনেকটাই বেশি হয়। তো সেক্ষেত্রে সরকারিভাবে এমন কোনো প্রচেষ্টা, সেটা সমবায় আকারে বা অন্যান্য কোনো পদ্ধতির মাধ্যমে এমন পলিসি কিছু ঠিক করা উচিত যাতে দুধের দামটা ঠিকঠাকভাবে পাওয়া যায়, তাহলে কিন্তু চাষিরা দুধ উৎপাদন বা গরু পালনের দিকে আগ্রহী হবে। এছাড়া প্রশিক্ষণের মাধ্যমে যে দুধ তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, যাতে দুধ থেকে প্রোডাক্ট যেগুলো তৈরি করা যায়, ঘি, পনির, খোয়া বা ছানা যেগুলো, এগুলো তৈরি করা করার প্রশিক্ষণ এবং সেগুলো যাতে ঠিকঠাকভাবে মার্কেটিং করা যায় তার দিকেও যদি জোর দেওয়া যায় তাহলে কিন্তু আশা করছি এই গরু পালনের দিকে অনেকেই উৎসাহী হবেন এবং দুধের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে আমরা অনেকটা এগিয়ে যাব। এবং এর জন্য বীমাকরণটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুব সংক্ষেপে বলিনি, যেহেতু একটা গরু আমরা তৈরি করছি তার একটা দাম থাকে, যে কোনো কারণে গরুটা মারা গেলে তার একটা ক্ষতি হতে পারে, তার জন্য কিন্তু প্রাণী

0: মানুষের যেমন হয় গরু ছাগলের ক্ষেত্রে কিন্তু বিমাকরণ করা যায়। তো সেক্ষেত্রে নিকটবর্তী যে বিএলডিও স্যার আছেন, ব্লক লাইফ স্টক ডেভেলপমেন্ট অফিসার, ওনার সাথে যোগাযোগ করলে উনি কিন্তু ডিটেলসে বলতে পারবেন এবং সেই বিমাকরণ বা বিমার সুযোগটা অবশ্যই প্রাণী পালকরা নেবেন, তাহলে আপনি হঠাৎ যে ক্ষতিটা হয় সেটা থেকে কিছুটা অন্তত সুরাহা পাবেন।
1: বেশ, আচ্ছা ডক্টর পাল, মোটামুটি আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। যে সমস্ত গোপালক বন্ধুরা চাষ করছেন বা করতে চাইছেন, তাদের উদ্দেশ্যে যদি সংক্ষেপে কিছু পরামর্শ আপনার থেকে থাকে, সাধারণ পরিচর্যাগত দিক হোক বা এইরকম পলিসি কিছু, গভর্নমেন্ট কিছু স্কিম যদি থেকে থাকে, সে ব্যাপারে যদি একটু পরামর্শ দেন।
0: হ্যাঁ, গভর্নমেন্টের গরু পালনের জন্য গভর্নমেন্টের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে যেটা কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দুজনেই আছেন। যেমন আমরা ন্যাশনাল লাইফ স্টক মিশনের নাম শুনেছি, রাষ্ট্রীয় গোকুল মিশনের কথা শুনেছি, এছাড়া নাবার্ড বলে যে সমস্ত ব্যাংক আছেন সেখান থেকেও লোন, সাবসিডাইজ লোন পাওয়া যায়। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন স্কিম আছে যেখানে কিন্তু আমরা এরকম লোন পেয়ে প্রাণী পালন বা গোপালন করতে পারি। এবং কিষাণ ক্রেডিট কার্ড, যেটা আগে কেবলমাত্র চাষবাস করলে তাদেরকেই লোন দেওয়া হতো, এখন কিন্তু প্রাণী পালন বা মৎস্য চাষের ক্ষেত্রেও বেশ কয়েক বছর ধরে সেক্ষেত্রে গোপালনের ক্ষেত্রেও কিন্তু লোন দেওয়া হয়, সেগুলো ওনারা অ্যাভেল করতে পারেন এবং সেক্ষেত্রে প্রাণী পালনে উৎসাহী হতে পারেন। এছাড়া এই বিষয়ে আরও কিছু বলার ইম্পর্টেন্ট জিনিস ছিল, যেটা হচ্ছে আমরা তো দুধ উৎপাদনের কথা বললাম, এক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে বাচ্চা হওয়ার জন্য আমাকে গরু গরম হলে যে লক্ষণ প্রকাশ পায় তারপরে আমরা এআই আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বা কৃত্রিম প্রজনন অথবা সার দেখানো যা করার করে সেখান থেকে আমরা বাচ্চা পাই। এই হিট ডিটেকশন বা গরম হয়েছে কিনা গরু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মানে দেখা, কারণ একটা হিট যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু আবার 21 দিন পরে গরুটা আবার গরম হয়, প্রায় এক মাসের মতো আমরা কিন্তু পিছিয়ে যাই, সেক্ষেত্রে আমার দুধ উৎপাদনটাও এক মাস পিছিয়ে যায় এবং সেই এক মাস গরুটাকে কিন্তু আমাকে শুধু শুধু খাওয়াতে হয়, খাওয়ানোর একটা খরচ আছে। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সঠিকভাবে গরম হয়েছে কিনা গরুটা সেটা জানা এবং সেই অনুযায়ী মোটামুটি গরম হওয়ার লক্ষণ প্রকাশে 10 থেকে 12 ঘন্টার মধ্যে আমরা কৃত্রিম প্রজনন করাতে বলি বা সার দেখাতে বলি। তো সেইটা যেন ঠিকঠাক মেনটেন হয় যাতে তার জন্য লস না হয়, সেটা কিন্তু প্রাণী পালকদের বা গোপালক যারা আছেন তাদের একটু লক্ষ্য রাখতে হয়। আর দুধ দোয়ানোর যে সময় বা পদ্ধতি, কারণ বিভিন্ন পদ্ধতিতে দুধ দোয়ানো হয়, সাধারণত গোয়ালাতেই দুধ দোয়ান, তো সেটাও কিন্তু নির্দিষ্ট সময় হওয়া উচিত দিনের এবং পদ্ধতিটাও যেন একই থাকে, বা যদি কেউ পারেন তাহলে এখনকার দিনে মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো হয়, সেক্ষেত্রে কিন্তু মেশিনের মাধ্যমে দুধ দোয়ানো আপনারা
1: সেক্ষেত্রে কোনো সমস্যা
0: সেরকম কিছু নেই। সেটার ক্ষেত্রে একটু ট্রেনিং নিতে হয়, সেটা আপনি নিকটবর্তী যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে বা প্রাণী হসপিটাল আছে বা যেখানে আমাদের পশ্চিমবঙ্গ প্রাণী এবং মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় যেখানে আছে বেলগাছিয়ায় কলকাতায়, সেখানেও আপনারা গিয়ে যোগাযোগ করলে বিভিন্ন বিষয়ের উপর ট্রেনিং হয়, সেগুলো আপনারা জানতে পারবেন।
1: বেশ বেশ, বিস্তারিতভাবে আজকের জানালেন গবাদি প্রাণীর দুধ উৎপাদন বাড়াতে হলে কি করণীয়, সে ব্যাপারে ডক্টর কৌশিক পাল, উত্তর 24 পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্র অশোকনগরের প্রাণী পালন বিশেষজ্ঞ। আজকের আমাদের ঘড়ির কাঁটা বলছে এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ এবং খুবই সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব, বাণিজ্যিকভাবে নার্সারি করতে হলে। এই বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি মোহাম্মদ গোলাম রহমান এবং রয়েছেন রমেন্দ্রনাথ পট্টনায়ক। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাই, নমস্কার।
2: নমস্কার। নমস্কার।
1: শুরুতেই যাই আমি গোলাম সাহেবের কাছে। গোলাম সাহেব, আপনি আসছেন উত্তর 24 পরগনা থেকে, আমাদের রমেনবাবু আসছেন দক্ষিণ 24 পরগনা, মানে আপনারা দুজন দুই প্রান্তে। গোলাম সাহেব, আপনার এই যে নার্সারির অভিজ্ঞতা, এটা কতদিনের?
2: এটা কি বলবো, জন্ম থেকে বলতে পারেন। তবে বিশেষ করে মানে এমন একজন লোকের সঙ্গে আমরা যোগাযোগ হয়ে গেল, সেখান থেকে পুরোপুরি এর উপরে এসে গেছে, একদম অন্য চাষগুলো ছেড়ে দিয়ে কেবলমাত্র নার্সারি উপরেই চলে এলাম। সেটা হচ্ছে পিএস যাদব।
1: আচ্ছা,
2: পিএস যাদব সাহেব, ওনার হাত দিয়ে আমরা প্রথম গ্রাফটিংটা শিখেছিলাম। গ্রাফটিং মানে গাছের থেকে ডাল কেটে জমিতে চারা লাগিয়ে সেখানে জোড়া দেওয়া, তো এটা ওনার কাছেই শিখেছিলাম।
1: এবং সেই থেকে এর প্রতি
2: এর ওপরে শুধু তাই না, এর ওপরে একটা ব্যাপার যে আমার অন্য চাষে, যেমন ধান চাষ, পাট চাষ, বড় চাষ, যেটাই আমরা বলি না কেন, সবজি চাষ, তার একটা ক্ষতির দিক আছে,
1: প্রাকৃতিক
2: দুর্যোগের একটা ব্যাপার আছে, কিন্তু নার্সারিতে এই ক্ষতিটা খুব কম।
1: রমেনবাবুর কাছে একটু জানি তাহলে, আপনার অভিজ্ঞতা কতদিনের?
3: আমার 25 বছরের অভিজ্ঞতা।
1: 25 বছর ধরে। আচ্ছা, আপনার নার্সারিতে মূলত কি ধরনের গাছ রাখেন?
3: রোড সাইড প্লান্টেশন আছে এবং ফলের গাছ ও ডেকোরেশনের গাছ।
1: ডেকোরেশন, যেগুলো অর্নামেন্টাল? ও, সেই রকম কিছু রেখেছেন। বাহ। আর গোলাম সাহেব, আপনার নার্সারি?
2: আমার একদম পুরোপুরি ফল, যত রকম ফল মানে দরকার ওটা আমরা দিতে পারবো বা ওটা আমরা করি।
4: মানে বলতে গেলে আমাদের যে যে কথা আপনি আগে বলছিলেন যে সমস্ত প্রথাগত চাষ আমরা যেগুলো করে থাকি ধান আলু সবজি যেগুলো করি সেখানে তো একটা ক্ষতির ব্যাপার থাকে, কিন্তু এই যে ফলের গাছ যদি লাগাই আমরা সারা বছর, এখন
2: সারা বছর আপনি সারা বছরই লাগাতে পারেন, শীত গ্রীষ্ম বর্ষার কোনো ব্যাপার নেই,
4: শুধু শীতকালের কয়েকটা মাস সমস্যা
3: একটু ইয়ে থাকে জোড়ের ক্ষেত্রে বা গ্যাপটিং এর ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা থাকে।
4: আর আরেকটা যে প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা, যেহেতু আমাদের অনেক তরুণ প্রজন্ম যারা রয়েছে যারা দিশা খুঁজে পাচ্ছে না, যে পড়াশোনা শিখছি শিখে শেষ পর্যন্ত সেই মাঠে ঘাটে গিয়ে লাঙল টানতে হোক, এখন যদিও নেই এখন ট্র্যাক্টর রয়েছে বা চাষবাসে, তারা আস্তে আস্তে ওদিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনারা যে নার্সারির কথা বলছেন বা আপনাদের দীর্ঘ এতদিনের যে অভিজ্ঞতা, আপনার প্রায় 70-75 বছরের অভিজ্ঞতা, রমেনবাবুর 25-26 বছরের অভিজ্ঞতা, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় যে এই নার্সারিতে আসা উচিত?
2: অবশ্যই
3: অবশ্যই।
2: কারণ
4: কেন আসবেন তারা?
2: আসবে এই কারণে, এখানে ক্ষতি নেই, যেটা আছে খুব কম, যেমন কোনো পোকার উপদ্রব রোগের উপদ্রব নেই, একেবারে বলা যাবে না, কিন্তু তুলনামূলক কম
3: কম।
2: তাহলে একটা জায়গা এলো, ধান পাট আলু পেঁয়াজ বর্ষা এসে গেল ক্ষতি হয়ে গেল, কিন্তু এখানে সেই ক্ষতিটা নেই।
3: এটা যেহেতু উঁচু জায়গাতে চাষবাস, মানে জায়গা বেশি লাগছে না, কম পরিশ্রমের উপরে বেশি পয়সা লাভজনক, যার জন্য নার্সারিতে উপরে ঝুঁকিটা নেওয়া আরো বেকারদের আরো ভালো।
2: আরো একটা কথা যেটা বলার, ধরুন এখন যে প্রজন্ম আপনি বলছেন না মুখ ফিরিয়ে নিচ্ছে,
4: ঠিক ঠিক,
2: তো মুখ ফিরিয়ে নিচ্ছে, আমরা যদি ট্রেডিশনাল চাষে যাই তাহলে সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া খুব একটা আশ্চর্যের ব্যাপার না, কিন্তু নার্সারিতে যারা গ্র্যাজুয়েট করেছে এমন ছেলে ট্রেনিং দিয়ে তারা, একটা বড় জায়গা আছে, বড় জায়গা একটা ছেলে আছে 55 বিঘে জমি কিনে সেখানে ফার্ম বানিয়েছে।
4: যে তাহলে আপনার কথা মতো যদি আমরা নার্সারিতে আসে তাহলে খুব একটা ক্ষতির মুখ নেই
2: না,
4: এবং তারা এখান থেকে লাভজনকভাবে নিজেদের পায়ে দাঁড়াতে পারে
2: 100 বার। সারা বছর ধরে এর বাজার আছে, সারা বছর ধরে কিছু না কিছু যে পয়সা আয় করতে পারবে, তা চাকরি চাকরি করে বুড়ো হয়ে যাচ্ছে, সে চাকরি পাচ্ছে না, বলছে আমি বেকার, সে কাজ শিখু,
3: চাকরির থেকেও বেশি পয়সা হবে,
2: চাকরির থেকেও বেশি পয়সা এতে পাওয়া যাবে, যদি সে
3: ভালো জায়গায় যেতে
4: পারে। আচ্ছা রমেন বাবু, আপনি ধরুন দক্ষিণ চব্বিশ পরগনার নামখানাতেই আপনার নার্সারি রয়েছে, এবং ওই দিকে যে সমস্ত তরুণ প্রজন্ম বা আপনার যদি বাড়ির কথা বলি, এরকম কি আপনার বাড়ির কোনো সদস্য যারা আসছে আপনার কাছে শিখছে, শিখে এইদিকে উদ্যোগী হচ্ছে?
3: উদ্যোগী হয়েছে, এবং কিছু ছেলে আমার কাছ থেকে শিখে গিয়ে তারা নিজেরাই ব্যক্তিগত নার্সারি করেছে, ভালো জায়গায়ও গেছে, 8-10 জনের মতো শিখে ওরা নিজেরাই এখন ডেভেলপ।
4: আপনার কত বিঘে নার্সারি?
3: আমার 15 বিঘে।
4: 15 বিঘে, তাহলে এত বড় জায়গায় নার্সারি যখন, আপনার তো নিশ্চয়ই একার পক্ষে সম্ভব
3: না? না,
4: তাহলে
3: 15 জনের মতো ইয়ে আছে।
4: আচ্ছা, 15 জনের মতো আপনার কর্মচারীও রয়েছে, তার মানে গোলাম সাহেব একটা কর্মসংস্থানের তো,
2: কর্মসংস্থান মানে কি, যারা এরা দেখুন দুটো কাজ হচ্ছে, এরা যদি যারা তরুণ তাদের শিক্ষার দরকার নেই, গ্রাফটিং করতে শিক্ষার দরকার নেই, তো তারাও যদি এখানে মজুরি খাটতে আসে, তো ধরো আমার ফার্মে 10-12 জন লোক খাটে, তো এরা যদি মজুরি খাটতে আসে এবং সেই সময় যদি এরা গ্রাফটিংটা শিখতে পারে তাহলে আমার এখানে কাজ করার দরকার নেই। একজন যারা গ্রাফ করছে, আমাদের যারা গ্রাফ করে দেয় তারা এক একজন দিনে 1,000-1,200 টাকা ইনকাম করে।
4: আচ্ছা,
2: 2 টাকা থেকে 2.5 টাকা একটা গ্রাফটিং করলে 2.5 টাকা থেকে 3 টাকা পায়। তাহলে এবার চিন্তা করুন, তারা মানে 500-800 গ্রাফটিং করতে পারে একদিনে,
4: আচ্ছা
2: 20-এর গাছের উপরে, তো এ যদি করতে পারে তারা কেন আমার কথা জন দেবে?
4: সে নিজের,
2: সে যদি নার্সারি নাও করে, সে যদি নার্সারি নাও করে, সে যদি গ্রাফটিং এর কাজটা শেখে, তাহলে সে তো আমার ফার্মে যে এইভাবে কাজ করে নেবে,
3: করে পয়সা ইনকাম করতে পারে।
4: একদম একদম। এক্ষেত্রে মোটামুটি যারা, আরেকটা যেটা দিক, যে যে সমস্ত প্রথাগত চাষ যেগুলো, সেখানে ধরুন একটা আলু এক বস্তা তুলে সেখান থেকে কিছু একটা টাকা পাবে, বা ধান এক বস্তা তুলে সেখান থেকে কিছু টাকা পাবে। কিন্তু এই যে আপনার নার্সারিতে যে সমস্ত অর্নামেন্টাল যে গাছ রয়েছে, এখন বর্তমানে মানুষের এই সৌন্দর্যের দিকে বেশি জোর দেয় বা শৌখিনতা ব্যাপারটা মানুষের মধ্যে খুব দেখা যায়, সেদিক থেকে দাঁড়িয়ে আপনার ওই যে এলাকায় আপনি যখন নার্সারি করেছেন, এই যে বিভিন্ন রকম সৌন্দর্যের যে গাছগুলো আপনার নার্সারিতে রয়েছে, সেই গাছগুলো আপনার ওখান থেকে চাহিদাটা কীরকম আছে?
3: না, চাহিদা আমাদের ওই দিকটা আছে, মূলত আমরা এই কলকাতাতে বেশির ডেকোরেশনের কাজটা করছি, মানে ধরুন একটা স্কুলের মাঠ আছে সেটাকে সাজাতে হবে।

0: ট্রেনিং দিয়ে দিচ্ছে, এরপরে যে কীভাবে সাজাতে হবে, কীভাবে ডেকোরেশন করতে হবে, কখন জল দিতে হবে, কখন মানে সারটা প্রয়োগ করতে হবে, হ্যাঁ সবটাই তাদেরকে শিখিয়ে দিচ্ছি আমরা। শিখিয়ে দিয়ে তারাও মানে কেউ বেতন সিস্টেমে আছে, কেউ আবার ওই রোজ সিস্টেমে আছে।
1: খুব ভালো। আর গোলাম সাহেব, আরেকটা ব্যাপার আপনার সম্পর্কে শুনলাম যে আপনার নামে একটা কিছু আমের প্রজাতি রয়েছে।
2: দরবার ওটা আছে,
1: আরে
2: নাম জিআর দিয়ে, GR9, GR6, GR7 এরকম। তো সেগুলো তো এখানে দেখানো যাবে না। তবে
1: এই যে এটা এটা কিভাবে হলো?
2: এগুলো ধরুন মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা জেনেটিক্সের প্লান্ট ব্রিডিং বা জেনেটিক্সের ডিপার্টমেন্ট আছে, মঞ্জুর সাহেব বলে একজন ছিলেন, উনি আপাতত গত হয়েছেন, মঞ্জুর হোসেন, উনি আমাকে ব্যাপারে অনেকটা সাহায্য করেছিলেন। এবং সেই জায়গায় আমার দুটো জাত ওই মানে ক্রস ব্রিড করে।
1: আচ্ছা।
2: আর যেগুলো আছে সেগুলো আমরা হাজার হাজার চারা তৈরি করি, এই চারার মধ্যে কিছু চারা পাওয়া যায় তাদের, আমরা যেমন সাধারণ চারা দেখি তারা একটু অসাধারণ, সেইগুলো বেছে নিয়ে লাগিয়েছি। লাগিয়ে তার থেকে যা ফল এসেছে, এবার একটা গাছে ফল এসেছে আপনি অবাক হয়ে যাবেন, পেকে যাচ্ছে কিন্তু আদৌ সেটা নরম হচ্ছে না।
1: আরে বাবা,
2: পেকে যাচ্ছে নরম হচ্ছে না, আপনি দিনের পর দিন টেবিলে রাখতে পারেন, এটা মানে নরম হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে।
1: এবং এছাড়াও আপনার কাছে কিছু পিএইচডি ছাত্রছাত্রীরাও বোধহয়?
2: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে আছেন ডক্টর কুন্ডুর আন্ডারে একটা মেয়ে আছে, সে ওই বিদেশি আমের ওপরে কাজ করছে।
1: আচ্ছা।
2: এবছর তাকে 10টা ভ্যারাইটি দিয়েছি, ওই আম শুধু আমের ফলটা 10টা ভ্যারাইটি দিয়েছি। আগামী বছর আবার চেষ্টা করছি আর একটু বেশি দেবো, 20-25টা দিতে পারি, তো ওটা চেষ্টা করছি। ডক্টর আবু হাসান সাহেবের কাছে উনি একটা ছাত্রকে দিয়েছেন, যেটা তো বাড়ি হচ্ছে মেঘালয়, তো ভাষার একটু গন্ডগোল হচ্ছে তার সঙ্গে, ওর হচ্ছে
1: ড্রাগন
2: ফ্রুট,
1: এখন খুব ট্রেন্ডিং
2: না, এখন দামও প্রচন্ড দাম, এবছরও 150 টাকা করে বিক্রি হয়েছে আমাদের কাছে, 150 টাকার নিচে ফলের পাইকারি।
1: আচ্ছা। আচ্ছা, এই যে ড্রাগন ফ্রুটের বিভিন্ন জায়গায় বিভিন্ন কয়েকজন চাষি বন্ধুর সঙ্গে কথা বলা হয়েছে, তারা বলছেন কোথাও দামের অনেক হেরফের পাচ্ছে, কেউ খুব ভালো দাম পাচ্ছে আর কেউ কম দাম পাচ্ছে, এই ব্যাপারটা কি?
0: ওটা চাষের উপরে নির্ভর করছে, মানে বেশি ফলন এখানে
2: জাতের উপরে, জাতের উপরে
0: রেট আছে।
2: এবছর আমরা যেটা দেখেছি বাজারে, সারা বছর প্রায় সাদা জাতটা পাওয়া গেছে, কিন্তু এই সাদা জাতটা খেতে খুব ভালো না।
1: আচ্ছা,
2: খেতে খুব ভালো না, এর দাম কম আছে। আর একটা আছে লাল যেটা, বা আর একটা আছে ওই মেরুন কালার, এই দুটো কিন্তু খুব ভালো, যেমন খেতেও ভালো তেমনি এর গুণগত মান দিক থেকেও ভালো। এবং শুধু এটা না, এটা সবচেয়ে বড় কথা যে দক্ষিণ পূর্ব এশিয়ার ডাক্তাররা, এই যে যাদের ডায়াবেটিস আছে, যে ডায়াবেটিসের জন্য আমাদের বলে রুটি খেতে, কিন্তু এই ফল খাওয়ার জন্য ওরা বলে।
1: বাহ, তাহলে যদি আমাদের কোনো তরুণ বন্ধু যারা রয়েছেন, যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, তারা যদি এই যে ড্রাগন ফ্রুটের চাষটা করতে পারে, ড্রাগন ফ্রুটের ফার্ম যদি করতে পারে, তাহলে তো সে ভালো লাভবান হতে পারে।
2: ধরুন এপ্রিল টু অক্টোবর এটা ফল পাবেই, একবার একবার ফুল থেকে ফলটা পাকতে লাগে 40 দিন।
1: আচ্ছা।
2: হয়তো আবহাওয়ার জন্য কম বেশি হতে পারে, এবং এটা সবচেয়ে বড় কথা, ছাদ বাগান করা যায়। ছাদ বাগান
1: তো অনেকেই ছাদেই
2: লাগায়, যার জমি নেই সে যদি ছাদ বাগানও করে, কারণ এরা হচ্ছে মরুভূমির
1: গাছ,
2: তো এখানে এরা মানে গরমটা সহ্য করতে পারে বেশি, জল একদিন যদি নাও দেই তাহলে কোনো ক্ষতি হয় না,
0: গাছের ক্ষতি হয় না।
2: এই জন্যে এটা ছাদ বাগান করার জন্যও ভালো, বা টবে চাষ করা যে কোনো জায়গায়, ধরুন সামান্য যাচ আছে উঠোন বা বাড়ির আশপাশে লাগানো যেতে পারে টবে করে।
1: রমানবাবু, আপনার নার্সারিতে যে সাজানোর গাছগুলো যেগুলো বলছেন, তাদের মধ্যে কীরকম প্রজাতি বা কী কী রয়েছে?
0: আপনার ওই ফাইকাস, তারপর ল্যাটিনিয়াম, তারপরে সিজিনিয়াম, থুজা, এইসবগুলো আছে, আরও অনেক অনেক রকমের।

0: ভ্যারাইটিজ আছে, হ্যাঁ, সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য। ঘাসের নলও আছে, মেস্কিকো।
1: আচ্ছা আচ্ছা, আর রোড সাইডের গাছ কিছু আছে?
0: হ্যাঁ, রোড সাইডের গাছ, রোড সাইডেরটা এখন একটুকু কমিয়ে দিয়েছে, মানে এখন তো ফরেস্ট ডিপার্টমেন্ট দিচ্ছে, আমরাও দিচ্ছি, অনেকটা মানে ইয়ে হয়ে গেছে, কভার হয়ে গেছে রাস্তাঘাট যেগুলো বাকি ছিল। আর এখন তো সরকার এর দিকে জোর দিয়েছে ম্যানগ্রোভের উপরে, ম্যানগ্রোভ প্লান্টেশনের উপরে, যে
1: আপনি রোড সাইড থেকে একটু সরে এসেছেন, সরে এসে এটা করছেন, অর্নামেন্টগুলো, ডেকোরেশনের কাজ।
0: ফলেরও আছে,
1: ফলেরও রেখেছেন?
0: ফলের আম টাম আছে, যেমন ওনারও আম আছে, আমারও আছে, তবে ওনার যে ব্যাপক পরিমাণের আছে, আমার হয়তো ব্যাপক নাই।
1: হ্যাঁ, যেহেতু আপনি অন্য দিকটা জোর দিচ্ছেন, সেজন্য ফলেরটা কম রেখেছেন।
0: হয়তো ওই বা থাই কাটিমন, যেগুলো বারোমাসি, যেটা সবসময় আম পাওয়া যায়, বা ওই সূর্য ডিম, মিয়াজাকি,
1: মিয়াজাকি যেটা,
0: যেটা বাজার বাজারে বিদেশে প্রচুর।
1: মিয়াজাকিটা যেটা সবচাইতে এখন বিশ্বের সবচাইতে দামি আম, সেটা আপনি বলছেন আপনার নার্সারিতে রয়েছে। গোলাম বাবু, আপনার নার্সারি থেকে রয়েছে নাকি?
2: আমার তো অনেকগুলোই আছে, নট অনলি মিয়াজাকি, আমার অনেকগুলো আছে, যেমন কিউ যাই, ব্রোনাই কিং, তারপরে চাকাপাত, রেড আইভারি,
1: এগুলোর মধ্যে মানে উন্নত জাত কোনটি?
2: উন্নত দেখুন, প্রত্যেকটা উন্নত, কারুর সঙ্গে কারুর এ করা যাবে না। এখন আমরা বলছি মিয়াজাকির একটা দাম 1.5 লক্ষ টাকা কেজি, এটা কি সম্ভব? সম্ভব তা না। আসল ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বাঙালির মাথা তো, মাথাটা মানে এত হ্যামার করছে এই বাংলাদেশে টিভি টুইগুলো, এত হ্যামার করছে যে আমরা ওইটা দেখি পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমের যে একটা আলাদা কোনো গুণ আছে এমন ধারণা কিন্তু আমাদের নেই। আম আম
1: তাহলে তার এই যে এত দামের কারণটা কি?
2: এত দামের কারণ ওই এক,
1: আচ্ছা, মানে প্রচারে
2: প্রচারে
1: দামটা বেড়ে যাচ্ছে।
2: কেন, আসল ব্যাপারটা কি, আমরা এবছর গত বছরে আমরা এতে আমের শোতে গেলাম আপনার, ওটা হচ্ছে শিলিগুড়ি, তো ওখানে আমাকে জিজ্ঞাসা করলেন যে এর তফাতটা কি, কেন এত দাম। আমি দেখুন, এটা হচ্ছে অ্যাড, আর আমাদের এমন করে ব্র্যান্ডটাকে হ্যামার করা হয় যে আমরা মনে করছি যে এটা কি নাকি। তবে দেখুন, ল্যাংড়া যেমন আম, মিয়াজাকু তেমন আম, এর জন্য কোনো ব্যাপার নেই। তবে ওর রংটা খুব সুন্দর, মানুষকে আকর্ষণ করে বেশি, এই জন্য হয়তো দাম।
1: আপনি তো এই আপনার দীর্ঘ এত বছরের অভিজ্ঞতায় নার্সারি কাজে, আপনি বিভিন্ন দেশ বিদেশেও গেছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তব্য রেখেছেন তরুণ প্রজন্মের সামনে, সেখান থেকে কীরকম সাড়া পেয়েছেন বা কী তাদের ফিডব্যাক?
2: দেখুন, মানে এটা যদি বলতে হয়, তাহলে আমরা যখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে, ওখানে প্রায় যাই, বাংলাদেশে গেলে ওখানে, বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গাজীপুর একটা আছে, তো এখানে যাই, তো এদের সিস্টেম আলাদা, এদের সিস্টেম আলাদা, ওদের সিস্টেমের সঙ্গে আমরা খুব একটা মেশাতে পারিনি।
1: আচ্ছা,
2: মানে ওরা ব্যক্তিগতভাবে, মানে যারা প্রফেসর বা যারা ছাত্রদের নিয়ে যেভাবে করে, হয়তো আমাদের এখানে আগে ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের অনেকটা কমে গেছে।
1: সেক্ষেত্রে কোথাও কি আমাদের খামতি রয়ে গেছে? আমাদের
2: বলতে পারবো না, ওরা বলে আমাদের এখন আর এসব স্কিম নেই, আমরা এসব করতে পারিনি, এটা ওরা বলে।
1: তাহলে আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা আজকের ধরুন এই যে আমরা শুরুতে যেটা বললাম যে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষিকাজ থেকে, তারা বলছেন আপনারা যদি, আপনাদের কথাতে যদি আসি, যদি এই সমস্তভাবে নার্সারি লাইনে হোক বা আপনার যে নার্সারি বা আপনার যে দুজনেরই যে নার্সারি, সেই লাইনে যদি আসে, তারা কি সফলভাবে একজন প্রতিষ্ঠিত হতে পারবে?
2: সবার হতে পারবে, আমরা কি করে হয়েছি, আমরা কি করে হলাম,
1: তাদেরকে তাহলে কি করতে হবে তাদের?
2: তাদের হবে, ধান চাষ একটা ক্ষতি হলো, সেটা ফেরত পাচ্ছে না, আর আমরা তো 12 মাস করছি,
0: বন্যা হয়ে গেল,
2: একটার পরে একটা করে যাচ্ছি, আমাদের কোনো ওয়ে নেই, 12 মাস বিক্রি আছে ধরুন।
1: এবং এক্ষেত্রে একটা গাছে, একটা গাছেও দাম রয়েছে,
2: হ্যাঁ, একটা গাছের দাম রয়েছে। তারপরে শীতের সময় এমন কোনো লোক নেই যে একটা ফুল গাছ লাগায়,
1: ঠিক ঠিক,
2: এমন কোনো লোক নেই যে একটা ফুল গাছ লাগে না। তো ওনার যে, উনি যেটা করছেন এই যে বিউটি ফিশানের গাছ, তাহলে শীতের সময় ওনার বাড়িতে ভিড় হবে, এটা কোনো মানে আশ্চর্যের ব্যাপার না। কারণ আমার বাড়িতে, আমার বাড়িতেও আমি 20টা টব লাগাই ফুলের গাছ, আমার

0: বারো মাস
1: মোটামুটি নার্সারির বাজারটা সবসময় রয়েছে এবং থাকবেও।
0: সেক্ষেত্রে আরেকটা কথা বলবো, এখন সরকার সরকারও এর উপরে ভালো নজর দিয়েছে।
1: আচ্ছা,
0: অনেক স্কিম দিয়েছে।
1: হ্যাঁ, বিভিন্ন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের
0: অনেকগুলো, মনে হয় আপনারা আমাদের চেয়ে আরো বেশি জানেন। বিভিন্ন স্কিম দিয়েছে এবং তাতে অনেক এই লোন যা দিচ্ছে বা যে সমস্ত আমাদের সাহায্য করছে তার উপর সাবসিডি আছে, এবং এমন সাবসিডি আছে যে আমরা এখন সে
1: ব্যাপারে তো অনেক সুবিধা
0: পেয়েছি, এখন যথেষ্ট সরকারিভাবে দেখছি।
1: রমেনবাবু, আপনার কি মনে হয় যে এই যে তরুণ প্রজন্মের কথা আমরা যেহেতু আমরা বারবার জোর দিচ্ছি যে বাণিজ্যিকভাবে যদি নার্সারি করতে চায়, সেক্ষেত্রে আমাদের তরুণদের কী করণীয়, কী করবে তারা?
2: ওরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ রাখে বা তাহলে মনে হচ্ছে কোনো অসুবিধা হবে না। আমরা সেই ওদের যে শেখানোর ক্ষেত্রে হোক বা চারা গাছ সাপ্লাই দিয়ে হোক বা অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে হোক, আমরা ওদেরকে
1: মানে এই নার্সিং লাইনে আসতে গেলে যাবতীয় যে প্রশিক্ষণ শেখা দরকার,
2: আমরা ওদেরকে হাতে নাতে
1: আপনাদের কাছ থেকে তারা সাহায্য পেতে পারে। সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবেন, যদি যোগাযোগের ব্যাপারটা একটু বলেন।
2: যোগাযোগটা আমাদের ফোন নাম্বার তাহলে দিয়ে দিতে হবে, দিলে ওরা যদি যোগাযোগ করতে চায় সেটা আমরা
1: তাহলে কি আপনার ফোন নাম্বারটা বলে দেবেন?
2: হ্যাঁ, বলে দেবো।
1: তাহলে আপনি আপনার যদি নাম্বারটা একটু আমাদের
2: নাম্বারটা বলছি 7548015356।
1: আচ্ছা, আপনার নাম্বারটা তাহলে আমি একবার আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলে দিই, 7548015356। বেশ,
0: মানে চারা দেয়া না, আপনার কোনো জায়গা নেই, দু কাঠার জমিতে কোনো রকম বাড়ি করে আপনি আছেন, তাই তো? তাহলে আপনি কি করে করবেন? আপনার তো জায়গা নেই। না, জায়গার অভাব তো আপনার নেই, আপনার কিছু জায়গা ওখানে আছে। আমি এক জায়গার থেকে যদি কোনো নার্সারিতে গাছ কিনে নিই, ওখানে রেখে আমি বিক্রি করি, বিশেষ করে এখন এই ফুলের এটা আসছে,
1: সিজনটা আসছে,
0: ওখানে করুক দেখুক। আর শুধু দেখলে হবে না, আমাদের মতো লোকের কাছে যেতে হবে, যোগাযোগ করতে হবে।
1: বেশ বেশ,
0: আমাদের কাছে কাজ শিখুক।
1: আপনাদের কথা মতো যদি আমরা ধরি, তাহলে আমাদের তরুণ প্রজন্ম হোক বা যে সমস্ত আগ্রহী কৃষক বন্ধু, তারা যদি নার্সারি লাইনে যদি আসেন, তাহলে তারা নিজের পায়ে স্বাবলম্বী হতে পারবেন আর্থিকভাবে, তাই তো?
0: একশো বার।
1: আমরা আজকে আলোচনা করছিলাম বাণিজ্যিকভাবে নার্সারি করতে হলে, এই বিষয়ে বিস্তারিত এতক্ষণ জানালেন আমাদের অতিথি মোহাম্মদ গোলাম রহমান এবং রমেন্দ্রনাথ পট্টনায়ক। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকেও নমস্কার।
2: নমস্কার
1: শ্রোতা বন্ধুদের, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম, নমস্কার।
3: কৃষি কথার আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

আকাশবাণী কলকাতা সমীক্ষা, শিরোনাম তারপর হব ইতিহাস, লিখেছেন রক্তিম ভট্টাচার্য। হে সূর্য, তুমি আমাদের উত্তাপ দিও, শুনেছি তুমি এক জ্বলন্ত অগ্নিপিণ্ড, তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হব। এই অমোঘ উচ্চারণ যার, প্রয়াণকালে তার বয়স ছিল মাত্র 21 বছর। কোনো এক হতাশাক্লিষ্ট ঘরে চিরপরিচিত ছবিতে গালে হাত ভাবুক কবির চোখে যে স্ফুলিঙ্গ রচিত হতো ক্ষণে ক্ষণে, আমরা কজন তার খোঁজ রাখতে পেরেছি? চুপি চুপি যার জন্ম শতবর্ষ পেরিয়ে যায়, চরম উত্তাল সময়ের স্বপ্নের দিশারিকে আজও স্মরণ করতে হয় উদ্বেলিত সময়ের সঙ্গে মোকাবিলা করতে। তিউনিশিয়া হোক বা ইতালি, ফ্রান্স হোক বা চীন, অথবা ইন্দোনেশিয়া হয়ে নিজের দেশে মহাসংগ্রাম, বিদ্রোহ আর বিপ্লবে জনরোষে তার অংশগ্রহণে কার্পণ্য ছিল না কখনোই সুকান্ত।

0: সুকান্ত ভট্টাচার্য। 100 বছর আগে 15ই আগস্ট জন্মেছিলেন সেই চূড়ান্ত প্রাজ্ঞ কিশোর মানুষটি, যে যেখানে লড়ে যায় তাই যেন তার ব্যক্তিগত লড়াই। গ্রামগঞ্জ থেকে মহানগরের রাজপথ, ইতিহাসের প্রস্তর ভূমি থেকে মহাজাগতিক ছায়াপথ তাঁকে রোখা যায়নি। তরুণ প্রজন্মকে তাই নির্ভয়ে নির্দ্বিধায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিপ্লবী বীরদের প্রতি তিনি লিখেছেন, তোমরা রয়েছ পাশে, তোমরা রয়েছ এদেশের নিঃশ্বাসে, তোমাদের পথ যদিও কুয়াশাময়, উদ্দাম জয়যাত্রার পথে যেন ও কিছুই নয়। কিশোর বয়সেও অসম্ভব পরিণত মননে বুকে বাঁধেন ঘরে ফেরার প্রত্যয়। প্রিয় তমাশু কবিতায় লিখছেন, পরের জন্য যুদ্ধ করেছে অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। সুকান্তর কণ্ঠে বিদ্রোহ সহজাত, সংকল্পে মিশে যায় সময় আর প্রকৃতির বাস্তবতা। তিনি লেখেন, এ গ্রামের পাশে মজা নদী 12 মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে। অথবা, বুড়ো বটতলা পরস্পরকে ডাকে, সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত। তাই সৌন্দর্যের আদি অকৃত্রিম প্রাণবন্ত চিত্রকল্পেও জেগে ওঠে জীবনের আদিম সত্য। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। সুকান্ত এসেছেন যুগের যাত্রী হয়ে, নোয়ার নৌকোয় সওয়ার হয়ে আমাদের সঙ্গে নিয়ে অগ্নিগর্ভ চক্রবুহ থেকে মুক্তির গান গাইবার আহ্বানে সামিল করতে। কিন্তু না, আমরা পারিনি এখনো এক একটা জ্বলন্ত অগ্নিপিণ্ডে পরিণত হতে। আমরা পারিনি তার দেখানো পথ ধরে প্রাচ্য থেকে পাশ্চাত্যে বিদ্রোহবাণী ছড়িয়ে দিতে। কারণ তিনি নিজেই বলে গেছেন, একটিমাত্র লক্ষ্যের মুখোমুখি দাঁড়িয়ে মারামারি করেছ পরস্পর, কেবল বঞ্চিত বিহ্বল বিমূঢ় জিজ্ঞাসা ভরা চোখে প্রত্যেকে চেয়েছ প্রত্যেকের দিকে। কেন এমন হল? আমরাও এভাবেই পরমুখাপেক্ষী হয়ে চেয়ে থেকেছি। কেউ একজন আসবে, ডাক দিয়ে বলবে, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অতঃপর ফিরে আসার পথে পড়ে থাকে অস্পষ্ট কুয়াশা, ম্লান হয়ে যায় শতবর্ষের কবির অবয়ব, পড়ে থাকে আধারের অনন্ত সাম্রাজ্যে ফুটে ওঠা কয়েকটি পংক্তি। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য, নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রক্তিম ভট্টাচার্য।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে ISI সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে, আটক 250-এরও বেশি। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্ট

0: ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূমে তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসের এবং তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ জুটি ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে আইএসআই সমর্থিত জঙ্গি গোষ্ঠী শাহজাদ ভাট্টির সঙ্গে যুক্ত একটি চক্র ভেঙে দিয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত 200 বেশি ব্যক্তিকে গ্রেপ্তারের মাধ্যমে তাদের বিভিন্ন হামলার পরিকল্পনাও ভেস্তে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, নিরাপত্তা বাহিনী 14টি রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। আইএসআই সমর্থিত শাহজাদ ভাট্টি গোষ্ঠীর সঙ্গে যুক্তদের সন্ধানে পাঞ্জাব সহ 14টি রাজ্যে গত 12 আগস্ট তল্লাশি চালিয়ে 253 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে রাজ্যগুলির এসটিএফ এর সঙ্গে যৌথ অভিযানে এদের আটক করা হয়। বিভিন্ন জায়গায় গ্রেনেড, আইইডি এবং পেট্রোল বোমা হামলার সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ উঠেছে। পুলিশ প্রতিরক্ষা ব্যবস্থা, ধর্মীয় স্থানগুলিতে হামলার পরিকল্পনা এবং সেই লক্ষ্যে তারা নজরদারি চালাচ্ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। সবচেয়ে বেশি 62 জনকে আটক করা হয়েছে উত্তরপ্রদেশ থেকে, দিল্লিতে 51 জন, জম্মু কাশ্মীর থেকে আটকের সংখ্যা 2। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিম ECMS এর আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। এর মধ্যে তামিলনাড়ু থেকে 7টি এবং মহারাষ্ট্র ও হরিয়ানা থেকে 6টি করে আবেদন এসেছে। এর জন্য বিনিয়োগ করা হবে 7,877 কোটি টাকা। এর ফলে 9,500 বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নতুন দিল্লিতে এক অনুষ্ঠানে আবেদনকারীদের হাতে অনুমোদন পত্র তুলে দেন। স্পিকার ও মাইক্রোফোন, অপটিক্যাল ট্রান্সিভার, ক্যাপাসিটর ও কয়েল সহ বিভিন্ন পণ্য উৎপাদনের জন্য আবেদন জানানো হয়েছিল। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আজ নতুন জাতীয় কমিটির পদাধিকারীদের নাম ঘোষণা করেছেন। তালিকায় জায়গা পেয়েছেন পশ্চিমবঙ্গের 2 জন। বিজেপির নতুন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন মনোজ টিক্কা। বিজেপির নতুন সর্বভারতীয় সহসভাপতি হয়েছেন ডক্টর মধু ছন্দাকর। সর্বভারতীয় সহসভাপতির তালিকায় রয়েছেন বসুন্ধরা রাজে সিন্ধিয়া, তীরথ সিং রাওয়াত, রাম মাধব, বৈজয়ন্ত সিং পান্ডা সহ মোট 13 জন। কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি নেতা পীয়ূষ গোয়েলকে জাতীয় কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। 8 জন সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন মন্ত্রী স্মৃতি ইরানি। একাধিক মোর্চার নেতৃত্বের নামও ঘোষণা করেছেন শ্রী নবীন। ডক্টর হিমাঙ্গ যোশীকে যুব মোর্চার, রূপকুমার চৌধুরীকে মহিলা মোর্চার এবং বংশীলাল গুর্জারকে কৃষক মোর্চার সভাপতির পদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির নতুন দায়িত্বপ্রাপ্ত পদাধিকারীদের অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, নবনিযুক্ত এই দল সাংগঠনিক অভিজ্ঞতার ভিত্তিতে বিজেপিকে আরও শক্তিশালী করবে এবং মানুষের স্বার্থে কাজ করবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ও সামাজিক চাহিদার সঙ্গে তাল মিলিয়ে সরকার পেনশন ব্যবস্থাকে সহজতর করছে। নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে জাতীয় অনুভব পুরস্কার প্রদান করে তিনি বলেন, পরিবারের কন্যা সদস্যদের কথা মাথায় রেখে পারিবারিক পেনশনের নিয়মবিধিরও পরিবর্তন করা হয়েছে। পরিষেবা আরও উন্নত করার বিষয়ে পেনশন প্রাপক ও অবসরপ্রাপ্ত কর্মচারীদের নিজেদের পরামর্শ সরকারের সঙ্গে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
1: भारत सरकार में सेवानिवृत्त या पेंशनर्स की संख्या जो काम करने वाले कर्मचारी हैं, वर्किंग एम्प्लॉय, उससे कहीं अधिक है। रिटायरमेंट हैपनिंग एट द एज ऑफ 60 व्हेन द लाइफ स्पैन हैज गॉन ऑलमोस्ट अप टू 70। सो मोस्ट ऑफ दीज रिटायरिंग कुलीग्स आर इन द प्राइम ऑफ देयर हेल्थ, ऑल्सो प्राइम ऑफ देयर एक्सपर्टाइज, प्राइम ऑफ देयर एक्सपीरियंस, और इसलिए उनको इस तरह से छुट्टी पे न जाने दिया जाए। उनकी सेवाएं, उनका योगदान किसी न किसी तरह से राष्ट्र निर्माण के कार्य आए और किस प्रकार आ सकता है, ये उनके साथ चर्चा करने का माध्यम बने।
0: কেন্দ্রীয় সরকারের অবসরপ্রাপ্ত কর্মী, রাষ্ট্রায়ত্ত 12টি ব্যাংক এবং কেন্দ্রীয় সংস্থার মোট 15 জনকে জাতীয় অনুভব পুরস্কার দেওয়া হয়। এরা প্রত্যেকেই সরকারের বিভিন্ন কাজকর্মের মাধ্যমে জাতি গঠনের কাজে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। নির্দিষ্ট একটি প্ল্যাটফর্মে বিনিয়োগের মাধ্যমে অর্থ উপার্জনের দাবি করে সমাজ মাধ্যমে বিদেশমন্ত্রী ডক্টর এইচ জয়শঙ্করের ছড়িয়ে পড়া একটি ভিডিও মিথ্যে বলে জানিয়েছে সরকার। ওই ভিডিওতে দাবি করা হয়েছে, 22,000 টাকা বিনিয়োগ করে নাগরিকরা দৈনিক 80,000 টাকা এবং প্রতি মাসে 25 লক্ষ টাকারও বেশি আয়

0: করতে পারবেন। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির তথ্য অনুসন্ধানী শাখা জানিয়েছে, এই ভিডিও সম্পূর্ণ ভুয়ো এবং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কাতার থেকে ভারতের মধ্যে ইউপিআই ভিত্তিক অর্থ প্রেরণ ব্যবস্থার সূচনা হয়েছে। এর মাধ্যমে কাতারে ডাক পরিষেবা ব্যবহার করে সেদেশের গ্রাহকরা ভারতের যে কোনো ইউপিআই সংযুক্ত ব্যাংকের অ্যাকাউন্টে অর্থ প্রেরণ করতে পারবেন। ভারতের যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, এই পরিষেবা ব্যবহার করে কাতারে বসবাসকারী ভারতীয় জনগোষ্ঠীর মানুষ ও তাদের পরিবার সহজে এবং নিরাপদে ভারতে অর্থ প্রেরণ করার সুবিধা পাবেন। ভারতীয় ডাক ব্যবস্থার ডিজিটাল পরিকাঠামোর সঙ্গে সীমান্তের ওপার থেকে অর্থ প্রেরণের এই উদ্যোগ সংশ্লিষ্ট সকলের জন্য সুবিধাজনক হবে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে নয়। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 7 জন, এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। ফরেন্সিক দল হোটেল থেকে নমুনা সংগ্রহ করেছে। রামপুরহাট মহকুমা শাসকের নেতৃত্বে 9 সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল দায়িত্ব তারাপীঠের প্রত্যেকটি হোটেল, লজ, গেস্ট হাউস, হোমস্টে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি নির্মাণের ফায়ার অডিট করা। সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ করা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটিকে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার ভিত্তিতেই হোটেল বা লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। তার ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন শ্রী মোদী। জনগণনা প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জনগণনা কার্য নির্দেশালয়ের অধিকর্তা নিখিল বাবুল কল্যাণ জানিয়েছেন, রাজ্যে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ডিজিটাল স্বগণনা ব্যবস্থার মাধ্যমে তথ্য প্রদানের সুবিধা চালু করা হয়। এরপর গতকাল শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ, চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। যেসব পরিবারে স্বগণনার মাধ্যমে তথ্য জমা দেওয়া হয়েছে তাদের শুধুমাত্র একটি প্রমাণপত্র দিতে হবে। অন্যদিকে যারা তথ্য জমা দিতে পারেননি তাদের সেন্সাস 2027 HLO অ্যাপ ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ করা হবে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে বলে ইরান জানিয়েছে। তেহরানে সাংবাদিকদের ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, জাহাজ চলাচলের রুট নিয়ে দুপক্ষের সমঝোতা হয়েছে। পাকিস্তানে বন্যা দুর্গতদের আবাসন নির্মাণের বরাদ্দ অন্য খাতে ব্যয় করা সংক্রান্ত সেদেশের সরকারের সিদ্ধান্তে বিশ্বব্যাংক গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে। পাকিস্তানের গণমাধ্যম সূত্রে জানা গেছে, বালুচিস্তানের বন্যা দুর্গতদের জন্য বহু কোটি টাকার আবাসন তহবিল পরিকাঠামো ক্ষেত্রে ব্যবহার করা হলে সংশ্লিষ্ট প্রদেশের মানুষের দুর্দশা বৃদ্ধি পাবে বলে বিশ্বব্যাংক জানিয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় 1,19,000 পরিবারের জন্য এই অর্থ বরাদ্দ করা হয়েছে। ভারতের পি ভি সিন্ধু BWF বিশ্ব চ্যাম্পিয়নশিপে মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। নতুন দিল্লিতে আয়োজিত এই প্রতিযোগিতায় আয়ারল্যান্ডের সোফিয়া নোবেলকে 21-11 পরাজিত করেন সিন্ধু। এদিকে মহিলাদের ডাবলসে ভারতের তৃষা জলি এবং গায়ত্রী গোপীচাঁদও দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। MR অর্জুন ও হরিহরন আমসাকারুকনান পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার স্বাধীনতা দিবসের আগে ISI সমর্থিত জঙ্গি গোষ্ঠীর একটি বড় চক্র ভেঙে দিয়েছে। আটক 250রও বেশি। সরকার ইলেকট্রনিক্স কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং স্কিমের আওতায় আরও 31টি আবেদন মঞ্জুর করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। এখন জানিয়ে দিই আমাদের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর। রাত 8টায় শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা, বিষয় স্পাইনের সমস্যা ও তার চিকিৎসা। অতিথি ডাক্তার কিরণ মুখোপাধ্যায়, সাক্ষাৎকার গ্রহণে শর্মিষ্ঠা সরকার। রাত 9টায় শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ, শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়। আবৃত্তির আসর 9:30 মিনিটে, উপস্থাপনায় দেবাশিস রায়চৌধুরী। 9:45 সময়ের আয়না, বাংলা ছায়াছবির গান রাত 10:00, 10:30 শুনবেন নজরুল গীতি শিল্পী দেবিকা ঘোষ, অনির্বাণ দাশগুপ্তর কণ্ঠে শুনবেন লোকগীতি 10:45। রাত 11:00 বাঁশিতে লঘু সঙ্গীতের সুর, শিল্পী অমল আচার্য। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে রাত 11:10 শুনবেন খেয়াল এবং ঠুমরি ও দাদরা, শিল্পী অমৃতা সরখেল। শুনলেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের পরবর্তী কিছু অনুষ্ঠানের খবর।

0: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
1: আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা। নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

0: গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়।
1: আকাশবাণী কলকাতা, একটু পরে সংবাদ।
2: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
3: তিনটে কলেজেই?
4: অত ভেবো না,
3: ফিস তো দেখো। কি খবর?
5: কি হলো কি?
4: ফিস নিয়ে টেনশন।
5: রাহুলের ব্যাংক অ্যাকাউন্ট তো আছেই, তাহলে রাস্তা ক্লিয়ার। ব্যাংক থেকে দরকার মতো স্টুডেন্ট এডুকেশন লোন অনায়াসেই পাওয়া যাবে। ওতে 4 লক্ষ টাকা পর্যন্ত কোনো গচ্ছিত লাগেই না। ও কোথায়? মিষ্টি
6: আরবিআই এ কথা বলে,
7: শুরু করো সঠিকভাবে, স্মার্ট হও আর্থিকভাবে।
8: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ পুরুলিয়ার মানবাজারে 1,173 কোটি টাকা ব্যয়ে নির্মিত পানীয় জল প্রকল্পের উদ্বোধন করেছেন। তাঁত দ্রোগটার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রসারে পিএম সেতু প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। জনগণনা প্রক্রিয়ায় রাজ্যের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত, পশ্চিম মেদিনীপুরে বন্যা পরিস্থিতির অবনতি। ডুরান্ড কাপ ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট সেমিফাইনালে উঠেছে। আসছে বিস্তারিত খবরে। বীরভূমের তারাপীঠের হোটেলে ভয়াবহ

0: অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা আরও বেড়ে হয়েছে 9। এদের মধ্যে 5 জন মেঘালয় ও 3 জন আলিপুরদুয়ারের বাসিন্দা। এখনও হাসপাতালে ভর্তি 6 জন, এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 28 জনকে। দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী আজ ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ওই হোটেলের এমার্জেন্সি গেটে তালা ঝোলানো ছিল, ফলে মানুষ বেরোতে পারেনি। তারাপীঠে যে প্রায় 400 হোটেল রয়েছে সেগুলি কিভাবে পারমিট পেল সেই প্রশ্ন তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে তার এ ব্যাপারে ভিডিও কলে কথা হয়েছে বলে মন্ত্রী জানান। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ফরেন্সিক দলও হোটেল থেকে নমুনা সংগ্রহ করেছে। এর প্রেক্ষিতে জেলা শাসক তারাপীঠের প্রত্যেক হোটেলে ফায়ার অডিটের নির্দেশ দিয়েছেন। রামপুরহাটের মহকুমা শাসকের নেতৃত্বে 9 সদস্যের একটি বিশেষ অডিট কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির মূল দায়িত্ব তারাপীঠের প্রত্যেকটি হোটেল, লজ, গেস্ট হাউস, হোমস্টে এবং তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের অন্তর্ভুক্ত প্রতিটি নির্মাণের ফায়ার অডিট করা। সেখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা বা ফায়ার লাইসেন্স পুনর্নবীকরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখতে কমিটিকে 15 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তার ভিত্তিতে হোটেল বা লজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
1: আমরা চাই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একটা ফায়ার সেফটি ব্যবস্থা তৈরি করতে, যার ফলে এই ধরনের দুঃখজনক ঘটনা যাতে আর না হয়। আমরা ইমিডিয়েট বৈঠকে বসছি, এখানকার যারা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন আছে তাদেরকে ডাকা হচ্ছে, আর ফায়ার অডিট হবে এবং ব্যবস্থাও হবে, এবং এর সাথে যারা যারা জড়িত তাদের কড়া শাস্তি হবে।
0: এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অগ্নিকাণ্ডে মৃতদের তালিকা দ্রুত তৈরি করার নির্দেশ দিয়েছেন। ত্রাণ উদ্ধার কাজে যাতে কোনো রকম গাফিলতি না হয় সে বিষয়ে প্রশাসনকে সতর্ক করা হয়েছে। তিনি আজ রামপুরহাটের বিধায়ক ধ্রুব সাহাকে বারবার ফোন করে পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন। বীরভূমের পুলিশ সুপারকেও মুখ্যমন্ত্রী ফোন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেন। তাঁর ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের 50,000 টাকা করে আর্থিক সহায়তার কথা ঘোষণা করেন শ্রী মোদী। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তারাপীঠের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন। শিলিগুড়ির বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, পূর্বতন সরকারের আমলে যত্রতত্র এই ধরনের হোটেল গজিয়ে উঠেছিল, বর্তমান সরকার এর বিরুদ্ধে যথাসম্ভব ব্যবস্থা নেবে।
2: অত্যন্ত দুঃখজনক ঘটনা, বিগত সরকারের আমলে তারাপীঠে কিভাবে মাশরুমের মতো বিভিন্ন হোটেল গজিয়ে উঠেছে এবং সেই হোটেলগুলোর সুরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছুই সন্দেহের মধ্যে। স্বাভাবিকভাবে সরকার ব্যবস্থা নেবে, আপনারা অপেক্ষা করুন একটু। কিন্তু এটা ঠিক যে এত বড় স্ট্রাকচার হয়ে গেছে, সব যদি নতুন করে করতে হয় তাহলে অনেক ঝামেলা, তার মধ্যে যতটা সম্ভব করা যাবে।
0: আগেই জানানো হয়েছে আজ ভোররাতে 4 তলায় ওই হোটেলটিতে আগুন লাগলে দ্রুত তা ছড়িয়ে পড়ে। শ্রাবণ মাসের শেষ সোমবার হওয়ায় হোটেলটিতে বহু পুণ্যার্থী ছিলেন। আগুন যখন লাগে তখন বেশিরভাগই ছিলেন ঘুমন্ত অবস্থায়। শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। এদিকে আলিপুরদুয়ারের যে 3 জনের তারাপীঠে পুজো দিতে গিয়ে মৃত্যু হয়েছে তারা হলেন সুবীর সাহা, অমিত পাল ও কমল রায়। নিউ টাউন ও তপসিখাতা এলাকায় আজ তাদের মৃত্যুর খবর পৌঁছলে শোকের ছায়া নেমে আসে। পরিবারের সদস্যরা ইতিমধ্যেই তারাপীঠে রওনা দিয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, স্বাধীনতার 80 বছর পেরিয়ে গেলেও পুরুলিয়া, বাঁকুড়ার মতো এই রাজ্যের জেলাগুলিতে মানুষের জলের দাবি মেটাতে না পারা অত্যন্ত দুঃখজনক। তিনি আজ পুরুলিয়ার মানবাজারে জাইকার সহায়তায় পানীয় জল প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন। জাইকা প্রকল্পের জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতাও ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। প্রায় 1,173 কোটি টাকা খরচে এই প্রকল্পে পুরুলিয়ার 87,271 পরিবার জনপ্রতি 70 লিটার জল পাবে। বিগত সরকারকে জল জীবন মিশনের আওতায় কেন্দ্রীয় সরকার টাকা দিলেও তা নিয়ে দুর্নীতি হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন।
3: দুর্নীতি হয়েছে, সঠিকভাবে জল পৌঁছায়নি। আমি সরকারে আসার পরে ভারত সরকারের জলশক্তি মন্ত্রী সিআর প্যাটিলজির সঙ্গে আমরা প্রথমেই চুক্তি করেছি, আগামী দিনে মোট 39,000 কোটি টাকা জল জীবন মিশনে পশ্চিমবঙ্গে কার্যকর করা হবে।
0: কুর্মালী ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কুর্মী বোর্ডের উন্নয়নের জন্য 50 কোটি টাকা দেওয়া হয়েছে। পরে রঘুনাথপুরে একটি বেসরকারি সংস্থার ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। রাজ্যে অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নবান্নে যৌথ সাংবাদিক বৈঠকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার ও তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, আজ থেকে 20 আগস্টের মধ্যে প্রথম দফায় 1 কোটি

0: 45 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। এই পর্যায়ে মোট 4,350 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা প্রকল্পে রাজ্যের প্রথম রোগী হিসেবে এই প্রকল্পে নিবন্ধিত একজন নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বাঁকুড়ার কোতুলপুরের বেসরকারি মেডিকেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ওই রোগী ভর্তি হয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। উল্লেখ্য, রাজ্যে গতকালই শুরু হয়েছে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা। তাঁত টোকরার মতো বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের প্রসারে প্রধানমন্ত্রী স্কিলিং অ্যান্ড এমপ্লয়েবিলিটি ট্রান্সফরমেশন থ্রু আপগ্রেডেড ITI PM সেতু প্রকল্পের আওতায় বিশেষ উদ্যোগ নেওয়া হবে। শিল্পের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ কর্মী গড়ে তোলার ক্ষেত্রেও রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পাঞ্চলগুলিকে অগ্রাধিকার দেওয়া হবে বলে কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী জানিয়েছেন। কলকাতায় কৌশল মন্থন আঞ্চলিক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গ মাত্র 2 মাস আগে PM সেতু প্রকল্পে যুক্ত হয়েছে, কিন্তু বাংলা পিছিয়ে থাকবে না। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জনগণনা প্রক্রিয়ায় রাজ্যের যেসব পরিবার স্বগণনা পোর্টালের মাধ্যমে তথ্য জমা দিতে পারেনি, গণনাকারীরা তাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ জনগণনা কার্যালয়ের অধিকর্তা নিখিল পবন কল্যাণ জানিয়েছেন, রাজ্যে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত ডিজিটাল স্বগণনা ব্যবস্থার মাধ্যমে তথ্য প্রদানের সুবিধে চালু করা হয়। গতকাল শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ। শ্রী কল্যাণ আরও জানান, স্বগণনা পোর্টালে রাজ্যে প্রায় 53 লক্ষ পরিবার তথ্য জমা দিয়েছেন। এর মধ্যে 49 লক্ষ পরিবারের তথ্য সফলভাবে নথিভুক্ত হয়েছে, যা দেশের অন্যান্য রাজ্যের তুলনায় সবথেকে বেশি।
1: Our census phase 1 has started on August 1st, everyone of you probably know, and we started with self-enumeration, and after 15 days, on August 15th, we have completed the self-enumeration. I also want to thank the people of West Bengal responding, because the self-enumeration has been launched for the first time, digital marking made, because every time we only have one option where the enumerator goes and then takes the census. So people have their own self-enumeration where they can give their own data without any other moderation. So they have responded.
0: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ প্রাথমিকভাবে উত্তর উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে। একটি প্রতিবেদন,
2: গভীর নিম্নচাপটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ঝাড়খণ্ড ও বিহারের দিকে অগ্রসর হচ্ছে, তবে সকালের দিকে তা কলকাতার কাছে অবস্থান করায় দফায় দফায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সারাদিন বৃষ্টি হয় এবং বিপর্যস্ত হয় জনজীবন। আজ সকাল 8:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত আলিপুরে 44 মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে। বেশ কিছু জায়গায় জল জমে গেলে পুরসভা তৎপরতার সঙ্গে নিকাশির কাজ শুরু করে, তবে আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন।
3: গভীর নিম্নচাপটি আগামী 24 ঘন্টায় ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাবে। আগামীকালকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত সতর্কতা নেই। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 24 ঘন্টায় মাঝে মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, এক দু পশলা তীব্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে আজ এবং কাল। 24 ঘন্টা পরে আবহাওয়ার উন্নতি ধীরে ধীরে হবে।
2: কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: একটানা ভারী বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত। ডায়মন্ড হারবারে হুগলি নদীর বাঁধের 100 মিটারেরও বেশি অংশ নদী গর্ভে চলে গেছে। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনও নিম্নচাপের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিয়েছে। পশ্চিম মেদিনীপুরেও পরিস্থিতির অবনতি। মোহনবাগান সুপার জায়ান্ট ডুরান্ড কাপ ফুটবলের সেমিফাইনালে যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ কোয়ার্টার ফাইনালে তারা টাই ব্রেকারে 9-8 গোলে জামশেদপুর FC কে হারিয়ে দিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 8:10।

0: দুর্ঘটনা, সেই সব চিন্তা থেকেও মুক্তি পাও।
1: পিএম ফসল বীমা যোজনা সে গরিব 2,00,000 কোটি রুপিয়ে ক্লেম কে রূপ মে কিষানো কো মিলে।
2: আমার নাম পিন্টু দেবনাথ, আমার বাড়ি আমবাসা।

0: ফসল ফলে ধুলাইতে পোড়া। আমি আমার নিজের জমিগুলোও সেখানে আওতায় এনেছি এবং আমি পার্শ্ববর্তী আমার যে কৃষক ভাইয়েরা আছে আমি ওদেরকেও অনুরোধ করবো যারা ওরাও যাতে প্রান্ডারে কৃষক বিমার যোজনার মধ্যে যাতে নিয়ে আসে, আমিও উপকৃত হবো, আমার কৃষক ভাইয়েরও উপকৃত হবো।
1: খরিফ ফসল বিমার জন্য শীঘ্র পঞ্জীকরণ করান।
2: ব্যাংক শাখা, বিমা সংস্থা, জনসেবা কেন্দ্রের সাথে যোগাযোগ করুন।
1: ফসল বিমা সংক্রান্ত তথ্যের জন্য হেল্পলাইন নাম্বার 1-4447 এ কল করুন।
3: ফসল বিমা করাও, সুরক্ষা কবচ পাও।
4: তাড়াতাড়ি টিফিন প্যাক করো রাজু, মোবাইল ছাড়।
5: আরে দিদি, ব্যাংকের নম্বর দরকার, রিফান্ডই আসেনি, পেয়ে গেছি, কল করে নিচ্ছি দিদি।
4: নাম্বার যাচাই না করে প্রায়ই প্রতারক ব্যাংকের নকল ওয়েবসাইট আর ভুয়ো নাম্বার থেকে টাকার প্রতারণা করে।
5: তাহলে সঠিক নম্বর
4: ব্যাংকের অফিশিয়াল ওয়েবসাইট অথবা কার্ডে।
5: দিদি তুমি বাঁচালে।
4: কাজ থেকে নয়,
5: হ্যাঁ করছি। আরবিআই এই কথা বলে,
6: সঠিক আর্থিক আচরণ আপনাকে দেয় নিরাপত্তা।
7: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়া মুভি 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইফ ওনিন অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা।

0: স্বাগত জানাই আমাদের সকল শ্রোতা বন্ধুদের। সোমবার রাত 8টা গীতাঞ্জলি প্রচার তরঙ্গ টিউন করেছেন যারা, তারা সকলেই জানেন আজকের এই দিনের এই একটা ঘন্টা, প্রতি সোমবারের এই একটা ঘন্টা সুস্থতার লক্ষ্যে, সুস্থতার জন্যে। প্রতিদিনই ভিন্ন ভিন্ন বিষয়ে আমরা কথা বলি। সত্যি তো কত না বলা যায় সমস্যায় জর্জরিত রয়েছেন আমাদের শ্রোতা বন্ধুরা। আমরা সকলেই শারীরিক সমস্যার কথা, কখনো মানসিক সমস্যার কথা, চিকিৎসা বিজ্ঞানের মাধ্যমে সে সকল সমস্যার যা যা সমাধান সম্ভব তার পরামর্শ, হাল হদিস সবই আপনাদের কাছে নিয়ে আসার এই প্রয়াস আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। সেই প্রয়াসেই আজও শুরু করা যাক স্বাস্থ্য জিজ্ঞাসা। আজ যে বিষয়ে আমরা আলোচনা করব, জানব, সে বিষয়ে কিন্তু সমস্যা বহু মানুষের। পিঠে কোমরে ব্যথা শুধুমাত্র বয়স হলেই যে হয় তা নয়, এখন এমন একটা দিন আমাদের লাইফস্টাইলের নানান রকম পরিবর্তন, সবটা মিলিয়েই পিঠে কোমরে ব্যথাই বলুন অথবা মেরুদণ্ড নামক যে একখানি অতীব শক্তপোক্ত এবং অতীব জটিল এবং অতীব গুরুত্বপূর্ণ একখানি বস্তু ঈশ্বর আমাদের দান করেছেন, তার কখনো কখনো কিছু বিভ্রাট আমাদের রীতিমতো ব্যতিব্যস্ত করে তোলে। স্পাইন বা মেরুদণ্ড, তার নানান সমস্যা এবং তার সমাধান, এবং সবচেয়ে বড় কথা প্রতিকার কিভাবে সম্ভব, সেসব কথা জানব। আজ স্টুডিওতে আমরা পেয়েছি, উপস্থিত রয়েছেন নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যাপক চিকিৎসক ডাক্তার কিরণ মুখোপাধ্যায়। ডাক্তারবাবু, স্বাগত জানাই আপনাকে।
1: নমস্কার।
0: নমস্কার ডাক্তারবাবুকে যখন পেয়েছি আমি তো জিজ্ঞেস করবই, আমার মনে যা যা জিজ্ঞাসা রয়েছে, প্রশ্ন রয়েছে, আপনারাও নিশ্চয়ই আসতে পারেন। সেই একই নাম্বার আপনারা চেনেন, জানেন 2213134233, 2213134232, এই আমাদের ফোন নাম্বার, আপনারাও আসতে পারেন। যদি মেরুদণ্ড সংক্রান্ত কোনো রকম সমস্যায় জর্জরিত থাকেন আপনি অথবা আপনার পরিচিত কেউ, নির্দ্বিধায় ফোন করুন 0332213342। ডাক্তারবাবু, শুরুতেই মেরুদণ্ড এই বিষয়টি এতটা গুরুত্বপূর্ণ কেন যে তাকে নিয়ে আমাদের আলাদা করে ভাবতে হয়, সে আমাদেরকে রীতিমতো বলা যায় একেবারে শুইয়ে দিতে পারে বেগরবাই করলে, সুতরাং এতটা ইম্পর্টেন্ট কেন মেরুদণ্ড?
1: মেরুদণ্ড অনেকগুলো হাড়ের সমষ্টি, একটা সোজা কোনো প্রত্যঙ্গ হাড় নয়, এটা অনেকগুলো হাড়ের সমষ্টি, যেটা মাথার সঙ্গে কোমরের সংযোগ রক্ষা করে। মেরুদণ্ড হচ্ছে শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাড়ের সমষ্টি। তার অন্যতম কারণ হচ্ছে, প্রথমত এই আমাদের সোজা রাখতে সাহায্য করে, আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের শরীর কিন্তু চালায় স্নায়ুতন্ত্র। তো যে স্নায়ুতন্ত্র অর্থাৎ নার্ভাস সিস্টেম, সেটা ব্রেন থেকে পুরো একদম পায়ের বুড়ো আঙুল অবধি তার সংযোগ ছড়ানো আছে। তো এই যে স্নায়ুতন্ত্র, এটা ব্রেন থেকে এই মেরুদণ্ডের ভিতর দিয়ে নিচের দিকে যাচ্ছে, এবং প্রত্যেকটা দুটি মেরুদণ্ডের হাড়ের মাঝখান দিয়ে এই স্নায়ুতন্ত্র বেরিয়ে আমাদের এগুলোকে সমস্ত কন্ট্রোল করছে। এবং এই স্পাইনাল কর্ড বা যে ব্রেন থেকে যে মেরুদণ্ডের ভেতর দিয়ে যে স্নায়ুতন্ত্রটি যাচ্ছে, এটি অত্যন্ত সংবেদনশীল, এবং একে প্রোটেক্ট রাখা ভীষণ রকম প্রয়োজন। কোনো রকম চাপ এ সহ্য করতে পারে না। তো মেরুদণ্ডের অন্যতম প্রধান কাজ হচ্ছে এই স্নায়ুতন্ত্রকে রক্ষা করা, আর স্নায়ুতন্ত্র না থাকলে মানুষ কিন্তু অচল।
0: ঠিক। এবং আমরা যখন মানে পড়াশোনার ক্ষেত্রে যতটুকু আমরা জীবনবিজ্ঞান পড়েছি, আমরা যতটুকু জানি, সত্যি তাই আমাদের শরীরের নানান সংকেত নানান জায়গায় পৌঁছে যাওয়ার জন্য স্নায়ুকে লাগবে, এবং স্নায়ুকে গার্ড করে রেখেছে মেরুদণ্ড। ডাক্তারবাবু, মেরুদণ্ডের যে নানান ধরনের সমস্যা, তার মধ্যে যেহেতু দীর্ঘদিনের আপনার চিকিৎসার অভিজ্ঞতা, মেরুদণ্ডের নানান সমস্যার মধ্যে অত্যন্ত বেশি বা কমন, যাকে আমরা বলি খুব সাধারণ যে সমস্যাগুলো মানুষ ভুগতে থাকেন, একে একে একটু সেসব আলোচনায় আসে।
1: আমি শুরু করছি একদম জন্ম থেকেই, তো কিছু জন্মগত ত্রুটি থাকে মেরুদণ্ডের, তো এগুলো একটু সচেতনতারও দরকার আছে এই জন্মগত ত্রুটি নিয়ে, যেটা হচ্ছে যে মেরুদণ্ডের যে হাড়গুলির মধ্যে কোনো একটি হাড় যদি সম্পূর্ণভাবে তৈরি না হয়, যার ফলে আমরা বলি যে হেমিভার্টিব্রা, অর্থাৎ একটা মেরুদণ্ডের অর্ধেক তৈরি হয়েছে, তো সেটা কিন্তু বাচ্চা বড় হওয়ার সময় সে একটা সাংঘাতিক রকমের বিকৃতির জন্ম দিতে পারে, যাকে আমরা সোজা কথায় কুঁজো বলি, যাকে আমরা স্কোলিওসিস বা কাইফোসিস বলি আমাদের ভাষায়। তো এটা একদম জন্ম থেকেই থাকে, খুব কম বয়সেই বিশেষ করে মায়েরা এটা দেখতে পান, তো দেখার সঙ্গে সঙ্গেই চিকিৎসকের কাছে এলে এর কিন্তু ওই বিকৃতি থেকে অনেকটা রক্ষা করা যাবে। এরপরে 9-10 বছর বয়স থেকে আরেকটা ত্রুটি দেখা যায়, যেটাকে আমরা বলি স্কোলিওসিস, AIS, অ্যাডোলেসেন্ট ইডিওপ্যাথিক স্কোলিওসিস, এটাও কিন্তু সংখ্যা খুব একটা কম নয়। এবার একেও যদি ঠিক সময়ে ধরতে পারা যায় যে এটা শুরু হয়েছে, তাহলে কিন্তু অনেক সময় ব্যায়াম এবং ব্রেসের মাধ্যমে আমরা চিকিৎসা করতে পারি, না হলে এরও অপারেশন করে মেরুদণ্ড সোজা করা যায়। তো এটা গেল একটা জন্মগত ত্রুটি।
0: ডাক্তারবাবু, এই জায়গায় একটু আসবো যে জন্মগত ত্রুটি, যেহেতু আমরা এই সময়টায় তো জানি যে মা যখন গর্ভবতী অবস্থায় থাকেন সেই সময় অনেকগুলো বিভিন্ন সময় আলাদা আলাদা টেস্ট হয়, অ্যানোমালি টেস্ট, এরকম অনেকগুলি টেস্ট, যেগুলোর মধ্যে দিয়ে বোঝা যায় বাচ্চার, গর্ভস্থ সন্তানের কোনো রকম শারীরিক বা মানসিক বিকৃতি তৈরি হচ্ছে কিনা। তো এই যে কুঁজো হওয়ার যে লক্ষণ, যে সম্পূর্ণরূপে মেরুদণ্ডটা তৈরি হচ্ছে না, সেটা কি কোনো রকম টেস্ট দিয়ে বোঝা সম্ভব নয়?
1: এটা যে সময়ে বোঝা সম্ভব সেই সময় আমাদের আর বিশেষ কিছু করার থাকে না।
0: আচ্ছা,
1: তো সুতরাং ওইভাবেই বাচ্চা জন্মাবে, এবং কিন্তু জন্মানোর পরে যখন আমরা দেখব, যত তাড়াতাড়ি আমরা তাকে ডিটেক্ট করতে পারবো তত তাড়াতাড়ি যদি চিকিৎসা শুরু করি, তাহলে কিন্তু আমরা তাকে একদম সুস্থ, অনেকটাই স্বাভাবিক সুস্থ জীবন দিতে পারবো।
0: এই চিকিৎসা বলতে কি ওষুধ নাকি এই চিকিৎসা অর্থাৎ সার্জারি?
1: বেশিরভাগ ক্ষেত্রে জন্মগত যদি মেরুদণ্ডের ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে সার্জারি প্রয়োজন হতে পারে। কম বয়সে অনেক কম খুব মানে জটিল অপারেশন করতে হতে পারে, বা একটু বড় হলে একটু জটিল অপারেশন, কিন্তু সেটা এখন আমাদের এখানে কলকাতাতে সম্ভব এবং সেটা আমরাও করে থাকি অনেক এরকম অপারেশন।
0: সুতরাং নীলরতন সরকার মেডিকেল কলেজ সেখানে তো হচ্ছেই এই, মানে আমরা একেবারে খুব শক্তপোক্ত ডাক্তারি ভাষায় না বলে একেবারে সহজ বাংলা কথায় কুঁজো বলতে যাকে বোঝাই, ছোট বাচ্চার ক্ষেত্রে যদি সেটা ডিটেক্টেড হয় সেটা অপারেশন করা সম্ভব। এটা সারা বাংলার উন্নত আরও অনেকগুলি মেডিকেল কলেজ রয়েছে, আর কি কোথাও হয় নাকি বাবা মায়েদেরকে এখানেই আসতে হবে?
1: কলকাতার মধ্যেই এখনও বেশিরভাগ এটা সীমাবদ্ধ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে এটা যে বললাম যে সচেতনতার অভাব আছে আমাদের, এখনও আমাদের দেশে মানুষ অনেক সময় এটাকে কার্স মনে করে, যে এরকম যে এটা যে চিকিৎসা হয় সেই ধারণাটা অনেকের নেই। আর এর একটা উন্নত পরিকাঠামো দরকার। নীলরতন সরকার মেডিকেল কলেজের আমাদের অর্থনৈতিক ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে

0: স্পাইন অপারেশন, স্পাইনের চিকিৎসা হয়, এটা অনেকেই জানেন তো, যার জন্য বহু দূর থেকে বহু মানুষ আমাদের নীলতন সরকার মেডিকেল কলেজের অর্থিক ডিপার্টমেন্টে চিকিৎসার জন্য আসেন এবং আমরা নিয়মিতভাবে অপারেশন এখানে করে থাকি।
1: শুধু আর একটু জিজ্ঞাসা রয়েছে এক্ষেত্রে, যে যেহেতু ছোটদের কথা হচ্ছে, ছোট বাচ্চাদের কথা হচ্ছে, স্বাভাবিকভাবেই তাদের বাবা মায়েরা একটু চিন্তিত থাকেন যে এইটুকু বাচ্চার অপারেশন, তার উপর আবার মেরুদণ্ডে অপারেশন, হ্যাঁ যদি ঠিক না হয় তাহলে আর না জানি কী হয়ে যেতে পারে। এক্ষেত্রে আশঙ্কা এবং আশা দুইয়ের মধ্যে যদি আপনাকে বলি একটু মানে তুল্যমূল্য বিচার করতে, আপনি কতটা বলবেন?
0: আশঙ্কা তো অবশ্যই, মেরুদণ্ডের অপারেশন সে যে বয়সেই হোক, বিন্দুমাত্র বিচ্যুতি হলে, হয়ে গেলে কোনো কারণে একটু এদিক ওদিক হয়ে গেলে, যে একটু আগে যে বললাম যে মেরুদণ্ডের ভেতরে যে স্পাইনাল কর্ড যে অত্যন্ত সংবেদনশীল একটি অঙ্গ, তো সেখানে যদি কোনোরকম ক্ষতি হয় তাহলে কিন্তু ভালো থেকে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু সৌভাগ্য এটাই যে এখন অনেক উন্নত হয়েছে চিকিৎসা এবং আমরা আমাদের হাসপাতালেও একটা একটি জিনিস আছে যাকে আমরা বলি নিউরো মনিটর, অর্থাৎ অপারেশন চলাকালীন ওই নার্ভে কোনো কিছু টাচ করছে কিনা বা কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা বাইরে থেকে বোঝা যায়।
1: তো
0: অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে আমরা সেটা আমাদের অপারেশনের সময় পাই এবং যার ফলে আমরা অনেক সাহসের সঙ্গে এবং অনেক কম কমপ্লিকেশনে আমরা এই অপারেশনগুলো এখন করতে পারি।
1: বাহ, এই কথাটা আরও একবার কিন্তু শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দেব যে কুঁজো নামক যে সমস্যাটি, আমরা ভাবি এটা জন্মগত ত্রুটি, আহা না জানি পূর্বজন্মের কত পাপ ছিল যে জন্য আমার ছেলেরা যেরকম হলো, এরকমটা ভাবার কিন্তু কোনো তেমন জায়গা নেই, কারণ চিকিৎসা বিজ্ঞান এখন এতটাই উন্নত এবং এই পশ্চিমবঙ্গেই, এই কলকাতার বুকেই কিন্তু এই চিকিৎসা হচ্ছে, এই সার্জারি হচ্ছে, অপারেশন হচ্ছে। আপনারা যদি বুঝতে পারেন আপনার বাড়ির সন্তানের কোনো রকমভাবে পিঠের স্বাভাবিক জায়গা থেকে একটু বিকৃতি, আপনারা কিন্তু এই অপারেশন করতেই পারেন। ডাক্তারবাবু একটু বলে দেবেন যে কি দেখে বুঝবে মা বাবা বা বাড়ির বড়রা যে এর মধ্যে এই বিকৃতি আছে?
0: না, এটা বোঝা খুব কঠিন কিছু নয়, কারণ
1: মানে ছোট থেকেই কি অতটা কুঁজ হয় নাকি?
0: ছোট থেকেই না, ছোট থেকেই যেটা বোঝা যায়, যেমন আমি যেমন খুব সাধারণভাবে বোঝাই, যদি যে আমরা যদি পিছন থেকে মেরুদণ্ডকে দেখি, মেরুদণ্ড না পিঠটাকে দেখি, পিঠটা তো একদম মাঝ বরাবর একটি গর্তের মতো থাকে এবং সেটা একদম সরল রেখায় থাকবে, তো যদি তার কোনো বিচ্যুতি থাকে, যদি ওইটা সরল রেখায় না থাকে তাহলে সেটা কিন্তু বোঝা খুবই সহজ ব্যাপার, কোনো কঠিন ব্যাপার নয়। এছাড়া ওই ওই যে মাঝখানে যে মিড লাইনটা আছে তার দুদিকে যে জায়গাটা রয়েছে সেটাও একটা সমতা থাকবে, তো যদি কোনো একটা দিক মনে হয় যে উঁচু আছে বা নিচু আছে বা সামনে ঝুঁকলে পিঠের একটা দিক অনেক উঁচু হয়ে যাচ্ছে বা দাঁড়িয়ে থাকলে একটা দিকের কাঁধ উপরে থাকছে একটা দিকের কাঁধ নিচে থাকছে, এগুলো কিন্তু একটু একটু ভালো করে অবজার্ভ করলে বোঝা যায়। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে বিভিন্ন দেশে, উন্নত দেশে আছে যে স্কুলেই একটা স্কোলিওসিস স্ক্রিনিং প্রোগ্রাম হয়, তো বাচ্চাদের 5-7 বা একটু এরকম সময় বাচ্চাদের যখন এগুলোর বেশি দেখা যায়, যে অ্যাডোলেসেন্ট বেস স্কোলিওসিস যেটা বলছি, যেটা সাধারণত 9-10 বয়স থেকে দেখা দিয়ে শুরু করে, তো এই সময় আমরা যদি প্রথমে একটা স্কুলে একটি স্কোলিওসিস স্ক্রিনিং প্রোগ্রাম করতে পারি, যেটা খুবই সহজ ব্যাপার, মানে এমনকি আমাদের মানে মাস্টারমশাইদের এখন প্রচুর কাজ করতে হয় শিক্ষক শিক্ষিকাদের, তার সঙ্গে এটা একটা ছোট্ট যে বাচ্চাদের একবার দেখে নেওয়া, তো এটা যদি করা যায় তো এতে কিন্তু আমরা অনেক আগে ডিটেক্ট করতে পারবো এবং তার ফলে কিন্তু ব্রেস দিয়ে ব্যায়াম করে হয়তো অনেক অপারেশন আমরা অ্যাভয়েড করতে পারবো।
1: বাহ, আমরা একটি বিষয় নিয়ে কথা হলো জন্মগত ত্রুটি নিয়ে, এর পরবর্তী যে আরও নানান ধাপ রয়েছে মেরুদণ্ডের সমস্যার সেসব বিষয়গুলিতে আসবো, তার আগে টেলিফোনে আসি। শ্রোতা বন্ধুরা যারা একটু পরেই রেডিও সেট অন করেছেন তাদের জন্য আরও একবার জানিয়ে দিই, আপনারা শুনছেন স্বাস্থ্য জিজ্ঞাসা আর আজকের আলোচ্য বিষয় মেরুদণ্ডের নানান সমস্যা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার কিরণ মুখোপাধ্যায়, তার সঙ্গে কথা বলছি আমি শর্মিষ্ঠা সরকার। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার। হ্যালো, 2213134 2213134 মেরুদণ্ডের কোনো রকম সমস্যা যদি থাকে আপনার, অবশ্যই টেলিফোনে আসতে পারেন। নমস্কার। হ্যাঁ বলুন।
2: হ্যাঁ দিদি বুঝলেন?
1: হুম বলুন বলুন।
2: হ্যাঁ, ওই আমার এই শীত ডাঙাটা মানে খুব কষ্ট হয়, আমি ওই বর্ধমান জেলা, পূর্ব বর্ধমান জেলায় হাতিপোতা থেকে বলছি।
1: হ্যাঁ হ্যাঁ।

0: বলুন, আপনার বয়স কত, কি সমস্যা ডাক্তারবাবু শুনছেন?
1: আমার বয়স 60 বছর বয়স। খুবই কষ্ট হয়, মানে আমি মাজা ছাড়া করতে পারি না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, অথচ স্যার, হ্যাঁ, আমি খুব কষ্টই আছি।
0: বেশ বেশ,

0: ঝরঝরে করে। তো মেরুদণ্ডও কিন্তু আমি একটু আগে বললাম যে দুটো হাড় জয়েন্ট হয়ে অনেকগুলো হাড় জয়েন হয়ে তবে ভার্টিব্রাল কলাম বা মেরুদণ্ড হয়। তো এই যে দুটো ছোট ছোট হাড়ে জয়েন্ট থাকছে, তো যত বয়স হচ্ছে সেই জয়েন্টগুলোর ক্ষয় হয়, আর দুটো হাড়ের মাঝে একটু জেলির মতো জিনিস থাকে যেটা আমাদের সামনে ঝুঁকতে পিছনে হেলে যেতে সাহায্য করে, তো সেটা আস্তে আস্তে শুকিয়ে যায়। তো তার ফলে যে পদ্ধতি প্রসেসটা শুরু হয় অ্যাকচুয়ালি তাকে আমরা সব মিলিয়ে স্পন্ডাইলোসিস বা সহজভাবে অনেকে স্পন্ডিলাইটিস বলেন। তো এইটা কিন্তু একটা বয়স্ক মানুষদের এটা একটা সাধারণ জিনিস হিসেবেই দেখা হয়। তো এই যদি স্পন্ডিলাইটিসের ব্যথায় আপনি ভোগেন তাহলে কিন্তু কিছু নিয়মকানুন মেনে চলা, যেমন হাঁটু সোজা করে সামনে ঝুঁকে জিনিস তোলা চলবে না, এবং শুধু হাড় আমাদের কি যে সোজা রাখে তা না, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের মাসেল, যে পিঠের যে মাসেল আছে সেই মাসেলের শক্তি অনুযায়ী আমরা সোজা হয়ে দাঁড়িয়ে থাকি। তো এবং সামনেরও কিছু মাসেল আছে, তো নিয়মিত ব্যায়াম করা, হাঁটু সোজা করে সামনে না ঝোঁকা, এই দুটো নিয়মিত করতে হবে, আর ওজন ঠিক রাখতে হবে, শরীরের ওজন ঠিক রাখতে হবে, আর এর সঙ্গে সাধারণভাবে এইগুলো মেনে চললে স্পন্ডাইলাইটিসের যে ব্যথা সেটা আস্তে আস্তে কমে যায়। কিন্তু এর সঙ্গে যদি আপনার পায়ের দিকে ব্যথা থাকে, একটু হাঁটলে পা ঝিঁঝি করে বসে পড়তে হয়, তাহলে কিন্তু আপনাকে চিকিৎসক দেখিয়ে সঠিক পরামর্শ নিয়ে অগ্রসর হতে হবে।
1: বেশ ডাক্তারবাবু, এই প্রসঙ্গে এবার আরেকটু বিশদে আলোচনা যদি আমরা করি যে কোন বয়স থেকে মূলত এগুলি হয়, এই যে হাড়ের ক্ষয়, এই হাড়ের ক্ষয় কি আমাদের খাদ্যাভ্যাসের কোনো সমস্যার জন্য হয় নাকি বয়সগত এবং বংশগতও কোনো রকম জিন বা হেরিডিটির কোনো প্রভাব এখানে আছে কি না?
0: সাধারণভাবে এখানে হেরিডিটির খুব একটা প্রভাব নেই। মেন হচ্ছে যে বয়সের সাথে সাথে যেমন বললাম ক্ষয় সব সমস্ত জায়গাতেই ক্ষয় হবে। আমি যেমন বলি যে মাথার চুলও তো পাকছে, তো সেটা দেখতে পাচ্ছি, কিন্তু শরীরের ভেতরেও কিন্তু সমস্ত জিনিস এরকম হবে। বয়স হচ্ছে যাকে বলা হয়,
1: দেখতে পাই না বুঝতে
0: পারি, দেখতে পাই না কিন্তু বুঝতে পারি,
1: টের পাওয়া যায়।
0: তো এই এখন যেটা বললাম যে দুটো হাড়ের মাঝখানে যে নরম জেলির মতো থাকে যেটাকে আমরা ডিস্ক বলি, এ প্রসঙ্গে আবার পরে হয়তো আসবে যে স্লিপ ডিস্কের একটা ব্যাপার এখান থেকেই থাকে। তো এই ডিস্কের মধ্যে বেশিরভাগই জল থাকে, মানে জলীয় অংশ থাকে, মানে 83% জলীয় অংশ থাকে। এবারে এইটা যত বয়স হয় জলীয় ভাবটা কমতে শুরু করে, তো জলীয় ভাবটা কমতে শুরু করলে দুটো হাড় কাছাকাছি চলে আসে, দুটো হাড় কাছাকাছি চলে এলে হাড়ের পিছনে যে জয়েন্ট থাকে সেই জয়েন্টগুলোর মধ্যে ঘর্ষণ এবং ক্ষয় বেড়ে যায়, এবং তারপরে আরও কিছুদিন পরে যখন আরও বেশি কমে যায় তো তখন ওই দুটি হাড়ের মাঝখান দিয়ে যে বললাম যে প্রতিটি দুটি হাড়ের মাঝখান দিয়ে মেরুদণ্ডের যে স্পাইনাল কর্ড থেকে দুটি করে নার্ভ দুদিকে বেরিয়ে যায়, তো সেই নার্ভটার উপর চাপ পড়তে শুরু করবে, কারণ নার্ভের মধ্যে যে বেরোনোর যে জায়গা ছিল সেই জায়গা কমে যাচ্ছে। তো তখন চাপ পড়লে দাঁড়ালে সেটা বেড়ে যায় অবভিয়াসলি। তো তখন কি হবে যে দাঁড়িয়ে কিছুক্ষণ চলার পরেই পায়ের দিকে ওই নার্ভ বরাবর একটা, মানে সাইকেলের সামনে বসলে যেমন পা ঝিনঝিন করে সেরকম ওই নার্ভের চাপটা যখন মেরুদণ্ডের ভেতরেই দিচ্ছে তো ওখান থেকে পুরো পায়ের দিকে অবধি ঝিনঝিন করবে, অবাজ লাগবে, ব্যথাও হতে পারে, এবং বসে গেলে স্বাভাবিকভাবে কমে যাবে। তো এইটা তো সবারই হবে, ধরে নিতে হবে, কিন্তু কাদের হবে না, যারা যাদের লাইফস্টাইল ঠিক আছে, অন্যতম হচ্ছে যে আমাদের সোজা হয়ে দাঁড়ানোর অন্যতম ভালো দিক যেমন আছে তেমনি হচ্ছে যে আমরা যদি হাঁটু সোজা করে সামনে ঝুঁকি বারবার তাহলে কোমরে মেরুদণ্ডের উপর চাপ পড়ে মেরুদণ্ডের ক্ষয় তাড়াতাড়ি হয়। তো ওই অভ্যাসটি খুব খারাপ, নিচের যে কোনো জিনিস পড়ে গেলে হাঁটু ভাঁজ করে তোলা উচিত। আর দ্বিতীয় হচ্ছে ওজন বাড়ানো যাবে না, ওজন বাড়লে মেরুদণ্ড হাঁটু সব জায়গাতেই প্রচুর চাপ পড়ে। আর তিন নম্বর হচ্ছে যে একটু আগে বললাম যে মাসেল, যে আমাদের মাংসপেশির যদি পাওয়ার খুব ভালো থাকে, খুব শক্তি থাকে, তাহলে কিন্তু হাড়ের উপর চাপ অনেক কম পড়বে এবং হাড়ের ক্ষয় কম হবে,
1: ডিস্ট্রিবিউট হয়ে যায়
0: ভাগটা। তো এই তিনটে যদি সহজ জিনিস এই তিনটে মেনে চললে পরে তাহলে কিন্তু তার কিন্তু চট করে এই ব্যথায় ভুগবেন না, কারণ আমাদের আশেপাশে অনেক মানুষই আছেন 75-80 বছর বয়স, তারা কিন্তু এখনো যথেষ্ট ফিট আছেন এবং তারা কিন্তু পিঠের ব্যথার কথা চট করে মেরুদণ্ডের ব্যথার কথা আমাদের বলেন না।
1: সুতরাং সবারই যে হবে তা নয়, আমরা আটকাতে পারি, এটা আমাদের হাতে রয়েছে।
0: একদম
1: ওজন নিয়ন্ত্রণ, খানিক ব্যায়াম, হালকা শরীর চর্চা, এগুলির মধ্যে থাকলে আমরা আমাদের পিঠে ব্যথা, শিরদাঁড়ার ব্যথা, এই হাড় ক্ষয়জনিত সেটাকে আমরা খানিক প্রতিরোধ করতে পারি।
0: অবশ্যই।
1: আমরা টেলিফোনে আসি, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো, নমস্কার, যিনি আছেন আপনার রেডিও সেটের ভলিউমটা একদম কম করে দিন।
2: নমস্কার,
1: না আর সময় দেওয়া যাবে না। শ্রোতা বন্ধুদের বাড়ি বাড়ি বলি আমরা যে যখনই আপনারা ফোনে আসবেন, যখনই কানেকশন হয়ে যাবে, সেটা তো ফোনে শুনতেই পাচ্ছেন, তখন রেডিও সেটের ভলিউমটা কম করে দিন অথবা সেখান থেকে দূরে চলে যান, নচেৎ

0: ফিডব্যাক আসে, কেউ শুনতে পান না, আপনারাও না আমরাও না। হ্যালো
1: ডাক্তারবাবু এবং সঞ্চালক দিদি, আমার নমস্কার নেবেন?
0: নমস্কার, বলুন।
1: আমি সাগরদীপ রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
0: বলুন সজলবাবু।
1: ডাক্তারবাবু আমার প্রশ্ন হচ্ছে, এই যে স্পাইনাল কর্ডের অপারেশন করা হয়, যে পার্ট লাগানো হয়, সেটা থেকে দেখুন ওই পার্ট কি পরবর্তী সময় পাল্টাতে হয় নাকি পার্ট থেকে কোনো সমস্যা হয়, যদি একটু দয়া করে বলেন। আর একটা কথা বলি ডাক্তারবাবু, ওই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গ্রামাঞ্চলে কিনা প্রায় মানুষকে দেখি পায়ের দিকে বা কোমরের যন্ত্রণা হচ্ছে, তা এটা কি বিশেষ করে ওই স্পাইনাল কর্ড সরে গিয়ে কোনো কারণে ডিস সরে গিয়ে ওই নার্ভের উপরে চাপ পড়ে, তা কি সবসময় কি অপারেশনের দরকার হয়, যদি দয়া করে বলেন।
2: আপনি দুটো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হচ্ছে মেরুদণ্ডের ভেতরে যে পাত তো লাগানো হয় না, স্ক্রু এবং রড লাগানো হয়, তবে এটা আমরা টাইটানিয়াম যে মেটাল আছে সেটাই লাগাই এবং সাধারণভাবে এটা খোলার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন যে কোমরে ব্যথা সম্বন্ধে, আমি কিন্তু একটু আগে আমরা আলোচনা করেছি যে সাধারণ কোমরে ব্যথা যেটা বয়সকালের ক্ষয়জনিত সেটা নিয়ে তো আলোচনা হয়েছে। আর আপনি যে বললেন পায়ের দিকে ব্যথা যায়, অবশ্যই পায়ের দিকে ব্যথা যায় মানে কোমর থেকে যদি হয় কোমরের নার্ভের চাপ পড়ছে, সেখানে কিন্তু পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। আর আপনি যে বললেন হাড় সরে যাওয়া, সেটাও একটা রোগ, আমরা বলি আমাদের ভাষায় স্পন্ডাইলোলিস্থেসিস, একটা হাড়ের উপর একটা সরে যাচ্ছে,
0: স্পন্ডাইলোলিস্থেসিস,
2: স্পন্ডাইলোলিস্থেসিস।
0: আচ্ছা,
2: তো এক্ষেত্রে কিন্তু আবার আমি বলবো যে না, সব ক্ষেত্রেই অপারেশনের কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের স্ট্যাটিস্টিক্স অনুযায়ী, আমাদের হিসাব অনুযায়ী যদি 100 জনের এরকম স্পন্ডাইলোলিস্থেসিস বা একটা হাড়ের উপর একটা হাড় সরে যাওয়া সাধারণভাবে L4-L5 মধ্যে হয় বা L5-S1 মধ্যে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের হিসাবে শতকরা 83 জনের অপারেশন লাগে না। কিছু নিয়মকানুন, কিছু এক্সারসাইজ এবং শরীরের ওজন ঠিক রাখলে এটা থেকে, এটা নিয়ে আপনি সারা জীবন কাটিয়ে দিতে পারবেন। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে অবশ্যই অপারেশনের দরকার হতে পারে। কাদের ক্ষেত্রে? যাদের ক্ষেত্রে প্রচণ্ড ব্যথা হচ্ছে, চলাফেরা করতে কষ্ট হচ্ছে, সাধারণ সোশ্যাল লাইফ চলে যাচ্ছে, একটু সামনে যেতে পারছেন না, অথবা যাদের দাঁড়ালেই দুটো পা ঝিনঝিন করছে, দুটো পায়ে ব্যথা হচ্ছে, না বুঝলে কমছে না, তাদেরকেই আমরা ভালো করে ইভালুয়েট করে কিছু পরীক্ষা নিরীক্ষা, যেমন অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে এক্সরের সঙ্গে MRI করে পেশেন্টকে দেখে তার সাথে কথা বলে আমরা অপারেশনের সিদ্ধান্ত নিই। এমন নয় যে যারই হাড় সরে গেছে তাকেই অপারেশন করতে হবে।
0: আরও একটি টেলিফোনে আসা যেতে পারে, 2213-1342। নমস্কার।
3: নমস্কার।
0: হ্যাঁ বলুন।
3: ডাক্তারবাবুকে নমস্কার।
2: নমস্কার।
3: আপনাকে নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ, নমস্কার, বলুন।
3: আমি পূর্ব বর্ধমানের মঙ্গলকোট থানার ঠাঙ্গাপাড়া গ্রাম থেকে সৌমেন দাস বলছিলাম।
0: বলুন।
3: হ্যাঁ, তো দেখুন আমার মেরুদণ্ড আপাতত সোজা আছে, কিন্তু আমি আমার যে সোজা ভাবটা আছে ওইটা রাখতে গেলে আমাকে কি কি ভাবে চলতে হবে বা কোন সাবধানতা বা কিভাবে আমি চলবো সেটা যদি আপনি বলে দেন তো খুব ভালো হয়।
0: আচ্ছা, অর্থাৎ সার্বিকভাবে মেরুদণ্ডকে ভালো রাখার জন্য আমরা কি করব,
2: এটা নিয়ে আলোচনা আমাদের একটু আগে হয়েছে, তবু আবার আমি বলছি কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। সেটা হচ্ছে আমি বলবো যে অবশ্যই কিছু ব্যায়াম আছে যেগুলো, সেগুলো নিয়মিত করবেন। দ্বিতীয় হচ্ছে ওজন বাড়াবেন না। আর তৃতীয় হচ্ছে যে মেরুদণ্ডে খুব চাপ পড়ে সেরকম কাজগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করা ভালো, যত বয়স বাড়বে বিশেষ করে। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের একটা বদভ্যাসই বলবো, যেটা আছে আমরা নিচে কোনো জিনিস পড়ে গেলে আমরা হাঁটু সোজা রেখে পুরো কোমরের উপর ভর দিয়ে জিনিসটা তুলি, মানে সামনে ঝুঁকে, এটা একদম করা চলবে না। আর এর সঙ্গে যখন বয়স হবে তখন হাড়ের ভঙ্গুরতা বৃদ্ধি পাবে, হাড়ের ঘনত্ব কমে যাবে, তো সেই হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে গেলে তো আমাদের ভিটামিন ডি এবং ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, বিশেষ করে হাড়ের জন্যই বলছি যেহেতু, তো এই দুটো জিনিস কিন্তু ঠিকঠিকভাবে আপনার খাবারের মধ্যে থাকতে হবে। অথবা আমরা ভিটামিন ডি এর জন্য যেমন বলি কিছুক্ষণ রোদে থাকা, এগুলো আপনাকে মেনে চলতে হবে। এগুলো করলে কিন্তু সাধারণভাবে কিন্তু ভালো থাকবেন আশা করি।
0: ডাক্তারবাবু, আরেকটি বিষয় জানি না কতটা এর সঙ্গে সাজুজ্য রাখছে, অনেক ক্ষেত্রেই হয় এখন যখন মায়েদের সিজার হয় সেই সি সেকশনের সময় লোকাল অ্যানাস্থেশিয়া করা হয়, অর্থাৎ সম্পূর্ণরূপে অ্যানাস্থেশিয়া করা হয় না, স্পাইনে ওই মেরুদণ্ডে একটি ইঞ্জেকশন দেওয়া হয়, এবং তারপর থেকে অনেক মায়েরাই বলেন যে কোমরে ব্যথা, ভীষণ ব্যথা, ওই যে ইঞ্জেকশন দিয়েছিল সেইটা থেকে ব্যথা, সেটার আদৌ ডাক্তারি পরিভাষায় বা চিকিৎসাশাস্ত্র কতটা তাতে শিলমোহর দিচ্ছে যে ওই ইঞ্জেকশনের দরুন সারা জীবনের জন্য কি কোনো কোমরে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথা থেকে যেতে পারে।

0: ওই অজ্ঞান করবার যে ইনজেকশনখানি দেওয়া হলো কোমরে,
1: এই প্রশ্ন আমাকে প্রায় শুনতে হয়।
0: হ্যাঁ,
1: এবং মজা হচ্ছে এটা একটা ভুল ধারণা, তো সেটা আমি একটু বলি বিশদে। সেটা হচ্ছে আমি যখন প্রথমেই যখন কোনো এরকম ধরুন এখনকার অ্যাভারেজ মায়েদের প্রথম বাচ্চা হওয়ার বয়স 30 বছরের মতো ধরা যায়, 28-30 বছর, তো ওনারা এসে যখন আমাকে বলেন যে এরকম পিঠে ইঞ্জেকশন দেওয়ার পর পিঠে ব্যথা, তো আমি ওনাদের প্রথম প্রশ্নটা করি যে আপনাদের আশেপাশে অনেকে আছেন যার হাঁটু চেঞ্জ হয়েছে, কোমরের হিপ বল চেঞ্জ হয়েছে, তাদেরও কিন্তু পিঠে ইঞ্জেকশন দিয়ে করেছে, তারা কি কখনও কমপ্লেনটা করেছেন যে পিঠে ইঞ্জেকশন দেওয়ার ফলে আমার ব্যথা হচ্ছে, তার তো বয়স আপনার থেকে দুগুণের বেশি? তো অবশ্যই না, উত্তরটা না। তো উত্তরটা হচ্ছে যে এই পিঠে ইঞ্জেকশনের সঙ্গে সম্পর্ক নেই, কারণ আমাদের মেরুদণ্ড যদি আমরা সামনে থেকে দেখি এটা সরল লেখা দেখবো, কিন্তু পাশ থেকে দেখলে একটা এস শেপের দেখবো আমরা, একটু দেখবেন সামনে একটু বেরিয়ে আছে, পিছনে ঝুঁকে আছে পিঠের কাছটায়, তো এই এস শেপটাই হচ্ছে নর্মাল শেপ, এবং এই এস শেপটাই নর্মাল, এবং এইটা কিন্তু মেনটেন করছে, একটু আগে যেটা বলছিলাম যে আমাদের মাসেল দুদিকে, পিঠের দিকে যে মাসেল এবং পেটের দিকে যে মাসেল আছে, সেই মাসেল মাংসপেশীদের যে ব্যালেন্স, তাদের যে দুজনের যে পারস্পরিক কার্য এবং তার যে ব্যালেন্স, তার ফলে কিন্তু এরকম এই এস শেপ মেনটেন হচ্ছে, এবং তার ফলে আমরা সোজা আছি এবং আমাদের কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু যেহেতু বাচ্চা হওয়ার সময় পেটের দিকে যে মাসেলগুলি, সেই মাসেলগুলি অনেক দিন ধরে স্ট্রেস থাকে, এবং একটু বেশি বয়স আজকাল প্রথম বাচ্চা হওয়ার সেটা বেশি বয়স, তার ফলে ফিজিওলজিক্যাল যে নিজের জায়গায় ফেরত যাওয়া সেটা একটু সামান্য সময় সাপেক্ষ হয়ে যায়, এবং আরেকটা জিনিস হচ্ছে যে সিজার করার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আবার, বা আরও সোজা কথায় বাচ্চা হওয়ার পরে যে পেটের মাসেলের টোন সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনার জন্য কিছু এক্সারসাইজ করা দরকার, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে যা হয় বাড়ির বড়রা একটু বেশি যত্ন করার জন্য তাদের কিছু কাজ করতে দেন না বা এক্সারসাইজগুলো করতে দেন না, তো এর ফলে
0: অনেক মাস সময়ও পান না হয়তো সেই,
1: এবং ছোট বাচ্চার অবশ্যই সারা রাত ধরে জেগে আছে বাচ্চা, মায়েদের সমস্যাও হয়, তো এর ফলে কিন্তু মানে এই যে পেটের দিকের বিশেষ করে যে মাসেল, এই মাসেলের টোন কমে যায়, এবং আমরা বলি এটা আমাদের ভাষায় আমরা বলি যে লো ব্যাক পেন ডিউ টু মাসল ইমব্যালেন্স, মানে পিঠের মাসেলের যে মানে হাইপার অ্যাক্টিভ আছে কিন্তু সামনের মাসেলগুলো দুর্বল আছে, এবং খুব সামান্য একটি সহজ পেটের মাসেলের যে শক্তি বাড়ানোর ব্যায়াম, শুধু এই ব্যায়ামটা করলেই এটা কিন্তু 3-4 সপ্তাহের মধ্যে কিন্তু ওই ব্যথা থেকে ওনারা আস্তে আস্তে আস্তে ফিরে আসতে শুরু করেন। অবশ্যই এখানে আরেকটা কথা আমি যোগ করবো, আপনি যে এক্ষুনি যে কথাটা বলে যে মায়েরা খুব স্বাভাবিক বাচ্চা হওয়ার পরে সমস্ত ধ্যান বাচ্চার দিকে থাকে, নিজের দিকে তাকানোর সময় পান না, তো এর একটা জিনিস বলবো যে যতদিন বাচ্চা ক্যারি করছেন ততদিন কিন্তু দেখা যায় মায়েরা খুব মন দিয়ে ক্যালসিয়াম এবং আয়রন এগুলো খাচ্ছেন, কিন্তু যেই বাচ্চা হয়ে যাওয়ার পরে মানে সাধারণত গাইনোকোলজিস্টের কাছে আর যা হয় না, এবং যা হয় বাচ্চার ডাক্তারের কাছে টিকে নিতেই করতে, তো নিজের শরীরের প্রতি আর কোনো খেয়াল থাকে না, কিন্তু যতদিন পর্যন্ত বাচ্চা দুধ খাচ্ছে ততদিন কিন্তু ওই যে মিল্কে যে ক্যালসিয়াম, দুধে যে ক্যালসিয়াম থাকে সেটা কিন্তু আপনার শরীর থেকে নিচ্ছে, তো সেইটা আর কি যদি বাইরে থেকে যে সাপ্লিমেন্ট, এই যে ক্যালসিয়াম এবং আয়রন সাপ্লিমেন্ট, এটা কিন্তু কন্টিনিউ করতে হবে যতদিন বাচ্চা বুকের দুধ খাচ্ছে, তো না হলে কিন্তু সেখানেও কিন্তু, কারণ এটা শুধু যে হাড়ের জন্য ক্যালসিয়াম বা ভিটামিন ডি দরকার তা না, মানে মাংসপেশীর স্বাস্থ্য বজায় রাখতেও কিন্তু ভিটামিন ডি, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম এই তিনটে অপরিহার্য, সুতরাং এই এই কটা জিনিস যদি খেয়াল রাখা হয় আর বাচ্চা হওয়ার পরে সে নর্মাল ডেলিভারি হোক বা সিজারিয়ানই হোক, তারপরে কিন্তু যদি পেটের কিছু এক্সারসাইজ মানে সামনের দিকে রেকটাস মাসেল এবং ভেতরে যে আরও ভেতরে যে মাসেল আছে কোর মাসেল আছে সেগুলো যদি আমরা বলি কোর মাসেল এক্সারসাইজ, তো এইটা যদি করা হয় অবশ্যই যাদের যারা আমাদের এই অনুষ্ঠান শুনছেন যাদের এই সমস্যা আছে জাস্ট নিজেরা একটু চেষ্টা করে দেখবেন, 3-4 বার করে এক্সারসাইজটা করবেন 4-5 মিনিট করে, 3 সপ্তাহের মধ্যে ফল না পেলে তাহলে ডাক্তারের কাছে আসবেন।
0: সুতরাং আমরা নিশ্চয়ই এটুকু আরও বুঝবো যে ডাক্তারবাবু যখন আমাদের বলছেন যে আদৌ ওই কোমরের ইঞ্জেকশনে আমাদের পিঠের ইঞ্জেকশনে আমাদের কোমর ব্যথা হয় না মায়েদের, একটু নিজের যত্ন নিতে হবে, ডাক্তারবাবুরা যেমন বলে দিচ্ছেন সেইভাবে এক্সারসাইজ করতে হবে, একটু ব্যায়াম করতে হবে, সন্তানের যত্ন নিয়ে অন্তত নিজের জন্য একটু সময় বার করতেই হবে, তাহলে আপনি এবং আপনার সন্তান সকলে ভালো থাকবেন। ডাক্তারবাবু ফোনে আসি, কে রয়েছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যালো।
2: হ্যাঁ নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
2: হ্যাঁ আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ কথা বলছি।
0: বলুন।
2: হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবুকে নমস্কার জানাই।
1: নমস্কার।
2: আমিতাভ ঘোষ কথা বলি।

0: ও আবার মাঝে মাঝে একটা কথা শুনি যে শোয়ার দোষে পিঠে ব্যথা হয়। আসলে এই যে শোয়ার দোষ, এই যে পিঠে ব্যথা, এটা কি বিছানার উপর কোনো কিছু নির্ভর করে? আর ধরুন আমি বেশ লম্বা, মানে প্রায় 6 ফুটের কাছাকাছি, তো আমি যখন বাইক বা মোটরসাইকেল চালাই তখন আমার কিভাবে সেটা চালানো উচিত যাতে করে আমার মেরুদণ্ডে মানে আরাম পাই, মানে মেরুদণ্ডে কোনো অসুবিধা না?
1: আপনার প্রথম প্রশ্ন ছিল বিছানা, তো হ্যাঁ, এটা নিয়ে তো আমরা অবশ্যই আলোচনা হতে এমনি আসতাম। বিছানা যেটা হওয়া উচিত সেটা হচ্ছে আমাদের ভাষায়, ইংরেজিতে আমরা বলি ফার্ম, মানে একদম একদম হার্ড না, মানে কাঠের উপর শুতে হবে এরকম ব্যাপার নয়, কিন্তু নরমও হওয়া চলবে না। নরম মানে কীরকম নরম? যেমন ধরুন অনেকে আমরা আগেকার দিনে, এখন অনেক কমে গেছে, নারকেলের ছোবরা যে তোষক ব্যবহার করা হতো তাতে উঁচু নিচু থাকতো, অথবা একটা সময় এসেছিল, এখন অনেক কমে গেছে, যে এমন গদি যাতে হাত দিলে সেই গদিটা নিচে থেকে বসে যাচ্ছে। তো এতে কি হয়, আপনার যে আপনি যে ঘুমাচ্ছেন, মানে একটানা আপনি নিঃসাড়ে ঘুমাচ্ছেন অনেকক্ষণ ধরে একই পশ্চারে, তো এইটা যখন আপনার যে নর্মাল পশ্চার সেটা মেনটেন করা উচিত, কিন্তু আপনি যখন খুব উঁচু নিচু ঢেউ খেলানো বিছানায় ঘুমাচ্ছেন বা খুব নরম গতিতে ঘুমাচ্ছেন, তখন কিন্তু আপনার একটা দিক বসে যাচ্ছে, একটা দিক উঠে যাচ্ছে, এবং তার ফলে যে দুদিকের যে মাসেল, সেই মাসেলগুলো কিন্তু স্ট্রেচ হয়ে থাকছে, একদিক স্ট্রেচ হয়ে থাকছে, একদিক সংকুচিত হয়ে থাকছে, একদিক প্রসারিত হয়ে থাকছে, এবং এইটা আপনি হয়তো 3 ঘন্টা টানা একভাবে শুয়ে থাকছেন, তো এর ফলে কিন্তু এই যে মাসেলগুলোর উপর প্রচণ্ড প্রেশার পড়ে, ঘাড়ের মাসেলে সব থেকে বেশি প্রেশার পড়ে, কোমরের মাসেলেও প্রেশার পড়ে। তো সুতরাং বিছানা কিন্তু একদম ধরুন প্লাই বা কাঠের তক্ত বসের উপর, যদি তুলো তোষকের উপর, তারপরে চাদর দিয়ে শোন, বা এখন কিছু ম্যাট্রেস পাওয়া যায় যেগুলো আমরা মেডিকেটেড ম্যাট্রেস বলা হয়, যে যেটাতে বেসিক্যালি আপনি যখন চাপ দিচ্ছেন সেটা নিচে বসে যাচ্ছে না, তো সেই ধরনের বিছানা হওয়া উচিত। আর আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন মোটরসাইকেল, মোটরসাইকেল যে কোনো জায়গাতে যেখানে যেটা খুব বেশি ভাইব্রেশন হয়, যে কোনো মেশিনারি যারা কাজ করে মেশিন ভাইব্রেশন হয়, বা আপনি মোটরসাইকেলে যে বেশি ভাইব্রেশন হয়, রাস্তা যদি খারাপ হয়, রাস্তা যদি স্মুথ হয় খুব একটা সমস্যা নেই, কিন্তু রাস্তা যদি খারাপ হয় তাহলে আপনাকে একটু সাবধানে চালাতে হবে যাতে বেশি ভাইব্রেশন না হয়।
2: ডাক্তারবাবু, এইখান থেকে আরেকটি প্রশ্নে আসি, পশ্চার, এই কথাটা আজকাল আমরা খুব শুনছি, পশ্চারের নানান সমস্যা, অর্থাৎ বসার বা দাঁড়ানোর যে আমাদের ভঙ্গিমা, সেই ভঙ্গিতে কিছু সমস্যা থাকলে সেখান থেকে নানান রকমের সমস্যা হতে পারে। এই সময়টাতে দাঁড়িয়ে কম্পিউটার নিয়ে কাজ করা, বহু সরকারি হোক বেসরকারি হোক নানান জায়গাতেই যারা কাজ করেন, যারা দোকানে কাজ করেন তাদেরও মধ্যে ক্যাশিয়ার যারা রয়েছেন অনেকেরই এই সমস্যাটা রয়েছে, কারণ অনলাইন ট্রানজ্যাকশন, কম্পিউটারে কাজ করা, মোবাইলে বেশ কিছুক্ষণ ধরে কিছু করা, এই সব কিছুর সঙ্গে পশ্চারের সঙ্গে বসা দাঁড়ানোর ভঙ্গিমার সঙ্গে মেরুদণ্ডের গণ্ডগোল হওয়ার সমস্যা হওয়ার কোনো চান্স আছে কি?
1: প্রচুর চান্স আছে, এবং এটা মানে আমরা যেহেতু শুধু মেরুদণ্ডের আলোচনা করছি, অ্যাকচুয়ালি একদম বুড়ো আঙুল থেকে শুরু হতে পারে এই সমস্যা। আমরা টেক্সটিং থাম বলে এখন কিছু কিছু টার্ম বেরিয়ে গেছে, মেডিকেল টার্মের মধ্যে চলে এসছে এগুলো, যেগুলো মোবাইল এবং ল্যাপটপ এবং কম্পিউটারের জন্য এসছে। কিন্তু আমরা যেহেতু মেরুদণ্ডের কথা বলছি, তো আমি আপাতত এটা দিয়ে সীমাবদ্ধ থাকি। তো একটা অত্যন্ত উদ্বেগজনক জিনিস, যে আমরা যখন অফিসে কাজ করি বা এখন আইটি সেক্টর যে কাজ করে, তাদেরকে সবাই ল্যাপটপ দিয়ে দেওয়া হয়, কিন্তু ল্যাপটপ কিন্তু অফিসে বসে দীর্ঘক্ষণ কাজ করার জন্য নয়, এখানে ডেস্কটপ ব্যবহার করা উচিত। এবারে কি অসুবিধা হয়, কী কী আমরা মেরুদণ্ডের জন্য কী করতে পারি, সেটা হচ্ছে যে আপনাকে যেটা প্রথম নিচ থেকে যদি শুরু করি, যেভাবে বসতে হবে, বসার জন্য পাটা ফ্ল্যাট মাটিতে থাকবে, হিপ এবং নি জয়েন্ট মোটামুটি 90-90 পশ্চারে থাকবে, এবং এখনকার দিনে চেয়ারগুলো আর্গোনমিক্স চেয়ার অনেক পাওয়া যায়, সেই ধরনের চেয়ার যেটা আপনার কার্ভেচারের সাথে ফিট করবে, পিঠের মেরুদণ্ডের কার্ভেচারের সাথে ফিট করবে, এরকম চেয়ার হওয়া ভালো।
2: অর্থাৎ মেরুদণ্ডের যে গঠন তার সঙ্গে চেয়ার যেমন ফিট করবে, এরকম চেয়ার
1: পাওয়া যায়। তো আরেকটা হচ্ছে যে কম্পিউটারের স্ক্রিনের দিকে আপনি তাকিয়ে থাকবেন, যেটা ল্যাপটপে প্রায় সম্ভব নয় বললেই চলে, সেই কম্পিউটারের স্ক্রিনের যে উপরের যে লেভেলটা, সেটা যেন আপনার আই লেভেলে হয়। তো আদারওয়াইজ কিন্তু ঘাড়ে প্রচণ্ড চাপ পড়বে এবং এখান থেকে ঘাড়ের মেরুদণ্ড কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ মেরুদণ্ডের মধ্যে। মেরুদণ্ড মানে শুধু নিচের পোর্শন নয়, ঘাড়ও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা।
2: সুতরাং ল্যাপটপে কাজ করলেও ল্যাপটপকে এতটা কয়েকটা বইয়ের উপরে বা কিছু করে একটু যদি তুলে রাখা যায়, যাতে ল্যাপটপের স্ক্রিনটা আমার চোখের সঙ্গে সমান সরল রেখায় থাকে।
1: হ্যাঁ, আমি এটা বলি সবাইকে যে একটু ল্যাপটপ তুলে রাখুন, তো তার সঙ্গে আরও যেহেতু এর সঙ্গে

0: নয়, মানে আমরা যেহেতু আজকে মেরুদণ্ড কথা বলছি, কারণ এর সঙ্গে এই এই কাজের সাথে কিন্তু রিস্টে, আঙুলে, কনুইয়ে, টেনিস এলবো যাকে বলে, মানে কার্পাল টানেল সিনড্রম, ঘাড়ে ব্যথা, শোল্ডার জয়েন্টে ব্যথা, এগুলো হয়। তো সেক্ষেত্রে হাতটা এমনভাবে রাখতে হবে যে এই কিবোর্ডের উপরে যেন হাতটা উপরে বা নিচে না থাকে, এটা যেন একটা জায়গায় রেস্ট করে এবং কিবোর্ডে আপনি হাতটা, রিস্ট যেন 180 ডিগ্রি থাকে। তো সেটা আমি বলি যে যাদের একান্তই এরকম সমস্যা বিশেষ করে হচ্ছে, আগে থেকেই করা উচিত যাতে সমস্যা না হয়, বিশেষ করে যাতে সমস্যা শুরু হয়ে গেছে তাদের আমি বলি যে এইভাবে ল্যাপটপ তুলে রাখতে, আর আলাদা আজকাল পাওয়া যায় যে আলাদা যে কিবোর্ড ল্যাপটপের সঙ্গে ফিট করে আলাদা করে পাওয়া যায়, এইভাবে করতে। তো প্রচুর কিছু সমস্যা কিন্তু আজকাল এই জন্য হচ্ছে।
1: আবারও একটু টেলিফোনে আসা যাক, সত্যি সময় পেরিয়ে যাচ্ছে আর কত কিছু জানার রয়েছে শুধুমাত্র মেরুদণ্ডকে নিয়েই। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আজকের এই যে অনুষ্ঠান স্বাস্থ্য জিজ্ঞাসা শুনছেন আপনারা, আজকের আলোচ্য বিষয় মেরুদণ্ড, তার নানান সমস্যা। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনআরএস মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার কিরণ মুখোপাধ্যায়। আমাদের সঙ্গে কে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে? নমস্কার।
2: নমস্কার।
1: হ্যালো।
2: হ্যালো।
1: হ্যাঁ, আপনার রেডিও সেটের ভলিউমটা একদম কম করে দিন প্লিজ। আর একবার বলুন, আপনার কথা কিচ্ছু শোনা গেল না।
2: হ্যালো।
1: হ্যাঁ বলুন, এবারে বলুন।
2: আচ্ছা, আমি বলছি যে আমার কোমরের পায়ে 4 আর 5 একটু সমস্যা আছে, কিন্তু তার জন্য ডান সাইডে কোমরে একটু ব্যথা হচ্ছে, ডান সাইডে কোমরে গেছে একটু ব্যথা হচ্ছে, পাটা একটু বুড়ো বুড়ো ঝিঝি করছে, আর ঘাড়ে একটু ব্যথা আছে। আমি ভেতরে গিয়েছিলাম, ওখানে গেতে আমাকে কিছু অপারেশন করতে হবে না, ব্যায়ামের দ্বারা ঠিক হয়ে যাবে। এখন অব্দি পা ঝিনঝিন করছে আর কোমর একটু ব্যথা আছে, ওই ডান সাইডের পায়ে আর কি। এটার জন্য কি করব?
0: আপনি চিকিৎসক দেখিয়েছেন, তো তারা আপনাকে ইভ্যালুয়েট করে, মানে মূল্যায়ন করে বলেছে যে অপারেশন করতে হবে না, সুতরাং তারা যে পরামর্শ দিয়েছে সেই পরামর্শ মেনে চলুন। তবে যদি কোমরে চারপাশের মধ্যে আপনি সমস্যা বলছেন, আমি কী সমস্যা তো দূর থেকে বুঝতে পারছি না, এবং আপনি বলছেন এর জন্যই পায়ের দিকে ঝিনঝিন করছে, তো এক্ষেত্রে একটা MRI করা অবশ্যই প্রয়োজন, এবং MRI করে এবং আপনাকে দেখে এটার মতামত দেওয়া উচিত। এবং আপনি যেহেতু বলছেন দক্ষিণ ভারতে দেখিয়ে এসছেন এবং তারা বলেছেন, তারা আপনাকে দেখিয়ে বলেছেন, সুতরাং তাদের পরামর্শ কিছুদিন মেনে চলুন, অসুবিধা হলে পরে আবার অন্য চিকিৎসা, মানে ওনাদের কাছে বা অন্য চিকিৎসকের কাছে পরামর্শ নেবেন।
1: ডাক্তারবাবু, এবারে আসি মেরুদণ্ডের এমন একটা সমস্যায় যেই সমস্যাটাকে আমরা মেরুদণ্ডের বলে ভাবি না, যক্ষা বা টিবি। আমরা জানি যক্ষা বা টিবি মানেই সেটা ফুসফুস সংক্রান্ত, লাঙে হয় সেটা, কিন্তু মেরুদণ্ডের টিবি, মেরুদণ্ডের যক্ষা, এই সমস্যার কথা আমরা শুনছি আক্রান্ত হচ্ছেন বহু মানুষ, এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন।
0: মেরুদণ্ডের যক্ষা কিন্তু সংখ্যা খুব একটা কম নয়, আর আমরা সত্যি সাধারণভাবে যক্ষা বলতে আমাদের ফুসফুসের যক্ষা, লাং টিবি বুঝি, কিন্তু আমি একটা পরিসংখ্যান বলতে পারি যে ভারতবর্ষের যত যক্ষা রুগী আছেন তাদের মধ্যে 5%, মানে প্রতি 100 জনে 5% কোনো না কোনো মাস্কিউলোস্কেলিটাল টিবিতে ভুগছেন। মানে শুধু যে মেরুদণ্ডের হাড়েই টিবি হয় তা না, যে কোনো জয়েন্টে, যে কোনো হাড়ে টিবি হতে পারে। তো 100 জনে 5 জনের কিন্তু টিবি হচ্ছে এই মাস্কিউলোস্কেলিটাল, মানে হাড় সংক্রান্ত বা অস্থিসন্ধি সংক্রান্ত জায়গায়, তার মধ্যে কিন্তু 50% কিন্তু মেরুদণ্ডে হয়। আর মেরুদণ্ডে আমরা প্রথমেই যে আলোচনা করেছি, মেরুদণ্ডের অন্যতম কাজ হচ্ছে তার ভেতরের অত্যন্ত সংবেদনশীল স্পাইনাল কর্ডকে রক্ষা করা, স্নায়ুতন্ত্রকে রক্ষা করা। তো যেহেতু আপনারা জানেন যে যক্ষা মানে ক্ষয় রোগ বলা হয়, এ হাড়কে খুব দ্রুত ক্ষয় করে ফেলে, তো ন্যাচারালি হাড়কে দ্রুত ক্ষয় করে সেখানে পুঁজ তৈরি হয় এবং সেটা ওই মেরুদণ্ডের ভেতরে ওই স্পাইনাল কর্ডকে চাপ দিতে পারে এবং চাপ দিয়ে প্যারালিসিস হয়ে যেতে পারে, পক্ষাঘাতগ্রস্ত হতে পারে। এবং এটা বলছে এই জন্য যে এই যে 5% মধ্যে 50% মেরুদণ্ডের যক্ষা, তার 50%-এর কখনো না কখনো এরকম ওই স্পাইনাল কর্ডে চাপ পড়ে তাদের প্যারালিসিসের দিকে যাওয়ার সম্ভাবনা,
1: প্যারালিসিস পর্যন্ত হয়ে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে কি করণীয়?
0: তো এখন
1: এই ক্ষেত্রে প্রথমেই জানতে চাইব যে সিমটম কি, অর্থাৎ লক্ষণগুলো কি, কি লক্ষণ দেখলে আমি বুঝতে পারবো যে আমার মেরুদণ্ডে টিবি বাসা বাঁধলেও বাঁধতে পারে।
0: দেখুন, এমনি সাধারণভাবে আমরা যে টিবিতে যে সমস্ত উপসর্গের কথা শুনি, সন্ধ্যাবেলায় জ্বর আসছে, ঘুষঘুষের জ্বর, কাশি, খিদে কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, কিন্তু এগুলো

0: লাং টিভির জন্য এগুলো হচ্ছে প্রযোজ্য, কিন্তু মেরুদণ্ডের টিভিতে কিন্তু এগুলো সবসময় নাও থাকতে পারে। তো এক্ষেত্রে সর্বপ্রথম উপসর্গ সেটা হচ্ছে ব্যথা। তো একটা মেরুদণ্ডের পিঠের দিকে ধরুন, মেরুদণ্ডের ঘাড় থেকে একদম নিচে অবধি এর মধ্যে কোনো একটা পার্টিকুলার জায়গায় দীর্ঘদিন ধরে অল্প অল্প ব্যথা, কিছুতেই কমছে না, যাচ্ছে না, উপরের দিকে বা নিচের দিকে কোথাও ব্যথা হচ্ছে, তো এটা সতর্ক হতে হবে এখানেই। তো প্রথমেই সতর্ক হন, যদি এরকম ব্যথা দীর্ঘদিন ধরে না যায়, 3 সপ্তাহ 4 সপ্তাহ হয়ে গেল, 6 সপ্তাহ হয়ে গেল ব্যথা যাচ্ছে না, তাহলে একবার দেখিয়ে নিন যে ওখানে কিছু হচ্ছে কি না। কারণ একটা সুবিধা হচ্ছে যে এই যে প্যারালিসিসের কথা বললাম, তো এই প্যারালিসিস হওয়া আর যক্ষা মেরুদণ্ডের বাসা বাঁধা এই দুটোর মধ্যে মোটামুটি 8 মাস থেকে 2 বছর অবধি গ্যাপ থাকতে পারে। তো এই দীর্ঘদিন গ্যাপ থাকছে, এর মধ্যে যদি আমরা ডিটেক্ট করতে পারি, এবং আপনারা জানেন যে যক্ষা কিন্তু সেই মেরুদণ্ডই হোক বা লাংসই হোক, এটা একটা এক ধরনের ইনফেকশন বলা যায়, কারণ এটা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ব্যাকটেরিয়াজনিত রোগ। সুতরাং মূল চিকিৎসা কিন্তু ওষুধ। তো ওই ওষুধটা যদি সেই সময় পরে আপনি যদি আগে ধরতে পারেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে যে কমপ্লিকেশনগুলো যে সেগুলোর দিকে যাবে না। আর এই মুহূর্তে ভারত
1: কোন কোন টেস্টের মাধ্যমে বোঝা যাবে যে মেরুদণ্ডে টিবি বাসা বেঁধেছে?
0: আমরা প্রথমে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে পেশেন্টকে আমাদের কাছে এলে আমরা খুব ইম্পর্টেন্ট হচ্ছে পেশেন্টের হিস্ট্রি, যে তার কোনো, কারণ যক্ষা মেরুদণ্ডের যক্ষা প্রথমে সরাসরি যায় না, তো আইদার লাং থেকে যায়, তার লাংয়ে টিবির হিস্ট্রি আছে কিনা, তার বাড়ির লোকের কারো টিবি হিস্ট্রি আছে কিনা, কোনো কন্ট্যাক্ট হিস্ট্রি আছে কিনা, তারপরে হচ্ছে যে আমরা তাকে পরীক্ষা করব। পরীক্ষা করা, রোগীকে হাত নিজে হাত দিয়ে পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা এখনকার দিনে একটু কমে আসছে। তো এটা দেখে আমরা যে কোনো সন্দেহ করি, তো আমরা প্রথমে একটা এক্সরে করে দেখি যে হাড়ে কোন রকম পরিবর্তন হলো কিনা। অনেক সময়তে সমস্ত কিছু মিলে যাচ্ছে অথচ হাড়ে কিছু পাওয়া যাচ্ছে না, কারণ হাড়ে পেতে একটু সময় লাগে, হাড়ের পরিবর্তনটা চোখে ধরা পড়তে। তো তখন এমআরআই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। যদি আমরা সন্দেহ করি, এমআরআই কথায় কথায় আজকাল হয় সেরকম হওয়া উচিত না, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেখানে এমআরআই প্রয়োজন হলে করতে হবে, এবং এক্ষেত্রে টিবি ডিটেক্ট করার জন্য, টিবি ডায়াগনোসিস করার জন্য এমআরআই কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড।
1: আচ্ছা,
0: তো এমআরআই করার পরে যদি আমরা কিছু পাই, তখন কিন্তু আমরা একটা বাইরে থেকে ছুঁচ ফুটিয়ে একটা বায়োপসি করি, সেখান থেকে ওখান থেকে রস নিয়ে ওটা পরীক্ষা করে আমরা দেখি যে এর মধ্যে টিবির জার্মস আছে কিনা, বা টিবির অন্যান্য যে সমস্ত পরীক্ষার মধ্যে পাইব সেগুলো আছে কিনা। সৌভাগ্যের বিষয় হচ্ছে ভারতবর্ষে কিন্তু এই মুহূর্তে ভারত সরকার কর্তৃক সমস্ত ঔষধ, টিবির যে ওষুধ এবং এই পরীক্ষা নিরীক্ষাগুলো, এগুলো সমস্ত কিন্তু বিনা পয়সায় হয়।
1: আচ্ছা, সুতরাং এইটা অত্যন্ত মানে সুখবর বলবো না, টিবি কারোর হলে সেটা সুখবর হয় না, কিন্তু সুখবর এটাই যে টিবিতে আক্রান্ত হওয়ার পরে ভারত সরকারের যে নানাবিধ উদ্যোগ রয়েছে, স্কিম রয়েছে হেলথ রিলেটেড, স্বাস্থ্য সংক্রান্ত, তার মধ্যে কিন্তু টিবির যাবতীয় চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে হয়ে থাকে। সুতরাং এই চিকিৎসা ব্যবস্থার সহায়তাটুকু পাওয়ার জন্য আপনাকে পৌঁছে যেতে হবে, স্বাস্থ্যকেন্দ্রে হোক, জেলা হাসপাতাল, সদর হাসপাতাল, আর কলকাতায় যদি আসতে পারেন কোনোই অসুবিধা নেই, নিশ্চয়ই আপনাকে পৌঁছতে হবে। ডাক্তারবাবু, এই যে মেরুদণ্ডের টিবি, এর ক্ষেত্রে কি কোনো একটা সময় সার্জারির প্রয়োজন হতে পারে, নাকি শুধু ওষুধেই সবসময় কাজ মিটে যায়?
0: না, যদিও প্রধান চিকিৎসা ওষুধ, ওষুধ তো চলবেই, কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের নির্দিষ্ট, আমরা বলি ইন্ডিকেশনস আছে, যেখানে আমাদের কিন্তু সার্জারি করতে হবে। তো অনেক কিছু আছে, আমি এত বিশদে এখানেও
1: না বললাম, আমরা বুঝতে পারবো এইটুকু বললেই হবে।
0: অন্যতম হচ্ছে যে যদি ক্ষয় হয়ে পিঠটা বেঁকে যায়, মানে মেরুদণ্ডের মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেল, যেটা সোজানা থেকে একটা অ্যাঙ্গেলের মতো হয়ে গেল, তার একটা মাপ আছে, এই মাপের বাইরে গেলে আমরা মানে সঙ্গে সঙ্গে আমরা অপারেশন দিকে চলে যাওয়ার চেষ্টা করি। দ্বিতীয় হচ্ছে যে অসম্ভব ব্যথা, সেটা আছে, কিন্তু তৃতীয় হচ্ছে খুব সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে অলরেডি ওই হাড়ের ক্ষয় হয়ে মেরুদণ্ডে চাপ পড়ে, মানে স্পাইনাল কর্ডে চাপ পড়ে প্যারালাইসিস শুরু হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ইন্টারফেয়ার করি, এবং তাতে আমরা ওই হাড়গুলোকে সোজা করে ওপরে নিচে স্ক্রু রড দিয়ে, এবং যদি ওই নার্ভের উপরে কোনো চাপ থাকে, সেই চাপটাকে আমরা সঙ্গে সঙ্গে ক্লিয়ার করি, কারণ ওই চাপটা না গেলে প্যারালাইসিসটা যাবে না। সৌভাগ্য ব্যাপার হচ্ছে যে যদি আমরা একটু তাড়াতাড়ি এই ইন্টারভেনটা করতে পারি, যদি তাড়াতাড়ি আমরা সার্জারি করতে পারি, তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্যারালিসিস থেকে মানুষ আবার সম্পূর্ণরূপে তার পায়ের ক্ষমতা ফিরে পায়।
1: আচ্ছা, সুতরাং এটা খুবই আশার কথা যে টিবি রোগের ক্ষেত্রে যদি কখনো মেরুদণ্ডে টিবিতে প্যারালিসিস পর্যন্ত

0: চলে যায় মানুষ, তারপরেও কিন্তু অপারেশনের পর, সার্জারির পর আবার তিনি তার আগের সেই সক্ষমতা ফেরত পেতে পারেন। আমরা একটা টেলিফোনে আসি, কে রয়েছেন আমাদের সঙ্গে? 2213-1342 এই নম্বরে, 0332-1313-1342। আমরা আজ আলোচনা করছি মেরুদণ্ডের নানান সমস্যার কথা নিয়ে। নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি হুগলি জেলার রাজবলার থেকে আশিস বর কথা বলছি।
0: বলুন।
1: হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার।
2: নমস্কার।
1: শর্মিষ্ঠাজি নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমার একটা প্রশ্ন হচ্ছে, মেরুদণ্ডকে সুস্থ রাখার উপায় কি এবং কি কি জিনিস খাওয়া উচিত, কি কি জিনিস খাওয়া উচিত নয়?
0: দেখুন, সুস্থ রাখার উপায় ডাক্তারবাবু অনেকবার বলেছেন, এই বিষয়ে আর বলবার প্রয়োজন নেই, কারণ আরও অনেকগুলি বিষয় জানার রয়েছে আমাদের। খাওয়া দাওয়ার সঙ্গে কিছু সম্পর্ক আছে নাকি মেরুদণ্ডের?
2: মেরুদণ্ডের সঙ্গে সরাসরি খাওয়া দাওয়ার সেরকম কোনো সম্পর্ক নেই, কিন্তু যেটা বললাম যে যেহেতু হাড়ের স্বাস্থ্য ঠিক রাখতে গেলে ক্যালসিয়াম সমৃদ্ধ, ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে, আর সেরকমভাবে কিছু
0: আলাদা করে কিছু
2: বলার মতো নেই।
0: ডাক্তারবাবু, এবার যে বিষয়টিতে আসবো, অনেকক্ষণ আগেই আসার ইচ্ছে হচ্ছিল কিন্তু আরও অন্যান্য বিষয় ছিল, ট্রমা, অর্থাৎ অ্যাক্সিডেন্টের মাধ্যমে হঠাৎ করে, যে কোনো বয়সে অ্যাক্সিডেন্ট হতে পারে, ছোটো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত, পড়ে গেলেন, ধাক্কা লাগলো, রাস্তায় যানবাহনের কোনো পথ দুর্ঘটনা হলো, এই ক্ষেত্রে মেরুদণ্ডে যে ধরনের চোট আসে সেগুলির ক্ষেত্রে যদি একটু আলোকপাত করেন যে কতটা আমাদের ভয় পাওয়ার প্রয়োজন আছে, কতটা আবার একদম স্বাভাবিক জীবনে চলে আসার সম্ভাবনা, এবং শুরুতেই অর্থাৎ আশপাশের মানুষ যদি দেখেন কতটা তৎপরতার সঙ্গে কি কি করবেন তারা, একটু যদি জানান।
2: এটা আমাদের দেশে এখনও সত্যি খুবই খারাপ অবস্থায় আছি আমরা, যে যে সব থেকে বেশি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, গাছ থেকে পড়ে যাওয়া, আর শহরে আপনি দেখবেন যে মাথায় হেলমেট দিয়ে উঁচু জায়গায় কাজ করছে, কোমরে দড়ি বেঁধে, কিন্তু গ্রামের দিকে বা এদিকে খুব একটা থাকে না, তো উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া খারাপ দুর্ভাগ্য। কেন বললাম যে সাধারণত এই ট্রমার শিকার হওয়ার পরিবারের সব থেকে উপার্জনক্ষম সক্ষম যে মানুষটি, সে সব থেকে বেশি শিকার হয়, কারণ সৌভাগ্য হচ্ছে বাচ্চাদের খুব একটা হয় না, এবং খুব বয়স্কদেরও এরকম ধরনের যে হয় না, মানে এরকম ট্রমা হয় না,
0: এই রিস্কি জোনগুলোয় তারা তো থাকেন
2: না। এবং এই যে ট্রমার আপনি বললেন কখন কীভাবে শুরু করেছে, একদম আমরা বলি জিরো জিরো টাইম যখন, তখন থেকে চিকিৎসা হওয়া দরকার, সেখানে কিন্তু ডাক্তার নেই, কিন্তু কী দরকার, যে ধরুন ঘাড়ের একটা হাড় ভেঙে গেছে, মেরুদণ্ডের বা কোমরের হাড় ভেঙে গেছে, তো ভেতরে স্পাইনাল কর্ডটি আছে, সুতরাং যদি আপনি ঠিকমতো পেশেন্টকে, যে যার চোট লেগেছে তাকে যদি ঠিকমতো হ্যান্ডেল না করতে পারেন, তাহলে কিন্তু ভেতরে ওই নার্ভটা পরে আরও বেশি মুভমেন্ট যখন করছেন, তাকে যখন ট্রান্সপোর্ট করছেন, সেই সময় চাপ পড়বে। সুতরাং শুরু আমাদের চিকিৎসা আমরা শুরু বলি জিরো আওয়ারে, একদম প্রথম থেকে শুরু, সুতরাং সেই সময় তাকে কীভাবে ক্যারি করবেন, যাতে সে অ্যাকচুয়ালি চারজন মিনিমাম লাগে তাকে তুলে নিয়ে যেতে, একটা শক্ত কার্ডবোর্ডের উপরে যেগুলো অ্যাম্বুলেন্সে থাকে,
0: স্ট্রেচার,
2: এক ধরনের স্পেশাল ইয়ে পাওয়া যায়, এবং গলায় একটা কলার পরিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে, এবং সব থেকে নিকটবর্তী যেখানে মেরুদণ্ডের চিকিৎসা হবে যেরকম যে জায়গায়, সেখানে যত তাড়াতাড়ি সম্ভব সেখানে নিয়ে যাওয়া উচিত। মেরুদণ্ডের চোটে কিন্তু একটা হচ্ছে মেরুদণ্ডের হাড়টা ভাঙলো, কিন্তু সৌভাগ্য হলে তার প্যারালিসিস হবে না, মানে ভেতরের যে স্পাইনাল কর্ডে তাতে আঘাত লাগেনি, তো তাদের ক্ষেত্রে আমরা দেখি যে কী অবস্থায় আছে, আমাদের কিছু নিয়মকানুন আছে, সেইটা আমরা মাপযোগ করে আমরা তার অপারেশন করতে পারি। যেমনভাবে ধরুন হাত ভাঙলে যেমন আমরা প্লেট স্ক্রু বসাই, তেমনি মেরুদণ্ড আমরা স্ক্রু রড দিয়ে ওটাকে ফিক্স করি, কিন্তু সমস্যা তখনই যদি দেখা যায় যে তার পক্ষাঘাত হয়ে গেছে, প্যারালিসিস হয়ে গেছে, তো এটা আবার দুরকম হয়, একটা ইনকমপ্লিট, একটা কমপ্লিট। ইনকমপ্লিট হচ্ছে যে তার সম্পূর্ণরূপে প্যারালিসিস হয়নি বা নার্ভটা পুরো কেটে যায়নি, সেখানে হচ্ছে যে একটা হাড়ের টুকরো হয়তো ভেঙে তারপর চাপ দিয়ে বসে আছে, তো এগুলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করে ওখান থেকে ওই একই রকমভাবে ওই স্পাইনাল কর্ডটার উপরে চাপটা মুক্ত করি, এবং তারপর রিহ্যাবিলিটেশন খুব মানে তার ফিজিওথেরাপি, তার রিহ্যাবিলিটেশন করে তাদের প্রগনোসিস অনেক ভালো, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যাদের কমপ্লিট কর্ড ট্রান্স্যাকশন বলি আমরা, যদি কর্ডটা সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু এখন অবধি পৃথিবীতে এর কোনো চিকিৎসা নেই, মানে তাকে আমরা হয়তো বাঁচিয়ে রাখতে পারবো কিন্তু পায়ের জোর বা ক্যাথেটার আমরা খুলতে পারবো না।
0: আচ্ছা, সুতরাং পথ দুর্ঘটনা হোক বা আশপাশে কোনো রকম দুর্ঘটনা দেখলে সাধারণ মানুষ হিসেবে আমরা যদি আশেপাশে যারা থাকবো তাদের ওই মানুষটিকে

0: অত্যন্ত যত্ন সহকারে যতটা সম্ভব শক্ত যে স্ট্রেচারের মতন যে বেডগুলি পাওয়া যায়, অর্থাৎ একটি অ্যাম্বুলেন্স কল করা সবার আগে দরকার, এবং যতটা যত্ন সহকারে সম্ভব তাকে যত দ্রুততার সঙ্গে সম্ভব তাকে হাসপাতালে বা চিকিৎসাকেন্দ্রে নিয়ে যেতে হবে। টেলিফোনে আসতেই পারি আমরা, কে রয়েছেন? নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: হ্যালো,
0: বলুন বলুন, শুনতে পাচ্ছি।
1: আমি এই
0: বলুন, আপনার রেডিও সেটের ফিডব্যাকের জন্য আপনার কথা ভালো শুনতে পাচ্ছি না, রেডিও থেকে দূরে চলে আসুন। বলুন
1: বলছি।
0: হুম, বলুন আপনার প্রবলেম বলুন।
1: আমার নাম অমিন মাধক।
0: হুম,
1: বলছি যে আমার স্পাইনে ব্যথা হতো, পা চার দিকেও ব্যথা হয়। আমি ডাক্তার দেখিয়েছিলাম, দিয়েছিলেন, তারপরে ভালো ছিলাম, এখন একটা বন্ধ রেখেছি, কিন্তু আবার একটু ব্যথা শুরু হচ্ছে। আমি কি আবার ওষুধটা চালাবো? ক্যালসিয়াম সাপ্লিমেন্ট 1250 খায়, ক্যালসিয়াম 1250।
2: বয়স কত আপনার?
1: বয়স 70।
2: আমরা হয়তো এই জিনিসটায় আজকে সময় পেলে আসব, সেটা হচ্ছে বয়স্কদের মেরুদণ্ডের আরেকটা বিরোধ, ওটা গোটা শরীরেরই যে কোনো হাড়েরই রোগ, সেটা হচ্ছে অস্টিওপোরোসিস। তো
0: ওটাতে চলেই আসি, আর বেশি সময় নেই, সুতরাং এটা নিয়ে একটু কথা হোক।
2: তো আপনি, আপনার বয়স 69, তো মোটামুটি ছেলেদের 70 বছরের কাছাকাছি বয়স থেকে আর মেয়েদের 50 বছরের পর থেকে দ্রুত হাড়ের ঘনত্ব কমতে থাকে। এই হাড়ের যে ঘনত্ব কমে যায় এটাকে আমরা বলি অস্টিওপোরোসিস। তো এই অস্টিওপোরোসিসের অন্যতম একটা উপসর্গ হচ্ছে প্রথম দিকে একটা ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, পায়ের পাতায় ব্যথা, জেনারেলাইজড একটা খারাপ লাগা, ভালো লাগছে না, এটা হচ্ছে অস্টিওপোরোসিসের একটা উপসর্গ। তো আপনার যেহেতু বয়স 70 এবং আপনি পুরুষ মানুষ, তো এক্ষেত্রে কিন্তু আপনার অস্টিওপোরোসিস একটা সমস্যা হতে পারে। যদি পায়ের দিকে ব্যথা যায় তাহলে অবশ্যই আপনাকে অন্য সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে নিতে হবে, এক্স রে প্রয়োজন হলে এমআরআই করে নিতে হবে। কিন্তু যদি আপনি ক্যালসিয়াম খেয়ে ব্যায়াম করে ভালো থাকেন তাহলে ঠিক আছে, সেটা আপনি কন্টিনিউ করুন, কোনো অসুবিধা নেই। আর আমরা অস্টিওপোরোসিস নিয়ে যদি কিছু কথা বলি, তো ভারতবর্ষে এই মুহূর্তে দেখা গেছে যে 50 বছর বয়সের ঊর্ধ্বে পুরুষদের মধ্যে 5 জনে 1 জন আর মহিলাদের 3 জনে 1 জন অস্টিওপোরোসিস আক্রান্ত। আর এই অস্টিওপোরোসিসের সোজা কথায় মানে হচ্ছে যে একটি হাড়ের মধ্যে যতটা ক্যালসিয়াম সল্ট থাকা দরকার সেটা কমে গেছে, মানে কাঠামোটা আছে, ভেতরের জিনিসগুলো ফোমরা হয়ে গেছে। তো এর ফলে শরীরের যে, এমনকি যে মাথার যে ওজন, এমনও পর্যায়ে পৌঁছে যায় অনেক সময় যে সেই মাথার ওজনটাই মেরুদণ্ড বহন করতে পারে না, মেরুদণ্ড আস্তে আস্তে মানে চেপে যেতে শুরু করে, যেটা এক ধরনের আমরা ভেঙে যাই বলবো, কারণ ওর নর্মাল স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবং এই অবস্থাতে থাকলে মানুষ দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে গেলে একজন সুস্থ অ্যাডাল্ট কিন্তু কিছু হবে না, কিন্তু যাদের অস্টিওপোরোসিস আছে তারা দাঁড়িয়ে থাকা অবস্থায় বা তার থেকেও কম হাইট থেকে জাস্ট চেয়ার থেকে বসেছিলেন, পড়ে গেলেন, তো দেখা যাবে কোনো একটা হাড় ভেঙে গেল। তো এটা হচ্ছে অস্টিওপোরোসিস। এই অস্টিওপোরোসিস সম্বন্ধে যেটা মেন আমাদের বলা যেতে পারে সেটা হচ্ছে এটা একটা প্রতিরোধযোগ্য, একে প্রতিরোধ করা যায় এবং যদি ঠিক সময় ধরা যায় কিছুটা ফিরিয়েও আনা যায় আগের অবস্থায়।
0: ধরা পড়বে কিভাবে সিমটম, আমরা লক্ষণ কি দেখব?
2: এটার আরেকটা নাম আছে সাইলেন্ট এপিডেমিক, মানে চট করে বোঝা যায় না। তো এটা হচ্ছে যে যখন আস্তে আস্তে কমতে শুরু করে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে মানে নর্মালি একজন অ্যাডাল্ট পুরুষ বা মহিলা, মেয়েদের কিছু ক্ষেত্রে বাদ আছে, যেমন প্রেগনেন্সির সময় বা ল্যাকটেন্সির সময় সেটা বাদ দিলে নর্মালি 700 মিলিগ্রাম মতো ক্যালসিয়াম পার ডে আমাদের লাগে ছেলে মেয়ে সবারই। তো মেয়েদের কিন্তু যেই একটা বয়সের পরে 50 বছর রাফলি, তাই বয়সের পরে পিরিয়ড বন্ধ যাওয়ার পরে এই সময়তে হঠাৎ করে ওই ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা অনেক বেড়ে যায়, মানে পার ডে 1200 মিলিগ্রাম মতো হয়ে যায়। তো ন্যাচারালি এই এক্সট্রা ক্যালসিয়ামটা যদি আপনি কোনো বয়স্ক মহিলা যদি এটা এক্সট্রাভাবে না নেন, সেই খাদ্যের মধ্যেও নিতে পারেন বা বাইরে থেকে সাপ্লিমেন্টও নিতে পারেন, যদি না নেন তাহলে কী হচ্ছে, তাহলে প্রত্যেক বছর 2% করে তার হাড় থেকে এই ক্যালসিয়াম বেরিয়ে শরীরে মিশছে। কারণ ক্যালসিয়াম কিন্তু শুধু হাড়ের জন্যই প্রয়োজন হয়, ক্যালসিয়াম হচ্ছে হার্ট মাসেল সবসময় থাকতে হবে, রক্তে ক্যালসিয়ামের মাত্রা সবসময় 8 থেকে 12-এর মধ্যে থাকতেই হবে। তো যদি আপনি বাইরে থেকে না নেন সাপ্লিমেন্ট, তাহলে আপনার হাড় থেকে নিয়ে সেটা আপনাকে বাঁচিয়ে রাখার জন্য ওটা প্রয়োজন আছে। সুতরাং

0: প্রত্যেক বছর 2% করে যদি কমে যায় তাহলে 15 বছর পরে 30% কমে যাচ্ছে। তখন কিন্তু আমরা প্রথমে যেটা বললাম যে উপসর্গ হচ্ছে ব্যথা, ভালো লাগছে না, পায়ে ব্যথা, পায়ের উপরে ওজন পড়লে পায়ে ব্যথা হচ্ছে, এবং সবথেকে ভয়ঙ্কর হচ্ছে ভেঙে যাওয়া, মানে একটা সামান্য দাঁড়িয়ে থাকা অবস্থায় পড়ে গিয়ে ভেঙে গেল। তো এইটা মানে আমাদের কাছে, আমাদের অর্থোপেডিক সার্জনদের কাছে এটা আসে আসেন এরকম ভাঙা নিয়ে। তো আমাদের এখানে একটা জিনিস ছিল, এখনও অনেকে আছে যে আমরা ভাঙাটা চিকিৎসা করলাম, যে হাড় ভেঙেছে ভাঙা চিকিৎসা করলাম, তো সেইটা কিন্তু ওই কিন্তু আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ভেঙেছে বিকজ অব অস্ট্রোপোরোসিস, অস্ট্রোপোরোসিসের জন্য, তো অন্য দিকটা যাতে না ভাঙে বা অন্য হাড় না ভাঙে তো সেটা চিকিৎসা শুরু করা দরকার। তো সেই জন্য আমরা, আমি এই প্রসঙ্গে বলে রাখি যে আমি, আমাদের অর্থোপেডিক অ্যাসোসিয়েশন আছে পশ্চিমবঙ্গ অর্থোপেডিক অ্যাসোসিয়েশন, আমি তার এই মুহূর্তে প্রেসিডেন্ট আছি, এবং আমাদের একটা থিম থাকে। তো আমরা এই বছর সারা বছর কাজ করছি যে থিমটা হচ্ছে যে ফ্র্যাজিলিটি ফ্র্যাকচার অর্থাৎ পড়ে গিয়ে ভাঙা, ট্রিট দ্য ফার্স্ট অ্যান্ড প্রিভেন্ট দ্য নেক্সট, প্রথমটা চিকিৎসা করো কিন্তু পরেরটা যেন না হয় সেই দায়িত্ব আমি মনে করি এটা আমাদের অর্থোপেডিক সার্জনদের উপরে প্রথমে বর্তায়।
1: ঠিক ঠিক, অর্থাৎ যে কারণে হচ্ছে সেই কারণটাকেও সামলাও, হয়েছে সেটাকে সামলাও এবং যে কারণে হয়েছে সেই কারণটাও। এবারে একেবারেই যেহেতু শেষে, আর 1.5 মিনিট হাতে সময় রয়েছে ডাক্তারবাবু, অনেক কিছু জানা বাকি রয়ে গেল, একেবারেই শেষে ওই আমাদের আরেক শ্রোতাবন্ধু একটু আগেই জানতে চাইছিলেন, সার্বিকভাবে মেরুদণ্ড ভালো রাখার জন্য কী কী করব এবং কী কী করব না, কী কী করব সেগুলো তো আপনি মোটামুটি বেশ কয়েকবার বললেন, একেবারে করব না যেগুলো করলে মেরুদণ্ড বেশ বেগরবাই করতে পারে একটু জানিয়ে দেন যদি।
0: একদম শুরু থেকে শুরু করা উচিত বাচ্চা থেকে। এখনকার দিনে বাচ্চাদের অস্ট্রোপোরোসিস দেখা যাচ্ছে খুব মানে উদ্বেগজনক। তো একদম ছোট বাচ্চারা যে বাইরে খেলতে যায় না, তারা যে রোদে যায় না, তাদের সব জাঙ্ক ফুড খায়, এখান থেকে বন্ধ করা উচিত। কারণ আমাদের বোন ব্যাংক তৈরি হয় 30 বছর বয়স অবধি, তারপরে কিন্তু বোন ব্যাংক তৈরি হয় না, আপনি যা সাপ্লিমেন্ট নিচ্ছেন সেভাবে চলছে। সুতরাং বোন ব্যাংক তৈরি করুন, 30 বছর বয়স অবধি বোন ব্যাংক তৈরি হয়। এরপরে যেটা বললাম অভ্যাস, মানে জীবনশৈলী, যেটা যেটা সবথেকে বড় কথা হচ্ছে, যেটা আমি বারবার বলছি যে হাঁটু সোজা করে সামনে ঝোঁকা চলবে না, এবং কোনো কারণে ওজন যেন না বাড়ে, সারাক্ষণ বসে বসে কাজ করা যাবে না, আর সবথেকে জরুরি হচ্ছে নিয়মিত ব্যায়াম করা। মেরুদণ্ডের সামনের দিকে এবং পিছনের দিকে যে মাসেল আছে সেই মাসেল শক্ত রাখার ব্যায়াম নিয়মিত করলে আশা করা যায় আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
1: অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, আপনাকে নিশ্চয়ই বাকি কথাগুলো শুনবার জন্য আবারও আপনার সময় চাইব, নিশ্চয়ই আপনাকে পাবো তখন। অনেক ধন্যবাদ,
0: নমস্কার।
1: এতক্ষণ আমাদের সঙ্গে কথা বললেন নীলরতন সরকার মেডিকেল কলেজ এবং হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার কিরণ মুখোপাধ্যায়, এবং তার সঙ্গে যে এতক্ষণ ধরে আলোচনা করলাম আমরা মেরুদণ্ড, তার সুস্থতা, সেসব বিষয়ে যতটুকু শুনলাম, যা যা শুনলাম, আসুন সম্পূর্ণটা মেনে চলি, যেটুকু জানা হলো না সেসব জানবার জন্য নিশ্চয়ই ডাক্তারবাবুকে আবারও কোনো একদিন নিয়ে আসা যাবে। ভালো থাকবেন সকলে, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার, নমস্কার।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ, শিল্পী অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়।

0: শুনলেন লটঙ্গি রাগে শরৎ, শিল্পী অনিন্দ বন্দ্যোপাধ্যায়। তবলা সঙ্গতে ছিলেন দেবাশিস সরকার। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, শুরু হচ্ছে আবৃত্তির আসর। আজ বিভিন্ন কবির কবিতার আবৃত্তি শুনবেন দেবাশিস রায়চৌধুরীর কণ্ঠে।
1: প্রণয় গর্ভমান, ঈশ্বরচন্দ্র গুপ্ত। এসো এসো এসো প্রাণ, বসো এইখানে, ভালো আছি বলো মুখে, শুনি তাই কানে। ভালো ভালো ভালোবাসো না বাসো আমায়, তুমি যদি ভালো থাকো ভালো থাকি তায়। ভাবেতে জানাও যেন ভালোবাসা কত, কেমন সে ভাব তব হব অবগত। ফলেতে কিরূপে তুমি লুকাবে স্বভাব, ভাবেতেই বোঝা যায় ভিতরের ভাব। অন্তর হয়েছ তুমি অন্তরেতে থেকে, সকলই বুঝিতে পারি মুখখানি দেখে। হাসি হাসি মুখখানি তাহে কত ঠাট, হাসির ভিতরে আছে ফাঁকির কপাট। আছো তুমি যদি সেই প্রেম ছাঁদ ছেঁদে, থেকে থেকে দেখে কেন প্রাণ উঠে কেঁদে। রাখিব তোমারে আর কেমন করিয়া, বোধহয় উড়ে যাবে শিকল কাটিয়া। এত করে পুষিলাম না জানিলে পোষ, জানিলাম সে আমার কপালের দোষ। কবিবর মাইকেল মধুসূদন দত্ত, রামদাস সেন। মধুসম মধুমাসে মোহন বাঁশরী, বাজান নিকুঞ্জ বনে রাধাকান্ত হরি। শুনি গোপ গোপীগণ আনন্দে বেউভল, চকিত স্থগিত নেত্রে হ্যারে বনস্থল। তেমতি বংশীর রবে শ্রীমধুসূদন, প্রেমানন্দে ভাসাইলা গৌড় জনমন। বীরাঙ্গনা ব্রজাঙ্গনা তিলোত্তমা মুখে, টান লয় সঙ্গীতের ধ্বনি শুনি সুখে। পুনঃ মেঘনাদ মুখে রণভেরি শুনি, সদর্পেতে বিরহিয়া জাগলি অমনি। নবরস প্রপূরিত তোমার সঙ্গীত, কাব্যপ্রিয় বাঙালির যাহে জন্মপ্রীত। কাব্যের কানুন দিকে পুনঃ কর্ণধায়, শুনিতে নূতন স্বর তোমার গাথায়। পট রবীন্দ্রনাথ ঠাকুর। যে শহরে অভিরাম দেবদেবীর পট আঁকে, সেখানে কারো কাছে তার পূর্ব পরিচয় নেই। সবাই জানে সে বিদেশি, পট আঁকা তার চিরদিনের ব্যবসা। সে মনে ভাবে ধনী ছিলেন, ধন গিয়েছে, হয়েছে ভালো। দিনরাত দেবতার রূপ ভাবি, দেবতার প্রসাদে খাই, ঘরে ঘরে দেবতার প্রতিষ্ঠা করি, আমার এই মান কে কাটতে পারে। এমন সময় দেশের রাজমন্ত্রী মারা গেল, বিদেশ থেকে নতুন এক মন্ত্রীকে রাজা আদর করে আনলে। সেদিন তাই নিয়ে শহরে খুব ধুম, কেবল অভিরামের তুলি সেদিন চলল না। নতুন রাজমন্ত্রী এ তো সে কুড়িয়ে পাওয়া ছেলে, যাকে অভিরামের বাপ মানুষ করে নিজের ছেলের চেয়ে বেশি বিশ্বাস করেছিল। সেই বিশ্বাস হলো শীত কাঠি, তাই দিয়ে বুড়ো সর্বস্ব সে হরণ করলে। সেই এলো দেশের রাজমন্ত্রী হয়ে, যে ঘরে অভিরাম পট আঁকে সেই তার ঠাকুর ঘর। সেখানে গিয়ে হাত জোড় করে বললে, এই জন্যই কি এতকাল রেখায় রেখায় রঙে রঙে তোমায় স্মরণ করেছিলাম, এতদিনে বর দিলে কি এই অপ

ওয়ান এমন সময় রথের মেলা বসল। সেদিন নানা দেশের লোক তার পট কিনতে এলো। সেই ভিড়ের মধ্যে এলো একটি ছেলে, তার আগে পিছে লোক লস্কর। সে একটি পট বেছে নিয়ে বললে, আমি কিনব। অভিরাম তার নফরকে জিজ্ঞাসা করলে, ছেলেটি কে? সে বলে, আমাদের রাজমন্ত্রী একমাত্র ছেলে। অভিরাম তার পটের উপর কাপড় বিছিয়ে দিয়ে বলল, বেচব না। শুনে ছেলের আবদার আরও বেড়ে উঠল। বাড়িতে শেষে খায় না, মুখ ভার করে থাকে। অভিরামকে মন্ত্রী থলি ভরা মোহর পাঠিয়ে দিলে। মোহর ভরা থলি মন্ত্রীর কাছে ফিরে এলো। মন্ত্রী মনে মনে বললে, এত বড় স্পর্ধা! অভিরামের উপর যতই উৎপাত হতে লাগলো, ততই সে মনে মনে বললে, এই আমার জিত। প্রতিদিন প্রথম সকালেই অভিরাম তার ইষ্ট দেবতার একখানি করে ছবি আঁকে। এই তার পূজা, আর কোনো পূজা সে জানে না। একদিন দেখলে ছবি তার মনের মতো হয় না, কি যেন বদল হয়ে গেছে, কিছু তো তার ভালো লাগে না, তাকে যেন মনে মনে মারে। দিনে দিনে সেই সূক্ষ্ম বদল স্থূল হয়ে উঠতে লাগলো। একদিন চমকে উঠে পড়লে, বুঝতে পেরেছি। আজ সে স্পষ্ট দেখলে দিনে দিনে তার দেবতার মুখ মন্ত্রীর মুখ হয়ে উঠছে। তুলি মাটিতে ফেলে দিয়ে বললে, মন্ত্রী জিত হলো। সেই দিনই পট নিয়ে গিয়ে অভিরাম মন্ত্রীকে বললে, এই নাও সেই পট, তোমার ছেলেকে দিও। মন্ত্রী বলে, কত দাম? অভিরাম বলে, আমার দেবতার ধ্যান কেড়ে নিয়েছিলে, এই পট দিয়ে সেই ধ্যান ফিরে নেব। মন্ত্রী কিছুই বুঝতে পারলে না। নন্দলাল দ্বিজেন্দ্রলাল রায়। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ পণ, স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন। সকলে বলিল, আহাহা করো কি নন্দলাল? নন্দ বলিল, বসিয়া বসিব রহিব কি চিরকাল, আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল, বাহবা বাহবা বাহবা বেশ। নন্দর ভাই কলেরায় মরে, দেখিবে তাহারে কেবা। সকলে বলিল, যাও না নন্দ, করো না ভাই সেবা। নন্দ বলিল, ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম, কিন্তু অভাগা দেশের হইবে কি? বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল, হাঁ হাঁ হাঁ, তা বটে ঠিক। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির। পড়িল, ধন্য দেশের জন্যে নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ ঘুমায়, খায় তার দশ গুণ। খাইতে ধরিল লুচি ও ছোকা ও সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল, বাহবা বাহবা নন্দলাল। নন্দ একদা কাগজে দে এক, সাহেবকে দেয় গালি। সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল, আহা করো কি ছাড়ো না ছাই, কি হবে দেশের গলাটি পুনিতে আমি যদি মারা যাই? বলো কবিগত নাকে দিব ক্ষত, যা বলো করিব তাহা। তখন সকলে বলিল, বাহবা বাহবা বাহবা বাহা। নন্দ বাড়ির হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি, চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি। নৌকা ভীষণ ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়, হাঁটিতে সর্প কুকুরার গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল, সকলে বলিল, ভ্যালারে নন্দ বেঁচে থাক চিরকাল। ব্যর্থ জীবন প্রমথ চৌধুরী। মুখস্থ প্রথম কবু হইনি কেলাসে, হৃদয় ভাঙিনি মোর কৈশোর পরশে, কবিতা লিখিনি কভু সাধু আদি রসে, যৌবন জোয়ারে ভেসে ডুবিনি বিলাসে। চাটুপুটু বক্তা নহি বড় এজলাসে, উদ্ধার করিনি দেশ টানিয়া চরসে, পুত্রকন্যা হয় নাই বরসে বরসে, অশ্রুপাত করি নাই মদের গেলাসে। পয়সা করিনি আমি, পাইনি খেতাব, পাঠকের মুখ চেয়ে লিখিনি কেতাব, অন্যে কভু দিই নাই নীতি উপদেশ, চরিত্রে দৃষ্টান্ত নহি দেশে কি বিদেশে, বুদ্ধি কভু নাই পাকে পাকে যদি কেশ, তপস্বী হব না আমি জীবনের শেষে। মিলনোৎকণ্ঠা মোহিতলাল মজুমদার। বধুরে আমার দেখিনি এখনো, শুনেছি তার অপরূপ রূপ, চোখের চাহনি চমৎকার, কাজলের রেখা আঁখিপাতে,
কাজল লতাটি ধরে আছে হাতে।

করমূলে বাঁধা লাল সুতা সেই অলঙ্কার, শুনেছি সেরূপ চমৎকার। পড়েছে বসন বুঝি লাল চেলি ডালিম ফুলি, দুরু দুরু হিয়া মনিহার তাই উঠিছে দুলি। এওরা যখন শঙ্খ বাজায় বধু চমকিয়া ইতি উতি চায়, আকুল কবরী রুখুভুকু চুল পড়িছে খুলি, হিয়া দুরু দুরু উঠিছে দুলি। কত দিবানিশি কাটানো স্বপনে সেই সে মুখ দেখিনি কখনো, তবু সে আমার ভরেছে বুক। প্রাণের বিজনে ঝরিয়াছে ফুল, সকালে শেফালি বিকালে বকুল, ফুটিয়াছে নীপ বরষা আষাঢ়ে ভরসা সুখ, সে মুখ আমার ভরেছে বুক। এতদিনে বুঝি বিরহ যামিনী হয়েছে ভোর, বাঁশি বাজে ওই এবার নয়নে লেগেছে ঘোর। হাতে হাতে সেই বাঁধি মালাখানি আর কতক্ষণে পরশিব পানি, এসেছে কি আজই সে সুখ লগন জীবনে মোর, স্বপন রজনী হয়েছে ভোর। পাতি ফুল সেজ বসিব দুজনে কথা না বলি, চিবুক ধরিয়া তুলিব আনন কুসুম কলি, সেরূপ নেহারি আঁখি অনিমেষ, প্রদীপ জ্বালায়ে হবে রাতি শেষ। ভুলে যাব গান ফুলের মধুও ভুলিবে ওলি, শুধু চেয়ে রব কথা না বলি। বধুরে আমার দেখিনি এখনো, শুনেছি তার অপরূপ রূপ চোখের চাহনি চমৎকার। আর কত দেরি গধুলি লগন, নিবিয়া আসিবে সারাটি গগন, শুধু সেই ছেলি উজলি তুলিবে অন্ধকার, সেই আঁখি তারা চমৎকার। নাম সুধীন্দ্রনাথ দত্ত। চাই চাই আজও চাই তোমারিকে বলি, আজও বলি জনশূন্যতার কানে রুদ্ধ কণ্ঠে বলি, আজও বলি অভাব তোমার অসহ্য অধুনা মোর, ভবিষ্যৎ বন্ধ অন্ধকার, কাম্য শুধু স্থবির মরণ, নিরাশ অসীমে আজও নিরপেক্ষ তব আকর্ষণ। লক্ষ্যহীন কক্ষে মোরে বন্দি করে রেখেছে প্রেয়সী, গতি অবসন্ন চোখে উঠিছে বিকশী, অতীতের প্রতিভাস জ্যোতিষ্কের নেশ্বার নির্মকে, আমার জাগর স্বপ্নলোকে একমাত্র সত্তা তুমি, সত্য শুধু তোমারই শরণ। তবু মোর মন চাহে নাই মোহের আশ্রয়, জানি তুমি মরীচিকা তোমার সনে প্রাণ বিনিময়, কোনোদিন হবে না আমার, আমার পাতালমুখী বসুধার ভার জানি কেহ পারিবে না ভাগ করে নিতে। আমার নিঃশেষে পিষে মিশে যাবে নিশ্চিন্ন নাস্তিতে একদিন সরচিত এ পৃথিবী মম, জানি ব্যর্থ ব্যর্থ সেই সন্ধ্যা নিরূপম। যাবে মোর আননে নেহারি অগাধ নয়নে তব ফলদা সাতির পণ্য বাড়ি, উঠেছিল সহসা উছলি, জানি সেই বনপথে চিরাভ্যস্ত প্রেম নিবেদনে আপনারে ছলি, পোষিনি তোমার মর্মে নিজের গহনে জমিয়েছিলাম শুধু মিথ্যার জঞ্জাল। জানি কত তরুণীর গাল অমনি অধৈর্য ভরে শতবার দিয়েছি রাঙায়, অনুপূর্ব পথিকার পারে বজ্রাহত অশোকেরে অলজ্জায় করেছে বিনত, ক্ষণিক পুষ্পের লোভে ক্রমাগত তাদের পদাঙ্ক মুছে গেছে রৌদ্রে ধারাপাতে ঝড়ে। যুগান্তরে তোমার স্মৃতিও জানি সেই মতো হারাবে ধুলায়, তবু চায় প্রাণ মোর তোমারই চায়, তবু আজ প্রেতপূর্ণ ঘরে অদম্য উদ্বেগ মোর অব্যক্তরে অমর্যাদা করে, অনন্ত ক্ষতির সংজ্ঞা জপে তবে পরাক্রান্ত নাম, নাম শুধু নাম শুধু নাম। আকাশ লীনা জীবনানন্দ দাস। সুরঞ্জনা ওইখানে যেও না কো, তুমি বলো না কো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে, ফিরে এসো মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার, দূর থেকে দূরে আরো দূরে যুবকের সাথে তুমি যেও না কো আর, কি কথা তার সাথে, আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে।

0: অঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ।
1: আবৃত্তির আসর অনুষ্ঠানে আজ শুনলেন বিভিন্ন কবির কবিতার আবৃত্তি দেবাশিস রায়চৌধুরীর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: সময়ের আয়নায়, সময়ের আয়নায়।
1: নমস্কার, আজ তৃতীয় সোমবার, আর তৃতীয় সোমবারের এই সময়টা আকাশবাণী কলকাতায় সময়ের আয়নায় উঁকি দেওয়ার জন্য একেবারে নির্ধারিত একটা সময়। আর নিয়ম মেনে আজ আরও একবার হাজির হয়েছি আমি সময়ের আয়নায় অনুষ্ঠানে, আপনাদের বন্ধু শঙ্খদীপ। তাই সময় নষ্ট না করে সরাসরি চলে যাব এই মাসের প্রথম অনুষ্ঠানের কথায়। গত 8ই শ্রাবণ অর্থাৎ 25শে জুলাই তারিখে কলকাতায় অনুষ্ঠিত হলো এক বিশেষ অনুষ্ঠান, যে অনুষ্ঠান আয়োজন করেছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ তাদের 134তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে। আর সেই অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানালেন বঙ্গীয় সাহিত্য পরিষদের বর্তমান সহ সম্পাদক শ্রী পার্থপ্রতিম চট্টোপাধ্যায়ের সঙ্গে।
2: 1893 খ্রিস্টাব্দে 23 জুলাই, 8 শ্রাবণ, 1300 বঙ্গাব্দ বাংলা ভাষার উন্নতিকল্পে কলকাতার শোভাবাজারে 2x2 নবকৃষ্ণ স্ট্রিটে কুমার বিনয়কৃষ্ণদেবের বাসভবনে দ্য বেঙ্গল একাডেমি অফ লিটারেচার নামে যে প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল, পরের বছর সেই প্রতিষ্ঠানই বঙ্গীয় সাহিত্য পরিষদ নামে পরিচিতি লাভ করে। রবীন্দ্রনাথ থেকে শুরু করে রমেশচন্দ্র দত্ত, রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, হরপ্রসাদ শাস্ত্রী, প্রফুল্লচন্দ্র রায়, জগদীশচন্দ্র বসু, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, যদুনাথ সরকার, রাজশেখর বসু, নির্মল কুমার বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রমুখ এমন কোনো বাঙালি মনীষী নেই যিনি কখনো না কখনো কোনো না কোনোভাবে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত হননি। এই প্রতিষ্ঠান থেকেই প্রকাশিত হয়েছে বাংলা ভাষা ও সাহিত্যের আদিতম নিদর্শন চর্যাপদ ও আদি মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তনের মতো গ্রন্থ। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি তো আজও পরিষদ পুঁথিশালায় রক্ষিত রয়েছে। পরিষদের চিত্রশালায় রামমোহন, বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র প্রমুখ মনীষীদের ব্যবহৃত নানা বস্তুর সঙ্গেই সযত্নে রক্ষিত রয়েছে সিন্ধু সভ্যতার নিদর্শন সহ নানা পুরাবস্তু ও বাংলা লোকশিল্পের এক বিরাট সংগ্রহ। গ্রন্থশালায় রয়েছে লক্ষাধিক বই ও পত্রপত্রিকা। গত 25 জুলাই 2026, 8 শ্রাবণ, 1433 বাংলা ও বাঙালির এই গর্বের প্রতিষ্ঠান তার 134তম প্রতিষ্ঠা দিবস মহাসাড়ম্বরে উদযাপন করে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বর্তমান পরিষদ সভাপতি শ্রী রতন কুমার নন্দী। স্বাগত ভাষণ দেন পরিষদ সম্পাদক শ্রী রমেন কুমার সর। এবছরের প্রতিষ্ঠা দিবসের ভাষণ দেন বিশিষ্ট গবেষক ও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সচিব তথা বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা শ্রী সুব্রত গুপ্ত। তাঁর বলার বিষয় ছিল আগামী বিশ্বের খাদ্য সংকট। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন সহ অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তিনি তাঁর বক্তব্য পেশ করেন। পরিষদের পক্ষ থেকে এবছর রাখালদাস বন্দ্যোপাধ্যায় পুরস্কার তুলে দেওয়া হয় নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের প্রাণপুরুষ শ্রী শান্তিরঞ্জন দেবের হাতে। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় স্মৃতি পুরস্কার পান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমাজতত্ত্ববিদ শ্রী পার্থ চট্টোপাধ্যায়। অর্চনা চৌধুরী স্মৃতি পুরস্কারে ভূষিত করা হয় একনিষ্ঠ

0: রবীন্দ্র গবেষক শ্রী বিজন ঘোষালকে, তরুণ সাহিত্যিক শ্রী হিন্দল ভট্টাচার্য পেলেন ইলাচন্দ স্মৃতি পুরস্কার। পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই সভায় সুধীজনের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো।
1: এরপর যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো গত 22শে শ্রাবণ অর্থাৎ 8ই আগস্ট তারিখে কলকাতার EZCC-তে অনুষ্ঠিত হলো কবিগুরুর 85তম প্রয়াণ দিবস উপলক্ষে এক বিশেষ রবীন্দ্র সন্ধ্যা অনুষ্ঠান, যে অনুষ্ঠানে কলকাতার একঝাঁক শিল্পীরা উপস্থিত হয়েছিলেন এবং সেই অনুষ্ঠান সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানালেন শ্রীমতী তমালী ঘোষ।
2: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল গত 22শে শ্রাবণ অর্থাৎ 8ই আগস্ট শনিবার বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত সল্টলেক পূর্বশ্রী অডিটোরিয়াম অর্থাৎ EZCC-তে। অনুষ্ঠানের আয়োজক ছিলেন স্বস্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের অধিকর্তা শ্রী অশোক পাঁজা। কথায় গানে নৃত্যে আবৃত্তিতে অনুষ্ঠান ভরে উঠেছিল বিশিষ্ট শিল্পীদের উপস্থিতিতে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন শ্রীমতী স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, শ্রী রূপঙ্কর বাগচি, ইন্দ্রাণী সেন, প্রবুদ্ধ রাহা, সুমিক পাল, সহিলা পাঁজা, শ্রাবণী সেন, সৈকত মিত্র, শম্পা কুণ্ডু, অলোক রায়চৌধুরী। আবৃত্তি পরিবেশন করেন শ্রীমতী ব্রততী বন্দ্যোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, শোভন সুন্দর বসু, মধুমিতা বসু। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল রবীন্দ্র নৃত্যনাট্য চিত্রাঙ্গদা। অংশগ্রহণে ছিলেন কোহিনুর সেন বরাট, বিশ্বপ্রতিম বোস ও এশা গোস্বামী। পরিচালনায় ছিলেন শিল্পী এশা গোস্বামী। সমবেত নৃত্যে ছিলেন এশা গোস্বামী ডান্স ট্রুপের শিল্পীবৃন্দ। অনুষ্ঠানের সঙ্গীতের প্রাণ নির্মাণে ছিলেন বিপ্লব মণ্ডল, শীতাংশু মজুমদার, অভ্র চট্টোপাধ্যায়, তরুণ চৌধুরী ও বুদ্ধদেব সাধুকা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শ্রীমতী তমালী ঘোষ। এই রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানটি সার্থক হয়ে উঠেছিল অসংখ্য দর্শক শ্রোতা বন্ধুর উপস্থিতিতে।
1: এরপর যে অনুষ্ঠানের কথা বলবো তা হলো দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন সাহিত্যিক তসলিমা নাসরিন। আর শহরে ফিরেই তিনি প্রথমে চলে এসেছিলেন পানিহাটিতে, গঙ্গা সংলগ্ন পানিহাটি বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে। তিনি মাল্যদান করে শ্রদ্ধা জানালেন বেগম রোকেয়া সাখাওয়াতকে। পানিহাটির সঙ্গে বেগম রোকেয়া সাখাওয়াতের সম্পর্ক এবং তসলিমা নাসরিনের সম্পর্ক, এই সমস্ত কিছু নিয়ে আমাদের সঙ্গে কথা বলেছিলেন শ্রী চন্দন সেনগুপ্ত মহাশয়।
3: দীর্ঘ 17 বছর পর কলকাতায় ফিরে পানিহাটি বা সুতপুরে বেগম রোকেয়া সাখাওয়াতকে শ্রদ্ধা জানাতে এলেন তসলিমা নাসরিন। বলা যায় যে দুই পুনর্জাগরিত নারী কোথাও যেন মিলেমিশে এক হলেন। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম 1880 খ্রিস্টাব্দে পূর্ববঙ্গের উপজেলার পায়রাবন্দ গ্রামের এক জমিদার পরিবারে। রোকেয়া যে সময় জন্মগ্রহণ করেছেন, বিচিত্র কর্মকাণ্ডের মধ্য দিয়ে নারীদের মুক্তির কথা তুলে ধরেছেন, সেই সময় চারিদিক ছিল নানা ধরনের প্রতিকূলতা, ধর্মান্ধতা, পর্দা প্রথা, বৈষম্য, বঞ্চনা এবং শোষণের বেড়াজালে নারীকে বন্দী করে রাখা হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে রোকেয়া বলেছিলেন, মেয়েদের সুশিক্ষিত করে নিজেদের অন্ন বস্ত্র উপার্জন করার অধিকার দিতে হবে, কেবলমাত্র আর্থিক স্বাধীনতাই নয়, দিতে হবে রাজনৈতিক স্বাধীনতা। তাই 1925 সালে বাংলার নারী সমাজ যখন ভোটাধিকার পাওয়ার জন্য আন্দোলনে ব্রতী হয়েছেন, সেই সময় রোকেয়া সেই আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং সে কারণেই সমাজের রক্ষণশীল অংশের কাছে তিনি ক্রমশ শত্রুতে পরিণত হয়েছেন। এখানেই বোধহয় তসলিমা নাসরিনের সঙ্গে রোকেয়া বেগম সাখাওয়াতের একটা কোথাও মিল পাওয়া যায়। কিন্তু এই সোদপুরের সাথে বা পানিহাটির সাথে রোকেয়ার কোনো রকম সম্পর্ক ছিল না, যদিও আমরা জানতে পারছি যে উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত গঙ্গার তীরের পানিহাটি গ্রামে তিনি একবার এসেছিলেন গোবিন্দ কুমার হোমের উদ্ধার হওয়া যে সমস্ত মহিলারা থাকতেন তাদের সঙ্গে, নিজের স্কুলের ছাত্রদের নিয়ে বা ছাত্রীদের নিয়ে। কিন্তু কোনো কারণেই সেই সম্পর্ককে আমরা নিবিড় সম্পর্ক বলতে পারি না, অথচ প্রয়াণের পরে এই পানিহাটি হয়ে উঠেছিল তার আশ্রয়। 1932 সালের 9ই ডিসেম্বর ভোর রাতে 162 নম্বর লোয়ার সার্কুলার রোড কলকাতায় নিজের স্কুল বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন রোকেয়া সাখাওয়াত।

0: হোসেন। সেই খবরটা পরের দিন কলকাতা থেকে প্রকাশিত বাংলা এবং ইংরেজি সংবাদপত্রগুলোতে প্রকাশিত হয়েছিল। রোকেয়ার প্রয়াণের পর 11 ডিসেম্বর বাংলার তৎকালীন গভর্নর জন অ্যান্ডারসন একটি শোকবার্তাও পাঠিয়েছিলেন, সেটিও দ্য স্টেটসম্যান পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অথচ রোকেয়াকে সমাধিস্থ করার বিষয়ে দ্য মুসলমান বাদ দিয়ে বাকি সংবাদপত্রগুলো নীরব ছিল। মুসলমান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কাইজার স্ট্রিটে অবস্থিত বু আলী মসজিদে রোকেয়ার জানাজা সম্পূর্ণ হয়েছিল, কিন্তু তাকে কোথায় সমাধিস্থ করা হয়েছিল এই বিষয় নিয়ে কেবলমাত্র একটি লাইন আমরা পাচ্ছি, যে তার মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল সোদপুরে এবং সেখানেই তাকে কবরস্থ করা হয়েছিল বা সমাধিস্থ করা হয়েছিল। এটা আমরা রোকেয়া রচনা সংগ্রহ বিশ্বকোষ পরিষদ কলকাতা সেখান থেকে আমরা এটা পাচ্ছি। এরপরে যেটা আমরা জানতে পারছি যে স্বাধীনতার পরে, বিশেষ করে 1982 সালে রোকেয়ার সমাধি নিয়ে বিশেষভাবে একটা আলোচনা শুরু হয় এবং তখন দেখা যায় যে পানিহাটি পৌরসভার মধ্যে পানিহাটি মৌজার 553 নম্বর খতিয়ানে 298 নম্বর দাগে অবস্থিত যে জমি, সেই জমির মালিক হাবিবুর রহমান। এই হাবিবুর রহমানের জমিতেই তাকে সমাধিস্থ করা হয়েছিল এবং পরবর্তীকালে আমরা যেটা জেনেছি যে এই হাবিবুর রহমানের যে জমি, সেই জমি পরবর্তীতে সেখানে একটি স্কুল স্থাপন হয় যেটি বর্তমানে পানিহাটি গার্লস হাই স্কুল বলে পরিচিত, এবং সেখানে তারপরে বেগম রোকেয়ার একটি সমাধি তৈরি করা হয় এবং তার একটি মূর্তি স্থাপন করা হয়। এদিন তসলিমা নাসরিন বাংলার মুসলিম সমাজের মহিলাদের, শুধু নয় বাংলার মহিলাদের নবজাগরিত করবার যিনি পুরোধা নারী ছিলেন অর্থাৎ বেগম রোকেয়া, তাকে শ্রদ্ধা জানাতে এসে বলেন যে তিনি একই রকমভাবে আক্রান্ত, তিনি একই রকমভাবে দেশ থেকে অবসৃত, তিনি দেশে ফিরতে চান এবং তিনি সমস্ত রকম মৌলবাদের বিরোধিতা করেন রোকেয়ার সমাধিস্থলে দাঁড়িয়ে, যেটা রোকেয়া বহু বছর আগে করে গেছেন। এবং আমরা চোখের সামনে দেখলাম যে দুই প্রতিবাদী নারী এক জায়গায় দাঁড়িয়ে যেন বলছেন সমাধিকার, স্বাধীনতা এবং মৌলবাদের বিরুদ্ধে তাদের তীব্র ঘৃণার কথা।
1: দেখতে দেখতে সময় হাতে কমছে, সময়ের রায় নেয়, তাই সরাসরি চলে যাব রোড সাইড আড্ডায়। রোড সাইড আড্ডায় আমজনতা এবারে ঠিক কি উত্তর দিল, তবে উত্তরের আগে প্রশ্ন, হ্যাঁ প্রশ্ন ছিল, স্বাধীনতা দিবস উদযাপন কি শুধুই একদিনের, নাকি সারা বছর ধরে প্রত্যেকটা দিন আমরা এমন কিছু করতে পারি যাতে করে আমরা রেখে যেতে পারি আমাদের ভবিষ্যতের জন্য আরও একটু সুন্দর সুস্থ এক ভারতবর্ষকে? সেই প্রশ্নের উত্তরে আমরা পেলাম নানান ভিন্ন ভিন্ন মতামত, একটু শুনে নিই।
2: হ্যালো, দিস ইজ কৃষ্টি। আমার মনে হয় ভারতবর্ষকে আরো সুন্দর করে তোলার জন্য যেটা প্রয়োজন সেটা হলো মানুষের প্রতি মানুষের সহযোগিতা, তার ফলে মানুষের সাথে মানুষের সংহতিপূর্ণ একটা সম্পর্ক তৈরি হবে।
3: আমার নাম প্রিয়াঙ্কা দত্ত। জলের অপচয় ও প্লাস্টিকের ব্যবহার বর্জন করলে মনে হয় সুন্দর ভারতবর্ষ তৈরি করা যাবে।
1: সুতরাং বোঝাই যাচ্ছে আমরা চাইলে ভারতবর্ষকে আরো অনেকটা ভালো, আরো অনেকটা সুন্দর গড়ে তুলতে পারি। সেই অঙ্গীকার নিয়েই আজকে সময়ের আয়নায় অনুষ্ঠানে বিদায় জানাতে হবে, কারণ হাতে সময় একেবারে আর নেই। এতক্ষণ সময়ের আয়না অনুষ্ঠানে ছিলাম আমি আপনাদের বন্ধু শঙ্খদীপ, আর অতি অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং কানে রাখবেন আকাশবাণী কলকাতা।

স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে

0: তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।
1: নিজের পাসওয়ার্ড যেখানে সেখানে লিখে রাখবেন না। পাসওয়ার্ডের সুরক্ষা আপনার সুরক্ষা নিশ্চিত করবে। সুরক্ষিত থাকুন ডিজিটালি।
2: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।
0: স্বেচ্ছা রক্তদাতার বয়স হতে হবে 18 থেকে 65 বছরের মধ্যে। রক্তদাতার শারীরিক যোগ্যতা বিচার করতে ব্লাড ব্যাংকে বা রক্তদান শিবিরে উপস্থিত চিকিৎসক কিছু প্রশ্ন করবেন। সততার সঙ্গে এইসব প্রশ্নের উত্তর দিলে তবেই উপযুক্ত রক্তদাতা নির্বাচন সম্ভব।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন বাংলা ছবির গান। প্রথমে ছবির নাম পাকা দেখা। দ্বৈত কণ্ঠে শান এবং মোনালি ঠাকুর।

শুনছেন পাকা দেখা ছবির গান, এবারের শিল্পী সোমলতা আচার্য। শেষের গানটি শুনলেন জিৎ গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে, এখন সোমলতা আচার্য। শুনছেন পাকা দেখা ছবির গান।

জন্ম অবধিকার তোমা পরে অধিকার, প্রিয়।

0: এবার মরুর সঙ্গে কি মিলিয়েছি বলতো?
1: কি গরু?
0: সে তো তুই রে। শোন,

শুনছেন দাদার কীর্তি ছবির গান। মান্নাদের পর এবারে দ্বৈতকণ্ঠে অরুন্ধতী হোম চৌধুরী ও বিটু সমাজপতি।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। শুনছেন বাংলা ছবির গান, ছবির নাম দাদার কীর্তি, এবারে সমবেত কণ্ঠে।

শুনলেন বাংলা ছবির গান, প্রথমে পাকা দেখা, তারপর দাদার কীর্তি। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:07 এখন নজরুল গীতি, শিল্পী দেবিকা ঘোষ।

লেন নজরুল গীতি শিল্পী দেবিকা ঘোষ। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

এখন লোকগীতি, শিল্পী অনির্বাণ দাশগুপ্ত।

শুনলেন লোকগীতি শিল্পী অনির্বাণ দাশগুপ্ত, আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন বাঁশিতে লঘু সঙ্গীতের সুর, শিল্পী অমল আচার্য।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আজ শুনবেন খেয়াল, ঠুমরি এবং দাদরা। প্রথমে সুধ কল্যাণ রাগে খেয়াল, তারপর মাঝ খাম্বাজ ঠুমরি, সবশেষে মিশ্র পিলু দাদরা। শিল্পী অমৃতা সরখেল, তবলা সঙ্গতে তরুণ রায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। প্রথমে সুধ কল্যাণ রাগে খেয়াল।

শুনলেন প্রথমে খেয়াল, তারপর ঠুমরি দাদরা। শিল্পী অমৃতা সরখেল। প্রথমে সুধ কল্যাণ রাগে খেয়াল, তারপর মাছ খাম্বাজ ঠুমরি এবং সবশেষে মিশ্র পিলু দাদরা। তবলা সঙ্গতে ছিলেন তরুণ রায়, হারমোনিয়ামে কমলাক্ষ মুখোপাধ্যায়। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।

0: এখন দিল্লি কেন্দ্রের সংবাদ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে

থাকবে। দু এক পশলা বৃষ্টি, হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 2 থেকে 3 সেন্টিমিটার প্রতি ঘণ্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি সেলসিয়াস ও 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 4.7 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের তুলনায় 1.5 ডিগ্রি কম। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 98%, সর্বনিম্ন 93%। গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 52.7 মিলিমিটার। এছাড়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস এবং সতর্কবার্তায় বলা হয়েছে, দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলার 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি 20 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর জেলার 2-1 জায়গায় বজ্রবিদ্যুৎ, বজ্রপাত এবং ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান পরিচিতি। মঙ্গলবারের সকাল 6টায় সুভাষিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। 6টা 5 সঙ্গীতাঞ্জলি, 6টা 30 আজকের চাষবাস, কথিকা সুসংহত উপায়ে সবজির রোগ পোকা নিয়ন্ত্রণ, বলবেন ডক্টর কিঙ্কর সাহা। 6টা 40 কথিকা মশা পুরাণ প্রথম পর্ব, বলবেন ডক্টর বিভূতি লাহা, মাফ করবেন বিভূতি সাহা। 6টা 45 প্রাত্যহিকী, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার ও মিতালী ভট্টাচার্য, শ্রীধারা গুপ্তের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 7টা 45 8টায় জানা অজানা কথিকা সাপ ও সাবধানতা প্রথম পর্ব, বলবেন মারুত দেব। শ্যামাপ্রসাদ দাসের কণ্ঠে শুনবেন আধুনিক গান 8টা 5 8টা 20 উত্তরণ। দৃষ্টিশক্তিতে বিশেষভাবে সক্ষম সজল দেবনাথের সাক্ষাৎকার বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, শুনবেন প্রথম পর্ব। আরশাদ আলী খান কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন খেয়াল। গানে গানে ছায়াছবির গান সকাল 9টায় 9টা 25 জেলার চিঠি পূর্ব মেদিনীপুর থেকে লিখে এনেছেন সজল কান্তি মাইতি। গানে গানে পরবর্তী অংশ 9টা 30। 10টায় গানের ভেলা, উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায়। 11টায় যুববাণীর অনুষ্ঠান শরীর স্বাস্থ্য, উপস্থাপনায় সৃজনী পাল ও কিংসুক ঘোষ। কণিকা মজুমদারের কণ্ঠে নজরুলগীতি, লোকগীতি অন্তরা মুখোপাধ্যায়। 12টা 15 12টা 33 উনজমির দুনো ফসল, বর্জ্য জলে তেলাপিয়া ও পাঙ্গাস মাছের চাষ, এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন চিরঞ্জিৎ অধিকারী, স্বপন দত্ত ও ঈশিতা দাস অধিকারী। নির্বাচিত নজরুলগীতি 1টায় 1টা 45 মাননীয় এসু, উপস্থাপনায় মৌলি দাশগুপ্ত। 2টা 30 সাঁওতালি অনুষ্ঠান, শুনবেন লোকগীতি, পরিবেশনায় নীলমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। সাঁওতালি সাহিত্যের ধারাবাহিকতা, এই বিষয়ে আলোচনায় প্রথম পর্ব, শুনবেন অংশগ্রহণে মালতি হেমব্রম, লালচাঁদ সোরেন এবং সুতালাল সোরেন। লোকগীতি পরিবেশনায় পায়রানী মুর্মু ও সহশিল্পীবৃন্দ। দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। বাইরে ঘুরে পর্বে মিডিয়া ফুটবল টুর্নামেন্টের ওপর একটি প্রতিবেদন বাইরে থেকে রেকর্ড করে এনেছেন রতন কুড়ি। 5টা 30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর সাইকোলজি বিষয়ে পাঠদান করবেন চিলড্রেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা প্রদীপ্তা চক্রবর্তী এবং সঙ্গে থাকবে 2 শিক্ষার্থী। 6টা 5 সাঁওতালি লোকগীতি, পরিবেশনায় কাপুমণি হেমব্রম ও সহশিল্পীবৃন্দ। 6টা 15 সাঁওতালি অনুষ্ঠান, কথিকা হিমঘর এবং কৃষক, বলবেন রামদাস মান্ডি। লোকগীতি পরিবেশনায় লক্ষ্মীরাম মুর্মু, ইতি মুর্মু ও সহশিল্পীবৃন্দ, ডেভিড রাস্কে এবং ডেভিড বাসকে এবং সহশিল্পীবৃন্দ। 6টা 38 কিষাণ বাণী, কিষাণ সিঁচাই যোজনা, এই বিষয়ে FH রহমানের সাক্ষাৎকার গ্রহণ করেছেন
সুব্রত চক্রবর্তী।

সাতটা দশ গান পরিবেশনায় গোলক নস্কর ও সহশিল্পীবৃন্দ। ৭:৩০ সমীক্ষা, বলবেন বিশ্বনাথ বিশ্বাস, শিরোনাম মানুষ হয়ে পাশে দাঁড়াও। ৮:০০ আজকে প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। ৮:১৫ শহর কলকাতা, বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। কথায় কাহিনী ৮:৩০, টিকটিকির ডিম, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। ৮:৪৫ অর্থনীতির দুনিয়া, অর্থনৈতিক বিকাশে তাঁত শিল্পের, হ্যান্ডলুম শিল্পের ঐতিহ্য ও গৌরব, এই বিষয়ে আলোচনার দ্বিতীয় পর্ব। অংশগ্রহণ অধ্যাপক শুভম লাহা এবং অধ্যাপিকা ডক্টর অমিতা মজুমদার, প্রযোজনা শাহনাজ আব্দুর রউফ। ৯:০০ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী আরশাদ আলী খান। শ্রবণী শ্রুতি পত্রিকা, স্বরচিত গল্প পাঠ করবেন ঝিমলি নন্দী, স্বরচিত কবিতা পাঠ করবেন সত্যপ্রিয় মুখোপাধ্যায়। ৯:৩০ ১০:০০ বাংলা ছায়াছবির গান, ১০:৩০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। লোকগীতি শিল্পী অন্তরা মুখোপাধ্যায় ১০:৪৫ ১১:০০ বাংলা আধুনিক গান শিল্পী কণিকা মজুমদার। ১১:১০ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়, শরদ শিল্পী আবির হোসেন। সঞ্চয়িতার প্রথম অধিবেশন সকাল ৬:১৫, শুনবেন সুবদ্ধ সঙ্গীত সেতার শিল্পী পণ্ডিত সুপ্রতীক সেনগুপ্ত। রবীন্দ্রসঙ্গীত ৬:২৫ শিল্পী শ্রীধারা গুপ্ত। রামচরিত মানুষ পর্ব ২০৬, শুনবেন ৬:৩৫। ৬:৪৫ ভক্তিগীতি শিল্পী অজিত গোস্বামী। যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় মনীষা চক্রবর্তী ৭:১০। ৮:৩০ নজরুলগীতি শিল্পী কণিকা মজুমদার। ৮:৪৫ বাংলা আধুনিক গান শিল্পী শ্যামাপ্রসাদ দাস। ৯:১০ রাজধারা, ১০:১৫ আঞ্জুমান, ১১:০০ পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান হিটস অল দ্য ওয়ে, ১২:০০ সুরভি, ১২:২০ পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান, ২:৩০ শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী প্রজ্ঞা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় অধিবেশন ৫:১০ রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রীধারা গুপ্ত। ৫:২০ উর্বশী উপস্থাপনায় অমরনাথ ভট্টাচার্য। হিন্দি বার্তা ৬:১০ ৬:৩০ গুল গুলশান। ৭:১০ বাংলা আধুনিক গান শিল্পী কণিকা মজুমদার। ৭:৩০ দর্পণ, ১:০০ হিন্দি ছায়াছবির গান, ১:১৫ নানা রঙের গান, স্পটলাইটের বাংলা রূপান্তর ১:৩০, ১:১৬ স্পটলাইট, ১০:৩০ পাশ্চাত্য সঙ্গীতানুষ্ঠান জ্যাজ টাইম, ১১:১০ হিন্দি ছায়াছবির গান। শুনলেন মঙ্গলবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতার সারাদিনের অনুষ্ঠান সম্পর্কে। মিডিয়াম ওয়েভে ৪৫৬.৬ মিটার অর্থাৎ ৬৫৭ কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় ১২:১৮ হয়ে ১৫ সেকেন্ড। জয় হিন্দ।